আজ রবিবার, 22 ভাদ্র 1948 শকাব্দ, 13 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 26 ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:24, সূর্যাস্ত সন্ধ্যে 5:40। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 19 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই, দিল্লি থেকে সংবাদ।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুভাশিত

0: আজ এই অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো, তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো, তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও, আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে, তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো। যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে সাতবার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর সাতবারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাঁটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও। আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো, আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দেওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

প্রথমে ধনঞ্জয় ভট্টাচার্য, তারপর পারুল দাসের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, আজ 13 সেপ্টেম্বর 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুনছেন এখন সকাল 6:30। আজকের চাষবাস, পুকুরে ভেটকি মাছের চাষ, বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, পুষ্টি ও অপুষ্টি, আজ শুনবেন প্রথম পর্ব, বলবেন ডক্টর মধুমিতা দোবে। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পাড়ুই। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ নবম পর্ব শুনবেন, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী অভিষেক মণ্ডল মল্লিক। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় ডালিয়া দাস। বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় আভাস দেবনাথ ও মনীষা চক্রবর্তী। বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসরে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 আধুনিক গান, শিল্পী মিতালী শিকদার। 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান।

0: দুপুর দুটোয় আধুনিক গানের অনুরোধের আসর, 2:30 বাংলা নাটক 24 ঘণ্টা, রচনা প্রমথনাথ বিশি, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:30 যুববাণীর অনুষ্ঠানের সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা অনুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ, রচনা শৈলেন নাথ, পরিবেশনা কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা, রাত 8 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু। রাত 9 শিক্ষাঙ্গন থেকে, চাঁদপাড়া বাণী বিদ্যাবিথি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পত্রালী মুখোপাধ্যায়। 9:45 তৃষা পাড়ুইয়ের কণ্ঠে রাগ প্রধান গান। রাত 10 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সেতার, শিল্পী সুমিত সিং পদম। এটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন। 11:00 লোকগীতি, শিল্পী মানিক দাস। 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পত্রালী মুখোপাধ্যায়। 6:35 রামচরিতমানস 232 পর্ব শুনবেন। 6:45 ভজন, শিল্পী তৃষা পাড়ুই। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 বাংলায় হিন্দি শিক্ষা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 9:00 আধুনিক গান, শিল্পী মিতালি শেখদার। 9:15 লোকগীতি, শিল্পী মানিক দাস। 9:40 রসধারা, দেবযানী রায়চৌধুরীর উপস্থাপনায়। 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর। বেলা 11:00 পোস্টবক্স নাম্বার 111। 12:00 সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কালিং অল চিলড্রেন, উপস্থাপনায় বেনিতা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পাড়ুই। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 7:10 লোকগীতি, শিল্পী মানিক দাস। 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলার অফ টিউব দ্বিভাষিক ধারা বিবরণী। এরপর সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাবে। শুনবেন সন্ধ্যা 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনে আজ দ্বিতীয় দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আজ ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণার গ্রহণের প্রস্তাবটি দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
2: চর্চা সে স্পষ্ট হ্যাঁ, বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহিঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনোঁ মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পোঁ কো ঠোস পরিণামোঁ মে বদলে।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছেন। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাকস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকেই পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিন নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। তিনি স্পষ্ট বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি এবং সমঝোতাগুলি উভয় পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুই দেশের জনসাধারণের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা বিবেচনা করে সীমান্তের সমস্যার সমাধানে ন্যায্য, যুক্তিসঙ্গত এবং দুই পক্ষের গ্রহণযোগ্য একটি সমাধানের ব্যাপারে দুই নেতাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশের শীর্ষ নেতা জনসাধারণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির অগ্রগতির পর্যালোচনা করেন। সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক সম্পর্ক ও দুটি দেশের মধ্যে যোগাযোগের সুবিধা আরও বাড়ানোর ওপর জোর দেন তারা। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদীর কথা হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয় নিয়ে শ্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারত সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজার প্রতিমাও দর্শন করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে। এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে, তবে সীমান্তের সালামচে চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউথি গোষ্ঠী দাবি করেছে লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু জায়গার দখল নিয়েছেন তারা। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100 বেশি বিমান হামলা চালিয়েছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে মল্লভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহায়তায় সিবিআই একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মল্ডোভায় পাঠানো হয়। সিবিআই এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল সে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে। মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টে। এছাড়াও জাল নথি ব্যবহার করে পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারমুল্লা এবং সোপার সহ 10টি জায়গায় তল্লাশি চালিয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে এই তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে বলে এনআইএ জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও বলেছে, চলতি বছরের 31 মার্চ জঙ্গি সংগঠনটির এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরে সন্ত্রাসবাদী কাজে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কে সদস্যদের সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত, অন্ধ্রপ্রদেশের উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় ও উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপে 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালের এশিয়া কাপ ফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনে আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আজ ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
3: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বলছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
4: পুকুরে ভেটকি মাছের চাষ খুব লাভজনক ব্যবসা, বাজারে ভেটকি মাছের চাহিদা খুবই বেশি এবং ভেটকি মাছ সেই পরিমাণে যোগান নেই। আমাদের চাষি বন্ধুরা যে চাষ করেন সেটা ভেটকি মাছের চাষ করেন না, অন্য অন্য মাছের সাথে কিছু ভেটকি মাছ আসে বা ছাড়ে তারা কিছু ফিঙ্গারলিংস, সেইখান থেকে অল্প কিছু ভেটকি মাছ হয়, তার জন্য ভেটকি মাছ চাষ করছে না কেউ এবং বাজারেও যোগানটা কম আছে। এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে বা একটু খাওয়ার দিয়ে এই মাছের চাষ করা যায় তাহলে প্রোডাকশন অনেক বেশি হবে এবং বাজারজাত করলে আমার চাষি বন্ধুরা বিশেষভাবে উপকৃত হবে অর্থনৈতিক অবস্থার। সেই জন্যেই আমি আজকের বলবো যে ভেটকি মাছ চাষ আপনি পুকুরে করুন। 0.5 হেক্টর জলাশয় থেকে আপনি যতটা পারেন সেরকম ধরনের জলাশয়ে আপনি ভেটকি মাছ চাষ করুন। প্রথমে ভেটকি মাছ চাষ করতে গেলে পুকুরের মাটি তৈরি করতে হবে। পুকুরে যদি জল থাকে সেই জল আউটলেট করে দিতে হবে বা ডিওয়াটারিং করে পুকুরের জলাশয়ের মাটিটাকে একটু শুকনো করতে হবে। তারপরে নাঙল দিয়ে সেই জলাশয়ে কিছু গোবর সার কিছু চুন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পিএইচ মাপার জন্য পিএইচ মিটার আছে, যদি পিএইচ মিটার যদি কিনতে না পারেন সয়েল পিএইচ মিটার দিয়ে মাপা যায়, কিন্তু সয়েল পিএইচ মিটার যদি কিনতে আপনারা না পারেন তাহলে পুকুরের মাটি চারটে কর্নার থেকে আপনারা 200 গ্রাম করে মাটি নেবেন এবং সেই মাটি একটা জায়গাতে নিয়ে যেখানে সূর্যের আলো পড়ছে না সেরকম একটা জায়গাতে আপনারা ড্রাই করবেন, শুকনো করবেন। তারপরে সেই শুকনো মাটিতে ডিস্টিল ওয়াটার মিশিয়ে সেই যে জলটা, সেই জলটা যদি আপনি পিএইচ পেপার দিয়ে মাপেন তাহলে কিন্তু সয়েল পিএইচটা পাওয়া যাবে। আপনারা এভাবেও পিএইচটা দেখে নিতে পারেন। পিএইচ সাধারণত 8 থেকে 8.5 পিএইচ মাটির হওয়া বাঞ্ছনীয়। মাটির পিএইচ দেখার পরে এই পুকুরে জল দিতে হবে। যদি নোনা জলের সোর্স থাকে তাহলে আপনারা নোনা জল ঢোকাবেন, যদি মিষ্টি জলের সোর্স থাকে তাহলে আপনারা মিষ্টি জল ঢোকাবেন। 1 ফুট 15 জলের উচ্চতা বাড়াতে হবে এবং এই পুকুরের জলাশয়ের যে জল হলো সেই জলেরও পিএইচটা আপনাকে দেখতে হবে। জলের পিএইচ সাধারণত 7 থেকে 7.5 পিপিটি হয়। এই পিএইচ দেখার পরে দেখবেন জু প্ল্যাঙ্কটন কতটা তৈরি হয়েছে। জু প্ল্যাঙ্কটন দেখার জন্য মশারি নেট দিয়ে আপনারা জু প্ল্যাঙ্কটন দেখতে পারেন। যাদের মনে করেন যে একটু ভালো কিছু দিয়ে দেখবেন তারা জু প্ল্যাঙ্কটন নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়েও আপনারা জু প্ল্যাঙ্কটনের পরিমাণটা দেখে নিতে পারেন। জু প্ল্যাঙ্কটন জন্মানোর পরে গ্রাম অঞ্চলে শীতকালে বিশেষ করে যখন ফিশারিগুলোকে ড্রাই করা হয় সেই ফিশারি থেকে প্রচুর পরিমাণে তেলাপিয়া বাচ্চা পাওয়া যায়। সেই তেলাপিয়ার বাচ্চা আপনি নিয়ে এসে আপনার পুকুরে কিছু ছাড়বেন, ছাড়ার পরে আরও জল 1 ফুট বা আরও 2 ফুট আপনি বাড়াবেন। সেই পুকুরে যখন 2 ফুট জল বাড়ালেন তার 15 দিন পরে আপনি কিন্তু মাছ ছাড়বেন, ভেটকি মাছের চারা। ভেটকি মাছের চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আপনারা ন্যাচারাল সোর্স থেকেও সেটা পেয়ে যেতে পারেন বা যারা হ্যাচারির সিড নিয়ে এসে রিয়ারিং বা নার্সারি করে তাদের কাছ থেকেও আপনারা ফিঙ্গারলিংস পেতে পারেন এবং বা অ্যাডভান্স ফিঙ্গারলিংসও তাদের কাছ থেকে পেতে পারেন। যারা ফিঙ্গারলিংস পুকুরে ছাড়বেন তারা শুধু ফিঙ্গারলিংসই ছাড়বেন, যারা অ্যাডভান্স ফিঙ্গারলিংস ছাড়বেন তারা কিন্তু অ্যাডভান্স ফিঙ্গারলিংসই ছাড়বেন। ফিঙ্গারলিংসের সাথে অ্যাডভান্স ফিঙ্গারলিংস কিন্তু দুটো একসাথে মিশিয়ে দেবেন না, কারণ ভেটকি মাছ ছোট মাছকে বড় মাছ কিন্তু ধরে খায়। অতএব সেটা সেই কথাটা আপনারা মাথায় রাখবেন এবং আপনার যে পুকুরের তেলাপিয়া ছাড়া ছিল সেই তেলাপিয়াই কিন্তু এখানে 1 নম্বর খাওয়ার হবে ভেটকির, কারণ ভেটকি মাছ এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। ভেটকি মাছের চাষ করার সময় যদি দেখা যায় যে বাইরে থেকে খাবার দিতে হচ্ছে, বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে তার প্রোটিনের পার্সেন্টেজ যেন 40-এর কম না হয়, প্রোটিন পার্সেন্টেজটা সেরকম খাবার কিন্তু আপনারা সিলেকশন করবেন। ভেটকি মাছের পুকুরে জলটাকে কিন্তু খুব ভালো করে দেখবেন যাতে জলে কোনো রকমের আগাছা না জন্মায়, জলের অক্সিজেন যেন 5 PPT-র নিচে না আসে সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যদি কোনো কারণে জলের অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারেন, জল এক্সচেঞ্জ করে করতে পারেন, জলে অ্যারেটার ব্যবহার করে করতে পারেন। তারপরে যদিও তারপরে দেখা যায় যে মাছে কিছু রোগ হয়েছে, জীবমাত্রেই তো রোগ হবে, কিছু রোগ যদি হয় সেই ধরনের রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন রকমের পরজীবী। জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রোগটা কম থাকে, মাছের হেলথ যদি ভালো থাকে এই রোগটা কম হয়। যখন আপনারা মাছের চারা নেবেন তখন যদি নিরোগ মাছের চারা নিয়ে আসেন তাহলে কিন্তু রোগটা কম হয়। এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রতিদিনই সকালবেলা ফার্ম ভিজিট করতে হবে বা পুকুর জলাশয়ে চারপাশে ঘুরে দেখবেন মাছের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখা যায় স্বাভাবিক মুভমেন্ট তাদের মধ্যে নেই বা পুকুরের পাড়ে এসে তারা লাফিয়ে ওঠার চেষ্টা করছে তাহলে বুঝবেন যে জলে অক্সিজেন কমে গেছে বা মাছের কোনো রোগ হয়েছে। তখন মাছগুলোকে আপনারা কিছু মাছ ধরবেন যারা কাছাকাছি চলে এসছে, ধরে দেখবেন যদি গায়ে ঘা থাকে বা যদি পাখনা পচে যায় বা যদি গিল পচে যায় তাহলে কপার সালফেট আপনারা 10 লিটার জলে 1 চা-চামচ কপার সালফেট জলে গুলে তার মধ্যে আপনারা 1.5 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখে আবার স্বাভাবিক পুকুরের জলে রিলিজ করতে পারেন। যদি দেখা যায় যে 50% মাছ আক্রান্ত হয়ে গেছে তাহলে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে কিন্তু উপকার পাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন সূর্য অস্তের পরে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ড্রাই ছড়িয়ে দেবেন না, জলে গুলে সেই জলটাকেই আপনারা পুকুরের জলে ছড়াবেন। এরপরে ভেটকি মাছ আপনারা কাস্টনেট বা খেপলা জাল দিয়ে ধরতে পারেন, বেড জাল দিয়ে ধরতে পারেন। পুকুরে জল একটু কমিয়ে দিলে ধরার সুবিধা হবে এবং এমন সময় বাজারজাত করবেন যখন বাজারে চাহিদা আছে, কোনো উৎসব উপলক্ষে এই চাহিদাটা বাড়ে, কোনো বিএস সিজনে এই চাহিদাটা বাড়ে, সে কথাটা মাথায় রেখে আপনারা করবেন। 1 বছরের মধ্যে কিন্তু এটা 2 থেকে 2.5 কিলো ওজনের হয়ে যায়।
3: এতক্ষণ শুনলেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
0: এখন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলারই 2-1 জায়গায় বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর শুনলেন, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
5: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
6: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
7: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। পুষ্টি ও অপুষ্টি এই শিরোনামে পরপর 3 দিন ধারাবাহিকভাবে শুনবেন 3টি কথিকা। আজ কথিকার প্রথম পর্ব। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।
8: আমাদের আজকের আলোচনার বিষয় হলো পুষ্টি মানে কি শুধুই খাবার দিয়ে পেট ভরানো? না না, তা ঠিক নয়। শরীরের সব অংশ বা অঙ্গকে সুস্থ রাখতে গেলে কি খাচ্ছি তার উপরেও গুরুত্ব দিতে হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বা শুধু শাক ভাত নুন ভাত খেয়ে দিন কাটায়, এ ছবি কোনোভাবেই কাম্য নয়। পরিমিত পরিমাণে হলেও আমাদের দৈনন্দিন আহারে বিভিন্ন ধরনের খাদ্য প্রয়োজন। এটাকেই বলে ডায়েটারি ডাইভার্সিটি। শৈশব থেকেই আমাদের এটির অভাব দেখা যায়। আমাদের দেশে মাত্র 1/4 শিশু যাদের বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে, তাদের মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি মানে অন্তত 4 ধরনের বিভিন্ন খাবার তারা খায়। আমাদের উচিত রোজ আমাদের খাবারে খানিকটা ভাত রুটি ধরুন 45% মতন, খানিকটা নানা ধরনের ডাল মাছ মাংস ডিম যে যেমন খান, খানিকটা তেল ঘিও দরকার অন্তত 10-12% দরকার, খানিকটা দুধ দই দরকার যেমন 10% বলি তারও দরকার, আর বাদাম বীজ শস্য ফল শাক সবজি এই সমস্ত কিছুই থাকা উচিত। পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান ইত্যাদির চেয়ে চিত্রটি উন্নত হলেও আমাদেরও খুব ভালো নয়। খিদে শুধু কার্বোহাইড্রেট বা ফ্যাট দিয়ে পেট ভরানো নয়, আমাদের সবার একটা লুকোনো খিদে বা হিডেন হাঙ্গার থাকে, অর্থাৎ খনিজ পদার্থ ভিটামিন মিনারেল এগুলো সব যথেষ্ট পরিমাণে ঢোকে না সব ধরনের খাবার থেকে, তার ফলে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়। একমাত্র জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ সব পুষ্টির উপাদান বহন করে, তাই আমরা বারবার বলি এই প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিন। তারপরে নানা ধরনের খাবার মিলিয়ে ডাইভার্স ডায়েট দেয়া একদম অবশ্য কর্তব্য। নানা ধরনের খাবার মিশিয়ে খেলে শিশুদের বৃদ্ধি এবং বিকাশ মানসিক বিকাশ ভালো হয়, তাছাড়া তাদের ডায়াবেটিস হার্টের রোগ এ সমস্ত রিস্কগুলোও কমে যায়। এ ধরনের খাবারে পেট ভরে থাকে এবং ক্যালোরি রিচ যেগুলো আমরা সাধারণত দেখে থাকি, খুব কার্বোহাইড্রেট খুব ফ্যাট অয়েল এ সমস্ত খাবারগুলোর কথা বলছি, কিন্তু নিউট্রিয়েন্ট পুয়োর খাবার যাতে খাদ্যগুণ বেশি নেই যেমন চিপস যেমন চকলেট এইগুলো নানা ধরনের খাবার খাওয়ার প্রবণতাও কমায়, পেটকে অন্য কারণে ভরিয়ে রাখে, অন্য ভালো খাবার খেতেও পারে না। নানা ধরনের খাবার তৈরি করার সময় আঞ্চলিক ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো ব্যবহার করা ভালো, যেমন ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে বা ফার্মেন্টেড ফুড যেমন ধোসার ব্যাটার ইডলির ব্যাটার বা অন্যান্য যে সমস্ত জিনিসে ফার্মেন্টেশন হয় সেই রকম ধরনের ব্যাটার ব্যবহার করলে আয়রন অর্থাৎ লোহা এবং জিঙ্কের অ্যাবজর্পশন বেশি হয়। আমাদের দেশে যেখানে রক্তাল্পতা বেশি সেখানে এই ধরনের প্রক্রিয়া অত্যন্ত কাম্য। আমাদের খেতে হবে রামধনু রঙের খাবার অর্থাৎ লাল রঙের খাবার, তাতে খুব পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আমরা এখন বড়ি কিনে খাই অ্যান্টি অক্সিডেন্টের জন্য, তা না করে আমরা রঙিন খাবার খাবো, তাতে ভিটামিনেও বেশি থাকে যেমন টমেটো তরমুজ লাল বাঁধাকপি, এগুলো হার্টের স্বাস্থ্য এবং আমাদের প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম এগুলোকে জোরালো করে। তাছাড়া আছে কমলা রঙের খাবার, কুমড়ো গাজর আম কমলা লেবু এগুলো তো ভীষণ ভালো, এতে আমাদের শরীরের হরমোনগুলোও ঠিকভাবে কাজ করে, প্রজনন ক্ষমতা ঠিক থাকে। এবার দেখব হলুদ রঙের খাবার, হলুদ রঙের খাবার যেমন লেবু আনারস পেঁপে এগুলোতে ডায়েটারি ফাইবার অত্যন্ত বেশি থাকে। এই ফাইবারগুলো গিয়ে আমার অন্ত্রের ভেতর যে মাইক্রোবায়োম যে ব্যাকটেরিয়াগুলো সুস্থ রাখার জন্য আছে সেইগুলোকে ভালো রাখে। আসা যাক সবুজ রঙের খাবারে, পালং শাক ব্রকোলি মেথি শাক ইত্যাদি এগুলো কিন্তু হার্টের হেলথের পক্ষে খুব ভালো। আমি যে কথা বলছি তার বাইরেও কিন্তু অনেক রকম খাবার আছে, এগুলো শুধু উদাহরণ মাত্র। আমরা বেগুনি খাবারও খেতে পারি, বেগুনি খাবার কিন্তু বুদ্ধি বিকাশে খুব সাহায্য করে, যেমন বেগুন যেমন কালো আঙুর। আমরা আগে বলতাম বেগুনের কোনো গুণ নেই, তা কিন্তু নয়, তার একটা ডেফিনিট উপকারিতা আছে। জাম খাই আমরা, এগুলো সমস্তই স্মৃতিশক্তি বাড়ায় মুড ভালো রাখে শিখতে সাহায্য করে, তাহলে আমাদের রামধনু রঙের খাবারের উপরে জোর দিতে হবে। একেবারে ৬ মাস বয়সে যখন শিশুকে প্রথম শক্ত আধাশক্ত খাবার দিচ্ছি, তখন তাকে ডাইভার্স ডায়েটে অভ্যস্ত করে দিতে হবে। অবশ্যই মিনিমাম যতটুকু তার দরকার সেইটুকু তেল ঘি এবং একদম না দেওয়ার মতো নুন চিনি দিয়ে। তাছাড়া আমরা সকলেই এই রামধনু রঙের খাবার দিয়ে প্লেট ভরিয়ে তুলি। চলুন চলুন এই উৎসবের দিনে আমরা রামধনু রঙে সাজিয়ে তুলি আমাদের খাবারের প্লেট, পুষ্টির দিকে এগিয়ে নিয়ে যাই নিজেকে এবং পরিবারকে।
7: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে।

0: রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা, আকাশে সাদা মেঘের ভেলা, শরৎ। আর সেই শরতে আজ একটি রবিবার, এই সকালে, মনোরম সকালে প্রাত্যহিকীতে আপনাদের সকলকে স্বাগত।
1: আজকের দিনের কথা, 13ই সেপ্টেম্বর। আজ জগন্নাথ তর্ক পঞ্চানন। হুগলি জেলার ত্রিবেণীতে রুদ্রদেব তর্কবাগীশের ঘরে জন্ম নিলেন তিনি 1694 খ্রিস্টাব্দের আজকের দিনে। ত্রিবেণীতেই চতুষ্পাঠী স্থাপন করে দীর্ঘজীবী এই মানুষটি মৃত্যুর এক মাস আগে পর্যন্ত অধ্যাপনা করে গেছেন। ইংরেজরা 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করে দেশীয় বিচার পদ্ধতি ও আইন তৈরির জন্য জগন্নাথ তর্ক পঞ্চাননে শরণাপন্ন হন। স্মৃতি সমুদ্র মন্থন করে বিবাদ ভঙ্গার্ণব গ্রন্থ সংকলন তার এক অবিস্মরণীয় কীর্তি। একসময় হিন্দু দেওয়ানি বিচার ব্যবস্থা এই গ্রন্থটিরই ইংরেজি অনুবাদের মাধ্যমে চলত। এছাড়া নব্যন্যায়ের বিভিন্ন প্রসঙ্গের উপর তিনি বিভিন্ন পত্রিকা রচনা করেন। মুর্শিদাবাদে নবাবের দেওয়ান নন্দকুমার এবং শোভাবাজার রাজা নবকৃষ্ণ তাঁর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে পৃষ্ঠপোষক হয়েছিলেন। ক্লাইভ হেস্টিংস, হার্ডিঞ্জ, কোলব্রুক, জোনস প্রমুখ ইংরেজ রাজপুরুষেরা কঠিন কঠিন বিষয়ে মীমাংসা করার জন্য দ্বারস্থ হতেন জগন্নাথ তর্ক পঞ্চাননের। ইংরেজ সরকার সম্ভবত তাঁকেই প্রথম বৃত্তিভোগী ব্রাহ্মণ পণ্ডিতের সম্মান জানায়। প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হলে জগন্নাথ তর্ক পঞ্চাননকে প্রধান পণ্ডিতের পদগ্রহণে আহ্বান জানানো হয়। তিনি অসম্মত হলে পৌত্র ঘনশ্যাম সেই পদ অলঙ্কৃত করেন। হ্যাঁ, জগন্নাথ তর্ক পঞ্চাননের জন্মদিন আজ।

সাহিত্যকে বাদ দিয়ে জীবন অচল। তাই আজ স্মরণ করব এমন একজন সাহিত্যিককে যিনি জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর অর্থাৎ আজকেরই দিনে। তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। মহাত্মা গান্ধীর ডাকে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে স্কুল ছেড়ে দেন, পরে শান্তিনিকেতন থেকে শিক্ষালাভ করেন। শিক্ষান্তে কাবুলের শিক্ষা বিভাগে ফরাসি ও ইংরেজি ভাষার অধ্যাপক নিযুক্ত হন। 1928 থেকে 1930 খ্রিস্টাব্দে জার্মানি থেকে হোমবোল্ড বৃত্তি পেয়ে বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে পিএইচডি লাভ করেন মুজতবা সাহেব। 1936 খ্রিস্টাব্দে বরোদা রাজ্যে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক নিযুক্ত হন। 1950 খ্রিস্টাব্দে আকাশবাণীর কেন্দ্র নির্দেশক হিসেবে কাজ করেন। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস, রম্য রচনায় সিদ্ধহস্ত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী আরবি, ফার্সি, সংস্কৃত, মারাঠা, গুজরাটি, ইতালিয়ান সহ 15টি ভাষা জানতেন। 1949 খ্রিস্টাব্দে সৈয়দ মুজতবা আলী নরসিংহ দাস পুরস্কার পান। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

বীর শহীদ যতীন্দ্রনাথ দাসের প্রয়াণ দিবস আজ। বিপ্লবী যতীন্দ্রনাথ দাস ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯২৩ খ্রিস্টাব্দে বিপ্লবী শচীন সান্যাল কলকাতার ভবানীপুরে ঘাঁটি করলে তিনি এই দলে যোগ দেন। পরে দক্ষিণেশ্বরের বিপ্লবী দলের সঙ্গেও যোগ দেন। তিনি দক্ষিণ কলকাতায় তরুণ সমিতি প্রতিষ্ঠা করেন এবং গ্রেপ্তার হয়ে ঢাকা জেলে যান। জেল কর্তৃপক্ষের আচরণের প্রতিবাদে ২৩ দিন অনশন করেন। যতীন্দ্রনাথ ১৯২৯ খ্রিস্টাব্দের ১৪ জুন লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি হিসেবে লাহোর জেলে যান। এখানে রাজবন্দীদের ওপর জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য আবারও অনশন শুরু করেন। এই সময় তাকে বহুবার জোর করে খাওয়াবার চেষ্টা করা হয়। ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ খ্রিস্টাব্দের ১৩ সেপ্টেম্বর আজকের দিনে মৃত্যু হয় তার। এইভাবে মৃত্যু হবার ফলে রাজবন্দীদের ওপর অত্যাচার প্রশমিত হয়েছিল। এই বীর শহীদ যতীন্দ্রনাথ দাসের মৃতদেহ কলকাতায় আনা হলে এক বিরাট মিছিল শোকযাত্রায় অংশগ্রহণ করে।

0: এটি অনুষ্ঠানের খবর আপনাদের জানাই। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর শহীদ সদনে 2025 শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান এবং কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনাসহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত অশোকনগর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি।
1: এবারে শুনব দেশবন্ধনা সমবেত কণ্ঠে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা আছে। আপনারা জানেন সকলে শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, তো এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান আপনারা শুনছেন প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না তাহলে প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর ডিটিএইচ বাংলা পরিষেবায় বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে।

0: সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষ প্রায় শেষ হয়ে এলো। আপনাদের জানিয়ে দিই দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়। রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই। গা ঘিনঘিনে শুয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়া স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভোলবদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল।
1: এই পক্ষের চিঠিতে আসো আপনাদের লেখায়, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: হঠাৎ ছুটি, রীনা সরকার। আপনার লেখাটি দিয়েই আজ শুরু করি। আপনি থাকেন সেন্ট্রাল পার্ক, যাদবপুর, কলকাতা 32। সুপ্রিয় প্রাত্যহিকী,

কে আপনি লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছেন, কর্ম থেকে মাঝে মাঝে আমরা অবসর লই, সে কর্ম থেকে বিচ্ছিন্ন হবার জন্য নয়, কর্মের সঙ্গে যোগকে নবীন রাখবার জন্য। মাঝে মাঝে কর্মক্ষেত্র থেকে যদি এই রকম দূরে না যাই, তবে কর্মের যথার্থ তাৎপর্য আমরা বুঝতে পারি না। তাই প্রাত্যহিক কি তোমার এ পক্ষের বিষয় হঠাৎ ছুটি, আমাদের রোজকার থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় জীবনে একটু মুক্তির আনন্দ বই কি। চাকরি করি একটি সরকারি দপ্তরে, একদিনের হঠাৎ ছুটিতে ভাবলাম ট্রেনে করে মুর্শিদাবাদ ঘুরে আসি, অন্তত একদিনের জন্য নাগরিক কোলাহল, কংক্রিটের জঙ্গল, দূষণ ছেড়ে শুধু শান্ত নির্জন পরিবেশে সময় যাপন। তবে ভাবনা আর বাস্তব তো অনেক সময় এক হয় না, কারণ সংসারের অনেক পিছুটান রয়েছে। আমার 85 বছরের শয্যাশায়ী মা, তার ওষুধ, আয়া, কর্তার কলেজ, মেয়ের গবেষণার কাজ, সকলের সারা দিন রাতের খাওয়ার রুটিন, আমারটা তো বাদই দিলাম। এরপরেও একদিনের ছুটি পেয়ে বেড়াতে যাওয়া আমার ভ্রমণ পিপাসু মনে অসম্ভব মনে হলো না। কতদিন ট্রেনে চড়িনি, ভোরবেলার ভাগীরথীতে চড়ে একে একে সব স্টেশন দেখব, দেখব ট্রেন থেকে সূর্যোদয়, যেন মনে মনে গাইছি, প্রথম আদি তব শক্তি আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে। ভোরবেলার মৃদু শীতের আমেজ, গরম গরম চা, সারা ক্ষেত জুড়ে সর্ষে ফুলের শোভা, চূর্ণি নদীর ধার যেখানে বনো রামনাথের আশ্রম, কত শত শিষ্য পাঠ গ্রহণের জন্য দূর দূরান্ত থেকে আসত। এরপর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদ, এখানেই আমার ছুটিতে যাওয়ার পরিকল্পনা। এইসব মনে মনে প্রত্যক্ষ করে রাতের বেলা ছোট্ট একটি ব্যাগ গুছিয়ে আমি রেডি। ওমা, ভোরবেলায় উঠে দেখি মা জেগে বসে আছে, চোখ দুটো ভারাক্রান্ত। আমায় দেখেই তার জিজ্ঞাসা, কখন ফিরবে? আর আমার ছুটিতে যাওয়া, প্রাত্যহিকই যেন ওই হঠাৎ পাওয়া ছুটিতে সেদিন মায়ের প্রিয় রান্নার পদ বানালাম, প্রিয় গানগুলো শুনলাম, মায়ের অনেক যত্ন করা একসময় শাড়ি, ছবি আর মেয়ের রেকর্ডিং করা পুরনো কথা শোনালাম। কি খুশি, যার পর নাই আনন্দে শিশুদের মতো হয়ে উঠল, গলা ছেড়ে গাইলাম, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। আমার পাওয়া হঠাৎ ছুটি আমার এবং মায়ের একদিনের চড়ুই ভাতি করার সুযোগ করে দিল, এও কি কম পাওয়া। রীনা সরকার, সেন্ট্রাল পার্ক, যাদবপুর, কলকাতা 32 থেকে লিখলেন চিঠি।

দুর্গাপুর থেকে এসেছে এই চিঠি। দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখছেন শতাব্দী গোস্বামী। ভ্যাঁ ভ্যাঁ করে কান্না, হঠাৎ ছুটি, খিলখিলিয়ে হাসি, কানামাছি ভো ভো, পড়তে বসে গোমড়া মুখে সুদ কষাকষি, লোডশেডিং, হঠাৎ ছুটি, ছুটোছুটি লুকোচুরি খেলা, বৃষ্টি ভেজা সকাল, জল থই থই রাস্তা, ভিজে ছপছপ সাদা জুতো, গোল গোল চোখে বড় দিদিমণি, হঠাৎ ছুটি, হৈহুল্লোড়, কুমির ডাঙা আর প্রজাপতি ফরিং ধরা, ধর্মঘট, চাকা বন্ধ, হঠাৎ ছুটি, অনেক পড়া, অনেক পড়া, দোতলার জানলার ফাঁক দিয়ে ব্যাকুল চোখে ক্রিকেট খেলা দেখা, হয়তোবা মনের অজান্তে কাউকে একটু বেশিই দেখে ফেলা, হঠাৎ ছুটি, থমকে যাওয়া ক্লাস, রক্তে উত্তাপ, মানছি না, মানব না, মিটিং, মিছিল, ন্যায় অন্যায়ের প্রশ্নে পথে নামা, হঠাৎ ছুটি, বুকে শঙ্কা কি হবে কাল, হাজারো জল্পনা, চাকরি বাঁচাও, তড়ি ঘড়ি, দৌড়োদৌড়ি, দস্তখত, হঠাৎ ছুটি, শপিং মল, হঠাৎ ছুটি, রুদ্ধশ্বাস, ওয়েব সিরিজ, হঠাৎ ছুটি, টেবিলে ধোঁয়া ওঠা চাইনিজ, কন্টিনেন্টাল, হঠাৎ ছুটি, এই মেয়ে পাহাড়ে যাবি, মেয়েটার হঠাৎ বদলে যাওয়া, হঠাৎ ছুটি, এক নতুন নেশার অন্বেষণ, পাহাড়ে চড়া, হঠাৎ ছুটি, ঘর ছেড়ে বেরিয়ে পড়া অজানার অচেনার সন্ধানে, তারপর ঠিক একদিন রয়ে যায় কিছু ধুলো জমা অসম্পূর্ণ পাণ্ডুলিপি, থমকে যাওয়া কিছু অসম্পূর্ণ কথোপকথন, কিছু স্তব্ধ হয়ে যাওয়া অসম্পূর্ণ নীরব সংলাপ, চিরতরে হঠাৎই ছুটি। লিখলেন শতাব্দী গোস্বামী, দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে।

0: এবার বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে শুভ্রা সামন্তর চিঠি। হঠাৎই ভূত চাপল উনিশে এপ্রিলেই দেখব, তার উপর মাত্র 8 দিন বাকি, আমি হব ছাদনাতলার কোণে, আর সুযোগ পাওয়া যাবে না। সুতরাং 19 এপ্রিল 1997 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার দল দরজায় হঠাৎ ছুটির অদৃশ্য নোটিস ঝুলিয়ে দেয় ছুট মেদিনীপুর হাওড়া ডাউন লোকালে সোজা খড়গপুরের মা শীতলা সিনেমা হল। সিনেমা ততক্ষণে 10 মিনিট অতিক্রান্ত, তাতে কি টিকিট কাউন্টারে টাকা জমা রেখে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম ভিতরে। সম্পর্কের টানা পড়েন, অন্তর্ভাবনার কি সংবেদী ব্যঞ্জনা, অনবদ্য ক্লাসিক ঋতুপর্ণ ঘোষ। আরেকবার তখন আমার 11 শ্রেণী, প্রবল বর্ষণে কলেজ ছুটি, মালবিকা বলল চল এক জায়গায় যাই, নিয়ে গেল ওর প্রেমিক হিরোর মেসে, আমাকে গল্পের বই ধরিয়ে সারাটা সময় সুখ সারি মুখোমুখি, দুজনেই কত সুখী। সন্ধ্যা হয় এক মোড়ে আমাকে টাউন বাস ধরতে বলে মালবিকা কেটে পড়ল। শহরে নতুন আমি, উঠে পড়লাম উল্টো বাসে, কিছুক্ষণ পরেই টের পেলাম যাত্রীদের মধ্যে হইচই। এক সহৃদয় যাত্রী 10 টাকা ধরিয়ে মাঝপথে উল্টো দিকের বাস দাঁড় করিয়ে উঠিয়ে দিলেন। যথারীতি বাসায় ফিরতে দেরি হল। যে তুতো কাকিমা পিতৃহীনা এই দরিদ্র কন্যাকে ঠাঁই দিয়েছিলেন, অসন্তুষ্ট তিনি আর রাজি হলেন না, বাসার সঙ্গে সঙ্গে কলেজও ছাড়তে হল। হঠাৎ ছুটির খেসারত, সবসময় অগাধ খুশি বয়ে আনে না এই ছুটি। নবম শ্রেণীর নিবেদিতা, আদর করে ডাকতাম উচ্চিংড়ে, ভীষণ ছটফটে, শিক্ষকতা জীবনের শুরুর দিনে আমায় উপহার দিয়েছিল একগুচ্ছ চাঁপা। কলেজ থেকে ফেরার পথে কাকার বাইক থেকে বাম্পারে ছিটকে পড়ল নিবেদিতা, মুহূর্তে ডাম্পার ঢেল হঠাৎ ছুটির পরোয়ানা নিয়ে। দ্বাদশ শ্রেণীর মেধাবী প্রসেনজিতের বেলাতেও ধান খেতে পড়ে থাকা বিদ্যুৎবাহী তার বেয়ে এসেছিল হঠাৎ ছুটির আমন্ত্রণ। এদের আমি আজও খুঁজে বেড়াই ছাত্রছাত্রীদের মধ্যে। হঠাৎ ছুটি, হঠাৎই ফাঁকা বিদ্যালয় প্রাঙ্গণ, ফাঁকা হয়ে যায় বুকটা। শুভ্রা সামন্ত, আপনি লিখলেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।
1: জীবনের ক্যালেন্ডারে সব ছুটি লাল কালিতে লেখা থাকে না। লিখছেন তপন কুমার তিগার, বাঁশদা সন্ধিপুর পশ্চিম মেদিনীপুর থেকে। জীবনের ক্যালেন্ডারে সব কিছু লাল কালিতে লেখা থাকে না। কিছু ছুটি আসে কালো মেঘ হয়ে, কিছু আসে নদীর জলের সঙ্গে, কিছু আসে অসুস্থ শরীর নিয়ে। আর সেই ছুটির দিনগুলোতেই মানুষের জীবন সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। সেদিন ভোরেই বুধন বাসস্ট্যান্ডে এসে পৌঁছেছিল। প্রতিদিনের মতোই তার হাতে পুরনো একটি ব্যাগ, চোখে কাজের তাড়া। শহরের তেল মিলে সে কাজ করে, দিন এনে দিন খাওয়া সংসার, সারাদিনের পরিশ্রম শেষে যে সামান্য মজুরি হাতে আসে তাতেই কোনো রকমের সংসারের চাকা ঘোরে, এগিয়ে চলে অভাবী জীবন।

0: বাসস্ট্যান্ডে পৌঁছে সে শুনল আজ আর বাস চলবে না। প্রথমে কথাটা যেন বিশ্বাসই করতে পারল না, পরে জানা গেল বৃষ্টির জলে শিলাবতী নদী ফুলে উঠেছে, নদীর ওপরের সেতুটি ডুবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, শহরে যাওয়ার কোনো উপায় নেই। আবার একটা অনিচ্ছাকৃত ছুটি তাকে পিছু টেনে ধরল। গত মাসেই শরীর খারাপের জন্য দু তিন দিন কাজে যেতে পারেনি, ধার দেনা করে সংসার খরচ চালাতে হিমশিম খেতে হয়েছে তাকে। আজকের দিনটিও যদি কাজ না করে কাটে, সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর হতাশ হয়ে ধীরে ধীরে বাড়ির পথ ধরল। অনিশ্চয়তার মেঘ ঢেকে ফেলল সামনের আকাশ, স্ত্রীর মুখে দুশ্চিন্তার ছায়া আরও গাঢ় হয়ে উঠল। কিন্তু ছোট্ট মেয়েটি এসবের কিছুই বোঝে না, বাবাকে দেখেই সে ছুটে এসে জড়িয়ে ধরল। তার কাছে বাবা মানেই ভালোবাসা, বাবা মানেই প্রতিদিন সন্ধ্যায় হাতে করে কিছু না কিছু খাবার নিয়ে বাড়ি ফেরা, কোনোদিন বিস্কুট, কোনোদিন ফল, কোনোদিন হয়তো সামান্য মিষ্টি। খুব বড় কিছু নয়, কিন্তু শিশুটির চোখে সেটাই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। আজও সে বাবার পকেটের দিকে তাকাল, বাবা অজান্তেই পকেটে হাত দিল, খালি, একেবারে খালি। মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ছোট্ট মেয়েটি বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ ছুটির বেদনা কখন যেন অশ্রু হয়ে ঝরে পড়ল অসহায় বুধনের দুই চোখে। লিখলেন তপন কুমার দিগার, বাঁশদা, সন্ধিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: শুভক্ষণ প্রাত্যহিকী। চন্দনা মুখোপাধ্যায় আপনি লিখছেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। মনে আছে প্রাত্যহিকী, সেদিন তুমিও কেমন হঠাৎ ছুটি পেয়েছিলে? না, আমি কিন্তু পাইনি সে ছুটি, বরং আমার ছোট ছুটি আরও বেড়ে গিয়েছিল। মারণ ভাইরাস করোনা যখন লকডাউন নামে হঠাৎ ছুটির নোটিশ জারি করেছিল, আমরা অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের কাজ বেড়েছিল বহুগুণ। দূর দূরান্ত থেকে আসা মানুষগুলোর স্বাস্থ্যের খবর নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে নিভৃতবাস যাপনের পরামর্শ প্রদান, সংক্রমণ প্রতিরোধে সোয়াব টেস্ট ইত্যাদি কাজে বেলা কেটে যেত সকাল হতে সন্ধে। জনহীন রাস্তায় একা কোনো স্বাস্থ্যকর্মী, আর কোথাও কোথাও প্রহরীরত পুলিশ কর্মী। এ তো গেল আমার কথা, এবারে বলি দুলালি মাসির কথা। হ্যাঁ, সেই কোভিডকালে হঠাৎ ছুটি ঘোষণায় যখন বন্ধ হয়ে গেল তার এলাকার প্রাইমারি স্কুলটি, ভারী বিপাকে পড়লেন মাসি, কারণ ওই স্কুলই যোগান দিত ওদের মা বেটার দুবেলার খাবার। সকালে অঙ্গনওয়াড়ি এবং দুপুরে স্কুলের মিড ডে মিলে দুটি ডাল ভাত খেয়ে একটি বাটিতে মানসিক ভারসাম্যহীন ছেলের জন্য দুটি ভাত নিয়ে যেতেন। কিন্তু হঠাৎ ছুটিতে খাবারের দায়িত্ব পাড়া প্রতিবেশী নিলেও প্রাণ রক্ষা হয়নি দুলালি মাসির। লকডাউনের তৃতীয় পর্যায়ে মাসি হঠাৎ ছুটি নিলেন জীবন থেকে, আর তার ছেলেটি এদিক সেদিক ঘুরে বেড়ায় আর নির্বাক মুখে ফ্যাকাশে দৃষ্টি দিয়ে কি যেন খুঁজে চলে। ওর ফ্যাকাশে দৃষ্টির অন্তরালে হয়তো ওর মায়েরই মুখচ্ছবি। এমন হঠাৎ ছুটির প্রত্যাশী আমরা নই। হঠাৎ পাওয়া ছুটি কোনো গৃহিণীকে নিয়ে যাক কোনো ভালো রেস্টুরেন্টে, কোনো ঝটিকা সফরে সারা জীবন বাড়ির প্রয়োজনে নিঃশেষিত বৃদ্ধ দম্পতি ঘুরে আসুক পাহাড় কিংবা সমুদ্রে। তবে এ ব্যাপারে পায়ের তলায় সর্ষে আমার গৃহ সহায়িকা সুলতাদির। ইচ্ছে হলেই নিজেই হঠাৎ ছুটি নিয়ে চলে যান দীঘা, হাজারদুয়ারি বা নিদেন পক্ষে মায়াপুর। এক ফুসফুস আনন্দ বাতাস ভরে নিয়ে ফুরফুরে মেজাজে আবার কাজে ফেরেন। হঠাৎ ছুটি সবার জীবনে আনন্দ নিয়ে আসুক।

0: এবারে চিঠি বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন। স্কুলে ঘণ্টা বাজাতেন কুশদা, ঠিক 40 মিনিট পরপর নিটোল মধুর এক কাংশধ্বনি চাড়িয়ে যেত গোটা স্কুল চত্বর। বৃদ্ধ পিতামহের মতো স্কুল মাঠের শিরিশ গাছটি নিরীক্ষণ করত শৃঙ্খলাবদ্ধ যাবতীয় নড়াসরা। সপ্তম পিরিয়ডের শেষে স্বল্প ব্যবধানে উপর্যপরি ঢং ঢং, সেই আওয়াজে মিশে থাকত নিঃশব্দ বাঁচা গেল উচ্চারণ। কুশদার ঘণ্টার আসল মহিমাটি ফুটত কচ্ছিত হঠাৎ ছুটিতে। প্রাকৃতিক দুর্যোগ কি কোনো কারণে উপস্থিতি নেহাতি কম থাকলে কুশদার ঘণ্টা হয়ে যেত পাগলা ঘণ্টা। সেই নিনাদে ছাত্রদের সঙ্গে তারও উপচানো খুশি মিশে থাকত। মেঘ গর্জাচ্ছে, টুপটা বৃষ্টি পড়ছে হয়তো, ঝোড়ো হাওয়ার সওয়ার হয়ে 3 লাফে রাস্তায়, মুখে হো হোক্কার ধ্বনি, ছুটি ছুটি। আনন্দটা আশেপাশের দোকানপাট কি বাড়ির মানুষদের না জানালে ছুটির গরম গরম রুটির স্বাদ গ্রহণ সম্পূর্ণ হতো না। একবার তো ক্লাস 8, তখন বইপত্র নিয়ে দড়াম পড়েছি পাশের রাস্তার জমা জলে। পিতামহ শিরিষ ঘাড় ঘুরিয়ে দেখতে পেয়েছিল, বেশি লাগেনি, অঙ্ক বইয়ে কাদা জলের দাগ অনেকদিন পর্যন্ত ছিল। অছিলায় 3টে প্রশ্নমালা আর ধরতেই হয়নি। হঠাৎ ছুটি উদযাপনের মধুর স্মৃতি। কদিন আগে শরীর নিয়ে মহা উস্তম কুস্তম কাণ্ড, হার্ট কিডনি বেগরবাই করল একযোগে। হাসপাতালে বেশ কয়েক ঘণ্টা ডাক্তারবাবু ও কর্মীদের স্পার ওস্পার লড়াই, শেষে তারাই জিতলেন। সমস্যা বাঁধল তারপরে, বাক্যস্ফোরণের ক্ষমতা আসতেই তারা লাগাতে শুরু করেছি। দিব্যি আছি আমি, ছেড়ে দিন। 3 বেলা করে রাউন্ডে আসা ডাক্তারবাবুরা আমার কথায় মৃদু হাসেন, নতুন নতুন শারীরিক সমস্যার আলোচনা করেন, একটা কমে তো আর একটা বাড়ে। আমি হাসপাতাল থেকে বাড়ি ফেরার আশায় সেই আশা ছেড়েই দিলাম। অবস্থা এমন দাঁড়ালো, ডাক্তারবাবুরা এলে অভিমানে দেয়ালের দিকে মুখ করে থাকি। দিন সাতেক পর একজন অল্প বয়স্ক ডাক্তারবাবু বললেন, বেশ ভালো আছেন আপনি, আগামীকাল বাড়ি যাবেন? আমি ঘাড় ঘুরিয়ে ডাক্তারবাবুর দিকে তাকাই। উনি বলেন, আপনার চোখে জল, কিছু বলবো? কথা জড়িয়ে এলো। বিশ্বনাথ পাকড়াশি, শ্রীরামপুর হুগলি থেকে লিখলেন।
1: সুন্দর সমীপেশু, শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, হাওড়া থেকে। আজ আনন্দে টকবক ফুটছে নির্ঝর, বেরিয়ে পড়ল একা, স্মার্ট লক করে দোতলা থেকে তরতরিয়ে নেমে ঝিলপার ধরে হাঁটা শুরু। পূব আকাশে ভৈরবী সুর, বাতাসে ভাসছে বাতাবি লেবুর গন্ধ। নির্ঝর প্রাণ ভরে কাঁদেনি অনেকদিন, কান্নার সুযোগ কোথায়? সারাক্ষণ ছায়া হয়ে ঘুরছে মা। ক্লাস 8 চলছে নির্ঝরের। খবরের একটা শিরোনামে চোখ পড়েছিল নির্ঝরের, শৈশবের স্বাধীনতা জন্মগত অধিকার। কিন্তু মিলছে কই? শৈশব নিজেই যে নির্ঝরকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে বন্ধুর পথে। এত লৌহ শৃঙ্খল শৈশব যাপনে। মাঝে মাঝেই চোখ চিকচিক করে নির্ঝরের, মা ছুটে আসে, তাড়া লাগায়, ইংলিশ প্যারাগ্রাফটা হলো, ম্যাথসের পরবর্তী চ্যাপ্টারগুলো এগিয়ে রাখো, প্রাইভেট টিউটার এসে পড়বেন। ফ্ল্যাটের বাইরে পা রেখেই আকাশে চোখ নির্ঝরের। কাজল কালো ওড়না বিছিয়েছে মেঘ, নির্ঝরের দলা পাকা কান্নারা আঁকুপাঁকু করছে মুক্তির আশায়। এভাবে হঠাৎ একটা ছুটি মিলবে ভাবতে পারেনি নির্ঝর, রোমাঞ্চিত সে। বাবা অডিটের কাজে জয়পুরে, ভোরবেলায় গ্রাম থেকে ফোন এলো, দাদুর অসুখ বেড়েছে, মাকে ছটপট বেরোতে হলো। এই মহেন্দ্রক্ষণ আলোকিত ছুটির অনুভূতি যেন অতীত দিনের দাদু দিদার সঙ্গলাভের

0: সুখ, যাদের ঠাঁই এখন বৃদ্ধাবাসে। ঝিলের জলে আজ জল তরঙ্গ সুর, এমনটা আগে অনুভব করেনি নিঝর। দুটো সাদা হাঁস মনের সুখে জলকেলি করছে। কদম গাছটা থেকে খসে পড়ল একটা ফুল, অপূর্ব নকশা। হঠাৎ ধুলো উড়িয়ে ধেয়ে এলো বাতাস, নেচে উঠল নির্ঝরের হৃদয়, বৃষ্টি নামল। নির্ঝরের কি আনন্দ, বড় বড় বৃষ্টি ফোঁটার তালে তালে এসে নাচছে। খুশির আবেশে ফিরে আসছে নির্ঝর, সূর্যের নরম আভা তার চোখে মুখে। ফ্ল্যাটের দরজায় পা রাখতে যাবে, দাঁড়িয়ে মা। ভয় কান্না পেল নির্ঝরের, ছেলের চোখে চোখ রেখে মা নিজেই বুকে জড়ালো সন্তানকে। ধারসা, হাওড়া থেকে লিখলেন শক্তি শঙ্কর সামন্ত।
1: আজ চিঠির ঝাঁপি তাহলে বন্ধ করতে হচ্ছে। জানিয়ে দিই আবহাওয়ার খবর। আকাশ মেঘলাই থাকবে সাধারণত, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গত কয়েকদিনের মতোই। আর সবচেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা 32 ডিগ্রি সেলসিয়াস, আর সবচেয়ে কম 26 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি ছিল 95%, আর সবচেয়ে কম 77%। বৃষ্টি হয়েছে 5.3 মিলিমিটার। না, সমুদ্রে ও নদী উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, কোনো সতর্কবার্তা নেই তাদের জন্য।
0: সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পক্ষের বিষয়টি আরেকবার মনে করিয়ে দিই, ভোল বদল। লিখুন চিঠির ঝাঁপি@ইয়ার@gmail.com এই আইডিতে, আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে ভোল বদল আর কি। আজকের মতো, সময় তো শেষ, এবার বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন সকলে, নিশ্চয়ই আবার কথা হবে। ভালো কাটুক আপনার আজকে সারাটা দিন এবং আগামী প্রতিটা দিন। সঙ্গে ছিলাম
1: সৌরভ সাহা,
0: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
1: নমস্কার।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার DRDO-র প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
2: চর্চা সে স্পষ্ট হি বদলতে হুয়ে বিশ্ব কাজ সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া যা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া

0: गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছে। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিনটি নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি ও সমঝোতাগুলি দুই পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিরক্ষা নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী আলোচনা করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনে গত সন্ধ্যায় এক নৈশ ভোজে নবরস দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশনস, বিশ্বের অভিন্ন ভাবাবেগ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক আয়োজনে ব্রিক্স ঐক্যতানে এক ছন্দে অনেক সংস্কৃতি, ব্রিক্স সিম্ফনি ওয়ান রিদম মেনি কালচার্স পরিবেশিত হয়, যেখানে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গীত শিল্পীরা যৌথভাবে এক অনন্য সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। বিভিন্ন সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই ঐক্যতান যৌথ এক শৈল্পিক অভিব্যক্তিকে তুলে ধরে, যা ব্রিক্স পরিবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্যের চেতনার প্রতিফলন। অনুষ্ঠানে ব্রিক্স দেশগুলির বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গীত সংস্কৃতির মধ্যে যা সেতুবন্ধ রচনা করে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একযোগে উন্নত এক বিশ্ব গড়ে তোলার চেতনাকে এই সঙ্গীতানুষ্ঠানটি মূর্ত করে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে ভারতের অনন্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্রিক্স ঐক্যতান এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সভ্যতাকে তুলে ধরে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুর উপকূলে একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। বর্তমানে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে, যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ নামে পরিচিত, এবং ওড়িশায় দুটি লঞ্চ কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ চলে। চাঁদিপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত জুনপুট কেন্দ্রটি ওড়িশার পরীক্ষা কেন্দ্রের কাজের চাপ ভাগ করে নেবে।

0: এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে, এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে, তবে সীমান্তের সালামচি চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউথি গোষ্ঠী দাবি করেছে লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখল তারা নিয়েছে। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100 বেশি বিমান হামলা চালিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ সৌরাষ্ট্র কাচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। US ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে এলেনা রিবাকিনা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গতকাল ফাইনালে 6-4, 5-7, 6-2 সেটে এরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে সরকার। 252টি মাদ্রাসাকে বন্ধের নোটিশ, সোকজ আরও 100টিকে। মাছ মাংস নিয়ে অহেতুক বিতর্কের পরিবর্তে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। রক্ষণাবেক্ষণ কাজের জন্য কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আজ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আসছে বিস্তারিত সংবাদে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশু স্বপ্নের ভারত কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। 17ই সেপ্টেম্বর থেকে নমো সেবা গাথা কর্মসূচি উপলক্ষে স্কুলের পড়ুয়াদের সংশ্লিষ্ট এলাকায় সমাজসেবামূলক কাজে সামিল করা হবে। আধ ঘন্টার নাটক ও সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক

0: অনুষ্ঠান পরিবেশন করবে ছাত্রছাত্রীরা। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে সরকার। এর অঙ্গ হিসেবে প্রথম দফায় রাজ্য জুড়ে 252টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই তালিকার বেশিরভাগই খারিজি মাদ্রাসা। এমন আরও 100টি মাদ্রাসাকে শোকজ করেছে দপ্তর। জুলাই মাসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্য জুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো, শিক্ষার্থী ও তহবিলের উৎস সম্পর্কে বিস্তৃত সমীক্ষা চালানো হয়। এই 100টি মাদ্রাসার তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন। জেলা শাসকদের সমীক্ষায় দেখা গেছে প্রায় 2396টি মাদ্রাসার সরকারি কোনো অনুমোদন নেই। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের নিগ্রহের অভিযোগে দশম শ্রেণী 4 ছাত্রকে টিসি দেওয়া হয়েছে, সেই সঙ্গে স্কুলের রেজিস্টার থেকেও বাদ দেওয়া হয়েছে তাদের নাম। গত শুক্রবার ওই 4 জনকে হেফাজতে নেয় পুলিশ। আগামীকাল তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে। উল্লেখ্য, শিক্ষক দিবসের দিন মিড ডে মিল নিয়ে জলপাইগুড়ি জেলা স্কুলে গোলমাল বাঁধে প্রধান শিক্ষককে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে ভিডিও ফুটেজে দেখা যায়। বাংলার যার যা খাদ্যাভাস তাই তিনি গ্রহণ করবেন, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন।
1: এত বিতর্কের কি আছে? একজন সন্ত এসেছিলেন বাগেশ্বর ধাম থেকে, ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ। সন্ত এবং যারা ধর্মগুরু বিভিন্ন ধর্মেরই, তারা তাদের কথা বলে যান, কে গ্রহণ করবেন কে গ্রহণ করবেন না। আমাদের দেশের মহান যে সংবিধান, সেখানে তো আপনাকে স্বাধীনতা দিয়ে গেছে। আমাদের কে বৈষ্ণব প্রথা গ্রহণ করবেন, কে শাক্ত প্রথা গ্রহণ করবেন, এ অধিকার তো আমাদের ধর্মও দিয়ে গেছে, সংবিধানও দিয়ে গেছে। ছবি পড়াবেন তাকে কেন্দ্র করে, তাকে অশালীন গালিগালাজ করবেন, আমাদের এ রাজ্যে সব চলবে না।
0: এদিকে ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে অরূপ মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়। মাছ মাংস নিয়ে অহেতুক বিতর্কের পরিবর্তে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতার কেষ্টপুরে গত সন্ধ্যায় গণেশ পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শমিকবাবু বলেন, এরাজ্যে বিনিয়োগ এবং শিল্প না থাকায় মেধাবী ছাত্ররা ভিন রাজ্যে, এমনকি বিদেশেও চলে যাচ্ছে।
2: আজকে মাছ মাংস নিয়ে পর্যন্ত বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে। বিতর্ক তো হওয়া উচিত এটাই যে গণেশের আরাধনায় আমাদের রাজ্যে বিনিয়োগ কত আসবে, আমাদের তরুণ যুবকরা কত বেশি আজকে তারা নিজেদের সেলফ এমপ্লয়েড করতে পারবে, আজকে তার দিকে জোর দিতে হবে। এই অঞ্চলে বহু মেধাবী ছাত্রছাত্রী আছেন, তারা আমাদের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন, কেউ বিদেশে চলে গিয়েছেন, অনেক কাজ করা বাকি আছে এই বিধানসভা কেন্দ্রে।
0: শমিকবাবু পুজোর পাশাপাশি দরিদ্র এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম প্রার্থী আইনজীবী সৈয়দ আসাদ আলীর নাম ঘোষণা করা হয়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সিপিআইয়ের শান্তিগোপাল গিরি। আগামী 6ই অক্টোবর ওই 2 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের জুনপুট উপকূলের একটি গ্রামে অস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গে উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশা চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। পরীক্ষায় বসার দাবিতে ছাত্র বিক্ষোভের পর আগামীকাল সোমবার থেকে আবার কলেজে গিয়ে তিনি বিশেষ ক্লাস নেবেন বলে সুরেন্দ্রনাথ আইন কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদী তারান্নুম জানিয়েছেন। আকাশবাণীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ফের দাবি করেন, ভাইস প্রিন্সিপাল পদ থেকে তিনি পদত্যাগ করেননি, চাপে পড়ে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন।
3: ইউনিভার্সিটির সাথে কথাবার্তা আমার হয়েছে, এরপরে আমি সোমবার থেকে 6:30 থেকে আমার একটা স্পেশাল ক্লাস চালু হবে, সেখানে আমি আশা করছি যাদের আমার শর্ট পার্সেন্টেজ তারা প্রত্যেকেই সেই ক্লাসটা করবে এবং তারা প্রত্যেকেই হচ্ছে পরীক্ষায় বসবে। আন্দোলনের সময় বারবার করে ছাত্রদের

0: দিয়েছিলাম, যারা আমার হচ্ছে ছাত্র বা ছাত্রী তারা প্রত্যেকেই পরীক্ষায় বসবে, এবং আমি ইউনিভার্সিটির সাথে কথাবার্তা বলে সেই ব্যবস্থা করব। আমি সেই ব্যবস্থার জন্য ইউনিভার্সিটির সাথে কথা বলেছি এবং আগামী সোমবার থেকে আমার স্পেশাল ক্লাস চালু হবে।
1: এব্যাপারে উচ্চশিক্ষা দপ্তর যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বলে জানিয়েছেন ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তবে ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি।
2: আমি ওনার মন্তব্যের সাথে কোন রকম মানে আমি কোনো পাল্টা মন্তব্যই দেব না, আমার রুচিতে বাঁধে। আমি ওনার মন্তব্যের সাথে কোন রকম মানে আমি কোনো পাল্টা মন্তব্যই দেবো না, আমার রুচিতে বাঁধে। এই 11:30 অব্দি কলেজ, উনি তো অধিকাংশ দিন 11:30 পরে আসতেন, মানে 9:10 দিকে, মানে কোনো সময় টাইমে কলেজে আসতেন না, টাইমে ক্লাস হতো না, অ্যাড্রেস অ্যাটেন্ডেন্সের কোনো প্রপার মেকানিজম নেই। 16,000 টাকা মানে সেমিস্টার ফিজ নেওয়া হয় সুরেন্দ্রনাথ কলেজে, এখানে অন্যান্য সমস্ত কলেজগুলোতে অ্যাভারেজে 4,000 টাকা করে। স্টুডেন্টস ইউনিয়ন নেই, তাও স্টুডেন্টস ইউনিয়নের টাকা, এর ব্যাখ্যা দিতে পারবেন উনি? কলেজের কনভোকেশনের নামে 4-5-6 লাখ টাকা খরচা করেছে, নিজের চেম্বারের ডেকোরেশনের পেছনে 5-6 লাখ টাকা খরচা করেছে, এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন উনি?
1: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বদলির লক্ষ্যে যে বিল আনা হয়েছে, অধ্যাপক গবেষকদের একাংশ তার বিরোধিতা করেছে। গতকাল কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠক করে একাধিক শিক্ষক সংগঠন। জুটার সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেছেন, এই বিলগুলিকে প্রশাসনিক সংস্কার হিসেবে উপস্থাপন করা হলেও সেগুলি আসলে বিশ্ববিদ্যালয়ের স্বশাসন, সুষ্ঠু পঠন পাঠন এবং গবেষণার পরিপন্থী। বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। আগামীকাল রাত 10টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যেই শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় 1 মাস সেখানেই থাকবেন দেবী, তবে পুজো বা দর্শন বন্ধ হবে না বলে জানা গেছে। মন্দিরের ভেতর ও বাইরের কাঠামোই পরিবর্তনই শুধু নয়, ভক্তদের দর্শন আরও সহজ ও সুবিধাজনক করাই সংস্কারের উদ্দেশ্য। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। কলকাতা পুরসভার উদ্যোগে আজ কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত অনুষ্ঠানে যতীন দাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিকরা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে, ফলে আজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা মিলবে না। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল 10টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোনো যান চলাচল করছে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে সরকার। 252টি মাদ্রাসাকে বন্ধের নোটিশ, শোকজ আরও 100টি খেয়ে। বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পাড়ুই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব 9।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণুর জগৎ। আজকের পর্বে রাসায়নিক বিক্রিয়া, রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে দেবব্রত নাথ।
1: না
2: রে বোকা মেয়ে, তোর মা এখনো এত বড় শিল্পী হয়নি।
1: কেন মা, তবে সবাই যে বলে তুমি খুব ভালো শিল্পী।
2: তাই বুঝি? আর তুই কি বলিস?
1: আমি কি বলবো, তোমার ছবিগুলো তো আমি ভালো বুঝতেই পারি না।
2: আয় আয় আয়, এবার আমরা রাস্তা পার হবো, চল।

0: মা, প্রথমে আমি তোমার আঁকা ছবিগুলো দেখবো।
1: তা কেন রে, সেসব তো তুই বাড়িতেই দেখিস। এখানে কত বিখ্যাত শিল্পীর ছবি এসেছে, সেগুলো দেখ আগে। ওই দেখ
0: ওই যে ওখানে বিতনু রায়ের ছবি, বিখ্যাত শিল্পী। আয় আয়, আমরা ওই ছবিগুলো দেখি। আয়। মা, আমাকে ছবি বোঝা কবে শেখাবে? এইসব মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না।
1: ছবি বোঝা কি শেখানো যায় রে? আগে দেখ তোর ভালো লাগছে কি না।
0: সবচেয়ে ভালো লাগছে তা নয়। আচ্ছা মা,
1: বল,
0: তোমার ছবির রং আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বাকি ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝতে পারি না।
1: ও ঠিক আছে, তুই বড় হ, তখন আস্তে আস্তে ছবি বুঝতে শিখবি।
0: মা, বাবা কি বলে জানো?
1: বাবা? তোর বাবার তো ছবি টবি নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই।
0: কিছুদিন আগে তুমি যখন আঁকছিলে, আমি দেখছিলাম কি সুন্দর এক রঙের সাথে আরেক রং মিশে নতুন রং তৈরি হচ্ছে। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা বলল রং টং কিছুই নয়, সবই অনু পরমাণুর খেলা।
1: এই এই তোর বাবার পাগলামো, সব কিছুতেই বিজ্ঞান আর বিজ্ঞান।
0: বাবা ঠিক তাই বলে। বাবা বলে সব কিছুর ভিতরে যে বিজ্ঞানটা আছে, সেটা বুঝতে পারলেই সব রহস্যের পর্দা ফাঁস।
1: আর তুই কি ভাবিস?
0: জানি না। ওই দেখো সুন্দর পাখির ছবি। আচ্ছা মা, ওই পাখির ছবিতেও কি বিজ্ঞান আছে?
1: জানি না, তোর বাবাকে জিজ্ঞেস কর। আয় আয়, এবার আমরা ওই দিকটায় যাব, ওখানে অন্যরকম কিছু ছবি আছে।
0: মা, ও মা, এদিকটা এসো। এই দেখো ছবিটা দেখো, খুব সুন্দর না?
1: তোর ভালো লাগছে ছবিটা?
0: খুব ভালো লাগছে। আর তোমার?
1: একটা ছবি সবার কাছে সমান সুন্দর নাও হতে পারে রে।
0: এটা কেন হয় মা?
1: এটা হয় বলেই তো এত ছবি, এত গান, এত গল্প চারপাশে।
0: মা, মাঝে মাঝে না তুমি বড্ড কঠিন কঠিন কথা বলো।
1: কোনো কথাই কঠিন নয় রে, তুই বড় হ, বুঝতে পারবি সব।
0: আমি আর কবে বড় হব মা?
1: আমি যেদিন বুড়ি হব।
0: আমার মা কোনো দিন বুড়ি হবে না।

0: মা, ওই ওই সামনের বিল্ডিংটা না?
1: হ্যাঁ, ঠিক বলেছিস।
0: বাবা, কি সুন্দর সাজিয়েছে চারপাশটা। না মা?
1: হ্যাঁ, চল চল আমরা ভিতরে প্রদর্শন।

0: কি সোহিনী, কেমন দেখলে ছবি টবি?
1: ও বাবা, ওই দেখলাম আর কি। আমি তো ছবি খুব একটা ভালো বুঝি না, কিন্তু কিছু ছবি সত্যিই ভালো লাগলো। আচ্ছা বাবা, তুমি ছবি ভালোবাসো?
0: তোমার কি মনে হয়?
1: মা তো বলে তুমি ওসব ব্যাপারে একদম বেরসিক।
0: আর তুমি কি বলো?
1: আমি আর কি বলবো, তবে আমার একটা প্রশ্ন আছে।
0: প্রশ্ন বেশ বলেই ফেলো।
1: আচ্ছা বাবা, এই যে এক রঙের সাথে অন্য রং মিশে নতুন নতুন রং হয়ে যায়, তার মধ্যে তুমি শুধু অণু পরমাণুর খেলাই দেখতে পাও, কেন?
0: কঠিন প্রশ্ন করলে, তবু বলি শোনো, একই ঘটনা নানা জনে নানা দৃষ্টিতে বিচার করে। আর এর মধ্যে মজাও অনেক।
1: নানা রঙের মেলায় অণু পরমাণুর খেলা দেখে তাহলে তুমি মজা পাও, তাই না বাবা?
0: শুধু রঙের সাথে রঙের খেলা কেন? তুমি যদি চারপাশটা মন দিয়ে দেখো, দেখবে ওই অণু পরমাণুর খেলা নিরন্তর ঘটে আমাদের চারপাশে।
1: সাদা চোখে তা ধরা পড়ে না।
0: না, একদম নয়। আর সেই জন্যই তো আমরা পড়াশুনো করি, শিখি, আমরা ভাবি, চর্চা করি, ওই সামনের আবরণ সরিয়ে ভিতরের সত্যটাকে জানতে।
1: সেটা জানতে অনেক মজা।
0: তুমি অনুভব করো।
1: প্রথম যেদিন তুমি আমাকে শিখিয়ে দিলে, দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন পরমাণু।

0: ফেলে জল তৈরি করে, আমার তো বিশ্বাসই হয়নি।
1: তারপর?
0: তারপর তো জানলাম, শুধু জল নয়, আমাদের চারপাশে আরো কত কত জিনিস, সবকিছুই এভাবে পরমাণুর সঙ্গে পরমাণু মিলে তৈরি হয়েছে। মৌলিক পদার্থের পরমাণু শেষ কক্ষের ইলেকট্রন আদান প্রদান করে নতুন যৌগ উৎপন্ন করে।
1: শুধু তাই নয়, সেটা হয়েই চলেছে সারাক্ষণ।
0: তুমি তো আমাকে শিখিয়েছিলে, এটাকে বলে রাসায়নিক বিক্রিয়া।
1: ব্যাপারটা মজার নয় কি সোহিনী?
0: ভীষণ মজার। আমার বিজ্ঞানের বইতে এরকম কত কত রাসায়নিক বিক্রিয়ার ব্যাখ্যা আছে। দুই বা তার বেশি মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ মিলে যখন একটি যৌগ গঠন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। যেমন চুনের মধ্যে জল মেশালে টকবক করে ফুটতে ফুটতে কলিচুন তৈরি হয়। আবার একটি যৌগিক পদার্থ ভেঙে গিয়ে যখন কিছু মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন করে তাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলে থাকি।
1: জিনিসটা জেনে তোমার আনন্দ হয়?
0: ভীষণ।
1: এবার যদি বলি, জানার এই আনন্দটাকে, শেখার এই মজাটাকে আরো বাড়িয়ে নেওয়া যায় যদি তুমি তোমার ভাবনাকে পড়ার বইয়ের বাইরে বার করে আনতে পারো।
0: কেমন করে?
1: কেমন করে? এই ধরো, তোমার বিজ্ঞান বইয়ের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তুমি পড়ছো মৌলিক পদার্থের চিহ্ন, যৌগিক পদার্থের সংকেত, আর সমীকরণগুলো থেকে জানছো কোন পদার্থ অন্য কোন পদার্থের বিক্রিয়ায় তৈরি হয়।
0: মানে কোনো পরমাণু কত সংখ্যায় বিক্রিয়া করে, কত সংখ্যায় নতুন নতুন অণু তৈরি করে, এই সব।
1: একদম ঠিক। এই নতুন অণুগুলোর জমাট বাঁধা রূপ তো আস্ত একটা নতুন পদার্থ কি, তাই নয়?
0: হ্যাঁ, যেমন ম্যাগনেসিয়াম লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, বা পরীক্ষাগারে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করে অক্সিজেন তৈরি করি।
1: ঠিক বলেছো। এবার যদি তুমি তোমার বইয়ের তালিকা ছেড়ে চারপাশের নানা জিনিস কোনটা কিভাবে কোন বিক্রিয়ার ফলে তৈরি হলো সেটা জানো, তবেই বিষয়টার আসল মজা তুমি পাবে।
0: চারপাশে কোন সব জিনিস বাবা?
1: কোন সব? ধরো ধরো এই জলের বোতলটা, তুমি কি জানো এটা কি দিয়ে তৈরি?
0: হ্যাঁ আমি জানি, প্লাস্টিক।
1: তোমার উত্তরটা আবার ভুল।
0: সে কেমন করে হয়?
1: এই প্লাস্টিকের একটা রাসায়নিক নাম আছে, পলিইথিলিন। এটা আবার তৈরি হয়েছে অনেকগুলি ইথিলিন অণুর বিক্রিয়ায়। এই রকম বিক্রিয়াগুলিকে আমরা পলিমারাইজেশন বিক্রিয়া বলি।
0: তাহলে প্লাস্টিক মূল পদার্থ নয়?
1: একেবারে নয়, পেট্রো রসায়নজাত অনেক জিনিসের মধ্যে এটা একটা।
0: অন্যগুলো কি কি?
1: অন্যগুলো যেমন যেমন ধরো ন্যাপথলিন, পেট্রোল, ডিজেল, পলিয়েস্টার।
0: পলিয়েস্টার মানে যা দিয়ে আমাদের জামা কাপড় তৈরি হয়।
1: আরো অনেক কিছু, যেমন পলিভিনাইল ক্লোরাইড, যা দিয়ে আমাদের পিভিসি পাইপ তৈরি হয়।
0: এসবের মূলে রাসায়নিক বিক্রিয়া, তাই না?
1: একদম ঠিক। তুমি নিজের ঘরের মধ্যে এরকম অনেক জিনিস দেখতে পাবে, যেমন যেমন ধরো ওই রান্নাঘরে ভিনিগার, বাথরুম ব্যবহার করা ফিনাইল, সবই রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়েছে।
0: মার ছবি আঁকার রংগুলোও কি তাহলে তাই?
1: শুধু তাই নয়, এই যে এক রঙের সাথে অন্য রং মিশে নতুন রং তৈরি হয়, সেটা আসলে কি?
0: রাসায়নিক বিক্রিয়া।
1: ঠিক। আর ওই নতুন রং বিক্রিয়ার ফলে তৈরি হয় নতুন একটা পদার্থ।
0: ম্যাজিক?
1: একদম নয়, বিজ্ঞান।
2: আর ছবি দেখে ভালো লাগা বা না লাগাটা?
0: মা এসো না, আমরা একটা দারুণ মজার জিনিস আলোচনা করছি। আমি বাবার থেকে কত নতুন কিছু শিখছি।
2: সেটা তো বুঝতেই পারছি, কিন্তু অনির্বাণ আমার প্রশ্নের উত্তর কই?
1: দেখো ঝিনুক, ছবির ভালো মন্দ তো অনুভূতির ব্যাপার, আমরা কথা বলছি বিজ্ঞান নিয়ে।
2: ব্যাস, এবার ঠেলা সামলাও।
1: জানো সোহিনী, একসময় ভাবা হতো অনুভূতির ব্যাপারটা একদম অ্যাবস্ট্রাক্ট, কিন্তু মানুষের ব্রেন নিয়ে অত্যাধুনিক গবেষণা জানাচ্ছে এর পেছনেও মস্তিষ্কের নানা রাসায়নিক খেলা আছে। নিউরন, এই নিউরনগুলির মধ্যে রাসায়নিক সিগন্যাল আদান প্রদান হয়ে আমাদের অনুভূতি জানান দেয়।
0: রাসায়নিক বিক্রিয়া আমাদের মাথার মধ্যেও?
2: বিক্রিয়া নয়, পোকা পোকা। তোর বাবার মাথার মধ্যে শুধু রসায়নের

0: পোকা।
1: কোনটা সত্যি বাবা, রঙের খেলার ভালো লাগাটা নাকি তার মধ্যের বিজ্ঞানটা?
2: প্লিজ ঝিনুক, সোহিনীকে কনফিউজ করো না, ওকে সত্যটা শেখার সুযোগ দাও।
3: সত্যিটা তো তোমার কাছে সবসময় একমুখী।
2: দুটোই সোহিনী। এই যে তোমার মা বললেন না, সত্যটা আমার কাছে একমুখী, এটা কিন্তু সত্যি নয়।
3: তাই বুঝি?
1: আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
3: তোর বাবাকেই বল তোকে বোঝাতে।
2: শোনো সোহিনী, বিজ্ঞানী শিল্পী এরা সবাই নিজের নিজের পথে এই সুন্দর পৃথিবীর রহস্য বোঝার চেষ্টা করে।
1: তাহলে তো ঝগড়া কিসের?
3: কাদের ঝগড়া?
1: শিল্পীর সাথে বিজ্ঞানীর, তোমার সাথে বাবার।
2: বোকামি কোথাকার, এটা ঝগড়া কোথায়? এটা তো যুক্তি আর তর্ক, সত্যিটা জানার এটাও কিন্তু একটা রাস্তা।
1: তাহলে ছবিতে রঙের খেলার ভালো লাগাটাও সত্যি, আর রঙের সাথে মিশে নতুন রং হওয়ার বিজ্ঞানটাও সত্যি।
2: একদম ঠিক, দুটোই সত্যি।

0: ধারাবাহিকে আজকের পর্বে শুনলেন রাসায়নিক বিক্রিয়া। অভিনয়ে সোহিনী শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, ঝিনুক আম্রপালি ঘোষ মুখোপাধ্যায় এবং রসায়নের শিক্ষক অনির্বাণ বিল্লদল চট্টোপাধ্যায়।
1: শব্দগ্রহণ ঐন্দ্রিলা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।

0: পরমাণু জগতে আজকে আমরা রঙের কথা শুনলাম, সেই রাসায়নিক রং প্রয়োগের কথাও জানলাম। কিন্তু সত্যি সত্যি এই রঙগুলো তৈরি হয়েছিল কী করে, মানে প্রথমবার সেটা আমাদের হাতে এলো কী করে, কোন রাসায়নিক প্রক্রিয়ার হাত ধরে, কারা সেটা করলেন, ইউরোপে রেনেসাঁর যুগে কেমন ছিল সেই চিত্রটা জানব অধ্যাপক বাসব চৌধুরীর কাছ থেকে। পরমাণু জগতে আজকে আর যেটুকু সময় বাকি আছে সেখানে অধ্যাপক বাসব চৌধুরী আমাদের শোনাচ্ছেন এই রঙের কথা।
1: নানাবিধ সামগ্রী তৈরি করা একরকমের শিল্প, আবার কাঠের গায়ে, পাথরের উপরে, কাগজে নানারকম ইমপ্রেশন ফুটিয়ে তোলা আরেক রকমের শিল্প। এই দুই শিল্পের সম্মিলন ঘটতে পারে কি? এমন কি হতে পারে যে একজন চিত্রশিল্পী কাঠের উপর ছবি আঁকবেন বলে লোকজন জোগাড় করে কাঠকে মসৃণ করছেন, তার উপর তেল জাতীয় বা মোম জাতীয় বস্তু লেপন করে তার একটি টেক্সচার তৈরি করছেন, একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে রঙের গুঁড়ো মিশিয়ে প্রাথমিকভাবে রং প্রস্তুত করছেন এবং এই সব প্রস্তুতির শেষে ছবি আঁকছেন কাঠের গায়ে? এইভাবে ছবি আঁকা হচ্ছে, অসাধারণ সেই সব ছবি বিদেশের মিউজিয়ামগুলোতে শোভা পাচ্ছে, শিল্পীদের কীর্তি ঘোষণা করছে নিঃশব্দ সুষময় বর্ণে সৌন্দর্যে, ভাবতে পারেন আপনারা? আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে একজন চিত্রকরের ছবি আঁকার স্থান বা স্পেসটি অনেকটা ওয়ার্কশপের মতন? আজকের পার্সপেক্টিভে এমন কল্পনা করা খুব শক্ত নিশ্চয়ই, কিন্তু ইউরোপে রেনেসাঁর কালে ছবি আঁকা বলতে এমনই বোঝাতো। তখন তো আজকের মতন রেডিমেড রং কিনতে পাওয়া যেত না, পাঁচ মিনিটের নুডলের ধারণাই তখন ছিল না। ছবি আঁকার আগে চিত্রকরকে তখন ছোটোখাটো রাসায়নিক শিল্পকর্ম সমাধা করার পরে তবেই চিত্রশিল্পকর্মে মন দিতে হতো। এই আলোচনায় আমরা সেই বিষয়ে শ্রোতা বন্ধুদেরকে কিছু কথা জানাতে চাই। রাসায়নিক শিল্পের ক্ষেত্রটিতে সাইজ রিডাকশন, মিক্সিং ইত্যাদি পদ্ধতি প্রচলিত আছে। সাইজ রিডাকশন বলতে একটা বস্তুকে ছোট করা ক্রাশিং ও গ্রাইন্ডিং অপারেশনের মাধ্যমে। ক্রাশিং মানে হলো বড় বড় পাথরের মতন বস্তুকে ভেঙে ছোট করা, এবং গ্রাইন্ডিং মানে হলো সেই ছোট টুকরোগুলোকে একেবারে গুঁড়ো করে ফেলা। গ্রাইন্ডিং আবার দুরকমের, ড্রাই গ্রাইন্ডিং এবং ওয়েট গ্রাইন্ডিং। শ্রোতা বন্ধুরা কি ভাবতে পারছেন যে আজ থেকে 600 বা 650 বছর আগে একজন চিত্রশিল্পী ছবি আঁকবেন বলে বড় বড় পাথরের মতন রঙের চাই সংগ্রহ করছেন, সেগুলিকে ব্রোঞ্জের পাত্রের মধ্যে

পিটিয়ে ছোট ছোট টুকরো করছেন এবং তারপর সেই টুকরোগুলোকে জলের সঙ্গে মিশিয়ে হামালদিস্তার সাহায্যে পেস্টের মতন একরকম পদার্থ বানাচ্ছেন। তারপর সেই পেস্ট ডিমের কুসুমের সাথে খুব ভালো করে মিশ্রিত করে রং তৈরি করা হচ্ছে, যার প্রয়োগে অসাধারণ চিত্রশিল্প চোখের সামনে দেখা দিচ্ছে। এবং এই রং প্রযুক্ত হচ্ছে কাঠের প্যানেলের উপর, যা প্রথমে শুকনো করে তারপর বালি দিয়ে ঘষে তাকে মসৃণ করে অতঃপর তার উপরে জিপসামের গুঁড়ো ও আঠার মিশ্রণের প্রয়োগে ছবি আঁকার সারফেস তৈরি হচ্ছে। একদিকে বিজ্ঞান, রসায়ন, নানাবিধ রাসায়নিক, অন্যদিকে চিত্রশিল্প। কী অদ্ভুত সম্মিলন ও সমন্বয় ঘটেছিল! এমনই ঘটেছিল ইউরোপের রেনেসাঁকালে। বলতে পারি ছবি আঁকার নেশা জন্ম দিয়েছিল নতুন বিজ্ঞানের। আবার নবতর বিজ্ঞান চিত্রশিল্পের মান ও উৎকর্ষ বাড়িয়েছিল। এই সম্মিলনের নাম সিনার্জিজম, বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ও শিল্পের সিনার্জিজম বা সম্মিলন। ছবি আঁকার জগতে শিল্পীদের নিজস্ব শৈলী যেমন থাকে শিল্প সৃষ্টির ক্ষেত্রটিতে, তেমনই রং তৈরি, ছবি আঁকার সারফেস তৈরির প্রযুক্তির ক্ষেত্রেও তাঁদের স্বকীয় তন্ত্রতা বা অরিজিনালিটি ছিল। 1390 সালের আশেপাশে সেনিন ও সেনিনি নামে একজন শিল্পী দি ক্র্যাফটসম্যান হ্যান্ডবুক নামে একটি বইও লিখে ফেলেন, যেখানে শিল্পীদের নিজস্ব শৈলী এবং ছবি আঁকার পদ্ধতিসমূহ বর্ণিত হয়েছিল। এই বই থেকে রেনেসাঁর জন্মলগ্নে শিল্পীদের ওয়ার্কশপের বিষয়েও জানা যায়। মোদ্দা কথা হল, বিজ্ঞান ও তার ব্যবহারিক প্রয়োগের যে ক্ষেত্র এবং তার যে বৈচিত্র্য, সেটি চিত্রকলার জগতে প্রবেশ করে সেখানে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল। অথচ আজ ইউরোপের কোনো বিখ্যাত মিউজিয়ামে দাঁড়িয়ে পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীর বর্ণময় চিত্রগুলি দেখতে দেখতে একবারও কি মনে পড়ে যে সেই সব সৃষ্টির পেছনে বিজ্ঞানভিত্তিক বিরাট ও বিপুল কর্মযজ্ঞ ছিল, যা আজকের যে কোনো রাসায়নিক শিল্পের সঙ্গে খানিকটা তুলনীয় হতে পারে? মাপের অবশ্যই নয়, চরিত্রে এবং চারিত্রে। তেমনই তেল রঙের কাজে বিপ্লব এসেছিল রেনেসাঁকালে। 1410 সাল নাগাদ জ্যান ভ্যান আইক প্রচলিত এবং পূর্বেকার পদ্ধতিসমূহ বিচার বিশ্লেষণ করে এবং নানারকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ টেকনিক্যাল মডিফিকেশনস ঘটিয়ে তেল রঙের প্রযুক্তিতে সে যুগের নিরিখে আধুনিকতা নিয়ে আসেন। এই ফ্লেমিশ চিত্রকর যে প্রথম তেল রং বা অয়েল পেন্ট তৈরি করেছিলেন এমন নয়, তিনি খনিজ যে পিগমেন্ট তাকে সিকেটিভ অয়েল, এটা মূলত তিসির তেল, তার সঙ্গে মিশিয়ে স্থায়ী ভার্নিশ তৈরি করতে পেরেছিলেন। ভ্যান আইকের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কাচের টুকরো, ক্যালসাইন বোনস বা পোড়া হার এবং খনিজ পিগমেন্ট ইত্যাদি তিসির তেলের সঙ্গে মিশিয়ে এবং সেই মিশ্রণটিকে স্ফুটনাঙ্কে ফুটিয়ে একটি সান্দ্র বা ভিসকাস পদার্থ তৈরি করা হয়, যেটি আসলে রং বা রঞ্জক। তিসির তেল ছাড়াও ওয়ালনাট অয়েল বা আখরোটের তেল, পপি সিড অয়েল বা পোস্ত জাতীয় দানা থেকে উদ্ভূত তেল, এসবের ব্যবহার হতো, যদিও এই তেলগুলি তিসির তেলের তুলনায় শুকোতে একটু বেশি সময় নিত। যতদূর জানা যায় 1440 সালের কিছু আগে পর্যন্ত, অর্থাৎ তাঁর মৃত্যুর কিছু আগে পর্যন্ত ভ্যান আইক তাঁর এই ফর্মুলা গোপন রাখতে পেরেছিলেন। এ যেন ছিল তাঁর ট্রেড সিক্রেট। আজকের দিনে যে পেটেন্ট ব্যবস্থা, পেটেন্টের মাধ্যমে প্রযুক্তিকে প্রকাশিত না করার যে পদ্ধতি, রেনেসাঁর কালে তা চালু না থাকলেও ভ্যান আইকের মানসিকতাটি পেটেন্টের মাধ্যমে ট্রেড সিক্রেট রক্ষা করার ইঙ্গিত দেয়। যা বলতে চাচ্ছি তা হলো এই, রেনেসাঁর ছবি শুধু শিল্পীর রিজেলে লগ্ন হয়েছিল না, তার ব্যাকগ্রাউন্ডে ছিল ভাবিকালে রাসায়নিক শিল্প। বিজ্ঞান ও প্রযুক্তি এবং চিত্রকলা যেন হাত ধরাধরি করে এগোচ্ছিল তখন নবযুগের জন্ম দেবে বলে, তাকে সভ্যতার ইতিহাসে চিরস্থায়ী করে রাখবে বলে। সেই অভূতপূর্ব ঘটনার কথা মনে করলে আজও রোমাঞ্চ অনুভূত হয়, এক ভালো লাগার অনুভূতি ছড়িয়ে যায় আমাদের সর্বাঙ্গে। বিজ্ঞানীর কারসাজি ও পরিশ্রম, তাঁর ফর্মুলা এবং ফর্মুলেশনস ছবি হয়ে ফ্রেমে বন্দি অবস্থায় পৃথিবীর বিখ্যাত মিউজিয়ামগুলির দেয়াল জুড়ে অবস্থান করছে, একথা ভাবতে কেমন লাগে আপনাদের? পরিশেষে বলি, রঙকে যখন গুঁড়ো করা হচ্ছিল তখন হয়তো কিছু ন্যানো পার্টিকলসও তৈরি হয়ে থাকতে পারে, আর তিসির তেল যা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে দ্রুত শুকিয়ে যায় অটো অক্সিডেশনের ফলে, তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে রেনেসাঁর অনেক পরে রসায়ন বইয়ের পাতাতে। তবে কি রেনেসাঁর শিল্পীরা কার্যত বিজ্ঞানী ছিলেন? হতেও পারে।

কিভাবে রসায়নের হাত ধরে রং গড়ে উঠল, কিভাবে এলো আমাদের চিত্রকলায় সেই রং। আজকের পরমাণু জগৎ এই পর্যন্তই, পরবর্তী দিনে আবার একটি নতুন পর্ব।

শুনছিলেন বিজ্ঞান ধারাবাহিক আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি, এখন আধুনিক গান, প্রথমে তালাত মামুদ।

আধুনিক গান শুনলেন তালাত মাহমুদ ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এখন শুনবেন সেতার, রাগ আহির ভৈরব, শিল্পী অভিষেক মল্লিক, তবলায় সহযোগিতা করছেন রুদ্র নারায়ণ কল্যাণী। সেতারে রাগ আহির ভৈরব।

0: সেতারে শুনলেন রাগ আহির ভৈরব, বাজিয়েছেন অভিষেক মল্লিক, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রুদ্র নারায়ণ কল্যাণী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানে গানে একটু পরে।
1: বৌমা?
2: হ্যাঁ মা।
1: এই বাড়ির কিছু নিয়ম আছে।
2: যেমন?
1: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
2: তাহলে লেনদেন?
1: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
2: ও,
1: যেমন ইউপিআই দিয়ে?
2: আচ্ছা,
1: হ্যাঁ। আর শোনো, আরো একটা নিয়ম আছে।
2: সেটা কি মা?
1: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
2: আপনিও না মা।
3: ভারত ডিজিটাল পেমেন্ট করে
4: এখন, সব লেনদেনই সহজ একেবারে।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: গানে গানে সাপমোচন ছবির গান, প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়।
6: বসে আছি পথে ফাগুনের গান গেয়ে,

0: শুনছেন বাংলা ছায়াছবির গান গানে গানে।
1: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
2: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ড গুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14 ডিজিট সিকেওয়াইসি আইডি, যা সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রেই কার্যকর। এক জায়গায় কেওয়াইসি আপডেট করালে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানেও তা আপডেট হয়ে যায়।
1: আরবিআই এই কথা বলে,
2: কেওয়াইসি নিরাপদ ব্যাংকিং এর দিকে প্রথম পদক্ষেপ।
0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে শুনছেন সাপমোচন ছবির গান, শেষ গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ শুনলেন সাপমোচন ছবির গান। গানে গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দিল্লি ঘোষণাপত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে পাঁচটি দেশের রাষ্ট্রপতিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার ডিআরডিওর প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন প্রবেশ ও প্রস্থান পথের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। আসছি বিস্তারিত সংবাদে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করেছে ব্রিক্সের সদস্য দেশগুলি। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষ না করা বা জিরো টলারেন্স নীতি বজায় রাখার প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন বিশ্বনেতারা। নতুন দিল্লিতে সর্বসম্মতিক্রমে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসবাদ যে উদ্দেশ্যে হোক না কেন, তা সম্পূর্ণ অপরাধমূলক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সীমান্ত পারাপার, সন্ত্রাসী অর্থে যোগান এবং নিরাপদ আস্থানা বন্ধে জোরালো দাবি জানানো হয় সম্মেলনে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনো ধরনের দ্বিমুখী নীতি না রেখে রাষ্ট্রসংঘে তালিকাভুক্ত সব সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিক্স। সংঘাত এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলা হয়, আলোচনার মাধ্যমে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এছাড়া আন্তর্জাতিক আইন মেনে বিশ্ব বাণিজ্য, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব দেশকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রে সদস্য দেশগুলি যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেছেন।
1: চর্চা সে স্পষ্ট হ্যায় কি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহিঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। আজ অ্যাডাপ্ট

0: किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
1: ব্রিক্সের আজকের অধিবেশনে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব, অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক বৃদ্ধির ভবিষ্যৎ গঠন শীর্ষক আলোচনায় অংশ নিচ্ছেন সদস্য ও সহযোগী দেশগুলির নেতারা। আজকের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপাইন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা ও বুরুন্ডির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি নাইজেরিয়া এবং উগান্ডার প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের অগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর থেকে ভারত ও চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে দুই নেতাই স্বাগত জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ নেতা জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির অগ্রগতি পর্যালোচনা করেন। সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে যোগাযোগের সুবিধা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপোর্ট উপকূলের একটি গ্রামে অস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে। ওড়িশা, চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপোর্টের এই পরীক্ষা কেন্দ্রটি হবে ডিআরডিও তৃতীয় প্রধান কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন প্রবেশ ও প্রস্থান পথের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। পরবর্তী আঞ্চলিক সম্মেলনে পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলির সামনে এই পরিকল্পনা তুলে ধরা হবে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী উপসাগরে প্রবেশের মূল পথটি সম্পূর্ণভাবে ইরানের সামুদ্রিক সীমানার ভেতরে থাকবে, এমনকি প্রস্থান পথের একটি অংশ ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে। নতুন এই ব্যবস্থা চালু হলে প্রণালীর দক্ষিণ পথটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে ইরানি প্রশাসন জানিয়েছে চুক্তির অর্থ হরমুজ প্রণালী খুলে দেওয়া নয়। পথটি চালু করার জন্য আমেরিকার সামনে মোট সাতটি শর্ত দিয়েছে ইরান। দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত সমুদ্রপথটি বন্ধই থাকবে বলে জানানো হয়েছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের আটটি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও নিখোঁজ 5130 জন। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে। এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এর অঙ্গ হিসেবে প্রথম দফায় রাজ্যজুড়ে 252টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই তালিকায় বেশিরভাগই খারিজি মাদ্রাসা বলে জানা গেছে। এমন আরও 100টি মাদ্রাসাকে শোকজ করেছে দপ্তর। জুলাই মাসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যজুড়ে মাদ্রাসার পরিকাঠামো, শিক্ষার্থী ও তহবিলের উৎস সম্পর্কে এক বিস্তৃত সমীক্ষা চালানো হয়েছিল। এই 100টি মাদ্রাসার তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন। জম্মু কাশ্মীরের ডোডা জেলার সেউজধরের দ্বীপসেতার অঞ্চলে গতকাল নিরাপত্তা বাহিনী জৈশ ই মোহাম্মদের সন্দেহভাজন এক জঙ্গির পচাগোলা দেহাবশেষ উদ্ধার করেছে। একটি M4 রাইফেলও উদ্ধার হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য তদন্ত শুরু করে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি এলাকা

0: আই আজ ভারী বৃষ্টি হতে পারে। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালে 14 জন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি বৃহস্পতিবার একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আয়ার, সহ অধিনায়ক তিলক বর্মা। দলে রয়েছেন জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং এবং জিয়াস ঠাকুর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা করেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে দিল্লি ঘোষণাপত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনের ফাঁকে 5টি দেশের রাষ্ট্রপতিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন প্রবেশ ও প্রস্থানপথের বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
0: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। অজগর কোথায় লুকিয়ে আছে খুঁজে বের করা বেশ কঠিন, কারণ সে না ফোন ধরে না লোকেশন শেয়ার করে। তাই গবেষকরা এবার এমন এক কৌশল নিয়েছেন যা শুনলে প্রথমে অবাক হতে হয়। আমেরিকার ফ্লোরিডায় অজগরের গতিবিধি জানতে একটি ছোট্ট স্তন্যপায়ী প্রাণীকে বিশেষ ট্র্যাকিং কলার পরিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে। অজগর সেই প্রাণীটিকে খেয়ে ফেললে ট্র্যাকিং কলারটিও চলে যাচ্ছে অজগরের পেটে। এরপর কলারের সংকেত অনুসরণ করেই গবেষকরা খুঁজে বের করছেন বিশাল অজগরকে। অর্থাৎ অজগর নিজের অজান্তেই গবেষকদের দিয়ে দিচ্ছে নিজের লাইভ লোকেশন। বন্ধুরা, চিঠির বাক্সে কি থাকে? চিঠি, বিদ্যুতের বিল, বিজ্ঞাপনের কাগজেই তো। কিন্তু অস্ট্রেলিয়ার কিছু বাড়িতে চিঠির বাক্স যেন বন্যপ্রাণীদের জন্য 5-তারা হোটেল হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে মানুষের বাড়ির নানা ছোট জায়গায় আশ্রয় নিচ্ছে বিভিন্ন প্রাণী। কোথাও ছাদের ভিতর অফসাম, কোথাও দেওয়ালে ফাঁকে বাদুড়, আবার কোথাও চিঠির বাক্স হয়ে উঠছে প্রাণীদের আশ্রয়স্থল। ফলে বাড়ির মালিকদের জন্য এখন নতুন নিয়ম, চিঠি বের করার আগে সাবধানে তাকান, কারণ চিঠির সঙ্গে ভেতর থেকে বেরিয়ে আসতে পারে ছোট্ট কোনো প্রাণী। ওড়িশার বালেশ্বরের জঙ্গলে এমন 5 অতিথির দেখা মিলেছে যাদের সেখানে থাকার কথা নয়। উদ্ধার হয়েছে 5টি শিশু ওরাংওটাং। তাদের স্বাভাবিক বাসস্থানও ভারত নয়, বর্নিও ও সুমাত্রার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল। ফলে কিভাবে তারা এত দূরে এসে পৌঁছল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। বন দপ্তরের সন্দেহ, এর পেছনে পাচার চক্রের হাত থাকতে পারে। ছোট্ট 5টি ওরাংওটাংকে অবশ্য আপাতত নিরাপদেই রাখা হয়েছে। এখন বনকর্মীদের কাজ হল তাদের প্রকৃত ঠিকানা খুঁজে বের করা। বিদেশি অতিথি ঠিকই, তবে এবার আর পর্যটন নয়, পুরো বিষয়টাই তদন্তের। বিজ্ঞানীরা যখন গবেষণা করেন তখন তারা সাধারণত মাটি, পাথর, জীবাশ্ম এসব পরীক্ষা করে দেখেন। কিন্তু এবার গবেষকদের হাতে এসেছে এমন এক জিনিস যেটা শুনে নাক কুঁচকে যেতে পারে। প্রায় 6.5 কোটি বছরের পুরনো ডাইনোসরের বিষ্ঠায় মিলেছে একটি পালক। বিজ্ঞানীদের কাছে অবশ্যই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পালক থেকে তাঁরা বোঝার চেষ্টা করছেন ভয়াবহ গ্রহাণুর আঘাতের পর কিভাবে আধুনিক পাখিদের পূর্বপুরুষরা টিকে গিয়েছিল। অর্থাৎ এত বছর পরেও ডাইনোসরের পেটের খবর বিজ্ঞানীদের কাজে লাগছে। কেরলের মুন্নারে প্রকৃতি এবার নিজেই

0: দিয়েছে উৎসবের মঞ্চ। দীর্ঘ প্রায় ১২ বছর অপেক্ষার পর সেখানে ফুটেছে নীলকুরঞ্জি ফুল। পাহাড়ের বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে নীল আর বেগুনি রঙের ফুলের চাদরে। এই ফুল সাধারণত প্রায় ১২ বছর অন্তর ফোটে, ফলে সেই দৃশ্য দেখতে পর্যটকদের উৎসাহ এখন তুঙ্গে। ভাবুন তো, একটা ফুল ফুটল আর পুরো পাহাড়ের রংটাই বদলে গেল। যারা এখন মুন্নারে যাচ্ছেন তাদের জন্য প্রকৃতিই যেন খুলে দিয়েছে বিশাল নীল ফুলের গ্যালারি। অনেকেই লটারির টিকিট কাটেন ভাগ্যের আশায়, তাদের অনেকের আবার নিজের পছন্দের নম্বরও বেছে নেন। কিন্তু মেরিল্যান্ডের এক মহিলা একই নম্বরের উপর বিশ্বাস রেখেছিলেন টানা ২০ বছর। অবশেষে সেই পুরনো নম্বরই তাকে এনে দিয়েছে ১৫০,০০০ মার্কিন ডলারের পুরস্কার। অর্থাৎ ২০ বছর ধরে যে নম্বরটি বারবার ব্যর্থ হচ্ছিল সেই নম্বরই এনে দিল বিরাট অঙ্কের টাকা। তাহলে বোধহয় এবার বলাই যায় যে লটারি নম্বর যদি আপনাকে হতাশ করে অন্তত ২০ বছর ধৈর্য ধরুন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোয়ে অবস্থিত একটি বাড়ির নাম কেরেট হাউস। আর ১০টা সাধারণ বাড়ির মতোই সেটিতেও আছে শোবার ঘর, রান্নাঘর, বসার জায়গা, শৌচাগার এবং আলাদা স্নানঘর। পুরো বাড়িটি মাত্র ১৫০ বর্গফুট জায়গার উপর নির্মিত। ওয়ারশোতে দুটি ভবনের মাঝখানে থাকা সরু একফালি জমিতে তৈরি হয়েছে এই কেরেট হাউস। সেটিকে বিশ্বের সবচেয়ে সরু বাড়িও বলা হচ্ছে, কারণ বাড়িটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৭২ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ১.৫ হাত। আর বাড়ির সবচেয়ে চওড়া অংশের প্রস্থ ১২২ সেন্টিমিটার বা ৪৮ ইঞ্চি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কেউ ২ হাত প্রসারিত করে অনায়াসে বাড়ির সবচেয়ে চওড়া অংশের দুপাশের দেওয়াল ছুঁতে পারবেন। ব্যতিক্রমী এই বাড়ির নকশা তৈরি করেছেন পোলিশ স্থপতি ইয়াকুব সেডেসনি। একই সঙ্গে শিল্পকর্ম এবং বসবাসের জায়গা হিসেবে এটি তৈরি করা হয়েছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: শিশু মহল।

শিশু মহলে ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক অনেক আদর। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। কি করছো এখন? উঠে পড়েছো নিশ্চয়ই এতক্ষণে ঘুম থেকে? একটু হয়তো দেরি হলো অন্য দিনের তুলনায়, রোববার বলে কথা, তাই না?

যে বন্ধুরা বাড়িতে আছো তাদের বলবো টেলিফোনে যোগ দিতেই পারো আজকে শিশুমহলে। একটু ডায়াল করতে হবে 03322107325। আরেকবার বলি, নাম্বারটা নতুন, 03322107325। আর এদিকে আজকের আসর জমাতে, স্টুডিও জমাতে বন্ধুরা হাজির হয়ে গেছে। ওরা কিন্তু অনেক সকাল সকাল উঠেছে, সবাই গান কবিতা বাজনা সব কিছু নিয়ে একেবারেই তৈরি। তাহলে কি করি বলো তো, আর দেরি করা উচিত নয় জানো তো। ওদের কথা শুনি, গান শুনি, বাজনা শুনি, কবিতা শুনি। টেলিফোনের বন্ধুরা তোমরাও তৈরি হয়ে যাও, কি বলবে তোমাদের মনের কিছু কথা সেটাও শেয়ার করতে পারো, একটু ভেবে নাও আর তারপর ঝটপট ডায়াল করো। ওই যে বললাম 03322107325। কথা তো অনেক জমেছে, পুজোও এসে গেল বলা যায়, একটু দেরি আছে, ও দেখতে দেখতে এসে যাবে। এই সময়টা ভারী ভাল লাগে জানো তো, পুজো আসছে, পুজো আসছে, কত কি প্ল্যান, কত কি ভাবনা, কত আনন্দ। তারই সঙ্গে গত বছর কত মজা করেছিলাম, সেই সবগুলো তো স্মৃতিতে জমে আছে, সেই সব ভাবনাগুলোও সামনে এসে দাঁড়াচ্ছে। এবারের পুজো আরও সুন্দর কাটুক, আরও মজায় কাটুক। বেড়াতে যাবে, কি করবে, কি খাবে, আমি জানি অনেক রকমের ভাবনা চিন্তা প্রোগ্রাম মনের মধ্যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেই সব কথাও আমাদের সঙ্গে একটু তো ভাগ করে নেওয়াই যায় বলো না। আর আমি কথা বলবো না, একটুও বলবো না, সব কথা আমার বন্ধুরাই বলবে। চলো শুরু করে দিই আজকের এই আসরটা। আজকে আমার স্টুডিও একেবারে সরগরম, এতজন বন্ধু এসেছে আমাকে ঘিরে বসেছে, আমার ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে মজার কথা, গান তো গাইবেই, ওরা এসে থেকে প্র্যাকটিস করছে, আর বাজনাও শুনবো আজকে, মানে বাজনা সঙ্গে এনেছে, সেটা দেখেছি বলে আমার আরও ভালো লাগছে। আজকে

0: বন্ধুরা আসো শুনবে, তারা খুব খুব মজা পাবে, খুব আনন্দ পাবে, আমি এখনই তোমাদের বলতে পারি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের এই গান বাজনা কবিতার আসরটা। সবার আগে বন্ধুদের সঙ্গে তোমাদের আলাপ করাতে হবে। আমি আর কত কথা বলবো, ওরাই তোমাদের সঙ্গে কথা বলুক। আমার বাঁ পাশে রয়েছে সেই বন্ধু যে দুটো বাজনা সঙ্গে এনেছে, ওর সঙ্গে আগে আলাপ করি। তোমার নামটা বলো।
1: আমার নাম ময়ূক দাস।
0: ময়ূক, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস ফোর।
0: কোথায় থাকো?
1: হাওড়া বোটানিক্যাল গার্ডেনের কাছে।
0: আচ্ছা আচ্ছা, তুমি যে আজকে আমাদের বাজনা শোনাবে, তুমি নিজেই বলো তুমি কি কি বাজাবে।
1: আমি ম্যান্ডোলিন আর গিটার বাজাবো।
0: বাপরে, দারুণ! তুমি ম্যান্ডোলিন বাজাবে আর গিটার বাজাবে। বন্ধুরা, তোমরা তো আমাদের দেখতে পাচ্ছ না, আমার ছোট বন্ধুদেরও দেখতে পাচ্ছ না, আজকেও ম্যান্ডোলিন আর গিটার সঙ্গে করে নিয়ে এসছে। তাহলে আমরা আজকে ওর বাজনা শুনব, দারুণ মজা হবে। আচ্ছা, ময়ূকের সঙ্গে আলাপ হয়ে গেছে। আমার ডান দিকে এবারে এক ছোট বন্ধু একেবারে হারমোনিয়ামের কাছে গুছিয়ে বসে আছে। তোমার নামটা কি?
2: দ্যুতি মান্না।
0: দ্যুতি, দারুণ নাম তোমার। দ্যুতি, দ্যুতি মানে জানো?
2: হ্যাঁ
0: বলো তো।
2: উজ্জ্বল।
0: উজ্জ্বল মানে উজ্জ্বলতা। তো তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফোরে।
0: কোথায় থাকো?
2: খড়গপুরে।
0: তুমি খড়গপুর থেকে এসছো?
2: হ্যাঁ।
0: তোমার স্কুলের নাম কি? খড়গপুরে কোন স্কুলে পড়ো?
2: কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার টু।
0: আচ্ছা আচ্ছা, তুমি খুব স্মার্ট। তুমি আমাদের কি শোনাবে আজকে?
2: রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, তোমার কাছে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনবো। দ্যুতি রবীন্দ্রসঙ্গীত গাইবে, আর এদিকে না একেবারে মনে হচ্ছে সর্ষের ক্ষেত, হলুদের মেলা বসেছে। দুজন বন্ধু একেবারে হলুদ হলুদ রঙের জামা পরেছে। আমার একেবারে মুখোমুখি যে বন্ধু, তোমার নামটা কি?
3: অদ্রিজা ঘোষ।
0: অদ্রিজা কোথায় থাকো?
3: ডোমজুড়ে।
0: ডোমজুড় থেকে এসছে অদ্রিজা, কি শোনাবে আজকে?
3: নজরুল গীতি।
0: আচ্ছা, কোন ক্লাসে পড়ো?
3: ফাইভে।
0: আর একজন হলুদ, দুই হলুদ মুখোমুখি, তোমার নামটা বলো। মাথায় একেবারে কি সুন্দর একটা ফুল, ফুলটা আবার গোলাপি, কি ফুল ওটা তোমার মাথায়? হেয়ার ব্যান্ডে
2: গোলাপ।
0: গোলাপ, তাই তো, গোলাপি হবে, গোলাপ, তাই না? তোমার নাম বলো।
4: আমার নাম তৃষা ওঝা।
0: তৃষা, তৃষার বাড়ি কোথায়?
4: দুরিয়া।
0: দুরিয়া, আচ্ছা সেটা কোথায়?
4: পশ্চিম মেদিনীপুর জেলায়।
0: আচ্ছা, তুমি পশ্চিম মেদিনীপুর থেকে এসছো, ট্রেনে করে এলে?
4: হ্যাঁ।
0: অনেক দূর থেকে এসছো। কোন ক্লাসে পড়ো তুমি?
4: আমি ক্লাস ফোরে পড়ি।
0: তোমার স্কুলের নাম বলো।
4: আমার স্কুলের নাম দুরিয়া শিবানন্দ প্রাথমিক বিদ্যালয়।
0: বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি আজকে কি শোনাবে আমাদের?
4: আমি আজকে কবিতা এবং রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: দুটো জিনিস আজকে আমরা শুনবো তৃষার কাছ থেকে, রবীন্দ্রসঙ্গীত আর কবিতাও শোনাবে। আর এক বন্ধুর সঙ্গে এখনো আলাপ হয়নি, চোখে চশমা, তোমার নাম বলো।
5: আমার নাম সম্প্রীতি শাহ।
0: সম্প্রীতি কোথায় থাকো?
5: আমি পূর্ব মেদিনীপুর জেলায় দেনিয়া চোখে থাকি।
0: তুমি এসেছো পূর্ব মেদিনীপুর থেকে, আর তৃষা এসছে পশ্চিম মেদিনীপুর থেকে। আচ্ছা, সম্প্রীতি কোন ক্লাসে পড়ে?
5: আমি ক্লাস ফাইভে পড়ি।
0: বেশ, তুমি কি শোনাবে?
5: আমি আজকে নজরুল গীতি শোনাবো।
0: তুমিও নজরুল গীতি শোনাবে। আজকে নজরুল গীতি শুনবো আমরা অনেকের কাছে, রবীন্দ্রসঙ্গীতও আছে, আবৃত্তিও আছে। শোনো, আর আমরা কথা বলে একটু সময় নষ্ট করবো না, আসো শুরু করে দিই, রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করি। দ্যুতি, তুমি রেডি?
2: হ্যাঁ।
0: তোমার গান দিয়ে আমাদের আজকের আসরটা শুরু হবে, ঠিক আছে? শুরু করে দাও।
6: মেঘে

0: বাহ, খুব সুন্দর, দুটি চমৎকার একটা শরতের গান আমাদের শোনালো। আর এই শরতের গানটা দিয়েই আমাদের আজকের আসরটা শুরু হলো, প্রথমেই জমে গেছে। খুব সুন্দর, শরৎকাল সবার ভালো লাগে বলো, মুখ দিয়ে আওয়াজ বের করো। হ্যাঁ, কেন ভালো লাগে বলো দেখি?
1: দুর্গাপুজো হয়।
0: হ্যাঁ, দুর্গাপুজো হয় তো,
1: মাঠে কাশফুল ফোটে।
0: মাঠে কাশফুল ফোটে, আর কি কি হয়? দুর্গাপুজো মানে তো অনেক কিছু, অনেক আনন্দ, তাই না?
1: হ্যাঁ।
0: আর কোন কালটা ভাল লাগে তোমাদের, কোন ঋতুটা ভাল লাগে?
1: বসন্ত, শীত।
0: আচ্ছা, সম্প্রীতির বসন্ত ভাল লাগে। আর অদ্রিজা, তোমার ভাল লাগে শীত? শীত। ময়ূখের কোন ঋতুটা পছন্দ?
2: শীত।
0: ও বাবা, শীত দেখছি বেশি জনের পছন্দ, ময়ূখের শীতকাল পছন্দ। আর দূতি?
3: শীত।
0: দূতিরও শীতকাল পছন্দ? কেন, এত শীতকাল ভাল লাগে সবার?
3: কেন কি, তখন কম্বল গায়ে দিয়ে মুড়ে শুয়ে থাকে।
0: কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে ভাল লাগে, এইটা তো খুব ভালো বলেছ। সকলেরই কি তাই, সেই জন্য ভাল লাগে শীতকাল?
1: না, শীতকালে অনেক প্রোগ্রাম হয়, ওই জন্য আরো ভালো লাগে।
0: মানে কোনো অনুষ্ঠান শুনতে কোথাও যাও, বেড়াতে দিক ওদিক, কত কিছু ভালো ভালো খাওয়া দাওয়া তো পাওয়া যায় শীতকালে, তাই না? আচ্ছা, খুব সুন্দর হয়েছে দূতির রবীন্দ্রসঙ্গীত। এর পরে আমরা নজরুল গীতি শুনি। নজরুল গীতি শোনাবে আজকে অনেক বন্ধু, তাহলে অদ্রিজাকে এবারে ডাকি, নজরুল গীতি শুনবো ওর কাছে।

0: শরতের গান শুনলাম, আর একটা শিউলিতলায় ভোরবেলা নজরুল গীতি শোনালো আমার স্টুডিওর বন্ধু, আর টেলিফোনের বন্ধু অপেক্ষায় এরই মধ্যে স্টুডিওতে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে শ্রেষ্ঠার ওই কান্তিকি। ওই কান্তিকি তো তোমার নাম, ওরা কি বলছে একটু শুনবো তো। টেলিফোনের বন্ধু, একবার তো উঁকি দিয়ে চলেই গেল, একটু কথা বলার চেষ্টা করি। হ্যালো, কে বলছো? হ্যালো, ও বাবা, পাথর প্রতিমা থেকে ছোট্ট বন্ধু, বলো কি বলবে আজকে? ঠিকানা বলবে তোমার বাড়ির? তোমার বাড়ির ঠিকানা আমরা যাব সেখানে। বলো। বলো বলো, শুনছি তো। মামা শ্বশুর তারপরে যাও, কেউ জ্বালাবো না তোমাকে একটুও, কিন্তু আমরা সবাই ঠিকানা পেয়ে গেছি, পাথর প্রতিমায় আসছি কিন্তু। টাটা। হ্যাঁ, শ্রেষ্ঠা কি বলছে একটু শোনা যাক।
1: আমার নাম শ্রেষ্ঠা দাস, আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা নোট বই। এই দেখো পেন্সিল, নোট বুক এ হাতে, এই দেখো ভরা সব কিল বিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লেখে তাই, ফড়িং এর কটা ঠ্যাং, আর শোলা কি কি খায় আঙুলেতে আঠা দিনে, কেন লাগে চটচট, কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমিয়ে, কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারো কি।

0: বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোগে, তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি, বলবে কি, তোমরা তো নোট বই পড়নি।
1: বা শ্রেষ্ঠা, শোনালো সুকুমার রায় কবিতা নোট বই, দারুণ হয়েছে। আচ্ছা এবারে ওই কান্তি কি, বলো বলো বলো ওই কান্তি কি বলবে এবার।
2: আমার নাম ঐকান্তিকী অধিকারী, আমি কবিতা বলবো। আজকে আমার প্রথম নিবেদন কবি সুনির্মল বসুর লেখা কবিতা রামায়ণে নেই।
1: বলো,
2: রাবণ সাজে রাবণ রাজা দশ মুণ্ড নেড়ে, তান পুরোটি বাগিয়ে ধরে গান জুড়েছে তেড়ে, মনে তাহার ভাব জেগেছে মানছে না আর বাধা, বারে বারে গান গিয়ে যান রে রে মামা গাধা, শঙ্কা জেগে তান শুনে তার লঙ্কাপুরি কাঁপে, তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে, ধূম্র বর্ণ কুম্ভ কর্ণ অঘোর ছিল ঘুমে, চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে, ভীষণ গানি বিভীষণের লাগলো কানে তালা, ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা, সুর্পনখা নাকি সুরে বললে থামো দাদা, রাবণ রাজা গেয়েই চলেন রে রে মামা গাধা, রাবণ রাজার মামা ছিল বজ্র ডংস্র নামে, মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে থামে, রেগে মেগে বললে গিয়ে পাঁকিয়ে গোফ জোড়া, আমায় বলিস গাধা বুঝি ওরে ফাজিল চোড়া, তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে, ধাই ধপত মারতে থাকে রাবণ রাজার পিঠে, আচমকাতে এমনি ধারা পেয়ে মামা সাজা, হকচকে থেমে গেলেন গায়ক রাবণ রাজা, সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে, এসব কথা কেউ জানে না নাই কো রামায়ণে।
1: সুনির্মল বসুর মজার একটা কবিতা বলেছে ওই কান্তিকি। আচ্ছা শ্রেষ্ঠা কি বলছো, বলো বলো কি বলছো, একটু এগিয়ে এসো মাইক্রোফোনে, বলো।
0: আমার নাম শ্রেষ্ঠা দাস, আজকে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা এক যে ছিল।
1: আচ্ছা বল।
0: এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়েও সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান, কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বৃদ্ধ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়, কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি।
1: শ্রেষ্ঠার ওই কান্তিকি কবিতা শুনিয়ে দিয়েছে আমাদের। আমরা পরপর বেশ কয়েকটা কবিতা শুনলাম, গান শুনেছিলাম কিছুক্ষণ আগে, নজরুল গীতি শুনেছিলাম শিউলিতলায় ভোরবেলায়, কুসুমকুড়ায় পল্লীবালা, এবারে তাহলে কি শুনব, টেলিফোনের বন্ধুর সঙ্গে কথা বলি দেখি। হ্যালো, খুব ভালো আছি, তুমি কে বলো দেখি?
3: আমি পার্থ।
1: কি নামটা আরেকবার বলো প্লিজ।
3: আমার নাম পার্থ।
1: ওরে বাবা কি সুন্দর নাম, বলো বলো।

0: কি শুনবো আজ তোমার কাছে?
1: আমি একটি কবিতা বলে শোনাবো।
0: শোনাও।
1: ওই জলের সাইকেল ময়ূর খোঁজ, মুখে বাজে বেগ, ওই জলের সাইকেল চাকা দুটো ঘুর ঘুর নিয়ে যায় বহুর চকচকে সিন্দুর।

0: স্বস্তি, আজকে টাটা, আবার কথা হবে তোমার সঙ্গে। আজ তো 13 তারিখ সেপ্টেম্বরের, সামনের সপ্তাহেই আমাদের একজন প্রিয় সাহিত্যিকের জন্মদিন। ইংরেজিতে তারিখটা 15ই সেপ্টেম্বর, তবে আমরা বাংলা তারিখটাই বেশি করে মনে রাখি। বাংলা তারিখটা হলো 31শে ভাদ্র, ভাদ্র মাসের একেবারে শেষ দিন। জন্মেছিলেন তিনি 1876-এর 15ই সেপ্টেম্বর, আর বাংলায় 31শে ভাদ্র 1283। তার লেখা তোমরা সবাই পড়েছ, তোমরা মহেশের গল্প পড়নি, রামের সুমতি পড়নি, পড়েছ তো, সবাই তাকে চেনো, ছোট বড় সবাই চেনে এক নামে। তিনি এক অপরাজেয় কথাশিল্পী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই রকম একজন কথা সাহিত্যিক, এত তার জনপ্রিয়তা, কত বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, তার গল্পগুলো থেকে ফিল্ম হয়েছে বাংলায় হিন্দিতে, বুঝতেই পারছো এতটাই জনপ্রিয় তার লেখনী। হুগলি জেলার দেবানন্দপুরে জন্মেছিলেন মানুষটি। ছোটবেলাটা কষ্টে কেটেছে, দারিদ্রের জন্য খুব বেশি দূর পড়াশুনো যে করতে পেরেছিলেন তেমনটা নয়। রেঙ্গুন গিয়েছিলেন চাকরি করতে, সেখানে সরকারি চাকরি পেয়েছিলেন, কিছুদিন সেখানে কাটিয়েছেন, সেখান থেকেও লেখালেখি করেছেন, করে লেখা পাঠিয়েছেন কলকাতার পত্রপত্রিকায়। তারপর তো ফিরে এলেন দেশে এবং পুরোপুরিভাবে লেখার কাজে মন দিলেন। তার লেখায় মানুষের জীবনের কথা, তাদের মনের কথা, বিভিন্ন শ্রেণীর মানুষের মুখের ছবি এমনভাবে ফুটে উঠল যে যখনই আমরা তার লেখা পড়ি, যে বয়সেই পড়ি না কেন, মনে হয় বড্ড চেনা, এ যেন আমি, আমারই মনের কথা তিনি বলছেন। বিখ্যাত সব উপন্যাস, বিখ্যাত সব গল্প, বড়দিদি, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবি, গৃহদাহ, রামের সুমতি, এই যে বলছিলাম, তোমরা নিশ্চয়ই কিছু কিছু পড়েছ, নাম তো জানোই এই সমস্ত উপন্যাসের। বড় হয়ে কিন্তু আরও আরও পড়তে হবে, তবেই তাকে চিনবে, এবং তাকে চেনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরও চিনতে পারি, জানো তো। তাই নিজেদের চেনার জন্য তাকে বুঝতে হবে, তাকে পড়তে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন মানুষটি, ডিলিট দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বহু পুরস্কার, বহু সম্মান পেয়েছেন জীবনে, কিন্তু সবচেয়ে বড় সম্মান, তিনি মানুষের মনের বড্ড কাছাকাছি, পাঠকের বড্ড প্রিয়। তাই এতদিন পরেও পাঠক তাকে মনে রেখেছে, তাকে প্রতিনিয়ত প্রণাম করে। তার জন্মদিন সামনে আজকে এই শিশু মহলে আমরা তাকে প্রণাম জানালাম, কেমন? হ্যাঁ, গান শুনেছিলাম, ওই যে বললাম নজরুল গীতি, তারপর এবার আবার একটু গান শুনবো না বাজনা শুনবো দেখি বন্ধুরাই ঠিক করুক। রিজা নজরুল গীতি শুনিয়ে দিল, খুব ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা? খুব ভালো। আচ্ছা এবার একটা কবিতা শুনি। গান হলো, এবার কবিতা হোক। কবিতা বলবে ছোট্ট তৃষা, রেডি? চলে এসো।
1: আমি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি বলবো।
0: বলো।
1: নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হুঠানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে চেয়ে চড়েছি, ছোট এক ডাল ধরেছি, বাবা।

0: করে পড়েছে সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দোচ্চার, দিলে খুব কিলো ঘুষে, একদম জোরসে ঠুসে। আমিও বাগিয়ে থাপড়, বেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল, দেখি এক ফিটরে শিয়াল। আরে ধ্যাত শিয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে উঠা, কুকুরও চুল্ল ছোটা। আমি কই কম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল গোলে, ঠুকি গিয়ে বস্তির ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফির কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মন নামি মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ফোলা, মালের ওই পেডনি গোলা, কি বলিস ফের হাপটা, তৌবা নাক হাপটা।
1: বা দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে তোমার আবৃত্তি তৃষা, খুব ভালো খুব ভালো। আচ্ছা আজকে আমরা গান কবিতা শুনেছি, এবারে বাজনা শুনবো। তোমাদের প্রথমেই বলেছিলাম আমাদের সঙ্গে ময়ূক আছে, ও আমাদের গিটার বাজিয়ে শোনাবে আর ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবে। ময়ূক আগে আমরা কি শুনবো, ম্যান্ডোলিন শুনি?
2: আমি ম্যান্ডোলিনে মুক্তির মন্দিরও গানটি বাজিয়ে শোনাবো।
1: খুব ভালো, বাজাও শুনি আমরা।

0: ভালো হয়েছে। ম্যান্ডোলিনে আমরা শুনলাম মুক্তির মন্দির ও সোপান তলে, কি ভালো গান! তোমরা একটু গুনগুন করছিলে, একটু যেন মনে হচ্ছিল, জানো গানটা তোমরা একটু একটু জানো? আর ম্যান্ডোলিনে এত সুন্দর বাজালো ময়ূক, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তুমি গিটারও আমাদের শোনাবে, একটু পরে শুনবো আমরা। আমরা ততক্ষণে সম্প্রীতির কাছে একটা গান শুনে নি। সম্প্রীতি কি গান গাইবে এবার বলো?
1: আমি এখন খেলিছে জলদেবী,
0: তুমি নজরুল গীতি শোনাবে, ঠিক আছে গাও।

সুন্দর হয়েছে সম্প্রীতির গান। আমরা সম্প্রীতির কাছে নজরুল গীতি শুনলাম, এইবারে কি শুনব? আবার একটা রবীন্দ্রসঙ্গীত হোক, কি বলো? হোক, দুতি আসছে আরেকটা রবীন্দ্রসঙ্গীত নিয়ে। গাও, এবার কোন গানটা গাইবে দুতি? শুরু করে দাও।

0: খুব ভালো। দূতি এবারেও একটা খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত আমাদের উপহার দিল, খুব ভালো হয়েছে দূতি, খুব ভালো, দারুণ। দূতি শোনালো রবীন্দ্রসঙ্গীত। হ্যালো, বলো। বলো, শুনবো।
1: রবিবার সোমঙ্গল ভূত আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি বস্ত বাড়ি, রবিবার যে কেঁদে এমন, রবিবার যে কেঁদে এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে, আকাশ পারে তার বাড়িটি দূরটি সবাচ্ছে, সে বুঝি মা তোমার মতন গরিব ঘরের মেয়ে।
0: মা, খুব ভালো। ছোট বন্ধু খুব সুন্দর বলেছে, তবে বড্ড ছোট, আর একটু বড় হয়ে গেলে আমার মনে হয় ও নিজেই গুছিয়ে সুন্দর করে বলতে পারবে। একটু আগে কথা হচ্ছিল না, 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন, মানে ইংরেজি তারিখটা আর কি, তো তখন আমার মনে হলো যে এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। 15ই সেপ্টেম্বর তারিখটার বিষয় বলি, রেডিওর মতো আমাদের আর একটা পছন্দের গণমাধ্যম হলো টেলিভিশন, তবে টেলিভিশন এসেছে অনেক পরে, রেডিওর অনেক পরে। ভারতের যেটি জাতীয় গণমাধ্যম, সরকারি টেলিভিশন সম্প্রচার কেন্দ্র দূরদর্শন, সেটি প্রতিষ্ঠা হয়েছিল 15ই সেপ্টেম্বর 1959। তো এই দিনটা সেই জন্য আমরা দূরদর্শনের প্রতিষ্ঠা দিবস হিসেবেও মনে রাখি। তাহলে 15ই সেপ্টেম্বরের কথা যখন উঠেছে, তখন এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই দিন দূরদর্শনের প্রতিষ্ঠা দিবস। আর তার ঠিক পরের দিন 16 তারিখ, 16ই সেপ্টেম্বর, এই দিনটাকে বিশ্ব ওজন দিবস হিসেবে পালন করা হয়। আমরা অনেক সময় বলি আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস, ব্যাপারটা হচ্ছে ওজন স্তর সংরক্ষণ করা, সেটাই লক্ষ্য প্রতি বছর 16ই সেপ্টেম্বর। ওজন স্তর হলো বায়ুমণ্ডলের একটা পাতলা স্তর, যেটা সূর্যের রশ্মির যেটা ক্ষতিকর অংশ, যেমন অতিবেগুনি রশ্মি, এগুলো থেকে পৃথিবীকে রক্ষা করে, পৃথিবীতে জীবন

0: নিজেকে বাঁচানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিন্তু এই ওজোন স্তর। এই যে ওজোন স্তরটা, এটা খুব পাতলা, ওই যে বললাম একটু ভঙ্গুরও বলা যায়। নানান কারণে এই ওজোন স্তর কিন্তু ভেঙে যাচ্ছে। এর পেছনে অনেক রকম কারণ আছে, তোমরা জানো, তোমরা পরিবেশ নিয়ে এখন অনেক পড়াশোনা করো। তো এই এই যে একটা বর্মের মতন ওজোন স্তরটা, যেটা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি বিকিরণ থেকে গ্রহকে রক্ষা করছে, সেইটা যদি ভেঙে যায় তখন কিন্তু মানুষের ক্ষতি হবে, গাছপালার ক্ষতি হবে, গোটা পৃথিবীতেই প্রাণের বিনাশ হবে। তাই ওজোন স্তরকে রক্ষা করাটা খুব দরকার, না হলে পরে এই যে বর্মের মধ্যে যদি ফাটলগুলো ধরে যায় তাহলে সেই সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো আমাদের দিকে ধেয়ে আসবে আর আমরা আস্তে আস্তে ধ্বংস হতে থাকব, নষ্ট হতে থাকব, বিনাশের পথে চলে যাব। ওজোন স্তর রক্ষার পদক্ষেপগুলো তুলে ধরার জন্য মানুষকে সচেতন করার দরকার আছে, সেই জন্যই এই বিশ্ব ওজোন দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে। এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা এবং একে সংরক্ষণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, জলবায়ু পরিবর্তনকে কিভাবে একটু বিলম্বিত করা যায়, যেগুলো আমাদের সুরক্ষার জন্য দরকার, নিরাপত্তার জন্য দরকার, এই পদক্ষেপগুলো যাতে নেওয়া হয়, সে ব্যাপারে সাধারণ মানুষ সচেতন হয়, তারই জন্য কিন্তু এই বিশ্ব ওজোন দিবস বা বিশ্ব ওজোন স্তর সংরক্ষণ দিবস, যাই বলি না কেন ব্যাপারটা তো সেই একই। 1994 সাল থেকে এটি পালিত হয়ে আসছে। 1994-তে এই দিবসের কথা ঘোষণা করা হয়েছিল, তারপর থেকে এই দিনটি পালিত হয়ে আসছে প্রতি বছর। কেমন? এটাও তাহলে আমরা মাথায় রেখে দেব, এই দিনটি কবে উদযাপিত হচ্ছে এবং কেন উদযাপিত হচ্ছে সেটা মাথায় রাখা বেশি দরকার। চলো আবার বন্ধুদের কাছে যাই।
1: আচ্ছা, এবারে আমরা কি শুনবো বলতো? অদ্রিজা, সম্প্রীতি, তৃষা, কে শোনাবে বলো, কে শোনাবে? তোমরাই বলো। তুমি অদ্রিজা, তার মানে নজরুল গীতি। ঠিক আছে, শুনবো। হ্যাঁ, একটু খেয়াল রাখি, যাচ্ছি আমরা গানটা থেকে। 1, 2, 3, স্টার্ট।

0: খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে অদ্রিজার গান। আমরা আজকে ওর কাছে দুটো নজরুল গীতি শুনলাম, খুব ভালো গেয়েছে। এবার তৃষা বলেছিল রবীন্দ্রসঙ্গীত গাইবে আর কবিতা শোনাবে, তো কবিতা তো শুনিয়ে দিয়েছে একটা, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো তোমার কাছে তৃষা। শুনবো তো? হ্যাঁ। কোন গানটা গাইবে বলো?
1: আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিপদে মোরে রক্ষা করো গানটি শোনাবো।
0: খুব ভালো গান, গাও।

ছোটবন্ধুর গাওয়াই সুন্দর রবীন্দ্রসঙ্গীতটা দিয়েই আমরা আজকের শিশুমহলটা শেষ করলাম। এরপরে তো আর কোনো কথাই চলে না। বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো। অনেক আদর করে দিলাম সবাইকে আবার। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি। আজকে টাটা।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা আপনাদের সঙ্গে শান্তম চক্রবর্তী।

আজ রবিবার, ছুটির দিন, আর সেই ছুটির দিনের গানের ভেলায় আপনাদের সঙ্গী হয়েছি। হ্যাঁ, অবশ্যই ছুটির দিন, তবুও গানের তো ছুটি হয় না, তাই না? হ্যাঁ, গানের কোনো ছুটি নেই। আর এই মুহূর্তে মন কি চাইছে বলুন তো? মন চাইছে গান শুনতে। মন গান শুনতে চাইলেও সেই সঙ্গে সঙ্গে মন এটাও কি চাইছে যে এই রবিবারের সকালটা ঘিরে থাকুক মেঘের দল। আকাশে মেঘের আনাগোনা, এখনো পর্যন্ত শরৎকাল আসেনি, এখনো পর্যন্ত অফিসিয়ালি বর্ষাকাল। আর এই বর্ষার মরশুমে উৎসব তো এসে গিয়েছে। উৎসব সবসময়ই বাংলার সঙ্গী, আর সেই সঙ্গে সঙ্গে সঙ্গী হয়েছে মেঘের দল। মন চাইছে মেঘ ঘিরে থাকুক আজ রবিবারের সকালটা, আর অন্যদিকে এটাও মন চাইছে হয়তো যে উৎসব যেন ভিজে না যায়, অর্থাৎ ভেস্তে না যায় উৎসবের আনন্দ, মাটি না হয়ে যায়। সেই ইচ্ছা নিয়ে, সেই মনের ডাক শুনতে আজকে চলুন বেরিয়ে পড়া যাক গানের ভেলায় ভেসে।

শুরু হলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আসলে আমাদের মন ঠিক কি চায় সেটা আমরা নিজেরাই বোধহয় ঠিকঠাক মতন ভালোভাবে বুঝি না। কারণ আমি একটু আগে বলছিলাম না, এটা দোলাচল, এই দোলাচলটাও কিন্তু মনের একটা, হ্যাঁ বলা যেতে পারে, তার একটা লক্ষণ আর কি। এবং সেই লক্ষণটা মাঝে মধ্যেই তার ভেতর থেকে বেরিয়ে আসে। আমরা নিজেরাই ঠিক করে উঠতে পারি না যে আমার মনটা ঠিক কি চাইছে। মন ঠিক কোথায় থাকে বলুন তো? মন কি হৃদয়ে থাকে, মানে আমাদের হৃদযন্ত্রে থাকে, নাকি মন থাকে মস্তিষ্কে? হ্যাঁ, সাহিত্যিকরা কবিরা একরকম বলবেন, আবার বিজ্ঞানীরা আর একরকম বলবেন, চিকিৎসকরা হয়তো অন্যরকম বলবেন, নানান মানুষ নানান রকম বলবেন, কিন্তু ব্যাখ্যাটা আমরা নিজেরাই বোধহয় ঠিক করে উঠতে পারি। অর্থাৎ এই মুহূর্তে আমার মস্তিষ্কের এক অংশ কী চাইছে আর মস্তিষ্কের অন্য অংশ কী চাইছে, এই বিজ্ঞানের কথা বলে ফেলছি, যাই হোক, সেইটা কখনো কখনো আমাদের ঠিক করে ফেলাটা সহজ হয়। আদতে আমাদের মন কী চাইছে সেইটা ঠিক করে ওঠা সবসময় সহজ হয় না। কঠিন হয়ে গেল, জটিল হয়ে গেল বিষয়টা, তাই তো? হ্যাঁ, আজকে একটু মনকে ছোঁয়ার চেষ্টা করছি আমরা আমাদের আজকের এই গানের ভেলায়। অবশ্যই ফোনেও কথা বলবো আপনাদের সঙ্গে, 2210-7325 এই নম্বরটা আপনাদের জন্য খোলা থাকবে অবশ্যই। এবারে আসছেন নির্মলা মিশ্র, তাঁর কণ্ঠে শুনব একটি আধুনিক গান, ষাটের দশকের একটি আধুনিক গান, যে গানটির সুরকার ছিলেন সলিল চৌধুরী কিন্তু গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। শোনা যাক গানটা।

0: আমাদের মন বড় জটিল একটা জায়গা, যে মন কিন্তু অনেক সময় আমাদের ভুল পদক্ষেপ করতেও অনেক সময় আমাদের উস্কানি দেয় বলা যেতে পারে। হ্যাঁ, এবং সেই উস্কানিটা কীরকম হয় বলুন তো? সেটা হচ্ছে, ছিলি তুই ঘুমের ঘোরে, সব নিল দুজন চোরে, কেন তুই রেখেছিলি সদরের দুয়ার খুলে, প্রাণে প্রথম যখন পড়ল ঢালি কুবাসনার পাতলা কালি, উত্তরে তুললে তখন এখন কি আর যায় রে ধুলো। এই ভাবনাটাও কিন্তু পরবর্তীকালে চলে আসতে পারে, তখন আপনি কি বলবেন? মন তুই ভুল করেছিস মূলে, বাজে গাছ বাড়তে দিলি, এখন কেমনে ফেলবি শিকড় তুলে, তাই না? সেরকমটাও মনে হবে, মন তখন তেমনটাই ভাববে। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, হয়তো একবার দেখে নেওয়া যাক। 0332107325, 0332107325। কে রয়েছেন সরাসরি দেখে নেওয়া যাক। নমস্কার।
1: নমস্কার, সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আসলে মনের ঠিকানা পাওয়া তো খুব মুশকিল, মন নিজের ঠিকানা মাঝে মধ্যে পাল্টে পাল্টে ফেলে, এবং মাঝে মধ্যে নয়, আমার তো মনে হয় যেন হামেশা এসে ঠিকানা বদলাচ্ছে। এবং এই যে ঠিকানাকে

0: খোঁজা সেটাও কিন্তু বড় মধুর, মানে খোঁজার ইচ্ছে। একটা গানের লাইন মনে পড়ছে গুরুদেবের, মন রে ওরে মন তুমি কোন সাধনা ধন, সত্যি সাধনা ধন, সে সাধনা করে করে সে ধনকে সঞ্চয় না করতে পারলে মন বড় চঞ্চল। কিন্তু এমন এমন দিকে মনের বশ হলে কিন্তু হবে না, মনকে বশ করতে হবে, আমাকে বশ করতে হবে। তার কারণ হচ্ছে আমি তো সেই তুলনায় অনেকটা ছোট, আর সেই পরিণতি বোধ এখনো সেইভাবে তৈরি হয়নি, কিন্তু আমার মনে হয় মন তো অনেক কিছু চাইছে, ছুটতে চাইছে, এটা করবো সেটা করবো, কিন্তু খারাপ করতে চাইলে তো হবে না, কোথাও গিয়ে নিজেকে তো বাঁধতে হবে, তাহলে তো ফেঁসে যাবো,
1: একদম ঠিক,
0: এটা বাঁধনটা দিতে হয়।
1: অনেক ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের নিয়ন্ত্রণে নিজেকে ছাড়লে চলবে না, তাই না? হ্যাঁ, রজনীকান্ত সেনের একটি গান এবার শুনবো, নিশীথ সাধুর কণ্ঠে। একটু আগে যেটা বলছিলাম, মন তুই ভুল করেছিস মূলে।

0: আসলে কখনো কখনো এরকমটা হয় যে মনটা নিজের নিয়ন্ত্রণে থাকে না। ওই একটু আগে আমাদের বন্ধু বলছিলেন না যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, মনের নিয়ন্ত্রণে নিজেকে ছেড়ে দিলে চলবে না। কিন্তু মন তো আমার মধ্যেই রয়েছে, আমি আমার নিজের মনকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা কি আমিই আবিষ্কার করব, নাকি আমাকে কেউ বলে দেবেন, পথ দেখাবেন গুরু? সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। যাই হোক, টেলিফোনে কেউ রয়েছেন কিনা দেখে নেওয়া যাক, কারণ সময় তো দ্রুত শেষ হয়ে আসছে। আজকে আমরা গানের ভেলায় নানা রঙের গান শোনাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: আপনাকে এবং সকলকে বিশ্বকর্মা পুজো সহ স্মরণ উৎসবের প্রীতি শুভেচ্ছা আগাম জানাচ্ছি। আসলে নিয়মিত মেডিটেশন করলে মনটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এটা যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম সেখানে মহারাজ শিখিয়েছিলেন নিয়মিত কিভাবে মেডিটেশন করতে হবে এবং তাতে মনটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, এবং তাতে করে যথেষ্ট উপকার হয়েছে। মন এখন বেশ নিয়ন্ত্রণেই থাকে, আর মন সবসময় শান্তি চায়, যে শান্তিটা সর্বজনীন সর্বকালীন শান্তি, এরকম একটা শান্তির জন্য সবসময় মন উদগ্রীব হয়ে আছে, জানি না সেটা কবে পাওয়া যাবে। নমস্কার,
0: অনেক ধন্যবাদ অনিমেশবাবু। আর হ্যাঁ, ধ্যানের কথা বলেছেন, ধ্যান যোগ, সেও তো গুরুর দেওয়া শিক্ষা, তাই না? হ্যাঁ, গুরুই বোধহয় শেখাবেন ঠিক কিভাবে মনটাকে বেঁধে রাখতে হয়। রেণুকা দাশগুপ্তর কণ্ঠে অতুল প্রসাদ সেনের এই গানটি এবারে।

মনটাকে বেঁধে রাখাটা বড়ই জরুরি। মনকে বোঝাতে হবে কি? মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে একরকমে করে নি ভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হল। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। কবিগুরুর এই কথা দিয়ে শেষ করছি, আর শেষ গানটি অযোধ্যানাথ পাকড়াশির রচিত মনোময় ভট্টাচার্যের।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় আভাস দেবনাথ এবং মনীষা চক্রবর্তী।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: আভাস
1: বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলো,
0: কি ভাবছো এত?
1: আর কি ভাবছি মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে এই যে একটা না, আমার এক বন্ধু আছে বুঝলে, ও একটুখানি মানে সায়েন্টিস্ট বুঝলে তো, পড়াশোনা টড়াশোনা মানে খুব মোটা মোটা বই পড়ে। আর মুশকিলটা হলো, সে আমাকে দুদিন আগে বলেছে কি, এই শোন এই একটা রিসার্চ পেপার আছে, এটা তুই পড়ে বল দেখি কি বুঝলি। আর আমি বললাম আমি রিসার্চ পেপার ঠিক আছে দে। এবার বন্ধু চ্যালেঞ্জ দিলে তো বুঝতেই পারো একটুখানি জেদ চেপে যায়। তো তখন সেই রিসার্চ পেপারটা তো নিয়ে নিলাম। এইবার তারপর থেকে আমার যা অবস্থা, হ্যাঁ সে শুধু আমি জানি, কি যে আর তোমায় বলি।
0: আরে বাবা ঠিক আছে, তুমি সর্বক্ষণ যদি এইভাবে ভাঙা রেকর্ডের মধ্যে একই কথা বলে যাও তাহলে কিছু কি হবে? কাজের কাজ তো কিছু হবে না। তার চেয়ে বরং আমি একটা কথা বলি, আমরা এখন চুটি একটু আড্ডা মেরে নিই, তারপর মাথা ঠান্ডা হয়ে যাবে, তারপর বাড়ি গিয়ে না তুমি ভাববে বিষয়টা।
1: মানে ব্যাপারটা এত যাচ্ছে তাই জিনিস না, মানে কিছু বলা নেই। আচ্ছা ধরো মানে, আচ্ছা বন্ধু তোমায় জিজ্ঞেস করছি, তুমি আমাকে বলো যে, আচ্ছা তুমি কখনো শুনেছো পৃথিবীর কোথাও কেউ কোনোদিন একটা গল্পের বই পড়ছে, পড়ে সে কিছুই বুঝলো না, এরকম কখনো হয়েছে কি? হয়নি তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে রিসার্চ পেপারগুলো, এগুলো এত সুন্দর করে কেন লেখা হবে না গল্পের বইয়ের মতো করে? শুনলে মনে হবে আরেকটু পড়ি, দেখলে মনে হবে আরেকটু পড়ি, বই মেলায় বেশ সুন্দর করে যদি থাকে রিসার্চ পেপার কত সুন্দর।
0: আমি বুঝতে পেরেছি তুমি কি বুঝতে চাইছো, কিন্তু আভাস আমাদের একটা জিনিস ভেবে দেখতে হবে। কি বলতো, যে এই যে রিসার্চ পেপারগুলো হয় এগুলোতে তো গবেষকরা নিজেদের কাজের জায়গাটুকু লিখে রাখেন তাই না? মানে সাহিত্যের তো তেমন সুযোগ থাকে না এখানে।
1: এই না না, এটা কোনো কথা হলো না। এই যে ধরো এই যে নাম করা বৈজ্ঞানিকরা, তারা যখন বিজ্ঞানের নানান বিষয় নিয়ে তারা যখন নিজেরা লিখেছেন, বই হিসেবে লিখেছেন, সাধারণ মানুষের জন্য লিখেছেন, কই তখন তো এরকম হয় না? তখন তো ভারী মিষ্টি ভাষায় সুন্দর করে তারা লিখেছেন, তখন তো রকম হয় না? তাহলে রিসার্চ পেপারগুলো ক্লোজ করলো বলো আমাকে তুমি, আমি জানি না।
0: হ্যাঁ তা বটে, এই যে তুমি বললে মানে ধরো যারা বৈজ্ঞানিক আবার সাহিত্য চর্চাও করেছেন, এই কথাটা শুনে আমার না প্রথমেই একজনের কথা মাথায় আসছেন, তিনি হচ্ছেন বৈজ্ঞানিক আচার্য জগদীশ।
1: অবশ্যই, আমি তো তাই বলছিলাম, এই যে ওর যে প্রবন্ধ সংকলনটা অব্যক্ত, সেটা তো মানে আমরা জানি বৈজ্ঞানিক প্রবন্ধের ঠাসা। কিন্তু তুমি বলো পড়তে গেলে আমাদের কি এতটুকু কঠিন লাগে? লাগে না,
0: কঠিন তো লাগেই না, বরং আমাদের এই যে জানার খিদে, সেই জানার খিদেটা কিন্তু অনেক বেড়ে যায়।
1: তাহলে আর বন্ধু, এই যে এইরকম বিজ্ঞানের বিষয় নিয়ে নানা রকম সাহিত্য, সেটা নিয়েই তো আজকে আমাদের একুশে সাহিত্যর আড্ডা। তোমার সঙ্গে রয়েছি আমরা, আমি তোমার যুবনির বন্ধু আভাস, আমার সঙ্গে রয়েছে,
0: আমি তো মনীষার রয়েছি, আর আমি আর আভাস রয়েছি রেডিওর এপারে। আর রেডিওর ওপারেও কিন্তু আভাস অনেক বন্ধুরা রয়েছে, তারাও কিন্তু এই বিজ্ঞান বিষয়ে

0: সাহিত্যের কথা আমাদেরকে জানাতে পারে। আমাদের ফোন নাম্বার 0332210 7325, আবারও বলে দিচ্ছি 0332210 7325। এই নাম্বারে ফোন করে আমাদেরকে অবশ্যই জানাতে পারে। এবং যে বন্ধুরা হয়তো ফোন করতে পারছো না, তারা ফেসবুকের পোস্টারের কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই তোমাদের এই ধরনের মতামত বা বক্তব্য তোমরা জানাতে পারো। আমি আর আভাস আজকে গল্পের ছলনায় তোমাদের সাথেও একটু গল্প করে নেব।
1: নিশ্চয়ই, আড্ডাটা দু তরফে হবে, আমরাও কথা বলবো, তোমরাও কথা বলবে।
0: একদম।
1: আর আড্ডার শুরুতে আমাদের আজকে বিষয়টা কি? বিজ্ঞান। তাহলে সবসময় সায়েন্স আছে। এখন শুনে নেব একটা গান, শিল্পী ঈশান দাস এবং রোহন দাস।

0: একদম, আজকে সায়েন্স তো আছেই, আর সায়েন্স নিয়ে গল্প আছে, আর সেই গল্প করতেই তো তোমাদের সঙ্গে রয়েছি আমরা। আমি আভাস, আমার সঙ্গে রয়েছে মনীষা, আমরা আজকে রয়েছি একুশে সাহিত্যের আড্ডায়।
1: একদমই তাই। আর আমরা গল্পে মানে গল্প করছি, যেমন গান শুনলাম একটা খুব সুন্দর, সেই গান শোনার আগে কিন্তু আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর কথা আমরা বলছিলাম। তো সেই ব্যাপারে যখন কথা বলছি, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে গাছের প্রাণ আছে, ঠিক আছে, এইটা কিন্তু উনিই আবিষ্কার করলেন।
0: ঠিক।
1: এবার এই বিষয়টাকে নিয়েই বলা রয়েছে নানান রকম কথা। এবার সাধারণ মানুষ যাতে এই বিষয়টা বুঝতে পারে, জানতে পারে, সেই বিষয়েও কিন্তু তিনি একটা বই লিখেছিলেন। তুমি কি বলতে পারবে সেই বইটার নাম কি?
0: পারবো না, মানে এত বড় রিসার্চ পেপার পড়ছি, বইটার নাম হচ্ছে নির্ভেদ।
1: তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে আবার আজকে একটু পড়াশোনা করে এসেছে, একটু খবর টবর নিয়ে এসেছে।
0: পড়াশোনা করি, খবরটাও রাখি, বুঝলে বন্ধু। আচ্ছা, এই যে বইটা নির্ভেদ, এটাতে তো শুধু গাছপালা নয়, পশু পাখিরও যে একটা অনুভূতি রয়েছে, তার তাদেরও যে মানুষের মতোই একটা স্তরের সংবেদনশীলতা এসব রয়েছে, এগুলো তো বলা হয়েছে, তাই না বইটায়? মানে মানুষকে প্রকৃতির আরো কাছাকাছি এনে দেওয়া, এই বইটাতে কিন্তু সেটারই একটা প্রচ্ছন্ন চেষ্টা রয়েছে।
1: একদমই তাই। আবার একই সময় তুমি যদি তাই বলো আবার, তাহলে এই বিজ্ঞানের অন্য একটা দিককে নিয়ে কিন্তু লিখেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, তার যে বিখ্যাত বই অর্থাৎ আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, এই বইটার কথা আমরা মোটামুটি সবাই জানি, এবং ভারতবর্ষের রসায়ন চর্চার একেবারে গোড়ার দিকের কথা, মানে মনে করো সেই বৈদিক যুগের কথা যদি আমরা বলি, সেই কথা রয়েছে। এবং সেই সময় যে ভারতীয়রা রীতিমতো বিজ্ঞান চর্চা করত, সেই ব্যাপার রয়েছে। মিশ্র ধাতু তৈরি করার

0: বিষয় রয়েছে, এবং সর্বোপরি অ্যালকেমি, এই বিষয়টা কিন্তু একদম খুব মানে ভালোভাবে ওখানে বোঝানো রয়েছে, কি বল?
1: হ্যাঁ, মানে এই যে অ্যালকেমি, যেটা নিয়ে মানে আজকেও কিন্তু বিজ্ঞানের জগৎ একেবারে তোলপাড়। তো মানে আমি কি বলি জানো তো মনীষা, এই যে বিষয়গুলো জানা, এটা কিন্তু মানে ভারতীয় হিসেবে আমাদের ভীষণ দরকারি, ভীষণ জরুরি, তাই না?
0: একদমই তাই।
1: তা নইলে আমরা তো নিজেদের ঐতিহ্য, আমাদের নিজেদের ইতিহাসকে ভুলে যাব, সেটা তো হতে দিতে পারি না।
0: সেটা তো সম্ভবই নয়, তা তো রয়েছেই। আবার মনে করো যে আধুনিক বাংলা গদ্যের জনক বলতে আমরা কাকে জানি?
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
0: একদমই তাই। সেই বিদ্যাসাগর কিন্তু নিজে বিজ্ঞান নিয়ে ভীষণ উৎসাহী ছিলেন।
1: হ্যাঁ, মানে এই যে বাংলায় বিজ্ঞান নিয়ে যে লেখালেখি শুরু হলো, এটা কিন্তু জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র তাদেরও অনেকটা আগেকার ঘটনা। মানে যেটা মনীষা তুমি বলছিলে যে উনি সংস্কৃত কলেজে বিজ্ঞান শিক্ষার জন্য চেষ্টা করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
0: এবং সেই সময়ের যে বিখ্যাত মানুষ ছিলেন অক্ষয় কুমার দত্ত, তার কথা তো আমরা সবাই জানি, এবং তার হাত ধরেই কিন্তু বিজ্ঞান বিষয়ে লেখার সূচনা হয়েছিল, মানে তাকে আমরা পথিকৃৎ বলতে পারি।
1: ঠিক, মানে এই যে সাধারণ মানুষের জন্য বিজ্ঞান বিষয়ক লেখা বাংলা ভাষায়, সেই বিষয়টা উনি পথিকৃৎ ছিলেন। জানো তো বন্ধু, অক্ষয় কুমার দত্ত তিনি নিজের চেষ্টায় বিজ্ঞান শিখেছিলেন। আর মনীষা তুমিও নিশ্চয়ই জানো, তখনকার দিনে মেডিকেল কলেজ ছাড়া কলকাতায় আর কিন্তু কোথাও সেভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা হতো না।
0: ঠিক তাই।
1: তো অক্ষয় কুমার দত্ত, দেখো তিনি কিন্তু পেশাদারী ডাক্তারি নন, তিনি ডাক্তারি করলেন না, পেশা সেটাকে নিলেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি মেডিকেল কলেজে গেলেন এবং উনি সেখানে নিজের তাগিদে বিজ্ঞান শিখলেন এবং রীতিমতো হাতে কলমে তিনি বিজ্ঞান চর্চা করতেন।
0: একদমই তাই। আর যদি তাই বলো, তাহলে শুধুমাত্র অক্ষয় কুমার দত্ত না, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর কথা বললে কিন্তু একদম
1: ঠিক
0: চলবে না। আবার এবার তিনি এমন একজন মানুষ যিনি কিনা বাংলা ভাষাটাকে খুব ভালোবেসেছেন, মানে আমরা যেটাকে বলি না যে মাতৃভাষা অন্ত প্রাণ, তিনি কিন্তু তাই ছিলেন, এবং তার সঙ্গে বিজ্ঞানের দিকে তার একটা অদ্ভুত ঝোঁক ছিল। তো এই যে সাহিত্য চর্চা, ভাষা শিক্ষার প্রতি একটা টান, এটাও কিন্তু কোথাও গিয়ে একটা শিল্প, তাই না? আর যদি শিল্প হয়েই থাকে জিনিসটা, তাহলে একটা তার রস থাকবে, একটা ভালো লাগার ব্যাপার থাকবে, এবং সর্বোপরি ভালো লাগানোর একটা ব্যাপার থাকবে।
1: নিশ্চয়ই। আর এই যে ভালো লাগা, ভালো লাগানোর কথা বলছি, আমাদের আড্ডাটাকেও তো ভালো লাগাতে হবে, ভালো লাগানোটাই তো আমাদের আড্ডার মূল লক্ষ্য। কিন্তু সেই জন্যই আমি তোমাদের বলছি বন্ধু, তোমরা আমাদেরকে ফোন করো, আমরা যদি একতরফা গল্প করে যাই তাহলে কি করে হবে। আরও একবার আমাদের ফোন নাম্বারটা তোমাদের বলে দিই, 0332217325। হ্যাঁ ঠিক বললাম, বেশ, এই নাম্বারে তোমরা ফোন করো, আমাদের ফোন লাইন ব্লিঙ্ক করার জন্য আমরা অপেক্ষা করছি। তোমরা ফোন করলেই আমরা তোমাদের সঙ্গে কথা বলবো, আর এই যে বিজ্ঞান বিষয়ক সাহিত্য, সেটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কি পড়েছো বিজ্ঞান বিষয়ক সাহিত্য, সেগুলো আমরা শুনে নেব। যাই হোক মনীষা, তুমি যেটা বলছিলে, মানে আমি ভাবছিলাম তোমার কথা শুনতে শুনতে, এই যে আমার যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা, মানে কেউ একটা রিসার্চ পেপার ধরিয়ে দিল, আমি সেটা পড়তে লাগলাম যতই কঠিন হোক না কেন, এই যে কৌতূহলটা, সেটাও কিন্তু একদিনে তো হয়নি, আর এতটা বড় হয়ে হয়নি, এটা একেবারে ছোটবেলায় এই ধরনের বই পড়ি। হ্যাঁ, মানে একদম ছোটবেলার কথা যখন বলছি, আমি অবশ্যই তখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা পড়িনি, কিন্তু এই যে বিষয়গুলো জানা যে কত কিছু হচ্ছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সেগুলো কিভাবে হচ্ছে সেটা জানার যে একটা খিদে, এটাই তো মানুষকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে, তাই না?
0: আর এই বিষয়ের যখন কথা বলছো, তখন আমি বলতে পারি সুকুমার রায়ের কথা।
1: অবশ্যই,
0: তাই না? সুকুমার রায়ের যে বিভিন্ন ধরনের যে প্রবন্ধ বৈজ্ঞানিক বিষয়ে, সেইগুলো কিন্তু রয়েছে। যেমন মনে করো কয়লার কথা রয়েছে, ডুবুরি জাহাজ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডুবুরি জাহাজ প্রবন্ধটা, তুমি বলো মনীষা, মানে এই যে সাবমেরিন, তাই না?
0: একদমই তাই। আজকের দিনে আমরা জানি যে ডুবুরি জাহাজ মানে সাবমেরিন, কিন্তু যখন তিনি লিখলেন বিষয়টা একদম গোড়ার দিকে, তখন কিন্তু এই বিষয়টা কোথাও গিয়ে অনেকেই খুব হাসাহাসি করেছে, ভেবেছে যে এরকম আবার জাহাজ হয় নাকি, যেটা কিনা জলের উপরেও চলছে, জলের নিচেও চলছে, এটা এটা সম্ভব নাকি এই বিষয়টা।
1: আর এই বিষয়ে কথা বলতে বলতে আমাদের ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করছে, আমরা এবার কথা বলে নেবো বন্ধুর সঙ্গে। মনীষা ফোনটা রিসিভ করো।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, আচ্ছা, যে কোনো কারণেই হোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমাদের ফোন করতে থাকো, আমাদের কথা নিশ্চয়ই হবে।
0: আর যে সমস্ত বন্ধুরা আমাদেরকে ফোনে পাচ্ছ না বা ফোন করতে পারছো না, তারা কিন্তু অবশ্যই ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারো।
1: আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা

0: বলছিলাম যে সাবমেরিন হওয়ার অনেক আগেই সেই একজন লেখক যার কথা সুকুমার রায় বলেছেন, তিনি লিখেছিলেন যে এরকম একটা জাহাজের কথা যে নাকি ডাঙা জলের উপরেও চলতে পারে, আবার জলের তলাতেও চলতে পারে।
1: পড়তে পড়তে আকাশ এতটাই সেটাতে মগ্ন হয়ে গেছে যে জল ডাঙা সব এক করে ফেলছে।
0: এই ব্যাপারটা, এই যে গতকাল যেটা কল্পবিজ্ঞান ছিল আজকে সেটাই বিজ্ঞান। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই যে আমরা এখন বসে কথা বলছি রেডিও সেটের এপারে বসে, আর মাইক্রোফোনের এপাশ থেকে তো আমরা কথা বলে যাচ্ছি, রেডিও সেটের ওপারে আমাদের বন্ধুরা কিন্তু আমাদের কথা শুনতে পাচ্ছে। তো এই যে বিষয়টা, এটাও তো ধরো আজ থেকে যদি আমি 300 বছর পিছিয়ে গেলাম, এটাও তো কল্পবিজ্ঞান ছিল। আর শুধু তাই নয়, এই যে আমরা আজকাল ফোনে কথা বলতে পারছি, আমরা গল্প করছি, আড্ডা মারছি, তার মাঝখানে টুক করে বন্ধুর ফোনটা এলো, আমরা কথা বললাম, সেইটা সেটাও তো গতকাল কল্পবিজ্ঞানই ছিল। মোবাইল ফোন, তার মাধ্যমে আমরা কথা বলছি, তাই না?
1: একদমই তাই। আর এই বিষয়ে যখন আভাস কথা বলছে, আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে
0: চাই। বলো বলো।
1: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে কিন্তু আমাদের এখন মানে কি বলবো, একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা নিয়ে আমরা সারাক্ষণ কেউ না কেউ কিছু না কিছু নিয়ে, এআই নিয়ে কথা বলে যাচ্ছি। তো সেই বিষয়টাও কিন্তু কোথাও গিয়ে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আভাস, কি বলো?
0: একদমই তাই। আর এই যে আমরা ছোটবেলায় লিখতাম না এসে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কিন্তু এখন জোর তুলকালাম চলছে যে আশীর্বাদ না অভিশাপ, এটা কি আমাদের ক্ষতি করে দিতে পারে? তো এই যে আমরা ভালো ভেবে বিজ্ঞান চর্চা করি, কিন্তু কোথাও আমাদের মাত্রা জ্ঞানটা রাখতে হয়, নইলে সেই যে সেই উপন্যাসটা কি বলো তো মনীষা,
1: আমি তো বুঝতে পারছি যে আভাস কি বলছে।
0: মানে আমি বন্ধুদের জন্য আরেকটু বলে দিই, যেখানে স্রষ্টা একটি প্রাণীকে সৃষ্টি করে, তার সৃষ্টি করা প্রাণী, তিনি সেই প্রাণীটাকে সৃষ্টি করে নিজের বিপদ ডেকে আনলেন, সেই উপন্যাসটা মনীষা বলছে। মনীষা বুঝতে পেরেছে, কিন্তু আমি মনীষাকে বলবো, মনীষা তুমি এখনই বলো না,
1: আমরা
0: হ্যাঁ বন্ধুদের জন্য একটু অপেক্ষা করি। বন্ধুরা, তোমাদের কাছে আমাদের এই প্রশ্নটা রইল যে কি সেই উপন্যাসটা, বিজ্ঞান বিষয়ক সাহিত্য তো বটেই, যেখানে, আর এটা অবশ্যই কল্পবিজ্ঞান, যে স্রষ্টা তিনি একটা প্রাণীকে সৃষ্টি করে তারপর সেই প্রাণীটার মাধ্যমেই নিজের বিপদ ডেকে এনেছেন। তোমরা তার উত্তরটা আমাদেরকে ফোন করে জানাতে পারো, আর ফেসবুকে আমাদের আজকের অনুষ্ঠানের যে পোস্টার তার কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। ততক্ষণ শুনতে থাকো একটা গান,
1: দিব্যেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য রইল এবারে দ্বিতীয় গান।

0: দিব্যেন্দু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম একটা সুন্দর গান, বর্ণ পরিচয়।
1: ঠিক, আর বন্ধুরা ফোন লাইনে আসছে, একবার দেখে নি। বন্ধু এসছে ফোন লাইনে। হ্যালো হ্যালো, বন্ধু কে বলছেন?
0: হ্যালো,
1: আজকে যে কোনো কারণেই হোক বারবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা অপেক্ষা করছি বন্ধুদের জন্য। আর ফোন লাইন তো সমস্যা করতেই পারে, কিন্তু ফেসবুকের কমেন্ট সেকশনটা কেন খালি পড়ে আছে? আপনারা তোমরা লেখো ফেসবুকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর একটু আগে আমরা একটা প্রশ্ন রেখে গেছিলাম বন্ধুদের জন্য, তাই না?
0: সেই উত্তরটা কিন্তু আমি জানি।
1: আচ্ছা বেশ, তুমিই তাহলে বলো উত্তরটা কি।
0: সেই উত্তরটা হচ্ছে মেরি শেলির লেখা বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন।
1: ঠিক, ফ্র্যাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিয়াস।
0: দেখেছো কত কিছু জানি আমি।
1: হ্যাঁ, তুমি জানবে না হয় কখনো, তা না হলে তুমি আমার বন্ধু হতে পারো।
0: সেই তো,
1: এই যে আমিও কত কিছু জানি কিন্তু একটু অহংকার নেই।
0: হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম আমি,
1: মানতে তো বাধ্য।
0: আর যেই প্রসঙ্গ থেকে তুমি কথাটা এলে আর কি, মানে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কথাটা আমি তোমাকে একটু আগে বলছিলাম, সেই বিষয়টার উপর ভিত্তি করেই কিন্তু এই উপন্যাসটা অনেকদিন আগেই বেরিয়ে গেছে আরো একটা, সেটা হচ্ছে 2001 আ স্পেস অডিসি।
1: হ্যাঁ, কবেকার লেখা বলতো? সেই 1968-তে। বন্ধু তুমিও নিশ্চয়ই জানো গল্পটা, সেই যে মনোলিথ চাঁদ থেকে জুপিটার গ্রহে সংকেত পাঠাচ্ছে, তার রহস্যটা খুঁজে বার করতে মহাকাশ অভিযান, তারপর HAL 9000 কম্পিউটার, যাতে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তারপর যেটা নিয়ে এখন আমরা সবাই ভয় পাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেকে বসলো এবং অবশেষে তার মোকাবিলা করতে হলো, কি তাই তো?
0: একদমই তাই। আর আভাস, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে এই যে মহাকাশের বিষয়টা, এটা কিন্তু মানুষকে এমনিতেই ভীষণ টানে। মানে ধরো এই ধরনের কোনো কিছু পড়তে আমরা কতটা এক্সাইটেড থাকি বলো তো। ফলে এমনি তো এই নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েইছে। আর আমি যদি বলি এখন জ্যোতির্বিজ্ঞানের কথা,
1: হ্যাঁ,
0: তাহলে জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান, তার যে লেখা বিখ্যাত বই কসমস, এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং বই। আমি আশা করবো তুমি পড়েছো বোধহয় বই।
1: হ্যাঁ, আর এটা তো কল্পবিজ্ঞান নয়ই, বা বলতে পারো এই যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে এখনো পর্যন্ত যা যা রহস্য সেটা নিয়ে মানুষের যে কৌতূহল, সেই ব্যাপারটাকেই এই বইটা তুলে ধরছে।
0: একদমই তাই। আর এই যে সৃষ্টির সময়, যে আমাদের, আমরা প্রায় শুনেছি যে বিগ ব্যাং থিওরি, আর তার ব্যাখ্যা, এই বিষয়গুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মানে

0: জানি না, আমার কিন্তু এই বিষয়গুলো খুব ভালো লাগে।
1: ঠিক, এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র, তাদের সৃষ্টি, প্রাণের উৎপত্তি, তারপর এই যে বিজ্ঞানের যে ইতিহাস, সেটাকে খুব সাবলীল ভাষায় সহজ করে বোঝানো, কি বলো মনীষা?
0: একদমই তাই। আর আমার কি মনে হয়েছে জানো তো, যে বিজ্ঞান তো বটেই, তার সঙ্গে একটা গভীর দার্শনিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই যে পুরো সৃষ্টি এটাকে দেখেছেন তারা, এবং সেখানে আমাদের মানুষের যে জীবন সেটা যে কত তুচ্ছ সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে এই বিশালত্বের কাছে যেন আত্মসমর্পণ করা, মাথা নুইয়ে দেওয়ার একটা বিষয়।
1: খুব সত্যি কথা। এই যে তুমি খেয়াল করেছো কিনা জানি না, যখনই বিজ্ঞানীরা, সে জ্যোতির্বিজ্ঞানী হন বা পদার্থবিদ হন, এই মহাকাশ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, তার ইতিহাস, এ বিষয়ে তারা যত গভীরে গেছেন, তত কোথাও গিয়ে বিজ্ঞান দার্শনিকতা সব না মিলে মিশে একেবারে একাকার। মানে আমি যদি ধরো স্টিফেন হকিং এর কথা, তো সবাই বলবে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দ্য ইউনিভার্স ইন আ নাটশেল।
0: একদমই তাই। হ্যাঁ, মানে স্টিফেন হকিং এর কথা আমি ভাবছিলামই তোমাকে বলবা, তুমি অলরেডি ওটা বলেও দিলে। তার তো বিখ্যাত বই রয়েছে অনেকগুলো, এবং তুমি যদি দেখো আমাদের বাংলার দিকে, আমাদের বাংলায়ও কিন্তু রয়েছেন ডক্টর মণি ভৌমিক, তারও কিন্তু এরকম প্রচুর ধরনের লেখা রয়েছে।
1: হ্যাঁ, মানে ব্রহ্ম সত্য জগৎ সত্য বইটার কথা যেটা মনীষা বলছে, সেখানে উনি বইয়ের সাবটাইটেল সেখানে পরিষ্কার বলে দিচ্ছেন, উপনিষদ বিজ্ঞান রবীন্দ্রনাথ। এই যে মানে একটা কথা আছে না, আধ্যাত্মিক মতবাদ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, উনি বলছেন তা কেন, দুটোই সত্যি। আর এই যে সিদ্ধান্তটা, সেটা উনি শুরু করছেন সেই জ্যোতির্বিজ্ঞান থেকে, সেখান থেকে উপনিষদ, রবীন্দ্রনাথের কবিতার লাইন, তাই না?
0: একদমই তাই। আর মণিভৌমিকের কথা যখন বলছি, তখন রবীন্দ্রনাথের কথা তো এখানে আসছেই। এবার আমরা অনেকেই জানি হয়তো যে রবীন্দ্রনাথও কিন্তু বিজ্ঞান বিষয়ক অনেক সাহিত্য রচনা করেছেন।
1: ঠিক,
0: যেমন মনে করো যে 1937 সালে তার লেখা বই বিশ্ব পরিচয়, ঠিক আছে, এটা কিন্তু রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান বিষয়ে গ্রন্থ, যেখানে তিনি পদার্থ, আলো, নক্ষত্র, পৃথিবী, জীবজগৎ, মহাবিশ্ব, নানান ধরনের পাঠের উপর কিন্তু জিনিসটা লিখেছেন, এবং সব থেকে বড় কথা যে পাঠকের উপযোগী হিসাবে তিনি ব্যাখ্যা করেছেন জিনিসটা। এমন অনেক বই আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, হয়তো পড়ছি কিন্তু বুঝতে পারছি না কিছু ক্ষেত্রে, কিন্তু কিছু বই আছে যেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। এবং আরও একটা বই রয়েছে, সেকালের কথা, এই বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জানা রয়েছে অনেক কিছু।
1: বেশ, আর এই যে তুমি কথাগুলো বলছো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ডক্টর মণিভৌমিকের কথা, অবশ্যই এই বইগুলো আমাদের পড়া দরকার, জানা দরকার, কিন্তু আবারও সেই কথাটাই ফিরে যেতে হয় যে যদি তুমি একদম ছোট কাউকে নাও, সেখানে তার হাতে যদি তুমি এই বই দাও, তারা তো অতটা আকৃষ্ট হবে না, তাই না?
0: তাদের জন্য
1: লিখেছেন সুকুমার রায়, সেই যে কত রকম প্রবন্ধ, সূর্যের রাজ্য, পৃথিবীর শেষ দশা, এই যে ছোট ছোট প্রবন্ধগুলো, সেগুলো যদি না পড়তাম, আজকে কিন্তু আমার এই জ্যোতির্বিজ্ঞান বিষয়টা নিয়ে কোনো সেই অর্থে কৌতূহল থাকতো না, ইন্টারেস্ট বা আকর্ষণ তো অনেক পরের কথা। আর এই যে আমরা সুকুমার রায়ের কথা বলছি, তার সঙ্গে আরও একজন মানুষের কথা বলতেই হয়, জগদানন্দ রায়। সাধারণ মানুষের মধ্যে যাতে বিজ্ঞানটা পৌঁছে যায়, তার জন্য উনি কত কিছু লিখেছেন বলতো তো, বিশেষ করে আমি তো বলবোই, মানে ছোটদেরকে আকর্ষণ করার জন্যই ওর লেখাগুলো, তাই না?
0: একদমই তাই। আর আমি জগদানন্দ রায়ের প্রথম নাম শুনেছিলাম কিন্তু স্কুলে পড়ার সময়।
1: হ্যাঁ,
0: মানে ওনার যে মাছ ব্যাং সাপ বলে যে বইটা আছে না, মানে ওখানকার ওই বহুরূপী, মানে গিরগিটে নিয়ে যে লেখাটা, এটা আমাদের পাঠ্য বইতেও ছিল, মানে আমরা ছোটবেলায় পড়েছি, তখনই কিন্তু ওনার নামটার সঙ্গে পরিচয় হয় এবং আস্তে আস্তে ওনার লেখার প্রতি একটা ভালোবাসা জন্মায়।
1: আরে মনীষাও দেখছি আমার মতোই, তুমি কি আমার স্কুলে পড়েছো? না না, তাহলে তো তোমাকে চিনতাম। ব্যাপারটা হচ্ছে যে না চিনতাম মানে তখন চিনতাম, এখন তো এমনিই চিনি, এখন তো আমার বন্ধু মনীষা। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সত্যি তাই, এই যে পাঠ্য বইয়ের লেখাটা সেটা পড়লাম, তারপরেই কিন্তু আমরা গোটা বইটা পড়ে ফেললাম, যে মাছ ব্যাংসা বইটা পড়ে ফেললাম। আর অবশ্যই আমার সেখান থেকেই তো জীবন বিজ্ঞানের প্রতি এত টান, আমার যে এত ভালো লাগে জীবন বিজ্ঞানটা নিয়ে পড়তে।
0: একটু আগে আভাস আমাকে বলছিল যে আভাসের অঙ্ক খুব ভালো লাগে, এখন আভাস বলছে যে আভাসের জীবন বিজ্ঞানও খুব ভালো লাগে।
1: আচ্ছা মনীষা, এটা কোনো কথা হলো? মানে ধরো আজকে আমি যদি তোমাকে বলি, চলো মনীষা আমাকে তুমি এরপর একটুখানি ভালো রসগোল্লা খাওয়াবে, তো তুমি আমাকে নিয়ে গেলে খাওয়াবে, আর তারপরে আমি যদি কাল বলি তুমি আমাকে পান্তুয়া খাওয়াবে, তখন তুমি আমাকে বলবে যে আভাস তুমি যে কালকে রসগোল্লা খেতে চাইলে, আরে বাবা রসগোল্লা ভালো।

0: ভালো লাগে বলে যে পান্তুয়া ভালো লাগবে না এমন কোনো কথা আছে কি? আর ধরো এই যে আমরা এতক্ষণ বিজ্ঞানীদের কথা বললাম, তারা তো প্রধানত হ্যাঁ বিজ্ঞান চর্চাই করেছেন, কিন্তু কই তাদের সাহিত্য সৃষ্টি সেখানে তো কোনো কমতি নেই।
1: তা বটে, মানে আভাসের এই যুক্তিটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। তবে জীববিদ্যা আর তার পাশাপাশি মানবদেহ এসব নিয়েই কিন্তু বিজ্ঞানীরা নানান রকম লেখা লিখে গিয়েছেন, সেসব গল্প তো হবে বন্ধু। তবে তার আগে শুনে নেব আরও একটা গান। আসলে গল্পের মধ্যে একটা গান না হলে না ঠিক ভালো লাগে না, তাই এবারে রূপঙ্কর বাগচির কণ্ঠে তোমার জন্য রইল বন্ধু এই গানটা।

ফিরে এলাম আজকের যুববাণীর আটটায়। আর আজকে যুববাণীর একুশে সাহিত্যের আসরে রয়েছি আমি আভাস, আমার সঙ্গে রয়েছে মনীষা। আর ইতিমধ্যে ফেসবুকে আমরা বেশ কিছু কমেন্টও পেয়ে গেছি। সৌমেন দাস লিখছেন, আজকের যুববাণীর একুশে সাহিত্যের অনুষ্ঠানের বিষয়ে সাহিত্যে বিজ্ঞান চর্চা, আভাস ও মনীষা তোমরা খুব সুন্দর আলোচনা করছো, ধন্যবাদ আপনাকে, এটা জনপ্রিয় অনুষ্ঠান যুববাণীর নিশ্চয়ই। অম্বালিকা রায় লিখছেন, বাহ বিষয়টা খুব ভালো, বেশ ধন্যবাদ আপনাদের যারা যারা কমেন্ট করছেন। তবে আমার একটা কথা কি মনে হয় জানো তো মনীষা, এই যে আমরা তো পড়াশোনা নিয়ে আলোচনা করছি, বিজ্ঞান আরও নানা রকম জিনিস, কিন্তু শুধু কি পড়াশোনা করলে হবে? মানে আমরা তো জানি আ সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি, তো শরীরচর্চাটাও ভীষণ জরুরি। আর সেই জন্য এই যে আমাদের এখন একটা বিশেষ ফুটবল টুর্নামেন্ট চলছে, লা লিগা টুর্নামেন্ট, সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে আমাদের যুববাণীর বন্ধু স্বপ্নময়। তাহলে এসো আমরা এখন সেটা শুনে নিই।

স্পেনের ফুটবল মানে আবেগ, স্পেনের ফুটবল মানে উত্তেজনা, এবং স্পেনের ফুটবল মানে কিন্তু বড় বড় কোচেদের ট্যাকটিক্যাল ব্যাটল। লা লিগা এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে কিন্তু একটা টিম থেকে অন্য টিমকে ডিফারেন্স করা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট। প্রত্যেকটা ম্যাচই হয় হাড্ডাহাড্ডি, এবং টিমগুলোর মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু ভীষণই কম। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে দ্য লা লিগা রাউন্ড আপ নিয়ে। লা লিগা সপ্তাহের শুরুতেই কিন্তু গেটাফে এবং সেল্টা ভিগোর একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে কিন্তু সপ্তাহটা শুরু হয়, যেখানে ম্যাচটা কিন্তু এক এক ড্র হয়। জয়ের জন্য দুই দলই চেষ্টা করলে কিন্তু কোনো দলই কিন্তু তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারে না, দুটো দলকেই কিন্তু এক এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়। এরপর চলে আসি এলচে বনাম রিয়েল সোসিয়েদাদ ম্যাচ। গোলের লড়াইয়ে এই দুটি দলই কিন্তু একে অপরকে টপকে যেতে চেয়েছিল, তবে ম্যাচ শেষ হয় 3-2 ব্যবধানে। যদিও এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এলচে তাদের পক্ষে কিন্তু ছিল সিংহভাগ পজিশন, কিন্তু সেটা তাদেরকে খুব একটা হেল্প করেনি, কেননা রিয়েল সোসিয়েদাদ যে টেম্পারমেন্ট নিয়ে গোটা ম্যাচটায় দাপিয়ে বেরিয়েছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। আসলে ইটস নট হাউ ইউ প্লে দ্য গেম, রাদার হাউ এফেক্টিভ ইউর গেম প্ল্যান ইজ, সেটা কিন্তু ম্যাটার করে ফুটবলে, এবং সেটাই কিন্তু এই ম্যাচেও ঘটেছে। এরপরে চলে আসি রেসিং সান্তাদের বনাম ডিপোর্তিভো আলাভেস ম্যাচ। এই দুটি দলের মধ্যে ম্যাচ কিন্তু 2-1 গোলে রেসিং সান্তাদের তাদের পক্ষে গিয়েছে, এবং রেসিং সান্তাদের তাদের যে দাপট সেটাকে কিন্তু এই লা লিগাতেও বজায় রেখেছে। রেসিং সান্তাদারের আসলে একটা বিশাল বড় স্টোরি রয়েছে। দেয়ার ওয়াজ আ টাইম যখন রেসিং সান্তাদার কিন্তু নিজের ডিভিশনগুলোতে নেমে গিয়েছিল, তবে সেই নিচের ডিভিশন থেকে ধীরে ধীরে কিন্তু উঠে এসে একটা স্বপ্নের প্রত্যাবর্তন আমরা এই বছরের লা লিগাতে কিন্তু দেখতে পাচ্ছি রেসিং সান্তাদারের থেকে। এরপরে আসি ওসাসুনা বনাম এসপ্যানেল ম্যাচ। ওসাসুনা এসপ্যানেল এই ম্যাচটাও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে এসপ্যানেল 2-0 বলে তারা কিন্তু ম্যাচটাকে জিতে নিয়েছে।

আসলে গোটা ম্যাচে একাধিক ট্রাই করে ম্যাচের মধ্যে ফেরত আসার, তবে সেই ট্রাই গুলো সেভাবে কিন্তু কাজে আসেনি। সুতরাং ডেফিনেটলি এই ম্যাচটা থেকেও কিন্তু পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরে গেছে এসপ্যানিয়ল। সুতরাং এই উইকের লালিগাটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে উঠেছিল। কথা বলতেই হবে ডেফিনেটলি সেভিয়া বনাম ভ্যালেন্সিয়া ম্যাচ। সেভিয়া 1-0 গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে দিয়েছে এবং জুয়ান ইগলেসিয়াস তার 81 মিনিটের গোলে কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে 3টে পয়েন্ট সিকিউর করেছে। যদিও এখানেও বল পজিশন যদি তুমি লক্ষ্য করো, সেখানে কিন্তু বল পজিশন 54% ছিল ভ্যালেন্সিয়ার কাছে, অপরদিকে সেভিয়ার কাছে কিন্তু সেক্ষেত্রে বল পজিশন 46%। যদি তুমি শর্ট কাউন্ট দেখো, শর্ট কাউন্ট সেখানেও কিন্তু সেভিয়া 13-3 সেখানে কিন্তু এগিয়ে ছিল, অর্থাৎ প্রায় 10টা শর্টের ডিফারেন্স। এবং শুধু তাই নয়, উইনিং গোল 81 মিনিটে আসে, যেখানে জুয়ান ইগলেসিয়াস এবং কোচোরোভস্কি এই দুজনের সঙ্গে কিন্তু একটা ব্রিলিয়ান্ট বিল্ড আপ প্লে করে এবং সেখান থেকে কিন্তু গোলটা করে দলকে জয়টা এনে দেয়। এবং এই 3 পয়েন্টের মাধ্যমে কিন্তু সেভিয়া চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু এখনো টিকে রইল। যদি আমরা কি নাম্বারস এই উইকে দেখি, তাহলে ডেফিনেটলি বিগেস্ট উইন কিন্তু এলচে বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচ, যেখানে রিয়াল সোসিয়েদাদ 3-2 গোলে এলচেকে হারিয়েছে। যদিও এই উইকে সবচেয়ে বেশি শট কিন্তু নিয়েছে এলচে, 20 খানা শট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এবং সবচেয়ে মানে আমার কাছে ম্যান অফ দ্য উইক যদি কাউকে তুলতে হয়, সেটা ডেফিনেটলি ইয়াসির জাবিরি। এই সপ্তাহে 2টি গোল করেছেন এবং 5টা ম্যাচে টোটাল 5 খানা গোল, যেটা কিন্তু একটা হিউজ অ্যাচিভমেন্ট। লালিগা ইতিমধ্যে জমে উঠেছে এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু হচ্ছে অত্যন্ত আকর্ষণীয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে এলচের কাছে যে 59% বল পজিশন ছিল, তা থাকা সত্ত্বেও যে 3-2 গোলে তারা ম্যাচটা লুজ করেছে, এটা কিন্তু আবারও প্রমাণ করে তোমার কাছে পজিশন থাকলেই তুমি যে ম্যাচটা জিতবে সেটা নয়। সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই লালিগাতে, লক্ষ্য রাখছি আমি, লক্ষ্য রাখো তোমরাও, কেননা লালিগার লড়াই কিন্তু জমে উঠেছে। এই বলে আমি স্বপ্নময় আজকের মতো শেষ করছি, ফিরে আসবো আবারও পরের রবিবার দ্য লালিগা রাউন্ড আপ নিয়ে। টিল দেন স্টে টিউনড, বাই বাই, ফিরিয়ে দেবো স্টুডিওয়।

0: আচ্ছা আভাস, এই যে তুমি বলছিলে না যে জীববিদ্যার বিষয়টাও তোমার খুব ভালো লাগে, মানুষের যে শরীর তার যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে এগুলোর বিষয়েও নিশ্চয়ই তোমার অনেক কৌতূহল রয়েছে।
1: সে আর বলতে, এই যে ধরো জীববিজ্ঞানের মধ্যেও মানুষের শরীরের যে কলকবজার ব্যাপারগুলো এগুলি কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। এই বিষয়ে জানো তো বন্ধু একটা বই পড়েছিলাম, দ্য বডি আ গাইড ফর অকুপ্যান্টস, বিল ব্র্যান্ড তার লেখা এই বইটা। উনি কি বলছেন জানো তো, এই যে শরীর তার গঠন, তারপর তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিভাবে সবাই মিলে একসঙ্গে কাজ করছে এগুলো যেমন লিখছেন, পাশাপাশি শরীরে রোগের আক্রমণ কেন হয়, কিভাবে হয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। আর জানো তো শেষে গিয়ে উনিও একটা সেই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি টেনে এনেছেন, মানে এই যে মানুষের শরীর সেটা কিরকম বিস্ময়কর একটা ব্যাপার, প্রকৃতির খেয়ালে তৈরি, ভীষণ জটিল, নিজেকে ঠিকঠাক রাখার যাবতীয় ব্যবস্থা সে নিজের মধ্যেই করে রেখেছে। আবার একই সঙ্গে যদি পুরো কসমসটার নিরিখে আমরা বিচার করি, তাহলে সেই শরীরটাই যে এত সফিস্টিকেটেড একটা যন্ত্র, কত এলেবেলে, কত দুর্বল, কত ঠুনকো একটা সত্তা, তাই না?
0: সত্যিই তাই। জানো তো আভাস, কোথাও গিয়ে এই দৃষ্টিভঙ্গিগুলোই না আমাদের আরো বিনয়ী হতে শেখায়।
1: সেই জন্যই তো আমি এত বিনয়ী।
0: আচ্ছা বুঝলাম,
1: বলো বলো।
0: এই যে আমরা সবসময় নিজেকে ঘিরে ঘিরে জীবন কাটাই, আচ্ছা কাল যদি না থাকি কারোর কি কিছু যায় আসবে? আসবে না। বিশ্বব্রহ্মাণ্ড নিজের ছন্দে ঠিক কাজ করে যাবে, তাই যেটুকু সময় পেয়েছি সবাই মিলে একসঙ্গে হেসে খেলে আনন্দ করে কাটাতে চাই, যেমন আজকে রেডিও রেপারে আমি আর আভাস চলে এসেছি গল্প করতে।
1: ঠিক। আর এই যে গল্প, না আমরা চেষ্টা করতে পারি মাত্র যে আমাদের কোনো গল্প তৈরি হোক, মানুষকে ভালোবেসে গল্প তৈরি করতে, তা যদি না করি তাহলে কিন্তু তোমার আমার আমাদের কারোরই কোনো গল্প নেই। শুনে নেব গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: দেখো, আমাদের কোনো গল্প নেই এটা তো হতে পারে না, আমাদেরও তো কিছু কিছু গল্প রয়েছে। ঠিক তেমনই যুববাণীর বন্ধুদের তোমাদের কিছু বলার রয়েছে, সেটা আগে ঝট করে শুনে নি।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের।

0: সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: তাহলে বন্ধু, শুনে নিলে তো সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ। হ্যাঁ, আর মনীষা, জীবনের পাঠ এটা বলতে গিয়ে যেটা আমাদের যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, যে জীববিদ্যা, এর মধ্যে জেনেটিক্স এই বিষয়টা তো রয়েছে।
2: হ্যাঁ,
1: আমার কিন্তু এটা নিয়ে খুব কৌতূহল আছে।
2: একদমই তাই, আর এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মানে শুরুটা ধরো সেই ডাইনোসরের বিবর্তনবাদ থেকে,
1: যেটা চার্লস ডারউইনের, সেখান থেকে আমরা বিবর্তনবাদ পাই মানুষের, কিভাবে মানুষ এলো, তাই না?
2: হ্যাঁ।
1: এবার দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি,
2: আর
1: কনফেশন, ব্যাপারটা হচ্ছে যে অন দি অরিজিন অফ স্পিসিস, যেটা তুমি বললে চার্লস ডারউইনের বিখ্যাত বই,
2: একদম
1: আমি বইটা পড়তে শুরু করেছিলাম। কিন্তু আমি তো খুব ছোট, আমি তো এখনো যুব না, আমি আমার বেশি বয়স নয়, তো আমি যেটা হয়েছে আমি বইটা পড়ে না ভালো বুঝতে পারিনি। তুমি কি এমন কোনো বইয়ের কথা বলতে পারো যেটা নিয়ে মানে আমি পড়ে একটু বুঝতে পারবো জেনেটিক্স নিয়ে লেখা?
2: তুমি রিচার্ড ডকিন্সের বই পড়তে পারো, ঠিক আছে?
1: আচ্ছা, বইটার নাম কি?
2: দ্য সেলফিশ জেন।
1: আচ্ছা, দ্য সেলফিশ জিন, মনে থাকবে, মনে থাকবে,
2: ওটা পড়তে পারো।
1: না, ব্যাপারটা হচ্ছে আমি সেলফিশ জায়ান্টের কথা জানি, সেলফিশ জিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পড়বো পড়বো, চিন্তা নেই।
2: আচ্ছা, তুমি সব কিছু জানবে এরকম বিষয়টা তো
1: নয়। না না, আমি সব কি জানতে পারি, কিছু তো তুমিও জানবে, কিছু তো তুমিও বন্ধুদের বলবে।
2: যাই হোক,
1: আর আর কি বই বলো দেখি?
2: আর একটা বই আছে, যেমন ধরো সেপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড।
1: আচ্ছা, মানে এটা কি আমরা মানুষ, ওই একই ব্যাপারটা মনে হচ্ছে না কথাটা শুনে, যে কিভাবে
2: মানুষের যে হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স আমরা এখন বলি আমাদের বৈজ্ঞানিক নাম, সেই বিবর্তনটাকে নিয়েই কিন্তু এই বইটা কোথাও গিয়ে লেখা হয়েছিল।
1: বেশ বেশ বেশ, এই দুটো বই মনীষা আমাকে বললো জেনেটিক্স এর বিষয়ে, এই দুটো তো পড়তেই হবে। আচ্ছা মনীষা, তুমি কি জানো এই যে বিশ্ব সাহিত্যে এরকম বিজ্ঞান বিষয়ে আরো তো অনেক সাহিত্য, গল্প, উপন্যাস এ তো রয়েছে, পাশাপাশি কবিতা পর্যন্ত রয়েছে।
2: এই দাঁড়াও দাঁড়াও, কি বললে, বিজ্ঞান বিষয়ে কবিতা রয়েছে?
1: হুম হুম, আমিও কিছু কিছু জানি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন বায়ুমণ্ডল,
2: আচ্ছা
1: পৃথিবী, জ্যোতির্লোক, এরকম বেশ কিছু কবিতা রয়েছে বুঝলে। আর জানো তো, আমার আরও একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে।
2: বলো।
1: বিজ্ঞান চর্চা যতটুকু আমরা জানি মানুষই করে তো, এবং মানুষ তার নিজের প্রয়োজনে বিজ্ঞান চর্চা করে, বা সবসময় নিজের প্রয়োজনেও হয়তো নয়, শুধু জানার ইচ্ছে, এই যে আমাদের জানার কৌতূহল, সেখান থেকে তো আমরা বিজ্ঞান চর্চা করি।
2: একদম।
1: কিন্তু যেটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা মানুষেরা যখন বিজ্ঞান চর্চা করছি, কোথাও গিয়ে যা কিছুই হোক না কেন, বিজ্ঞান হোক আর যাই হোক না কেন, মানুষ যখন চর্চা করছে, মানুষের কাজ তো মনুষ্যত্বের ছোঁয়াটা যেন কখনো হারিয়ে না যায়।
2: একদমই তাই, এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে আভাস।
1: মানে দেখো কেন বলছি কথাটা, আমাদের প্রতিদিনের জীবনে প্রতিটা মুহূর্তে বিজ্ঞানের যে অবদান, এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না, এবং সেসব বৈজ্ঞানিকদেরও প্রণাম জানাতে হয়। কিন্তু এর পাশাপাশি বিজ্ঞানের কিছু কিছু অন্ধকার দিক রয়েছে, ওই যে বলে না যে প্রদীপের নিচে সব থেকে বেশি অন্ধকার। যেমন বন্ধু শোনো, 1951 সালের একটা ঘটনা তোমায় বলছি। হেনরিয়েটা ল্যাক্স বলে একজন ভদ্রমহিলা, তিনি ক্যান্সারে মারা যান। তো তার শরীর থেকে চিকিৎসকরা এই যে ক্যান্সার আক্রান্ত সেল বা কোষ সংগ্রহ করে রেখেছিলেন হেনরিয়েটার নামে, হেনরিয়েটার নামে সেই সেলগুলোর, সেই কোষগুলোর নাম দেওয়া হয়েছিল হেলা সেল।
2: আচ্ছা,
1: তো সেগুলো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে একেবারে বিপ্লব ঘটিয়ে ফেলেছিল। পোলিও ভ্যাকসিন আবিষ্কার, ক্যান্সারের গবেষণা, জিনোম ম্যাপিং, ক্লোনিং, এরকম অনেক বিষয়। কিন্তু দুঃখের কথাটা কি জানো, যার শরীর থেকে এই কোষটা সংগ্রহ করা হলো, হেনরিয়েটা ল্যাক্স, তিনি কিন্তু আড়ালেই থেকে গেলেন, তার কথা কেউ জানলেন না। এবং চিকিৎসা চলাকালীনও তিনি ঠিকমতো সেবা শুশ্রূষা তিনি পাননি।
2: মানে
1: ব্যাপারটা হচ্ছে যে দেখো, সবই তো হলো, বিজ্ঞানের গবেষণা হলো, কিন্তু একজন মানুষ, তিনি অসুস্থ, তার সেবাটা ঠিক মতো দেওয়া হবে না, এ কি কথা?
2: এমনকি আমি এটাও শুনেছি যে হেনরিয়েটার অনুমতি পর্যন্ত কিন্তু নেওয়া হয়নি।
1: এবং তারা তো, হেনরিয়েটার অনুমতি তো নেয়নি, যেটা মানে মিনিমাম যেটুকু

0: করা দরকার যে হেনরিটার পরিবার তারা পর্যন্ত এই গবেষণাটার বিষয় জানতেন না, এবং এত বড় একটা বৈজ্ঞানিক সাফল্য তার এতটুকু সুফল না তো হেনরিয়েটা না তো তার পরিবারের কেউ তারা সেটা ভোগ করতে পারলেন না।
1: ঠিক,
0: চিরটা কাল দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন হেনরিয়েটা এবং অন্ধকারেই থেকে গিয়েছেন। এই যে বিষয়গুলো, এগুলো প্রথম সামনে এলো কবে, 2010 সালে একটা বই বেরিয়েছিল, দি ইমমর্টাল লাইফ অফ হেনরিয়েটা ল্যাক্স, রেবেকা স্ক্লুটের লেখা, তাই তো?
1: একদম।
0: যাই হোক, এটাই বিষয় যে কোনোভাবে যেন আমাদের বিজ্ঞানের অগ্রগতি হোক, তা নিয়ে লেখাপড়া হোক, লেখাজোখা থাকুক, নয়তো বিজ্ঞানের ইতিহাস যদি না লেখা হয় তাহলে তো আমরা ভুলে যাব। যেমন মানে জেমস গ্লিক, তাকে আমরা বলতে পারি বিজ্ঞানের ইতিহাসবিদ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা যদি প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আবিষ্কারও করছি আবার ভুলেও যাচ্ছি, তাতে তো লাভ নেই। কিন্তু সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আবিষ্কার আমরা করব, বিজ্ঞান চর্চা আমরা করব, কিন্তু কোনোভাবে যেন মানুষ মানুষের থেকে দূরে না সরে যায়।
1: একদম।
0: পৃথিবীটা আজ আমাদের হাতের মুঠোয়, কিন্তু কোনোভাবেই যেন আমরা একে অন্যের থেকে দূরে না সরে যাই। ঘড়ির কাঁটা বলছে সময় আমাদের প্রায় শেষ, আজকের মতো আমাকে আর মনীষাকে ছুটি নিতে হবে যুববাণীর আড্ডা থেকে। তবে তোমরা শুনতে থেকো আর আমাদের যুববাণীর অনুষ্ঠান, কানে রেখো যুববাণী এবং যোগ দিও আমাদের আড্ডায়। আজকে আমাদের যাওয়ার সময়, শেষ গান তোমার জন্য রইল ক্রস উইন্ডসের উপস্থাপনায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন

0: সঙ্গীত শিক্ষার আসর।
1: আজকের সঙ্গীত শিক্ষা আসরে সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমার সঙ্গে যারা সাথী আমার স্টুডিওতে আজকে যারা এসেছো, সবাই আজকে এসেছো? আচ্ছা, বেশ বেশ, সবাই ভালো থাকো। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি ক্লাসের জন্য, আজকে আসরের জন্য, সেটা হলো কামোদ। কামোদ ভারতীয় রাগ সঙ্গীতে একটা একটা অনন্য, সাধারণ, অত্যন্ত সুমিষ্ট, খুব সুন্দর, আকর্ষণীয় এক রাগ কামোদ। আজকের দিনে কামোদ খুব কমই গাওয়া হয়, আস্তে আস্তে এটা মানে কি বলবো, এতে প্রচারটা কমে গেছে অনেক, বিলুপ্তির পথেই চলে যেতে বসেছে কামোদ। সেই জন্য কামোদটাকে বেছে নিয়েছি। যারা শিখছো আসরে তারা এই কামোদটাকে ভালো করে শেখো, শোনো। আসরে ছাড়া যে যেখানে গুরুর কাছে শেখো সেখানে কামোদ শেখার চেষ্টা করো। কামোদ, কামোদ কালেকশন করো, অনেক শিল্পীদের কামোদ যাদের যাদের আছে কালেকশন করে সবাই শোনো কামোদ। কামোদ কল্যাণঠাটের রাগ। সা পা বন্ধনী, যেরকম আমি আগের ক্লাসেতে বলেছিলাম, কল্যাণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সা আর পায়ের বন্ধনী, এখানেও আছে সা পার বন্ধনী। কিন্তু এই ডাকটায় অনেকে তীব্রমা ব্যবহার করে, কিন্তু তীব্রমা ব্যবহার করা করলে কামোদের যে বৈশিষ্ট্যটা বা তার যে অসীম সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। সেটা তখন কেদার বা হাম্বির বা এই ধরনের রাগের ছায়ানট, এই ধরনের রাগের মতো হয়ে যায়, তাতে কামোদের বৈশিষ্ট্য নষ্ট হয়। সেই জন্যে তীব্র মধ্যম ব্যবহার করবে না। পাকে বন্ধনী করতে গেলেই তীব্রমা একটু লাগছেই, শাকে বন্ধনী করতে গেলেই নিখাত লাগছে। আমি কামোদের আরোহণ অবরোহণটা একটু গাইছি। কামোদের বাদি হচ্ছে, আমি বলি পঞ্চম বাদি রে সমবাদি, এটাই লেখো সবাই, পঞ্চম বাদি রে সমবাদি। আর ধৈবত গান্ধার একটা সঙ্গতি হয় ধা গা। এবার আমি গাইছি।

তোমরা, আমি গাইলাম, তোমরা লক্ষ্যই করলে আমি পাকে অনেক বেশি ব্যবহার করলাম, পা বাদি। এবার আমি বন্দিসা বলছি, এটা রাত্রিরে গাওয়া হয় ঠিক কেদারের মতোই, প্রথম প্রহর দ্বিতীয় প্রহর গাওয়া হয় কামদ। তবে কেদার একটু বেশি রাত্রিতে গাইতে পারো, কামদ অত বেশি রাত্রিরে গাওয়া ঠিক নয়। প্রথম প্রহরে বা দ্বিতীয় প্রহরের প্রথম ভাগে এই অবধি কামদ গাওয়া যেতে পারে। শৃঙ্গার রাগ, এটা কারে জানে না দুঙ্গি, তিন তাল, তিন তাল বন্দিশ, এটা খুব বিখ্যাত বন্দিশ তোমাদের শেখাচ্ছি। কারে কয়াকার রয়েকার, কারে জানে না দুঙ্গি, এরি মাই এরি রাজীর্ঘই, এরি মাই আপনে বালম কো, এরি মাই আপনে বালম কো নয়নন মে, আপনে বালম কো নয়নন মে কর রাখো, কর মানে হচ্ছে হাত, কর রাখো ক বৈষ্ণর, কর রাখো পলকন মুন্দ মুন্দ, কর রাখো পলকন মুন্দ মুন্দ, এটা হলো স্থায়ী অন্তরা। চমকে বিজরিয়া মেহা বরসে, চমকে বিজরিয়া, বিজরি রয় দীর্ঘই, চমকে বিজরিয়া মেহা বরসে, মেহা মানে হচ্ছে বৃষ্টি, চমকে বিজরিয়া মেহা বরসে সদা রঙ্গিলে মহম্মদ শাহ, চমকে বিজরিয়া মেহা বরসে সদা রঙ্গিলে মহম্মদ শাহ বরসে মেহা বুন্দ বুন্দ, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা করে বুন্দ বুন্দ। এবার আমি গাই, আরোহণ অবরোহণটা গাই।

0: আজকের আসর এখানেই শেষ হল।
1: সঙ্গীত শিক্ষার আসর শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান, ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আধুনিক গান, শিল্পী মিতালী শিকদার।

0: ফোনিক গান, একটু পরেই গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা ত্বরান্বিত করতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্য দিয়ে নতুন দিল্লিতে শুষ্ক জমি বিষয়ক সম্মেলন 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে। সম্মেলনে দক্ষিণ বিশ্ব জুড়ে সহযোগিতা, জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে শুষ্কভূমিকে আবাদ যোগ্য কৃষিতে রূপান্তরিত করার একটি অভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে, যার উদ্দেশ্য হল স্থিতিশীল শুষ্কভূমি কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং ICAR এর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মুখ্যমন্ত্রী স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। 17ই সেপ্টেম্বর থেকে নম সেবা গাথা কর্মসূচি উপলক্ষে স্কুলের পড়ুয়াদের সংশ্লিষ্ট এলাকায় সমাজসেবামূলক কাজে সামিল করা হবে। আধ ঘণ্টার নাটক ও সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে থেকে বাছাই করা ছাত্রছাত্রীদের রাজ্যস্তরের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ডক্টর রাজীব পাণ্ডে অভিযোগ করেছেন, ভুয়ো MBBS ডিগ্রি নিয়ে কম করে 5 জন টেকনিশিয়ান রাজ্যে রোগীদের চিকিৎসা করছেন। এদের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছেন। আমাদের সংবাদদাতা এই খবর দিয়ে জানাচ্ছেন, এদের একজন পূর্ব বর্ধমান জেলায় প্রায় 25-26টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন। সংগঠনের অভিযোগ, ওই চিকিৎসকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। আরও 3 জন ভুয়ো চিকিৎসক সরকারি চাকরির সঙ্গে যুক্ত বলে সংগঠনের দাবি। বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের নজরে আনা হয়েছে বলে ডক্টর পাণ্ডে জানিয়েছেন। বাঁকুড়ার কোতুলপুরের ডিঙ্গা গ্রামে চাষের কাজ করতে গিয়ে গতকাল বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তপন কাড়ি নামে বছর 56 ওই ব্যক্তি, জমিতে কাজ করার সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিশপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শহীদুল শেখকে ভিন রাজ্য থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মারধর, অগ্নিসংযোগ, টাকা তছরূপ সহ শহীদুল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত 18ই মের পর থেকে সে এলাকা ছাড়া হয়ে যায়। হাসনাবাদ থানার পুলিশও SOG যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ হাসনাবাদ থানায় নিয়ে আসার পর আগামীকাল বসিরহাট থানার মহকুমা আদালতে তাকে পেশ করা হবে। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: করের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঁগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী।

ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে আমাদের, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? হ্যাঁ, আজকে তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো এখন। আর আজকে তো গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, তোমাদের অনেক কিছু শোনানোর আছে। তবে তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা একটু তোমাদের জানিয়ে দিই, কেমন? ছোট বন্ধুরা, একটা সময় ছিল যখন আমাদের জীবনে বিনোদনের উপকরণ ছিল খুবই কম। তার মধ্যে বিনোদনের সঙ্গে সঙ্গে শিক্ষা, সমাজ সচেতনতা সহ বিভিন্ন উপাদান আমরা পেতাম এবং এখনও পাই বেতার, অর্থাৎ আকাশবাণী এবং দূরদর্শন থেকে। আর সেই দূরদর্শনের সফর শুরু হয়েছিল 1959 সালের 15ই সেপ্টেম্বর থেকে। দূরদর্শন ভারতের রাষ্ট্রায়ত্ত জনসেবামূলক টেলিভিশন সম্প্রচার সংস্থা। এটি 1959 সালের 15ই সেপ্টেম্বর ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মালিকানাধীন। এটি প্রসার ভারতীর দুটি বিভাগের একটি। স্টুডিও এবং ট্রান্সমিটার অবকাঠামোর দিক থেকে ভারতের বৃহত্তম সম্প্রচার সংস্থাগুলোর একটি হিসেবে দূরদর্শন মহানগর ও আঞ্চলিকভাবে সারা ভারত জুড়ে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও টেলিভিশন, রেডিও, অনলাইন ও মোবাইল সেবা প্রদান করে। এছাড়াও এটি ডিজিটাল স্থলভিত্তিক ট্রান্সমিটারের মাধ্যমে সম্প্রচার করে। 1959 খ্রিস্টাব্দে প্রথম সম্প্রচার শুরু হওয়ার পরে 1965 সালে আকাশবাণীর একটি অংশ হিসেবে আরম্ভ হয় দূরদর্শনের নিয়মিত সম্প্রচার এবং 1972 সালে ভারতের টেলিভিশন পরিষেবা মুম্বাই, অর্থাৎ তদানীন্তন বম্বে এবং অমৃতসর পর্যন্ত পরিবর্ধিত হয়। এরপর 1975 সাল পর্যন্ত মোট 7টি শহর দূরদর্শন পরিষেবার আওতাভুক্ত হয়। 1975 সালের 9ই অগস্ট কলকাতায় প্রথমবারের জন্য স্থাপিত হয় দূরদর্শন কেন্দ্র, তার সম্প্রচার শুরু হয়। 1976 সালে দূরদর্শনকে আকাশবাণী থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ পরিষেবায় রূপান্তরিত করা হয়। সেই দূরদর্শনের 68তম ফাউন্ডেশন ডে বা স্থাপনা দিবস আগামী 15ই সেপ্টেম্বর। অবশ্যই তোমাদের নোটবুকে নোট করে রেখো। আচ্ছা, তোমরা কি লালু, রামের সুমতি এই গল্পগুলো পড়েছো? কার লেখা তা আশা করি জানো। হ্যাঁ, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সামনের 15ই সেপ্টেম্বর তাঁর জন্মদিন। 1876 সালের 15ই সেপ্টেম্বর বাংলার 31শে ভাদ্র 1283 বঙ্গাব্দে ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে

এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীকালে তিনি হয়ে উঠেছিলেন দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে, বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক কাহিনী চলচ্চিত্রে রূপায়িত হয়েছে এবং সেগুলোও প্রচুর জনপ্রিয়তাও পেয়েছে। তিনি ছিলেন সাধারণ মানুষের লেখক, সাধারণ মানুষের কথা, তাদের সুখ দুঃখের কথা লিখেছেন তিনি তাঁর কাহিনীগুলিতে, আর তাই অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি সাধারণ পাঠকদের কাছে। ছোট্ট বন্ধুরা, আমরা তো আমাদের এই পৃথিবী মাকে খুব ভালোবাসি, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের মা যখন অসুস্থ হন তখন আমরা কি করি? তাকে সুস্থ করার চেষ্টা করি নাকি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকি? কেন বলছি বলো তো এই কথাগুলো? আসলে আমাদের প্রকৃতি মা রোজ অসুস্থ হচ্ছেন, পৃথিবী জুড়ে মানব সভ্যতার উন্নতি ও ব্যাপকতার কারণে। নগরায়নের জন্য অর্থাৎ শহর বসানোর জন্য কোথাও নির্বিচারে কেটে ফেলা হচ্ছে অরণ্যের সবুজ বৃক্ষরাজি, আর তার ফলে কি হচ্ছে? তার ফলে বাতাসে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, হচ্ছে ভূমিক্ষয়, নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য। আমাদের বসুন্ধরা মাকে সুস্থ রাখতে হলে আমাদের কিন্তু এখনই কতগুলো পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হল বনসৃজন, অর্থাৎ গাছ লাগাতে হবে আমাদের, পৃথিবীকে ভরিয়ে তুলতে হবে সবুজে, আর তার মধ্যে দিয়েই আমরা প্রকৃতিকে সুস্থ করে পরিবেশকে আবার আগের মতো করে তুলতে পারি। আর এটা আমাদেরই করতে হবে, কারোর আশায় অপেক্ষা করে বসে থাকা নয়, পথে নামতে হবে আমাদের। আমাদেরই বন সৃজন করতে হবে, অর্থাৎ বৃক্ষ রোপণ করতে হবে, আর তার মধ্যে দিয়েই আমরা লড়াই করে জিততে পারব, বন সৃজন করে আবার সবুজে ভরিয়ে দিতে পারব আমাদের ভালোবাসার বসুন্ধরা মাকে। তোমার বাড়ির আশেপাশে, তোমার স্কুলের আশেপাশে, বিভিন্ন জায়গায় তোমরাও কিন্তু এই গাছ লাগাতে পারো। অবশ্যই বড়দের সাহায্য নিয়ে সেই কাজ তোমরা করতে পারো, তোমাদের শিক্ষক শিক্ষিকা বা বাড়ির বড়দের, অভিভাবক অভিভাবিকা, বাবা মা এবং অন্যান্য বড়দের সঙ্গেও তোমরা এই কাজটা শুরু করতে পারো। আমাদের আশেপাশে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে গাছ লাগাতে পারো। হ্যাঁ, গাছ পছন্দ করাটা কিন্তু অত্যন্ত জরুরি দরকার। ধরো তুমি একদম তোমার বাড়ির দু ফুটের মধ্যে, বাড়ি যেখানে শেষ হয়েছে সেখানে একটা বট গাছ মতবার চেষ্টা করলে, সেটা করলে কিন্তু হবে না। সুতরাং গাছটাকে চয়ন করা সেটা কিন্তু জরুরি বিষয়। সেটার জন্যই বললাম যে বাড়ির বড়দের সাহায্য নিতে হবে। কেমন? তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তো হলো, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানালাম। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের ডায়েরিতে নোট রাখো, যেমনটা বলেছিল তোমাদের গল্পদাতা। আর এইবার কি করতে হবে বলো তো? হ্যাঁ, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাটক তোমাদের শোনাবো। নাটকটার নাম হচ্ছে রামের সুমতি। একটু আগেই বলছিলাম কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রামের সুমতি, সেই নাটকটি পরিবেশন করবে রঙ্গরথ গোষ্ঠী। কেমন? তাহলে শোনা যাক রামের সুমতি।

0: অবলম্বনে নাটক
1: রামের সুমতি, নাট্যরূপ অমিয়া বন্দ্যোপাধ্যায়,
0: আবহ ডক্টর অঙ্কুশ দাস, সম্পাদনা পরিচালনা চৈতালি মল্লিক, অভিনয়ে ডাক্তার অন্তরীপ মুখোপাধ্যায়,
1: নারায়ণী পূজারতি ঘোষ,
0: দিগম্বরী অর্চিতা চৌধুরী,
1: নেত্যকালী দেবাদৃতা ঘোষ,
0: ভগা কুশান দত্ত,
1: রাম সৌর্যদীপ্ত রায় মল্লিক,
0: ভোলা অন্যয় বেড়া।
1: অন্যান্য চরিত্রে অনুদীপ সাউ, অন্যয় বেড়া, তমগ্ন চক্রবর্তী, অর্চিতা চৌধুরী, দেবাদৃতা ঘোষ ও সৌর্যদীপ্ত রায় মল্লিক। নিবেদনে রঙ্গরথ।

0: কাশি বড্ড কাশি গো, ঘুমাতে পারিনি ডাক্তার।
1: দেখি দেখি, ঠিক আছে, জিভটা দেখাও আগে, দেখি হাঁ করো হাঁ করো। ঠিক আছে ঠিক আছে।
2: ডাক্তার, ও ডাক্তার, আমার ওষুধটা দাও গা, দু টাকা এনেছি।
1: 4 টাকার 1 পয়সা কম হবে না, যাও বাকি 2 টাকা নিয়ে এসো, তবে ওষুধ দেব।
2: আচ্ছা বাবু, দেখি কোথায় পাই।
1: যাও যাও, যত সব জ্বালা দেখি আমার কাছে, তোমার চোখটা একবার দেখি।
3: ডাক্তার
0: ডাক্তার, এই যে ডাক্তার, আমার বৌদির জ্বর সারে না কেন?
1: তাতে আমি কি করব, ওষুধ দিচ্ছি তো। ও পাচুর বাপ,
4: যাই ডাক্তার বাবু।
1: তোমার ওষুধ হয়ে গেছে, নিয়ে যাও।
4: দিন ডাক্তার বাবু।
1: সকাল বিকেল দুদাক করে খাবে। এই টাকা দাও, 4 টাকা দাও, 4টা টাকা দাও।
4: এই যে ডাক্তার বাবু।
1: তা কি হে রামচন্দ্র, এরম কেষ্ট ঠাকুরের মতো দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো বৌদিকে ওষুধ দিয়েছি।
0: ছাই ওষুধ, পচা ময়দার গুঁড়োতে কি রোগ ভালো হয়?
1: কি পচা ময়দার গুঁড়ো, তো নিতে আসিস কেন? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন?
0: আমার দাদা কারোর পায়ে ধরে না, আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়েছে, না হলে না তোমার দাঁতগুলো ভেঙে রেখে দিতুম। ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো, আজ যদি বৌদির জ্বর না ভালো হয়, কুড়ুলের এক গায়ে তোমার বাগানের সব গাছ কেটে দেব।
5: ও ডাক্তার, তোমার ঘরে জালু কোনো ভালো ওষুধ আছে তা নিয়ে তাড়াতাড়ি যাও, ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে, তাড়াতাড়ি যাও, দেরি করো না।
0: গোবিন্দ, এই গোবিন্দ।
1: কি কাকা?
0: এদিকে আয়, আজকে আমরা পাখির খাঁচা তৈরি করব, ভালো হবে না?
1: হ্যাঁ গো কাকা, পাখি পুষব।
0: চল ওইদিকে বসে খাঁচা তৈরি করি।
1: হ্যাঁ চলো চলো।
4: রাম, ও রাম, একবার এদিকে আয় তো।
0: এখন না, কাজ করছি।
4: আয় বলছি, শিগগির আয়।
0: বলো কি বলছো?
4: ডাক্তারের সাথে দেখা হলো। কি বললি তাকে?
0: আসতে বললুম।
4: শুধু আসতে বললি, আর কিছু বলিস নি? কি হলো, চুপ করে আছিস কেন? কি বলেছিস তাকে?
0: বলবো না।
4: আরে শোন শোন, শুনে যা।
6: বৌদি, আ বৌদি, এই যে ডাক্তার বাবু এসেছেন।
1: বৌমা, জ্বর ছাড়া কি ডাক্তারের হাতে? তোমার দেওর আজকের দিন সময় দিয়েছে আমাকে, এর মধ্যে সারে ভালো, নয়তো আমার ঘরদোর আগুন ধরিয়ে দেবে।
4: ছি ছি, লজ্জায় মরে যায় ওর ওই রকমই কথা, আপনি কোনো ভয় করবেন না।
1: লোকে বলে ওদের একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় ভয় হয় বৌমা।
7: বড় বউ, ও ছোড়া একদিন জেলে যাবে।

0: তার বাবু, এই আপনার 4 টাকা ভিজিট।
1: সর্বনাশ, 4 টাকা কেন?
0: আপনি তো 4 টাকাই নেন।
1: না না না না না, আমার ভিজিটটা 2 টাকা, তার বেশি নিতে পারবো না। তারপর আবার রাম বলেছে, রাম রাম রাম রাম রাম।
2: মণিমণি,
3: কোথায় গেল রে বদরটা?
2: ছোট বাবু, ওই যে ওইখানে। ছোট বাবু আর গোবিন্দ দুজনে মিলে ঘড়ি তৈরি করছে।
3: রাম হত ভাগা, এই দিকে আয়।
4: কেন বৌদি?
3: তোর জালে আমায় গলায় দড়ি দিয়ে মরতে হবে।
4: কেন বৌদি, কি হয়েছে?
3: তুই সাদরাদের শশা গাছ কেটে দিয়ে এসেছিস?
4: ওরা আমাকে গাছ কাটতে দেখেছে।
3: তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল?
4: ওই বুড়িটা আমায় অপমান করলে কেন?
3: অপমানের কথা পরে হবে, তুই শশা চুরি করেছিস কেন বল?
4: চুরি করেছিলুম? কখনোই না। ওইটুকুনি একটা শশা নিলে কি চুরি করা হয়?
3: হ্যাঁ রে বদর, চুরি করা হয়। বুড়োর ধাড়ি কথা কাট, দাঁড়িয়ে থাক। এক পায়ে দাঁড়িয়ে থাক বলছি, দাঁড়িয়ে থাক বলছি। হত ছড়ো,
4: কি এমন করেছি বৌদি? আমাকে শাস্তি পেতে হবে। আজ যা জ্বালাতো।
1: ও কাকা, এক পায়ে দাঁড়াও, এই দেখো, এই রকম আমার মতো এক পায়ে দাঁড়াতে হয়।
4: আমি জানি, এই দেখ এক পায়ে দাঁড়িয়ে আছি।
3: গোবিন্দ, এই গোবিন্দ।
1: হ্যাঁ মা।
3: একবার এদিকে আয়।
1: যাচ্ছি মা।
3: ও গোবিন্দ, তোর কাকা তো অনেকক্ষণ এক পায়ে দাঁড়িয়ে আছে, কাঁদছে আর চোখ মুচছে।
1: হ্যাঁ গো মা, কাকা কাঁদছে।
3: ওরাম যা আবার হয়ে গেছে ভাই, পাটে এবার না মা, ওরকম কাজ আর করিস নে ভাই।
4: না, আমি পা নামাবো না, আমি পা নামাবো না, আমি এরকম করেই দাঁড়িয়ে থাকবো।
3: দেখেছ, কথা শুনবে না, কাছে গিয়ে তবে বাবু রাগ ভাঙাতে হবে। নে এবার পাটা না মা।
4: আমি এরকম করিয়ে দাঁড়িয়ে থাকবো, আমাকে শাস্তি দিয়েছো কেন?
3: পানামা বলছি।
4: আমি এ বাড়িতে থাকবো না, আমি চললুম।
3: রাম, ও রাম, আরে কোথায় চললি? শোন শোন, শুনে যা।

0: ছোট বাবু, ও ছোট বাবু, তুমি চণ্ডী মণ্ডপের বারান্দায় পা ঝুলিয়ে বসে আছো, স্কুলে যাবে না? মা ডাকছেন।
1: আমি যাব না তো।
0: মা চান করে খেয়ে নিতে বলছেন।
1: তুই দূর এখান থেকে।
0: আমি কি বলছি তাহলে মাকে?
1: এই দাঁড়া দাদা, দাঁড়া, আমি যাচ্ছি।
0: এতক্ষণে
1: বৌদি, ও বৌদি,
2: একি রে তুই এদু পুকুরে ডুব দিয়ে এলি? ওরে ভূত, তুই একি করলি? ওই ডোবাটায় কেউ ভয়ে পা ধোয় না। আয় কাছে আয়, মাথাটা মুচিয়ে দি। ঘোর ঘোর ঘোর, আরে ঘোর, যা কাপড়টা ছেড়ে আয়, ভাত দিয়েছি খেয়ে নে।
1: না আমি খাবো না, তুমি খাইয়ে দাও।
2: ও খাইয়ে দিতে হবে? লক্ষ্মী ভাই, এবারে তুই নিজে নিজে খেয়ে নে, রাতে খাইয়ে দেব। আমার এখনো রান্না শেষ হয়নি।
1: মনে থাকে জানো?
0: তুমি আদর দাও বলেই তো বড় অভ্যেস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসে খাইয়ে দিতে হবে,
2: না হলে খাই না যে।
0: না খেতো, না খেতো, খিদে পেলেই আপসে খেতো। অত বড় ছেলে,
2: দেখ নেত্য, তোর ওর বয়সটাই দেখিস। বড় হলে বুদ্ধি হবে, তখন ও নিজেই লজ্জা পাবে।
0: আমি ওর ভালোর জন্যই বলছি মা, নইলে আমার বলার কি দরকার? এখনো যদি জ্ঞান বুদ্ধি না হয়।
2: জ্ঞান বুদ্ধি সবার একসময় হয় না নেত্য, কারোর দু বছর আগে, কারোর দু বছর পরে। আর তোদেরই বা এত ভাবনা কেন?
0: ওই তোমার দোষ মা, ও যে কিরকম দোষী হচ্ছে পাড়ার লোকে বলে তোমার আদরে।
2: পাড়ার লোকে আমার আদরটাই দেখে, শাসনটা দেখে না।
0: ও কি মা, চোখ মুচ্ছ কেন, কাঁচ? কোনো মন্দ কথা তো আমি বলিনি, পাড়ার লোকে বলে কি না?
2: আমার আড়াই বছরের ছেলেটাকে

0: বছর বুকে ধরে মানুষ করেছি, পাড়ার লোকে কি চায়? আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি।
1: জানি নে বাপু, ছেলে এক মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে বলে পৃথিবীর অসাত্তলে গেল।

0: এ কি বৌদি, তুমি দাদার সাথে আমার খাবার পাশাপাশি রেখেছো, খাইয়ে দেবে না?
1: খেয়ে নে না ভাই।
0: যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না।
1: তবে যা, শুয়ে পড় গে। কি হলো, গেলি নে?
0: আমি সবার পাতে ছাই দিয়ে দেবো। দেবো তো?
1: ছাই দিয়ে দেখ, মজা দেখাবো।
0: বারে, আমাকে সকালে ঢুকিয়ে ভাত খাইয়ে দিয়েছো,
1: তুই খেলি কেন?
0: তুমি তো বললে রাতে আমাকে খাইয়ে দেবে।
1: পরের হাতে ভাত খেতে তো লজ্জা করে না?
0: আশ্চর্য, পরের কোথায়, তুমি তো খাওয়াবে।
1: আচ্ছা আচ্ছা, যা হাত ধুয়াই খাইয়ে দিচ্ছি, আর কোনোদিন খাইয়ে দিতে বলবি নে। তুই কি আর শান্ত হবি না রাম? পাঁচজনের কথা আমি আর সহ্য করতে পারি নে।
0: কে কি বলেছে, একবার নামটা আমায় বলো তো।
1: ব্যাস ব্যাস, ঢের হয়েছে, এবার খেয়ে নাও।
2: নারায়ণী বলি, ও নারায়ণী, গেলি কোথায়? আমরা এসে গেছি। মা, তুমি সুরধনি কেমন আছিস?
3: তোর মামা তো গত হয়েছে, এতদিন তো ওখানেই ছিলুম, এখন আর তাকার জায়গা নেই রে। তোর বোনের বয়সও তো 10 বছর হয়ে গেল, তাই ওকে নিয়ে
2: তোর কাছে এলুম। ওটা কে? তোর দেওর রাম বুঝি? তা উঠোনে বসে মাটি খুঁড়ছো কেন রাম?
0: আশুত গাছের চারা বসাচ্ছি। এ গোবিন্দ, ঘটি করে জল নিয়ে আয়, গাছটা দিতে হবে তো।
2: আনছি কাকা।
0: মাস্টার মশাই বলেছে আশুত গাছ ভালো ছায়া দেয়। ভোলা, একটা বাঁশ কেটে নিয়ে আয় তো, বেড়া দিতে হবে।
2: হরে কেষ্ট, উঠোনের মাঝখানে আশুত গাছ? এমন অনাচিষ্টি কাণ্ড আমি বাপের জন্মে দেখিনি। ও নারানী, দেখ দেখ, তোর দেওরের কীর্তিটা দেখ, বলে কিনা উঠোনের মাঝখানে ছায়া হবে। ওরে দেখ দেখ, ওইদিকে হারামজাদা ভোলার কাণ্ড, আজ তো একটা বাঁশঝাড় কেটে এনে বাড়ির ভেতর ঢোকাচ্ছে, বলে কিনা বেড়া দিতে হবে।
1: হ্যাঁ রে রাম, উঠোনের মাঝখানে আশুত গাছ কি হবে?
0: কি হবে মানে, কেমন ছায়া হবে? বৌদি, এই যে ছোট ডালটা দেখছো, বড় হলে গোবিন্দর জন্য একটা দোলনা খাটিয়ে দেবো। এই বোলা, বেড়াটা একটু উঁচু করতে হবে কিন্তু, নাহলে গরুটা গলা বাড়িয়ে খেয়ে নেবে।
2: নারানী, কিছু বলছিস না যে? তাহলে উঠোনের মাঝখানে আশুত গাছ হবে।
1: মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এত বড় গাছটা বসালে বাঁচবে? ওর কি শেকড় বাকড় আছে? ঘোরা ঘোরা জল ঢাললেই কি বাঁচবে? দেখবে কাল শুকিয়ে যাবে।
2: শুকোবে না ছাই, ভালো চাষ তো ডালটা উপড়ে ফেলে দে।
1: ওরে বাবা, তাহলে আর রক্ষে থাকবে নে?
2: কেন, বাড়ি কি ওর একলা? ও মনে করলে উঠোনের মাঝখানে আশুত গাছ পুঁতে দেবে, তোদের অধিকার নেই বাড়িতে। ম্যাগো, রাজ্যের কাক চিল চকুনি সব এসে বাসা বাঁধবে, হাড়গোড় পেলে উঠোন নোংরা করবে। আমি তাহলে এ বাড়িতে আর থাকতে পারবো না নারানি।
1: দেখো মা, ও ছেলে মানুষ, ওর কি অত বুদ্ধি শুদ্ধি আছে? দুদিন যাক, তাহলে নিজেই ফেলে দেবে।
2: হ্যাঁ দিচ্ছে, আমি নিজেই ওটা ফেলে দেবো।
1: না না।

0: একদম ও কাজ করতে যাও না, তুমি রামকে চেনো না, ওর দাদাও ও গাছ ছুঁতে সাহস করবে নে।
1: ওমা, তুমি ঘরের ভেতর জামা সেলাই করছো আর ওদিকে সর্বনাশ হয়ে গেছে গো। দিদিমা আশুষ গাছটা তুলে ফেলে দিয়েছে, ছোটদা বাবু স্কুল থেকে এসে আর কাউকে বাঁচতে দেবে না গো।
0: যত দেখি চল চল,

0: নারানি, বলি ডাকাত পড়লো নাকি?
1: মা, রামের গাছটা কি হলো?
0: হুই ওইখানে,
1: গাছটা তুলে ফেলে দিয়েছো, আবার দুমড়ে মুচড়ে ভেঙেও দিয়েছো, আর বসানোর উপায় নেই, কি করি? তুলে চোখের আড়ালে দূরে ফেলে দি।
2: গোবিন্দ, এ গোবিন্দ, তাড়াতাড়ি আয়, ছোট ছোট গাছে জল দিতে হবে তো।
3: হ্যাঁ কাকা, চলো ছোট ছোট।
2: একি আমার গাছ? ও বৌদি, আমার গাছটা কই? গাছ কোথায় গেল?
1: রাম, এদিকে আয়।
2: না, আমি যাবো না, আমার গাছ কোথায়?
1: আয় না এদিকে, বলছি।
2: বলো।
1: চল ঘরে চল, বলছি।
2: না আগে বলো।
1: আয় আমার কোলে বস।
2: তাড়াতাড়ি বলো।
1: শোন, আজ মঙ্গলবার, আশুত গাছ পুঁততে আছে।
2: কেন, কি হয়?
1: তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে।
2: যা, মিছে কথা।
1: না রে, মিছে কথা নয়, পাজিতে লেখা আছে।
2: কই, পাজিতে কি?
1: তুই কি ছেলে রে, মঙ্গলবার পাজির নাম করতে নেই, তুই পাজি দেখবি? সবাইকে জিজ্ঞেস কর।
2: ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বৌদি, গাছটা ফেলে দিলে আর কোনো দোষ নেই তো?
1: না রে, আর দোষ নেই। হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করবি?

0: বৌদি, না না বৌদি, এরকম কথা বলবে না বৌদি, আর বলবে না।
1: আরে ছাড় ছাড়, বুকের মধ্যে মুখ লুকিয়ে আর কাঁদতে হবে না, মরবো সাধে তোর জ্বালায়।
0: কেন বৌদি?
1: আমার মাকে তুই দেখতে পারিস না, দিন রাত ঝগড়া করিস।
0: আচ্ছা আমি আর ঝগড়া করব না, কিন্তু ও আমাকে দেখতে পারে না।
1: ও কি, আমার মা গুরুজন, তুই আমায় যেমন ভালোবাসিস তেমন ওনাকেও ভালোবাসবি।
0: ঠিক আছে।
2: তোর কাজকর্ম নেই না রানী, দেওরকে কোলে বসে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল।
1: ছেলেটা সারা হয়ে গেল কিসে?
2: কিসে আবার সারা, আমার হয়েছে যত জ্বালা, নিজের ছেলেটার দিকে একবার তাকাই না গো।
0: ওই ডাইনি বুড়ির গলা আমি টিপে দেব।
1: চুপ চুপ চুপ, বাজি কথা কার মা হয়েছে।
0: কি ঝাল গো, কি ঝাল গো বৌদি, মরে গেলাম গো, মরে গেলাম গো, মরে গেলাম বৌদি, জল জল জল।
1: কি হলো রে রাম?
0: জালে মরে গেলাম গো বৌদি, জালে মরে গেলাম গো। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, তুমি রাঁধ দেবে। ওকে দূর করে দাও এখান থেকে, ও ওকে দূর করে দাও এখান থেকে বৌদি। ও
1: রাম রাম, ও রাম, শুন শুন যাস নে রাম। ও চলে গেল। মা, ও মা, তোমাকে আমি বারবার বলি তরকারিতে তো ঝাল দিও না, এ বাড়িতে কেউ বেশি ঝাল খাই না।
2: ঝাল আবার কোথায় রে, দুটো লঙ্কা শুধু বেটে দিয়েছি, এতে এত কাণ্ড।
1: নাই বা দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন ঝাল খাই না।
2: চুপ কর নারানী, আমাকে আর রান্না শেখাতে আসিস না, বুড়ো বয়সে পেটের মেয়ের কাছে রান্না শিখবো? আমি এখান থেকে চলেই যাব।
1: ওসব কথা বলো না মা, রাম কিছু খেতেই পারলো না, যাই ছেলেটার জন্য একটু রান্না করি।
3: বাই রে, ও বাই, কোথায় গেলি রে, আমায় ডেকে নে রে, তুই ডেকে নে বাই, আর সহ্য হয় না, যা মুখে আসে তাই বলে গালি গালাজ দেয়।
2: আমি বুড়ি, আমি ডাইনি,
3: দুটো ভাতের জন্য আমি পড়ে আছি, আর থাকবো না, আমি ভিক্ষে করে খাবো। শুরু, ও শুরু, চলে আয়।
4: হ্যাঁ মা।
3: চল চলে যাই রে, আমরা ভিক্ষে করে খাবো।
1: কি হচ্ছে মা, চুপ করো, শুরু আমরা খেতে বসবো।
2: আমি কচি খুঁকি না নারানি, সবই বুঝি, তোর ইশারা না থাকলে কি এত সাহস হয়? আমায় বলে কিনা ডাইনি, দূর করে দিতে বলে, আমি চলেই যাবো।

0: এটা কি হচ্ছে দিদিমা? বাবা যখন খেতে বসলো, তুমি তখন জানলার ধারে ফুপিয়ে ফুপিয়ে কান্নার নাটক করলে। বাবা খাবার না খেয়ে উঠে পড়লো। চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় 2 মিনিট পরেই কাঁদতে।
1: কি করেছি হ্যাঁ, কি করেছিলাম আমি? কাজের মেয়ের আবার ট্যাক ট্যাকানি কথা।
2: নেত্তো, এই নেত্তো, বৌদি কই রে? স্কুল থেকে এসে বৌদিকে দেখতে পাচ্ছি নে।
0: ওই তো গোবিন্দকে নিয়ে ঘরে শুয়ে আছে।
2: বৌদি, ও বৌদি, বৌদি খিদে পায় যে, উত্তর দিচ্ছ না কেন? খিদে পেয়েছে, কি খাবো?
3: জানি নে, চেল্লাস নে এখান থেকে, যা।
2: না যাবো না, আমার খিদে পায় না বুঝি।
3: জ্বালাস নে রাম, এই নেত্ত রামকে খেতে দে।
2: হ্যাঁ নেত্ত দেবে।
0: এই নাও এক বাটি দুধ, মুড়ি আর নারকেল নাড়ু।
2: এই খাবার আমি খাবো না।
0: ছোট বাবু, ভালো চাও তো আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাচারিতে কাজে চলে গেছে, ঠাকুর আর কিচ্ছু খায়নি। গোলমাল শুনে যদি উঠে আসে, তাহলে তোমার কপালে দুঃখ আছে বলে দিলু।
2: বৌদি উপোস করে আসে, দাদাও খায়নি। দূর, আমিও খাবো না, যাই পুকুরে আমার কার্তিক গণেশকে মুড়িগুলো খাইয়ে আসি।
4: মা আমায় ডেকেছিলেন?
5: হ্যাঁ বাবা, বলছিলুম কি তোমার ভাই রাম যেসব অনাশিষ্টে কাণ্ড করে বেড়াচ্ছে, বলি কি ওকে 5 জন ডেকে পৃথক করে দাও।
4: সবই জানি মা, আপনার মেয়ে ওকে ছেলের মতো মানুষ করেছে। মা মরা ভাইটাকে কোথায় ফেলি? তাহলে আপনার মেয়ে আমায় আস্ত রাখবে না।
5: তা বললে তো হবে না বাবা, তোমায় বুঝতে হবে, নিজের ছেলে আছে, ছেলের থেকে তো সৎ ভাই বড় নয়।
4: আচ্ছা দেখি কি করা যায়।
5: বাবা আর একটা কথা বলছিলুম, কদিন ধরেই বাবাকে স্বপ্নে দেখছি, তাই তোমার সংসারের মঙ্গলের জন্য বেরামবন ভোজনের আয়োজন করেছি, একটু পুকুর থেকে মাছ ধরাবার ব্যবস্থা করে দাও।
4: ঠিক আছে মা, আমি ভগাবাগদিকে বলে দিচ্ছি মাছ ধরবার জন্য।
5: বাঁচলুম বাবা, চিন্তা দূর হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।

0: দশ
1: দা ঠাকুর, হদা ঠাকুর, ভগা ভাগদি তোমার কার্তিক গণেশকে ধরবার জন্য জাল এনেছে, দেখবে এসো।
0: ধর, ও জাল দিয়ে বেরিয়ে যাবে।
1: না গো, দিদিমা 12 জন ব্রাহ্মণকে খাওয়াবে, তাই কার্তিক গণেশকে ধরবার জন্য দিদিমা ভগা ভাগদিকে ডেকে পাঠিয়েছে। ইয়া, মোটা জাল এনেছে, ছিঁড়বে না, কার্তিক গণেশ ছিঁড়তে পারবে না।
0: চল তো দেখি, চল চল
1: চলো
2: ঠাকুর,
0: দেখে ভাগ্যিস তুই বললি ভোলা, নালে কার্তিক গণেশকে ধরে নিত। ওই ডাইনি বুইটার বড্ড লোভ।
3: সত্তর সত্তর সত্তর গো, রামটা যে কবে মরবে, সকালবেলা এখনো জল গ্রহণ করিনি, ছোঁড়াটার যেন তেরাত্তিন না কাটে, ওকে তুলে নাও ঠাকুর, তুলে নাও।
1: মা, সকালবেলা ছেলেটাকে সাপটাপন্তর করছো?
3: কি করব, 12 জন বামুনকে ডেকে ভেবেছিলাম 2টো বড় মাছ ধরে খাওয়াবো, দোষ কাটাবো, সোনাটা তাও হতে দিল নি গো, বগাকে মেরে তাড়িয়ে দিল, মর মর মর ছোড়া।
1: রাম, এদিকে আয়, তুই ভগা বাগদিকে মেরে তাড়িয়ে দিয়েছিস?
0: এই রে, বৌদি রেগে গেছে, আমি পালাই।
1: মা, ভগাকে ডেকে মাছ ধরিয়ে নাও, আমি চানে যাচ্ছি।
3: ভগাকে চারানা বকশিস দিলেই ও কার্তিক গণেশকে ঠিক ধরে ফেলবে। হরে।

0: এই যে বড় মাছটা ধরেছি, এটা আদমনি মাছ, ঘেটুরুই। একই ধরেছিস, একই ধরেছিস, এটা নামের কার্তিক না গণেশ?
1: আচ্ছা দিদিমা, পাড়ার সব লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা। তুমি কি বলে এই মাছটা ধরতে বলে দিলে? কটা লোক খাবে তার জন্য আদমনি মাছের দরকারটাই বা কি? এখনই মাছ লুকিয়ে পেল, না হলে চোরদা বাবু এলে খুনে কুরুক্ষেত্র শুরু করে দেবে। ভোলা, ভোলা কোথায় গেল? সে ঠিক ছোট বাবুকে ডাকতে চলে গেছে।
2: ও মা, কিছু একটা করো, দাঁড়িয়ে দেখো না।
3: আমি জানি নে বাবু, অত সত্য একটা মাছ ধরেছি বলে সাতগুষ্টি করছে দেখো।
4: বৌদি বৌদি বৌদি বৌদি, কাকে ধরেছে, কাকে ধরেছে? এ কি, এ তো আমার গণেশ। তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে বৌদি। গণেশ, গণেশ রে!
0: চুপ কর ভাই, চুপ কর, আমি বুঝতে পারিনি, আমি জানি নে। যা ভাই, ভাত খেয়ে নে, স্কুলে যাবি তো।
4: না আমি খাবো না, আমি ভাত খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার গণেশকে কেন মেরে দিল? গণেশ
0: রাম, যাস নে, শোন শোন।
5: ওগো শুনছো, তোমার দেওর কি করেছে জানো?
0: কেন গো, কি করেছে?
5: স্কুলে রাম তর্কাতর্কি করে জমিদারের ছেলে মাথা ফাটিয়ে দিয়েছে।
0: সে কি?
5: জমিদার বাবু খুব ভালো বলে মাফ করে দিয়েছেন।
3: ও যা বজ্জাত ছেলে, এমনটা সাত জন্মে দেখিনি। যাক, জেল খাটু।
0: ভোলা, ভোলা, যেখান থেকে ও গ্রামকে খুঁজে নিয়ে আয়।
3: তুই ছেলেটাকে যেন শাসন করতে যাসনি। যা বাদুর ছেলে, আমার ভয়ে বুক কাঁপে।
0: নেত্য, রামেলে আমায় খবর দিবি।
3: দেখলে বাবা, নারানি কেমন চলে গেল ঘরে, আমাদের কোনো কথা গ্রাহ্য করলেন।
1: বৌদি, এই যে ছোট বাবু ঘরে এসেছে।
4: বৌদি, এ কি বৌদি, দরজা বন্ধ করলে কেন? আমি আর করবো না।
0: এদিকে আয়।
4: আর করবো না বৌদি, আর করবো না বৌদি, এ বাটি ছেড়ে দাও না।
0: এলে কম মারবো, না এলে বেত পিঠে ভাঙবো।
4: আর করবো না বৌদি।
0: বল, আর করবি?
4: আর লাগছে, আর
0: করবি কোনদিনও? বল, আর করবি?
4: আর লাগছে বৌদি,
0: আর করবি কোনদিনও? বল, আর করবি? তোর জন্য আমি সবার কাছে কথা শুনবো।
3: অত বড় ছেলেকে মারা কেন বুঝি না? তোর সব এতেই বাড়াবাড়ি।
1: তুমি তো কম নও দিদিমা, তুমি তোর সব কথা মাকে আর বাবাকে লাগাও।
4: ডাইনি বুড়ি, আরে সবাইকে খেতে এসেছে।
3: নারানি, শুনছিস ওর কথা?
0: আমি পারিনে মার কথা শুনতে।

0: বলছি নেতো, মরণ হলে আমার হাড় জুড়োই। বদর এখনো পিঠের দাগ মিলোইনি, এর মধ্যে সব ভুলে গেলি? দয়া করে ভাজটা গিলে আমায় উদ্ধার করো। খাওয়া হয়েছে, এবার স্কুলে যাবি। আমি জল আনতে যাচ্ছি।
1: ও মা রাম, পেয়ারা গাছে উঠে বসেছো কেন? এ কি, এক পেট ভাত গিলে আবার পেয়ারা চিবোচ্ছ? তোমার জন্য তো পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই। এ কি, কাঁচা পেয়ারাগুলো আবার কামড়ে কামড়ে ফেলে দিচ্ছ?
2: বেশ করছি বুড়ি।
1: কী,

0: বেশ করেছ। আচ্ছা আসুক নারানী, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া দরকার। বেয়ারা ছেলে, মার খেয়ে পিটার চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না।
1: এই চুপ কর ডাইনি বুড়ি।
0: কি ডাইনি বুড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদার নাম বলছি গাছ থেকে, না
1: নামবো না। কেন, তোমার বাবার গাছ।
0: বাপ তুললি, এই তো নারানী এসে গেছে। শোন শোন নারানী, কি বলছে শোন।
2: একই রে, গাছে উঠে বসে আছিস, স্কুল গেলি না?
1: পেয়ারা খাচ্ছি তো।
2: দেখতে পাচ্ছি তো, ভাত খেলি স্কুলে গেলি না?
1: আমার পেট কামড়াচ্ছে।
2: তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবচ্ছিস?
0: হারামজাদা ছোড়া আমার বাপ তুলে বলে, নাববো কেন, তোমার বাবার গাছ।
2: কি রে তুই বলেছিস?
1: না না বৌদি, বলিনি।
0: বলিস নি হারামজাদা, নেত তো শাক কি আছে। যখন পিঠে বেতের গা পড়ছিল তখন আর করবো না বৌদি, মরে গেলুম বৌদি, তোমার পায়ে পড়ি বৌদি। চেপে ধরলে চিচি করো আর ছেড়ে দিলে লাভ মারো, হারামজাদা কোথাকার।
1: তবে রে বুড়ি, এই বড় কাঁচা পেয়ারাটা ছুঁড়ে এমন মারবো না, মর বুড়ি।
0: আ গেল গেল গেল, আমার মেয়েটা মরে গেল গো। এই ধর ধর ধর, ওকে ধর।
1: কি কি কি কি হলো? না বাবা, আমি পালাই।
0: মেরে ফেললো রে, আমার মেয়েটাকে মেরে ফেললো। এই যে বাবা জীবন, দেখো দেখো, টাম মেরে ফেলেছে নারানীকে।
3: কোথায় কোথায় লেগেছে? ইস, ওকে যদি আর কোনো দিন খেতে দাও আমার মরা মুখ দেখবে।
2: চুপ করো চুপ করো, ও কথা মুখে এনো না।
1: ও সারাদিন নদীর ধারে বসে খিদে পেয়ে গেছে, তখন যে কি হলো। বৌদি কোথায় গেল? এ কি উঠোনের মাঝখানে ছাঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়ি দুভাগ করা কেন? দেখি ভেঙে দি। না না, ভাঙা যাচ্ছে না। আমার ঘর অন্ধকার কেন? ঘরের মেঝেতে পিতল কাঁসারের বাসন, দেখি ওই দিকটাই যাই। নেতো, এই নেতো, বৌদি কোথায়?
4: ঘরে শুয়ে আছেন।
5: কাকা, তোমার বাড়ি ওদিকে, আমাদের বাড়ি এদিকে, তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে বলেছে বাবা।
1: ও বৌদি, কি হয়েছে?
0: শুরু বলে দে তো জামাই দাদা কি বলেছে।
4: দাদা বাবু দিব্যি দিয়েছে, দিদি খেতেও দেবে না, কথাও বলবে না, সম্পত্তি ভাগ করে দেবে।
2: হয়েছে হয়েছে, তুই চুপ কর।
0: সত্যি বাঁচা, তুমি মানুষজনকে খুন করবে আর স্বামীর মাতার দিব্যি না মেনে পারে? এ বাড়িতে তোমার আসা যাওয়া চলবে না, বুঝেছো? আমার মেয়েকে স্বামীর মাতার দিব্যিটা তো মানতে হবে।
1: ও বৌদি,
2: শুনো, ওকে যেতে বল।
1: হ্যাঁ ওকে যেতে বল, আমার খিদে পায় না বুঝি, সে কোন সকালে খেয়েছি।
2: আমাকে একবারে খুন করে ফেলতে পারলি নে, তাহলে দশ হাত দিয়ে খেতিস। নেট তোর কাছে যা।
1: আমি কারোর কাছে যাব না, আমি উপোস করে না খেয়ে থাকবো।
4: ছোট বাবু তোমার খাবার।
1: দূর অপরামুখী।
4: যাচ্ছি, খাবার কি গেলুম মেজাতে, খাও।
1: আমি দিব্যি মানি নে। ও ভারী দিব্যি, কে ও? আমার নিজের দাদা। ও কেন দিব্যি দিতে আসে? আমি বৌদিকে মারিনি, ডাইনি বুড়িকে মেরেছি, ওটাই তো বৌদিকে লেগেছে। আমি রান্না করে খাবো, ভালোই তো, নাইমা খেতে দিল, ডাল মাছ তরকারি ভালো মন্দ খাবো। এই বোলা, তুই আমার চাকর, ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে রেখে দিবি। নেতো আসুক এদিকে। আমার কাঠ কোথায়? আমি রাঁধবো কি দিয়ে? আমার শিলনোড়া কোথায়? বাটনা বাটবো কি দিয়ে?
4: মা বলে দিয়েছেন শিলনোড়া কাল কিনে দেবেন।
1: না আমার শিলনোড়া চাই নে। কেন আমার গণেশকে ধরলে? কেন ওই বুড়িটা আমায় ভ্যাংচালে? গাল দিয়েছি বেশ করেছি, ওই বুড়িটা মরলে আর জন্মে পেতনি হবে।
0: শুনলি নারানী, শুনলি? এগুলো পায়ে পা তুলে ঝগড়া করা নয়। কি কিছু বলছিস না যে?
2: মা চুপ কর,
0: চল খেয়ে নিবি চল।
2: আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও।
0: ওঠ নারানী।

0: একবাটি দুধ এনেছি। একি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, দুধটা খেয়ে নে। এত কিসের কান্নাকাটি আমি বুঝি নে, ছোড়াটার বড় কথা। একটুখানি জল দিয়ে এক কাটা চাল দিয়ে ভাত বসিয়েছিল, ভাত তো পুরো আংড়া হয়ে গেল, তাই খেতে গেছে বুঝুক টালা।
1: তুমি যাও মা, আমি খেয়ে নেব, একবার নেত্রকে ডেকে দাও।
2: মা, রাত 9টা বেজে গেল, ছোট বাবুর সাড়া পাচ্ছি না, সকালে খুব চেল্লাচ্ছিল, একবার বলছিল বেড়াল মারতে গিয়ে পেয়ারা ঝরে গেছে, তারপর বলে হাত ফসকে গিয়ে বৌদির কপালে লেগেছে, তারপর বলে গোবিন্দকে গাল দিচ্ছিল, শেষে বলে বৌদি আমায় আলাদা করে দিয়েছে, আমি কার কাছে যাব, কোথায় থাকবো?
1: জানা মা, একবারটি দেখে আয় ঘরে আছে কিনা রাম।
2: ঘরেই আছে, বোধহয় ঘুমোচ্ছে।
0: এত সকালে কি করছিস লো নারানী, তোর জ্বর না? তুই রান্নাঘরে, তিন দিন খাস নি।
1: দেখতে পাচ্ছ তো রাজজি?
0: তা তো পাচ্ছি, আমার হাতের রান্না কি খাওয়া যাচ্ছিল না? কি কোনো জবাব নেই যে, যা পারিস কর, দেখি গোবিন্দটা কোথায় গেল।
1: না, রান্না হয়ে এলো, দু তিন দিন ছেলেটার খাওয়া হয়নি।
3: মা,
1: কি রে ভোলা,
3: দু টাকা দেবে?
1: কি হবে রে টাকা?
3: দা ঠাকুর চলে যাচ্ছে, দু টাকা না হয় এক টাকা দেবে?
1: কোথায় কোথায় চলে যাচ্ছে ও, কোথায় সে?
3: ওই তো বাইরে গাছের তলায় দাঁড়িয়ে আছে, তার্কেশ্বরের ওদিকে কোথায় মামার বাড়ি আছে, দা ঠাকুর ঠিক জানে না, ওইখানে যেয়ে খোঁজ করবে।
1: কোথায় কোথায় রাম, কোথায় যাচ্ছে রাম, কোথায় যাচ্ছিস তুই পুটুলি বগলে করে, কোথায় যাচ্ছিস রাম তুই?
4: বৌদি,
1: আয় ঘরে, আয় ঘরে, আয় বলছি, আয় খাবি, আয়, তোর জন্য রান্না করেছি।
4: বৌদি বৌদি,
1: আমার রাম।
0: ও বাবা, বৌদির কোলে মাথা গুঁজে কান্না হচ্ছে, তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি নারানি? আমার জামাই যে এত বড় দিব্যি দিল, সেটা বুঝি ভেসে গেল?
1: ভেসে যাবে কেন, তার কথা আমি অমান্য করিনি, তিন দিন খাইনি আর আমি ওকে খেতেও দিইনি।
0: তাই বুঝি অমান্য করিস নি, সে দিব্যি দিল, তার হুকুমটাও একবার নিতে হবে না?
1: আমার হুকুম নেওয়া হয়েছে।
0: আমি কচি খুঁকি না নারানী, হুকুম নিলি আর আমি জানতে পারলাম না?
1: তুমি কি জানো মা? শোনো মা, যার মুখ আছে সে দিব্যি দিতে পারে, যাকে বুকে ধরে এতটুকু থেকে বড় করে তুলতে হয় সেই জানে। হুকুম কোথা থেকে কেমন করে আসে তোমাকে ভাবতে হবে না। এখন একটু সামনে দিকে যাও তো, ছেলেটাকে দুটো খাইয়ে দিই, ছেলেটা আমার কদিন ধরে খাইনি।
0: তাহলে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না, তোকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি।
1: আমিও এই কথাটা তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা, সত্যি তোমার আর এখানে থাকা উচিত নয়, তোমার চোখের নজরে নজরে আমার এত বড় ছেলেটা আটখানা হয়ে গেল। ও দুষ্টু হোক যা হোক, আমার চোখের সামনে থাকুক, ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না, তোমার সমস্ত খরচ আমি পাঠিয়ে দেব, কিন্তু তোমার আর এখানে থাকা হবে না।
0: তুই এত বড় কথাটা বলতে পারলি আমাকে?
4: না না বৌদি, উনি এখানেই থাকুন, আমি তো ভালো হয়ে গেছি।
1: তুই এখন ভাত খা।
2: এই তো ছোট্টা বাবু ভালো হয়ে গেছে।
5: কাকা, আমরা আবার খেলবো।
4: হ্যাঁ, আমরা আবার খেলবো, আমি ভালো হয়ে গেছি, আমার সুমতি হয়েছে।
0: হ্যাঁ, এই না হলে ছেলে আমার শ্যামুজা, আমার রামু তাই।

তাহলে শুনলে তো রামের সুমতি, হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি। আর তোমাদের মধ্যে যারা খুব দুষ্টু, যারা রামের মতো অনেকটা কিংবা রামের থেকে একটু কম দুষ্টু, তারাও কিন্তু এই যে গল্পগুলো, সেই গল্পগুলো যারা গ্রামে থাকো কিংবা বিভিন্ন জায়গায় এইরকম দুষ্টুমি করে বেড়াও, তারাও তো ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ অবশ্যই বড়রা যেমন শাসন করেন ঠিক তেমনিভাবে তারা আদরও তো করেন, তাই না? আর সেভাবেই একজনকে ভালো করে তোলা যায় রামের মতো, তারও একদিন সুমতি ফেরে, ঠিক কিনা? সেই নাটকটাই আমরা এতক্ষণ শুনছিলাম রঙ্গরথের পরিবেশনায়। আর সেই পরিবেশনায় কিন্তু ছোট্ট ছোট্ট বন্ধুরা আমাদের, তারা নাটকটা করে শোনালো রামের সুমতি, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায়। তাঁর জন্মদিন আসছে আগামী 15 তারিখে, অর্থাৎ আর 2 দিন মাত্র পরেই। আমরা এই মুহূর্তে একটা উৎসবের আবহের মধ্যে রয়েছি, তাই তো? হ্যাঁ, গণেশ উৎসব অর্থাৎ গণপতি বাপ্পার আরাধনা চলছে এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও, যেখানে যেখানে তার ভক্তরা রয়েছেন তারা পালন করছেন গণপতি উৎসব। আর সেই গণপতি উৎসবের পরেই চলে আসবে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর পরেই মহালয়ার জন্য অপেক্ষা, আর তারপর দুর্গা পূজা। গোটা দেশ জুড়ে নবরাত্রি উৎসব এবং এখানে দুর্গাপুজো, শুধু এখানেই নয়, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই বাঙালিরা রয়েছেন সেখানে কিন্তু দুর্গাপুজো পালিত হয়। আর তাতে আমরা মেতে উঠব সেই মহোৎসবে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর এই সময়টাতে বর্ষা চলে যাবে, বিদায় নেবে, আর তারপর চলে আসবে শরৎকাল। এই মুহূর্তে মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে আকাশে দু একটা কালো মেঘ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে নীল আকাশও বেরিয়ে পড়ছে মাঝে মাঝে, তাই না? আর এই সময়টায় তোমরা সবাই খুব ভালো থাকার চেষ্টা করো, সবাইকে নিয়ে আনন্দের এই আবহের মধ্যে ভালো থাকার চেষ্টা তো আমাদের করতেই হবে। তাহলে আর কি, আজকের মতন সময় তো শেষ হয়ে এলো, এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকবে, পড়াশুনো, খেলাধুলো, গান আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

শেষ হল গল্পদাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে।

0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। শুষ্ক ভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আজ। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে আজ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এই অধিবেশনে সেগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর জোর দেন তিনি। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে, তার জন্য বিশেষ পোর্টাল প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে।
1: क्लाइमेट डिजास्टर्स और सप्लाई चेन डिस्ट्रप्शन ने दिखाया है कि आज के इंटरकनेक्टेड वर्ल्ड में कोई भी संकट एक क्षेत्र तक सीमित नहीं रहता। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
1: আরবান মোবিলিটি হাব কি স্থাপনা কি গই হে ভারতীয় সভ্যতা মে প্রকৃতি কো মা কা দর্জা দিয়া গয়া হে সদিও সে হামারি মান্যতা রহি হে কি বিকাশ অর পর্যাবরণ এক দূসরে কে বিকল্প নহি পূরক হে। ব্রিক্স মে ভি হামনে মানব বিকাশ অর পর্যাবরণ কে বীচ সন্তুলন পর বল দিয়া হে। यही सस्टेनेबिलिटी का आधार है। ये भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व भी है। इस दिशा में हमने कई पहलुओं पर प्रगति की है।
0: প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেইন সহযোগিতা কাঠামো আরও নির্ভরযোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, এর ফলে উদ্ভাবনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ব্রিক্স দেশগুলির সম্পর্ক যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গঠনের প্রস্তাব দেন। ডিজিটাল কৃষি বিষয়ক ব্রিক্স কার্যক্রম কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তোলেন। স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশ এবং কাজে পরিচ্ছন্নতা আসলে সামগ্রিকভাবে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব।
1: स्मार्ट ग्रिड्स और एनर्जी स्टोरेज के लिए हमने ब्रिक्स डिजिटल सेंटर ऑफ एक्सलेंस बनाया है। ये हमारे क्लीन एनर्जी सिस्टम्स को अधिक रिलायबल एफिशिएंट और एक्सेसिबल बनाने में मदद करेगा। एग्रो इकोलॉजी और रीजनरेटिव एग्रीकल्चर के सेंटर्स ऑफ एक्सलेंस पारंपरिक ज्ञान को मॉडर्न साइंस से जोड़ेंगे।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফায়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর তারা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে অংশ নেন। ব্রিক্সের দশটি সহযোগী দেশ এই অধিবেশনে যোগ দেয়। অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তানের রাষ্ট্রপতি, ফিলিপিন্সের রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং বুরুন্ডির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026 সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেছেন। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্যে দিয়ে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং আইসিএআর এর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14 জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, আশ্রয় ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ভারতসহ একাধিক দেশ এগিয়ে এসেছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ গুজরাটের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাটে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যজুড়ে গত 24 ঘণ্টায় তুমুল বৃষ্টি চলছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তাপি জেলার উকাই অঞ্চলে। আজ সকাল 6টা পর্যন্ত সেখানে 11 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। পাশাপাশি আবহাওয়া বিভাগ মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। সাতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয়। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। টেনিসে US ওপেন 2026 পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন আমেরিকার বেন শেল্টন এবং জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরভ। ভারতীয় সময় রাত 11:30টায় এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। জাভরেভ ও শেল্টন সর্বশেষ ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025 ATP ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাউন্ড রবিন পর্যায়ের ম্যাচে জাভরেভ 6-3, 7-6 সেটে জয়ী হয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশু

0: স্বপ্নের ভারত কর্মসূচিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলোতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে। সরকার রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি বন্ধ করতে চলেছে। এর অঙ্গ হিসেবে প্রথম দফায় রাজ্য জুড়ে 252টি মাদ্রাসা বন্ধের নোটিশ দিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। এই তালিকায় বেশিরভাগই খারিজি মাদ্রাসা। এমন আরও 100টি মাদ্রাসাকে শোকজ করেছে দপ্তর। জেলা শাসকদের সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় 2,396টি মাদ্রাসার সরকারি অনুমোদন নেই। বাংলায় যার যা খাদ্যাভাস তাই তিনি গ্রহণ করবেন, এ নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। এদিকে মাছ মাংস নিয়ে অহেতুক বিতর্কের পরিবর্তে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কেষ্টপুরে গত সন্ধ্যায় গণেশ পুজো উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। বিপ্লবী যতীন দাসের আত্মবলিদান দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে আজ কেওড়াতলা মহাশাসনে সিআর দাস স্মৃতি উদ্যানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবী যতীন দাসের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা। নির্বাচন কমিশন এর মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে আসন্ন উপনির্বাচনে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসই জোড়া ফুল প্রতীক নিয়ে লড়াই করবে বলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। তিনি জানান, প্রতীক নিয়ে বিতর্কে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন কোনো সিদ্ধান্ত নেয়নি। 16 এবং 17 সেপ্টেম্বর তাদের আবার বৈঠকে ডাকা হয়েছে। এদিকে উপনির্বাচনে মনোনয়ন পেশ করার শেষ দিন 16 তারিখ, ফলে কমিশন এর মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে দলীয় প্রতীক দেওয়ার ক্ষমতা চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জির হাতে থাকবে বলেই মনে করছে মমতাপন্থী তৃণমূল শিবির। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ডক্টর রাজীব পাণ্ডে অভিযোগ করেছেন, ভুয়ো এমবিবিএস ডিগ্রি নিয়ে কম করে 5 জন টেকনিশিয়ান এরাজ্যে রোগীদের চিকিৎসা করছেন। এদের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছেন। আমাদের সংবাদদাতা এ খবর দিয়ে জানাচ্ছেন, এদের একজন পূর্ব বর্ধমান জেলায় প্রায় 25-26টি নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করতেন। সংগঠনের অভিযোগ, ওই চিকিৎসকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। আরও 3 জন ভুয়ো চিকিৎসক সরকারি চাকরির সঙ্গে যুক্ত বলে সংগঠনের দাবি। বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের নজরে আনা হয়েছে বলে ডক্টর পাণ্ডে জানিয়েছেন। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলীয় কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে, ফলে আজ সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। তবে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপর তৈরি নিম্নচাপ এলাকাটি এখন দক্ষিণ ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত এবং এরপর 16 থেকে 18 তারিখের মধ্যে রাজ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকায় আগামী 17 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম চা বাগান এলাকায়, 127 মিলিমিটারের বেশি। বীরভূমের তারাপীঠ মন্দিরে শুরু হচ্ছে সংস্কারের কাজ। আগামীকাল রাত 10টার পর মা তারার বিগ্রহকে গর্ভগৃহ থেকে মন্দির চত্বরের মধ্যে শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে। সংস্কার পর্ব শেষ না হওয়া পর্যন্ত প্রায় 1 মাস সেখানেই থাকবেন দেবী, তবে পুজো বা দর্শন বন্ধ হবে না বলে জানা গেছে। মুর্শিদাবাদের সাগরদীঘির মহিপাল গ্রামের পরিযায়ী শ্রমিক খায়রুল ইসলামের বেঙ্গালুরুতে এক নির্মীয়মান ভবনের 5তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের শেষে আজ তার দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। জানা গেছে, সপ্তাহ 2 আগে রাজমিস্ত্রির কাজে তিনি বেঙ্গালুরু গিয়েছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় জমি নিয়ে বিবাদের জেরে গোলাম কিবরিয়া নামে এক সিভিক ভলেন্টিয়ারকে প্রতিবেশীরা ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম ওই সিভিক ভলেন্টিয়ারকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তরা পলাতক, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। পুরুলিয়ার বাঘমুন্ডি বলরামপুর রোডে গতকাল গভীর রাতে প্রেমিকার দেহ বস্তাবন্দী করে পাচার করার সময় অমিত কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ধৃত যুবককে আজ আদালতে পেশ করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের

0: নম্বর দরকার, রিফান্ডই আসেনি, পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
0: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
0: দিদি তুমি বাঁচালে,
1: কাজ থেকে নয়।
0: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। শুরুতে দ্বিজেন্দ্র গীতিতে সৌরভ চক্রবর্তী।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: অতুল প্রসাদের গানে এবারে শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

শুনলেন দ্বিজেন রোগীতে এবং অতুল প্রসাদের গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে। দমদম ক্যান্টনমেন্ট থেকে গানটির জন্য অনুরোধ জানিয়েছেন সীমা দাশ।

পূর্ব মেদিনীপুরের নাড়াদাঁড়ি ব্যবত্তার হাট থেকে সৌমেন্দু সামন্ত, ঋতজা সামন্ত, বৈভব সামন্ত ও কল্পনা সামন্তের অনুরোধে এবারের গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গ্রাম সর্প লেহনা ডাকঘর লালদহ থানা শান্তিনিকেতন জেলা বীরভূম থেকে সুবীর কুমার ভট্টাচার্য ও ছন্দা ভট্টাচার্যের অনুরোধে এই গানটি মান্না দের কণ্ঠে।

অনুরোধের আসরে আজকে শেষ গানটি শুনবেন মৃণাল চক্রবর্তীর কণ্ঠে। রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ জানিয়েছেন গৌরব চক্রবর্তী, শিল্পী মৃণাল চক্রবর্তী।

0: আধুনিক গানের অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এত রাতে SMS? KYC আপডেট করে নিন, নয় তো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
2: লিংকে ক্লিক করেই দিই, ব্লক না হয়ে যায়।
1: দাঁড়াও, চেক করেছো লিংক সিকিউর? প্রেরক তোমার ব্যাংকেরই তো। KYC আপডেটের জন্য অচেনা লিংক খোলা মানেই অপরিচিতদের সামনে নিজের অ্যাকাউন্টের দরজা খুলে দেওয়া। নিত্যে তাড়াহুড়োর ফাঁদ এড়িয়ে চলুন।
3: জাল KYC আপডেট লিংক থেকে সাবধান থাকুন।
1: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: This is the Gitanjali channel of Akashvani Kolkata. Here comes the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Sikkim and sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places over Sikkim and sub-Himalayan West Bengal, with heavy to very heavy rainfall at one or two places over Alipurduar, Jalpaiguri, Kuchbihar district of sub-Himalayan.

0: West Bengal. Very light to moderate rainfall occurred at one or two places over Bihar, Gangetic West Bengal area and Orissa, and a few places over Jharkhand and Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received in centimeters are as follows. Andaman and Nicobar Island area, Hutt Bay 3 cm, Kar Nicobar 3 cm, Gangetic West Bengal area, Kontai 4 cm, Durgapur 3 cm, Sub Himalayan West Bengal and Sikkim area, Kumar Gram 13 cm, Mathabhanga 8 cm, Shingimari 7 cm, Sevok 6 cm, Kuch Bihar 6 cm, Dumka 3 cm. Bihar area, Tirhagach 7 cm, Forbes Ganj 6 cm. Orissa area, Bandhugao 5 cm, Anandpur 5 cm, Loisingha 4 cm, Baligura 4 cm. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar district of Sub-Himalayan, West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over rest district of Sub-Himalayan, West Bengal, Nicobar district of Andaman and Nicobar Island and Orissa. Light to moderate rain or thundershower likely to occur at a few places over all the district of Gangetic, West Bengal, Bihar and Jharkhand and rest district of Andaman and Nicobar Islands. Weather warning for the next 48 hours. Heavy rainfall 7 to 11 cm very likely to occur at one or two places over Orissa, Darjeeling, Jalpaiguri, Alipurduar district of Sub-Himalayan, West Bengal. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Andaman and Nicobar Islands, all the district of Sub-Himalayan, West Bengal and Purulia, Birbhum, Bakura, East Burdwan, West Burdwan, Murshidabad district of Gangetic, West Bengal. Forecast for Kolkata neighborhood for the next 48 hours for today. Generally cloudy sky with moderate rain, maximum and minimum temperature most likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. For tomorrow, generally cloudy sky with light rain, maximum and minimum temperature most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen of West Bengal coast. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 18 to 22 second period with 1 to 1.1 meter height are forecasted up to 23:30 hours on 14 September 2026. It's advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Weather warning for the fishermen of Andaman and Nicobar coast. However, squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting 55 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast during 16 September 2026 to 17 September 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast during 16 September to 17 September 2026. Swell surge alert for the coast of Andaman and Nicobar coast. Swell waves in the range of 18 to 20 second period with 1.2 to 1.4 meter heights are forecasted up to 23:30 hours on 14 September 2026. It's advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Here ends the midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উপর। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু একটি জায়গায়। বিহারের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বৃষ্টি হয়েছে কার্নিকোবরে 3 সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোন্টাই, পূর্ব মেদিনীপুর 4 সেন্টিমিটার, দুর্গাপুর 3 সেন্টিমিটার, হরিণখোলা 2 সেন্টিমিটার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে 13 সেন্টিমিটার, ফালাকাটা 11 সেন্টিমিটার, বিহারের কিষানগঞ্জ 7 সেন্টিমিটার, উড়িষ্যার কেউনঝড়গড় 5 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, সিকিমের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

এবং ওড়িশার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীরা সতর্ক থাকবেন, সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা কখনো কখনো ঘণ্টায় 55 কিলোমিটারও হতে পারে। এ কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আগামী 48 ঘণ্টায়। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 2:30 নাটক 24 ঘণ্টা, রচনা প্রমথনাথ বিশি, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। এ সপ্তাহের খেলোয়াড় প্রাক্তন ফুটবলার তরুণ দে সাক্ষাৎকার নিয়েছেন শুভজিৎ সরকার, উপস্থাপনায় রোহিত গোস্বামী। যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে 5:30 উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতে নীলমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ, রচনা শৈলেন নাথ, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। নানা রঙের গান 8:30, 8:55 এ মাসের গান। শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। শিক্ষাঙ্গন থেকে রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পত্রালী মুখোপাধ্যায়ের কণ্ঠে। 9:45 রাগ প্রধান গান শিল্পী তৃষা পাড়ুই। রাত 11:00 লোকগীতি পরিবেশনায় মানিক দাস, বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক। আজকের নাটক 24 ঘণ্টা, রচনা প্রমথনাথ বিশি, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক 24 ঘণ্টা।

0: ইস, ছটা বেজে গেল, ঘুমলি ভোর। হরি রে, হরি রে, হরে হরে।
1: আজি বাবু,
0: শুধু আসলেই চলবে না, চাটা নিয়ে আয়, চার খবরের কাগজ, শিগগিরি আয়।
1: এই যে বাবু, এসে গেছি।
0: এসেছিস?
1: হ্যাঁ।
0: খালি হাতে নাকি? খবরের কাগজ কই?
1: সব আছে বাবু।

0: সব আছে, আপনি ওটো এই এই নাও।
1: বাহ, ঠিক হয়েছে, যা শিগগির করে চানের জল গরম করবে যেতাম, আমি এক্ষুনি বেরোবো, দেরি করিস নি জানো।
0: আগে না, আমি এখনই যাচ্ছি বাবু।
2: চাঁদে স্থায়ীভাবে ঘাঁটি স্থাপনের ব্যবস্থা প্রায় সম্পূর্ণ, ঠিক আছে, জায়গা জমি বিলি ব্যবস্থার বন্দোবস্ত হোক, তারপর ভেবে দেখবো জমি কিনবো কি না। পেরুতে প্রচণ্ড ভূকম্পনের ফলে অগণিত মানুষের প্রাণহানি, সোনার ভরি 203 টাকা, না এরপর দেখছি মেয়েদের স্টেনলেস স্টিলের গয়না পরিয়ে ছাড়বে। একসঙ্গে 3টি সন্তানের জন্মলাভ, মা ও শিশুরা উভয় সম্পূর্ণ সুস্থ, চাপ বাবা, ভগবান বেটাই দেখছি ফ্যামিলি প্ল্যানিং তো পাঞ্চাল করে দেবে। 2 স্ত্রী বর্তমানে 58 বছরের বৃদ্ধের তৃতীয়বার দ্বার পরিগ্রহণের চেষ্টা ব্যর্থ, বাহাদুর বলতে হবে, এখনো পর্যন্ত একটা বিয়ে করারই সাহস সঞ্চয় করতে পারলাম না, আর এদিকে 58 বছরের বৃদ্ধ, না তোমায় বাহাবা না দিয়ে আর পারলাম না, চালিয়ে যাও বাবা চালিয়ে যাও। আরে লটারির রেজাল্ট বেরিয়েছে দেখছি, প্রথম পুরস্কার 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 50,000, তৃতীয় পুরস্কার 25,000, এছাড়াও 1,000 টাকা করে 100টি পুরস্কার। যাকি এদিকে আর আমার কি হবে, ভুল করেও যদি একখানা টিকিট কিনতাম তখন 1 টাকা দিয়ে, নিদেন 1,000 টাকা পেলেও বিয়ের কথাবার্তা পাকা করে ফেলতে পারতাম।
0: বাবু, ওই 1,000 টাকার কথা কি বলছো বাবু?
1: লটারি লটারি লটারি বুঝিস?
0: ওই 4তলা বাড়ির 1তলা ফ্ল্যাটের গুইরাম আমার কাছ থেকে জোর করে 1 টাকা চেয়ে একখানা টিকিট দিয়েছে বাবু।
1: হ্যাঁ, তুই লটারির টিকিট কিনেছিস?
0: হ্যাঁ বাবু।
1: টিকিট খান নিয়ে তো দেখি।
0: টিকিট তো আমার কাছে নেই, দেশে খুকির মায়ের কাছে রেখে।
1: মরেছে বেটার ছেলে, খুকির মায়ের কাছে রাখতে গেলি কেন? নম্বর কত মনে আছে?
0: না বাবু, সেই টিকিটে সব নেকা আছে।
1: তবেই হয়েছে, যা ভাগ।
0: বাবু,
1: আবার কি হলো?
0: নটারির খেলা হয়ে গেছে বাবু।
1: হ্যাঁ, তবে এতক্ষণে শুনলেটা কি?
0: তাহলে একটু দেখো না বাবু, আমি টাকা পেয়েছি কিনা।
1: আমি জানি না, তোর খুকির মাকে গিয়ে জিজ্ঞেস কর। স্নানের জল তৈরি?
0: উনুনে চাপিয়ে দিয়েছি বাবু।
1: নাবিয়ে বাথরুমে রাখো গিয়ে জলদি।
0: আমি যাচ্ছি বাবু।
1: চতুর্সব। না, কাগজে আজকাল খবর টবর বিশেষ কিছু থাকে না দেখছি, যত সব আজে বাজে খবর আর বিজ্ঞাপন। আরে আরে, লটারি উইনারদের নামও দিয়ে দিয়েছে দেখছি, এদিকে স্টাফ রিপোর্টাররা খুব প্রম্পট। হ্যাঁ, এ কি, হরিরাম দাস কলিকাতা 6।
0: হরে হরে ওর হরে।
1: আরে যাই নয়, শিগগিরই আয়। হরে,
0: এই যে বাবু।
1: হ্যাঁ হ্যাঁ রে হরে, তোর পুরো নামটা কি রে?
0: এ চানের জল হয়ে গেছে বাবু।
1: চুল হয়ে যাক তোর চানের জল, ভালো নামটা তোর কি?
0: ভালো নাম এ শ্রী হরিরাম দাস, বাবার নাম শ্রী।
1: বাবার নাম, বাবার নামটা কি? শ্রী হরিরাম দাস। ও রে হরি হরি, তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস হরি, 1,00,000 টাকা।
0: 1,00,000 টাকায় কত টাকা বাবু?
1: আরে 1,00,000 টাকা।
0: সানের জল হয়েছে
1: বাবু। এলে দে জল, তোকে আর চাকরি করতে হবে না।
0: নটারি পেলাম সে কি আমার দোষ? আমার চাকরি যাবে কেন বাবু?
1: আবার চাকরি? তুই এমন 5-5টা চাকর রাখতে পারিস। দেখ, আমাকে তোর প্রাইভেট সেক্রেটারি করে রাখবি বুঝলি, মাসে মাসে 500 টাকা দিলেই হবে।
0: ও কি সব নজদার কথা বলছিস বাবু?
1: দাঁড়িয়ে কেন, দাঁড়িয়ে কেন, ওই চেয়ারটায় বসো, বসো বসো দেখি, বসো দেখি আগে।
0: না, টাকা পেলাম আমি, আর বাবুর হলো মাথাটা খারাপ।
1: মাথা খারাপ কিসে বলি? মাথাটা খারাপ কিসে?
0: তা না হলে কেউ চাকরকে চেয়ারে বসতে বলে?
1: আর বলি চললে কোথায়? শোনো, আরে শোনো, শুনছো? দেখো চলে গেল, বুঝেছি, ওর 1,00,000 টাকা পেয়ে ওর মাথাটা খারাপ হয়ে গেছে আর কি। ইস, একখানা লটারির টিকিট যদি কিনতাম তখন। এহে হে, ওহ, শ্রী হরিরাম দাস এখন 1,00,000 টাকার মালিক, আমাকে যেমন করি ওকে সেক্রেটারি হতেই হবে, নাহলে 5 ভূতে ওকে ঠকিয়ে টাকাটা নিয়ে নেবে।
3: হ্যাঁ রে নিতাই, তুই হরিকে কি বলেছিস রে?
1: কেন
3: ও কাঁদছে আর বলছে যে বাবুর মা

0: খারাপ হয়ে গেছে?
1: মা মা, ও আর এখন হরি নয়, হরি নয়, শ্রী হরিরাম দাস।
0: হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু আমরা তো ওকে হরি বলেই ডাকি।
1: আর ডেকো না, ডেকো না মা। না
0: কেন?
1: ও এখন লাখ টাকার মালিক। এই দেখো, এই দেখো কাগজ, এই দেখো
0: কি আছে,
1: লটারিতে 1,00,000 টাকা পেয়েছে।
0: তা পেয়েছে, বেশ হয়েছে, স্ত্রী পুত্র নিয়ে ও এখন সুখে স্বচ্ছন্দে থাকবে। এখন তাই বলে ওকে চেয়ারে বসতে বলবি?
1: বলবো না, আল বাদ বলবো, আপনি বলবো, চেয়ারে বসতে বলবো, ওকে হরিবাবু বলে ডাকবো। 5 টাকা পেলে হয় হরে, 500 টাকা পেলে হয় হরি বাবু, আর যে 1,00,000 টাকা পায় সে হলো শ্রী হরিরাম দাস। সব জলের মতো বুঝতে পারতে মা, যদি সেখানে ওই গীতাচণ্ডীটা ছেড়ে একটু মার্কস বাদ পড়তে।
0: আমার পড়ে দরকার নেই রে বাবা, টাকা পেয়েছে বলে চাকরকে আপনি আগে এসে বলতে হবে?
1: আলবাত হবে, ও তুমি না বললো আমি বলবো। শুনতে পাচ্ছো? আমরা না বললেও ও সংসারে বলবার লোকের অভাব হবে না মা, বুঝলে? ওই শোনো শোনো,
2: আপনারা
3: ভেতরে আসুন,
2: যাচ্ছি যাচ্ছি।
4: আপনি কি হরিবাবু?
5: আপনি কি মিস্টার দাস?
4: কংগ্রেচুলেশন মিস্টার দাস।
2: আপনারা
5: সব, আমরা আপনার প্রতিবেশী, সকালে উঠি খবরটা দেখে ভাবলাম একবার অভিনন্দন জানিয়ে আসা দরকার, এটা যে সমস্ত পাড়ার সৌভাগ্য।
6: কই হরিবাবুর সঙ্গে একবার দেখা হবে না?
1: নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, আপনারা বসুন একটু।
6: মা মা, হরিবাবুকে একবার পাঠিয়ে দাও তো।
1: এই দেখুন, সকালবেলাতে ওকে হরে বলে ডেকেছি, এখন বলতে হচ্ছে হরি বাবু।
4: হবে না, পুরুষস্য ভাগ্যং, মানুষের মনুষ্যত্বই টাকাতে।
5: মানি মানি মানি, থেকা দেন ব্লাড সুইটার দেন হানি।
1: এই যে হরি বাবু,
2: কংগ্রেচুলেশন, ওয়ান্ডারফুল।
1: বাবুকে, লাখ টাকার মালিক যদি বাবু না হয় তো বাবুকে আমি যে 250 টাকা মাইনে খেটে মরছি, নিশ্চয়ই বসবে। এই না, এই না, বসো।
4: হরি বাবু, আপনার কাছে একটা প্রস্তাব আছে। আমার একটি ব্যাংক আছে, নাম অল বেঙ্গল পার্মানেন্ট ডিপোজিট ব্যাংক কোম্পানি লিমিটেড, অর্থাৎ নিখিল বঙ্গ চিরস্থায়ী আমানত ব্যাংক। আপনি টাকাটা এই ব্যাংকে রাখুন, শতকরা 12% সুদ, তার মানে বছরে পাবেন 12,000 টাকা, অর্থাৎ কিনা মাসে 1,000 টাকা। ব্যাস, নিশ্চিন্ত হয়ে যেখানে খুশি থাকুন, মাসের প্রথমে 1,000 টাকা গিয়ে পৌঁছবে। ব্যাস, একেবারে নিশ্চিন্তি। অন্য যে সে ব্যাংকে রাখলে মাঠে মারা যাবে মশাই। এই নিন আমাদের প্রসপেক্টাস।
2: হরি বাবু, তার চেয়ে কিছু শেয়ার কিনে দেখুন না কেন, আমি সব ব্যবস্থা করে দেব। আমাদের অল ইন্ডিয়া এয়ার স্পেস ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ার। এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের আকাশ জরিপ করে এরোপ্লেন চলাচলের পথ তৈরি করা। মস্ত কোম্পানি, বড় বড় ডাইরেক্টর সমস্ত আছে, বুঝছেন? বছরে 20 টাকা ডিভিডেন্ড, তার মানে 1,00,000 টাকার শেয়ার যদি আপনি কেনেন, বছরে মিস্টার আপনি পাবেন 20,000টি টাকা। ব্যাস, কিছু নয় মশাই, বিশেষ আমাদের কোম্পানির। এর ডিরেক্টরদের মধ্যে হিন্দু, মুসলমান, জৈন, পারসি, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সব আছে মশাই। সাম্প্রদায়িক গোলমালের কোনো আশঙ্কা নেই।
5: না না, ওসব কিছু নয়। তার চেয়ে হরিবাবু, একটা বাড়ি তৈরি করে ফেলুন। ইট, কাঠ, চুন, সুরকি, লোহা, লক্কড়, একবারে সলিড ইনভেস্টমেন্ট। জমি কিনে যেই মাটি খুঁড়তে শুরু করবেন, অমনি ভাড়াতে আসতে থাকবে। 2-room ফ্ল্যাটের ভাড়া চাইবেন 250 টাকা, তাও আবার 1 বছরের নগদ দিতে হবে বিনা রসিদে। ব্যাস, ভাড়ার টাকা আদায় করি বাড়ি শেষ করবেন। আরে, আপনার 1,00,000 টাকা আপনার ঘরেই থাকবে।
4: ঘরেই বা থাকবে কেন মশাই, আমাদের পারমানেন্ট ডিপোজিট ব্যাংকে রাখবেন।
2: ব্যাংক যদি রাখবেন মশাই, তো কোম্পানি শেয়ার কি দোষটা করলো?
6: এই আপনাদের কথা শুনে আমার মাথা কিরকম ঘুরতে নেগেছে।
1: মাথার আর দোষ কি, অত টাকা পেলে মাথা না ঘুরে

0: নয়।
1: আপনার টাকা পাওয়ার সংবাদে আমাদেরই মাথা ঘুরতে শুরু করেছে যে।
0: আপনারা বসো, আমার মাথাটা বড্ডই ঘুরতে নেগেছে, আমি চললাম।
2: নিতাই বাবু আমরাও চলি, কাল এসে আর একবার হরিবাবুকে বুঝিয়ে
3: যাবো। নিতাই, চাকরকে নিয়ে এসব কি বাড়াবাড়ি হচ্ছে?
4: মা, যে লাখ টাকা এক রাত্রে পায় তাকে আর চাকর বলছো কেন?
3: চাকর নয় তো কি, আমার একদম লোক বেশ জুটে গেছে। আপনি আগে বাবু মিস্টার চেয়ারে বসুন, এসব কি?
4: মা, টাকাই যে পৌরুষ, টাকা নেই তাই আমরা কাপুরুষ, আর হরি হরি একজন মহাপুরুষ।
3: খুব হয়েছে, নে এখন খেতে চল তো, ওর মাথা আর ঘুরিয়ে দিসনি। এর মধ্যে ও আবল তাবল বকতে আরম্ভ করেছে জানিস। ও বলছে যে ওর ওই টাকা দিয়ে ও একটা মস্ত বড় ধর্মশালা করবে আর তার নাম রাখবে হরিদ্বার।
4: আমাকে তার কেয়ারটেকার করে না, একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না মা, তোমার কথাও নিশ্চয়ই শুনবে।
3: ওই একটা বাজলো, এখন খেতে চল তো।
4: চলো দাঁড়াও, রেডিওটা খুলে দিয়ে যায়, খেতে খেতে শোনা যাবে। এখন

0: না, একটু জিরুতে দিল না, বাড়িতে যেন একটা হাট বসে গেছে।
1: মা চুপ করো, চুপ করো।
0: চুপ করবো কেন?
1: আহা, সবাই হরিবাবুর সঙ্গে দেখা করতে আসছেন, আমাদের কি সৌভাগ্য বলো তো।
0: সৌভাগ্য না ছাই, চাকরকে নিয়ে এমন লাফালাফি, দেশে যে কি হয়েছে!
1: দেশ এতদিনে উন্নতির পথে চলেছে। মা, মা হরি এখন কোথায়?
0: হরি ওই পাশের ঘরে কোট প্যান্টুলুন পরে সে এখন সংসেজে বসে আছে। যাও দেখো গে।
1: কই হরিবাবু? এই হরিবাবু, দেখি দেখি দেখি দেখি,
2: এই যে আমি।
1: বাহ বাহ বাহ বাহ বাহ বাহ বাহ, বেশ হয়েছে, বেশ
2: ভালো দেখাচ্ছে।
1: আহা, চমৎকার দেখাচ্ছে। দেখো হরিবাবু, এখন কিন্তু তোমাকে মিস্টার দাস না বললে তুমি কিন্তু উত্তর দেবে না, বুঝলে?
2: নিশ্চয়, এখন আমি মিস্টার দাস। ওই পাশের বাড়ির চাকরটা হরি বলে ডেকেছিল, খুব ধমকে দিয়েছি।
1: বেশ করেছো, বেশ করেছো
2: বাবু। দুই একটা ইঞ্জিরি গালাগাল শিখিয়ে দিও তো।
1: তা দেবো দেবো, চলো চলো এখন নিচে যাওয়া যাক, সবাই দেখা করতে এসেছে, চলো। আপনারা কাকে চান?
3: আমরা আমরা মিস্টার দাসের সঙ্গে ইন্টারভিউ করতে চাই।
1: আমি তার সেক্রেটারি। আপনারা কোথা থেকে আসছেন বলুন?
3: আমরা বিশ্ববন্ধু সংবাদপত্র থেকে আসছি, আমি রিপোর্টার।
4: আমি ফটোগ্রাফার, মিস্টার দাসের একখানা ছবি তুলে নেব,
3: আর সেই সঙ্গে তার একটা মেসেজ।
1: বসুন, আমি মিস্টার দাসকে ডেকে দিচ্ছি।
3: মিস্টার দাসের বাড়িটা কি সুন্দর!
4: কত বই, নিশ্চয়ই খুব লার্নেড।
1: আসুন আসুন আসুন, এই যে মিস্টার দাস।
5: গুড মর্নিং, গুড মর্নিং স্যার।
2: নিশ্চয় নিশ্চয়,
3: বিশ্ববন্ধুর জন্য একটা মেসেজ
1: আমি দিয়ে দিচ্ছি, কি বলেন স্যার?
2: নিশ্চয় নিশ্চয়।
1: আর লিখে নিন, আমি আশা করি বিশ্ববন্ধু নিজের অধ্যবসায় ও প্রচেষ্টার দ্বারা সত্য সত্যই বিশ্ববন্ধু হইয়া উঠিবে, কেবল ভারত বন্ধু নয়, সাম্রাজ্যবাদকে ধ্বংস করিবার উদ্দেশ্যে বিশ্ববন্ধু তাহার সকল শক্তি নিয়োগ করুক।
3: চমৎকার হয়েছে।
4: এবারে একটা ছবি, এই মিস্টার দাসের পাশে সেক্রেটারি হিসেবে আপনিও দাঁড়ান।
1: আমাকেও দাঁড়াতে হবে?
4: দেখুন, গ্রেট ম্যানের সঙ্গে সেক্রেটারি আসলের সঙ্গে সুদের মতন অপরিহার্য। স্থির হয়ে দাঁড়াবেন কাইন্ডলি, ব্যাস ঠিক আছে। এবারে আমরা আসি স্যার, কাল ছবি ও মেসেজ একসঙ্গে বেরোবে।
3: আমরা কি ফরচুনেট, এত সহজে ইন্টারভিউটা পাবো ভাবিনি। থ্যাংক ইউ স্যার,
4: থ্যাংক ইউ স্যার।
2: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। আবার কে এলো গো? আপনারা কোত্থেকে আসছেন?
6: আমরা মডার্ন কলেজের ছেলে মেয়ে।
2: ও বাবু!
1: হ্যাঁ বাবু, টাবু নয়, হয় বলবে সেক্রেটারি নয়তো নিতাই।
2: সে আমি পারবো না বাবু, আমি বরং নেতাই বাবু বলবো।
1: বেশ তাই বলো, এখন চুপটি করে গিয়ে ওই চেয়ারে বসো। হ্যাঁ, আপনারা কাকে চান?
3: আমরা মিস্টার হরিরাম দাসের সঙ্গে দেখা করতে চাই। আপনি কি মিস্টার দাস?
1: না, তিনি ভেতরে আছেন। কি চাই আপনাদের বলুন।
6: ওর সঙ্গে দেখা হবে কি?
1: উনি বড্ড টায়ার্ড হয়ে পড়েছেন, তবে যদি জরুরি কাজ হয়।
6: জরুরি বই কি, নইলে কলেজ কামাই করে আমরা আসবো কেন বলুন?
1: বটেই তো বটেই তো, পড়াশুনোর থেকে জরুরি।

0: যখন আচ্ছা আসুন আপনার ভেতরে আসুন, ওই যে বসে আছেন উনি, উনি শ্রী হরিরাম দাস, মানে মিস্টার দাস।
1: স্প্লেন্ডিড, দেখেছ পল্লব, কি সিম্পল ড্রেস আর কি সহজ সরল চেহারা, মনে হয় না যে উনি
0: আগে। হ্যাঁ, ওর মোটো হচ্ছে হাই থিংকিং বাট সিম্পল লিভিং। আচ্ছা এবার বলুন তো আপনারা কি চান ওর কাছে?
2: আমরা মিস্টার দাসের অটোগ্রাফ চাই।
0: অটোগ্রাফ?
1: হ্যাঁ অটোগ্রাফ,
0: কিন্তু অটোগ্রাফ তো উনি দেন না।
2: দেন না? তাহলে কি হবে?
1: এই দেখুন, দেশ বিদেশের ভিআইপি কারো অটোগ্রাফ আমরা বাদ দিইনি, কিন্তু উনি না দিলে আমরা কোথায় যাব? এত আশা করে এলাম।
3: নেতাই সেক্রেটারি বাবু, দিদিমণি যখন এত করে চাইছে, দিয়ে দেন।
0: দিয়ে দিতে যখন বলছো, মানে বলছেন। আচ্ছা বেশ, খাতা দেখি আপনাদের। তবে উনি কিন্তু একটু অরিজিনাল ওয়েতে অটোগ্রাফ দিয়ে থাকেন, মানে নাম সইয়ের বদলে টিপ সই।
1: টিপ সই?
0: হ্যাঁ, দেশ বিদেশের বড় বড় লোকেরা তো আজকাল টিপ সই দিয়ে থাকেন, আর এইটি হচ্ছে লেটেস্ট ফ্যাশন।
2: ওয়ান্ডারফুল, ভারী চমৎকার হবে, নাম সইয়ের বদলে টিপ সই, এতখানি আমরা আশা করিনি। এই নিন আমার খাতা।
0: মিস্টার দাস, এইখানে একটা টিপ সই দিয়ে দিন তো। হ্যাঁ, এরা অনেক আশা করে এসেছে।
3: এই নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এইবার দিদিমণি আপনারটা দেন তো।
0: এই নিন আপনাদের খাতা।
1: কি চমৎকার টিপ সই, না পারলো?
2: সত্যি ঠিক যেন অস্ট্রেলিয়ার মানচিত্র। আমরা আসি স্যার। থ্যাংকস,
1: থ্যাংক ইউ।
3: নিশ্চয় নিশ্চয় বাবু। আমি তবে সত্যি বড় লোক হলাম।
0: আবার বড় লোক হতে বাকিটা কি রইল? কাগজে মেসে ছবি, কলেজের ছেলেদের অটোগ্রাফের খাতায় নাম সইয়ের বদলে টিপ সই, সঙ্গে সেক্রেটারি, বড় লোকের এইগুলি তো হলো লক্ষণ।
3: আবার কি আছে, সত্যি বড় লোক হলে যে এত মজা তা তো জানতাম না।
0: দাঁড়া দাঁড়া দেখি, আপনারা কোথা থেকে আসছেন?
4: আমরা এক্স ওয়াই জেড নিউ ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টির প্রতিনিধি।
5: মিস্টার দাসের মেসেজ চাই।
4: সাম্রাজ্যবাদ সম্বন্ধে তার মতামত জানতে চাই।
0: সে তো জানাই আছে, সাম্রাজ্যবাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেছে।
5: ভেঙে পড়ে গিয়েছে? না, এখনো ভাঙেনি।
0: কেন?
4: তবে আমরা কি ভাঙব? আমাদের পার্টি সাম্রাজ্যবাদ ধ্বংস করবে, আর আমরা যদি ধ্বংস করতে না পারি, তবে অন্য কোনো পার্টি যেন ধ্বংস করতে না পারে। আর কেউ ধ্বংস করবার চেয়ে সাম্রাজ্যবাদ অটল হয়ে দাঁড়িয়ে থাকুক।
0: আপনারা কি সাম্রাজ্যবাদ ধ্বংস চান না?
4: চাই, কিন্তু তার আগে চাই আমাদের রাইভাল পার্টিগুলো ধ্বংস।
5: বুঝলেন স্যার, এই হচ্ছে গিয়ে পলিটিক্স।
0: আচ্ছা আপনারা বসুন, আপনাদের সম্বন্ধে কি করা যায় তা একটু ভেবে দেখতে হবে। আপনারা কোত্থেকে আসছেন?
2: আগে আমি হুলুস্থুলু হরো অপেরা পার্টি থেকে আসছি। আমাদের মিউজিক প্রোগ্রামে মিস্টার দাস যদি অনুগ্রহ করে একখানি গান করেন।
3: গান? তা খুব পারবো, চমৎকার হবে, গান আমার বেশ আসে।
2: গানের নামটা জানতে পারলে আগে কাগজে বার করে দিতাম।
3: নামে দরকার কি, গেয়েই আমি শুনিয়ে দিচ্ছি। গাইব
2: গান?
3: গাই। এমন তাদের আলো, মরি যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান।
2: এমন দিন দুপুরে চাঁদের আলোর গান শুনতে শুনতে মনে হলো সত্যি যেন আকাশে জ্যোৎস্না ফুটেছে, আর আমরা একদল চকরের মতো চন্দ্রলোকের দিকে উড়ে চলেছি। চমৎকার! এবার অন্য সব অপেরা পার্টির ব্যবসা মাটি করে দেব। আসুক না তারা, পারে তারা এমন দুপুর রোদে চাঁদের আলোর গান গাওয়াতে, বড় জোর তারা অমাবস্যা রাতে জ্যোৎস্নার গান গাওয়াতে পারে। মিস্টার দাস যে শুধু একজন গ্রেট ম্যান তা নয়, তিনি একজন মিউজিক্যাল জিনিয়াস।

0: জানে নিতাই, তুই নাকি বলেছিস যে হরি আজ রাতে তোর বিছানায় শুবে?
1: বলেছি বই কি?
0: বলেছিস?
1: হ্যাঁ, কেন তো কি হয়েছে কি?
0: তুই শুবি কোথায়?
1: কেন মাটিতে?
0: মাটিতে?
1: হ্যাঁ,
0: আর আমার সহ্য হয় না, কালই আমি বাসা ছেড়ে চলে যাই।

0: হা শোনো শোনো, কি শুধু তুমি যাবে কেন, আমিও যাব।
1: তার মানে?
0: মানে বাড়িটার ভাড়া দিই 50 টাকা, এখন হরিবাবুর একটা বাড়ি দরকার, তাকে 150 টাকা সাবলেট করবো, 100 টাকা মুনাফা হবে।
1: তো যা খুশি তুই তাই কর।
0: আহা রাগ করো কেন মা, শোনো না, এই ডামান্ডলের বাজারে একটু দেখে শুনে ব্ল্যাক মার্কেটের ব্যবসা করতে পারলে না এতদিনে ব্ল্যাক মার্কেট প্রিন্স হয়ে উঠতাম। আমার সামনে দাঁড়াতো কে, ইতিহাস পড়নি তো মা, তাই জানো না যে ব্ল্যাক প্রিন্স ইংল্যান্ডের সবচেয়ে বড় বীর, ও দেশের আইডিয়াল বললেই চলে।
1: আমার আর জেনে দরকার নেই, আমি চললাম।
0: আর শোনো না মা, হরিবাবু, এই যে হরিবাবু,
2: আগে
0: হরিবাবু,
2: আগে
0: এইবার এই বিছানায় শুয়ে পড়ুন, আমি মাটিতে শুলাম।
2: এই তা শুচ্ছি, কিন্তু বিছানাটা বড্ড নরম, ঘুম হবে তো?
0: বড় লোকে কি কখনো ঘুমোয় নাকি, জেগে জেগে স্বপ্ন দেখে?
2: কিসের
0: আরো কি করে বড় হওয়া যায় তারই। যাই হোক যাই হোক, আমি এখন মেঝেতে শুয়ে পড়ি, দরকার হলে ডেকো কিন্তু হরিবাবু।
2: সত্যি তো বাবু এরই মধ্যে ঘুমিয়ে পড়লো? হ্যাঁ

0: ইস, ছটা বেজে গেল। ওই আরে জানি, এই
1: ছি ছি ছি ছি ছি, কি মুশকিল। আরে আজ আমি না হরি,
0: কতদিনের অভ্যেস সব ভুল হয়ে যায়। যাই
1: তাড়াতাড়ি হরিবাবুর জন্য চাটা নিয়ে আসি।

0: হরিবাবু, আপনার চার খবরের কাগজ।
1: এই আপনি এনেছো?
0: হ্যাঁ।
1: ও, তাই তো, আমি যে আজ বাবু, এতদিনের অভ্যেস কেবল ভুল হয়ে যায়। দাও হে চাটা দাও।
0: হ্যাঁ,
1: কাগজখানা বরন্ত তুমি পড়ো, তারপর কাগজ পড়া হলে আমার সানের একটু জলটল গুলো দেখো, বুঝেছো?
0: আচ্ছা।
1: হ্যাঁ শোনো, তার আগে গা গতর একটু তেল মালিশ করে দিও, দেখিন মনে থাকে জানো। হ্যাঁ
0: আচ্ছা দেবো।
1: হ্যাঁ
0: আগে তাহলে কাগজটা পড়ি।
1: হ্যাঁ পড়ো পড়ো।
2: বাহ, অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে বেদম হারিয়ে দিয়েছে, সাম্রাজ্যবাদ শেষ হতে আর বাকি কি না। সোনার দাম আর কমলই না, আজ আবার বেড়েছে। এটা কি ভ্রম সংশোধন? দেখি দেখি। হরিবাবু,
1: আগে
2: আপনি দাস না দাশগুপ্ত?
1: আমি মিস্টার দাস।
2: ঠিক তো?
1: ঠিক স্যার। আর কি, কাল ছিলাম হরি, আজ মিস্টার দাস।
2: মিস্টার দাস?
1: হ্যাঁ।
2: বেটা ছেলে, নাম আমার বিছানা থেকে, নাম বলছি, শিগগির নাম।
1: ও কি কথা বলো, মিস্টার দাস বিছানা থেকে নামু ভোর হয়ে আছে।
2: নামু বেটা শিগগির বিছানা থেকে, নড়াটা কেলেঙ্কারি হয়ে যাবে বলি।
1: তাহলে দেখো, আরে টানছো কেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? জানো আমি হরিরাম দাস, লাখ টাকার মালিক।
2: হ্যাঁ হ্যাঁ জানি, তুই হরিরাম দাস, আমার খাস বেয়ারা।
1: ফের ফের?
2: শুধু ফের নয় বেটা, গ্রহের ফের।
1: সে কি?
2: ও, আর একটু হলে বেটাকে আড়াই ঘন্টা ধরে আমি তেল মালিশ করতাম। উফ, খুব ঠকিয়েছিস চাহো।
1: এই ঠকালাম কি রকম?
2: তুমি লাখ টাকা পাওনি।
1: তবে কে পেয়েছে?
2: পেয়েছে হরিরাম দাশগুপ্ত, পিতা মৃত ঘনশ্যাম দাশগুপ্ত, সে পেয়েছে লাখ টাকা। কাল ভুল খবর বেরিয়েছিল।
1: পিতা মৃত? হায় হায়, আমার পিতা জীবিত থেকে তো সব মাটি করে দিল গো।
2: ইস, 24 ঘন্টা ধরে আমিও কি ভুলটা না করলাম। ছি ছি ছি ছি ছি, ওরে এতক্ষণ বসে আছিস, নাম নাম বেটাকে বিছানা থেকে, নাম শিগগিরি।
1: ওরে বাবু,
2: ওরে বেটা,
1: আরে বাবু, যাচ্ছি বাবু যাচ্ছি। এই আমার গামছা দাও, আবার আমি কাঁধে ফেলি, আমার গামছাটা দাও।
2: হ্যাঁ
1: এই নাও, এই নাও তোমার কোট, এই তোমার প্যান্টুন।

0: তোমার কথা না শুনে তবে মেয়ের একবার আধখানা করে দেবো তবে রে অদৃষ্ট কে আমাকে চব্বিশ ঘন্টা ধরে কম মেরেছে মা
1: তাহলে খাবো কি
0: খাবে আমার মাতা যাও যাও এখন এক কাপ ভালো করে চা তৈরি করে নিয়ে এসো
1: তোমার কানমলা খেয়ে মাথা ধরাটা ছেড়ে গিয়েছে বাবু কাল থেকে বড়ই মাথা ধরেছিল এতক্ষণে মাথা ধরা ছেড়ে একটু আরাম বোধ হচ্ছে
0: পাজি বকছে তখন থেকে পাজি বেটা আমাকে চব্বিশ ঘন্টা ধরে কম খাটিয়েছে এখন বুঝছি বাবা চাকর হওয়া কি জিনিস খবরের কাগজে আজকাল আর আস্থা স্থাপন করা চললো না দেখতে পাচ্ছি মানে কেউ আর গোলমালে প্রুফ টুফ কিছু দেখছে না বুঝতে পাচ্ছি হরি বলো মন হরি বলো হরি বলো এস এস হরিচরণ চা দাও
2: চব্বিশ ঘন্টা নাটকটি এখানেই শেষ হল রচনা প্রমথনাথ বিশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিতাই অমরনাথ মুখোপাধ্যায় মা সুষমা ঘোষাল ব্যাংকার অবিনাশ দাস শেয়ার ব্রোকার পান্নালাল চট্টোপাধ্যায় কন্ট্রাক্টর রণজিৎ দত্ত স্টাফ রিপোর্টার প্রবীর কুমার রাহা ফটোগ্রাফার অনিল বরুণ বন্দ্যোপাধ্যায় কলেজ গার্ল শিপ্রা লাহিড়ি প্রথম পলিটিশিয়ান শ্রীধর ভট্টাচার্য দ্বিতীয় পলিটিশিয়ান শ্যামল বরণ ঘোষ যাত্রা দলের অধিকারী সমর চট্টোপাধ্যায় এবং হরিচরণের ভূমিকায় শ্যামল ঘোষ নাটকটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায় নাটক এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি একটি ঘোষণা মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR অ্যাভিনিউ কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই আদালতে পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস ADPS বন্ধনী বা ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায় ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in অথবা atpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS বন্ধনীতে CS এর সঙ্গে টেলিফোন নম্বর 03322120

57 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 2 মিনিট হয়ে 16 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। আজকের পর্বে প্রথমে বিভিন্ন খেলার খবর নিয়ে থাকবে এক নজরে, এর পাশাপাশি আতস কাছের তলায় থাকবে ইউএস ওপেন, ইপিএল এর ম্যানচেস্টার ডার্বি তথা মহিলাদের এশিয়া কাপ ফাইনালের খবর, আর সব শেষে থাকবে এ সপ্তাহের খেলোয়াড়। তবে সবার আগে শুনে নেব এক নজরে।

আজ থেকে শুরু হতে চলেছে ভারত ও আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7টায়।

মহিলাদের ক্রিকেট এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। দুবাইতে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 3 টেস্টের সিরিজে পাকিস্তানকে 3-0 ফলে চূর্ণ করল ইংল্যান্ড। গতকাল এজবাস্টনে চতুর্থ দিনের খেলায় 8 উইকেটে পাকিস্তানকে

149 রান করে অল আউট হয়ে যায়। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 130 রান, যা তারা অনায়াসে 2 উইকেট হারিয়ে তুলে নেয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের ড্যান লরেন্স। সিরিজের সেরা খেলোয়াড় যুগ্মভাবে নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে টেস্টে সচিন তেন্ডুলকারের সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড ভেঙে দিলেন জো রুট। রুটের অর্ধশতরানের সংখ্যা এখন 69। ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ফুলহাম। খেলায় কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। এই ড্রয়ের ফলে 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে ফুলহাম আপাতত রয়েছে 18তম স্থানে।

গতকাল অপর একটি খেলায় স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের ঘরের মাঠে হাল সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। খেলাটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এর ফলে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে আপাতত চেলসি রইল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে, আর 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে হাল সিটি রইল আপাতত তৃতীয় স্থানে।

অপর একটি খেলায় সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। গানার্সরা সান্ডারল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করল। চার ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড পয়েন্ট তালিকায় রয়েছে 14তম স্থানে।

চলে আসি লা লিগার খবরে। স্যান্টিয়াগো বার্নাবিউতে গতকাল রায়ো ভ্যালেকানোকে 4-1 গোলে পরাজিত করল রিয়েল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে, অপর গোলগুলি করেন জুড বেলিংহাম ও ক্যারারাস। এই জয়ের ফলে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রিয়েল মাদ্রিদ আপাতত দ্বিতীয় স্থানে। শ্রোতা বন্ধুরা, ইপিএলে আজ মহারণ, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ম্যানচেস্টার ডার্বির কথা। ওল্ড ট্র্যাফোর্ডে আজ মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। খেলা শুরু ভারতীয় সময় রাত 9টায়।

আজ ভারতীয় সময় সন্ধে 7:45 লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় প্রথম স্থানে আছে বার্সা। অপরদিকে সমসংখ্যক ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 13 নম্বর স্থানে আছে লেভান্তে। ফুটবল থেকে এবার চলে আসি টেনিসের খবরে।

ইউএস ওপেনের সিঙ্গলসের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের টেনিস তারকা এলিনা রাইবাকিনা। গতকাল রুদ্ধশ্বাস ফাইনালে তিন সেটের লড়াইয়ে তিনি হারালেন বেলারুসের খেলোয়াড় তথা শীর্ষ বাছাই রিনা সাবালেঙ্কাকে। খেলার ফল 6-4, 5-7, 6-2। এই জয়ের ফলে এলিনা আগামীকাল থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসবেন। এটি তার তৃতীয় মেজর খেতাব। ইউএস ওপেনের পুরুষ বিভাগের সিঙ্গলসে মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের খেলোয়াড় তথা অষ্টম বাছাই বেন শেলটন। সব মিলিয়ে ঘরের ছেলের জয়ের জন্য গলা ফাটাবেন ফ্লাশিং মেডোজের দর্শকরা। প্রসঙ্গত, শেষবার কোনো আমেরিকান পুরুষ খেলোয়াড় ইউএস ওপেন জিতেছিলেন আজ থেকে 23 বছর আগে। 2003 সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ডি রডিক।

ভিয়েতনাম ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে উঠলেন তৃতীয় বাছাই ভারতের ঈশারাণী বড়ুয়া। তিনি স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা শ্রীরামরাজকে পরাজিত করলেন 21-10, 21-18 ফলে। ফাইনালে তিনি মুখোমুখি হবেন থাইল্যান্ডের সরুনরাক ভিটিৎসার্নের। মহিলাদের জুনিয়র এশিয়া কাপে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে তারা মুখোমুখি হবে চীনের।

শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন প্রখ্যাত ফুটবলার তরুণদের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল এবং প্রযোজনায় হর্ষ পাণ্ডে।

0: লাল হলুদ জনতা সবসময় পরানে চাইতেন মাঠে প্রথম একাদশে যেন সেই নামটি থাকে। অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিখ্যাত ফুটবলার তরুণ দে। তোমার মূল ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাবে সুযোগটা কিভাবে এলো?
1: ঐক্য সম্মেলনীতে দুবছর খেলেছি, মিলন সমিতি সেকেন্ড ডিভিশন। প্রথম খেলেছিলাম 79-এ মিলন সমিতি। মিলন সমিতিতে সে বছর মনে হয় ভালো খেলেছিলাম, তাই ঐক্য সম্মেলনী সে বছর ফার্স্ট ডিভিশনে উঠবে পরের বছর আর কি। ওরা আমাকে বলেছিল যে আমাদের টিমে খেলতে হবে, তো আমি বলেছিলাম যে আমি দাদাকে জিজ্ঞেস করে আসবো। সেই বছরই আমাকে জর্জ টেলিগ্রাফ ডেকেছিল, তো আমি জর্জ টেলিগ্রাফ যেদিন ডেকেছিল প্রদ্যুৎদা আমাকে ডাকলো, আমি গেলাম ওনার সঙ্গে টেন্টেই দেখা করতে। আরে তুই খেলবি, আরে তুই তরুণ দে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বললাম পয়সা দেবেন না? পয়সা আগে খেল, তারপর তো পয়সা। তো আমি বাড়ি থেকে দাদাকে বললাম, দাদা এই বলেছে। দাদা বললো তুই আরেক বছর ঐক্যতে খেল, তোকে জর্জে যেতে হবে না। পরের বছর ঐক্যতে খেললাম, তার পরের বছরই ইস্টবেঙ্গল ডাকলো। এবং আমাদের বাড়ির অবস্থা তখন খারাপ ছিল, আমি বান স্ট্যান্ডার্ডে চাকরি পেয়েছিলাম, বানপুরের টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম। তো ওরা চাকরি দেবে, আমার কি আনন্দ হবে চাকরি করব। দাদাকে এসে বললাম, বললো আর কি বলেছে চাকরি আর কি? বললো 5 বছরের বন্ড দিতে হবে। অর্ধ বললো করতে হবে না চাকরি, তোর কলকাতাই হবে, আর ইস্ট বেঙ্গলে আসাটা তো সে আর এক মারাত্মক ব্যাপার আর কি। আমি তখন
0: একটা গল্প আছে আমি শুনেছি,
1: নেহরু কাপের ট্রায়াল হয়েছিল তখন 80 এশিয়াডের জন্য সব প্লেয়াররা চলে গেছিল, তখন আমি একমাত্র প্লেয়ার যে ঐক্য থেকে ইন্ডিয়া টিমের ইয়ে পেয়ে গেছিলাম।
0: বাবা যায় সব বড় দলের খেলোয়াড়রাই পায়।
1: তখনকার দিনে তো ইসমান মুনমান, মামারজান বা খিদিরপুর, এরিয়ান এসব থেকেই ওখানে যেত, ঐক্য থেকে একবারে জাম। তো আমাকে ডাকলো, সে ডাকাটাও এক অদ্ভুত ব্যাপার। একদিন আমার বেঙ্গালুরুটি ম্যাচ হচ্ছে অফিস লিগ, খেলাটা ছিল আমাদের ইস্ট বেঙ্গল মাঠে। সেদিন কি কারণে ফ্ল্যাগটা উঠছিল, আর আমরা তো বাঙাল সাপোর্টার, ছোটবেলার থেকেই মা বাবা বাঙাল দাদারাও ইস্ট বেঙ্গল গোল করলে চিৎকার করতো রেডিও কানে দিয়ে। ইস্ট বেঙ্গল রিজার্ভ বেঞ্চ যেদিকে, আমরা বেঙ্গালুরুটি সেই দিকটা চান্স পেয়েছি, অপোনেন্ট আমার এইদিকে আছে, আর ফ্ল্যাগটা নড়ছিল, ফ্ল্যাগটা কোনো কারণে তোলা ছিল। তা আমি এরকম তাকিয়ে তাকিয়ে যেতে যেতে বলছি কবে যে এই টিমটায় খেলবো, আর আমার সঙ্গে যারা ছেলে তার টালিগঞ্জের খেলে, কুমারটুলির খেলে, এরিয়ানের খেলে, জর্জের খেলে, বলছে আমাদের 4 বছর হয়ে গেল, আমাদের এখানে হলো না, ও 1 বছর সেকেন্ড ডিভিশন থেকে একদম ইস্ট বেঙ্গলের দেখছে। আমি তো লজ্জায় পড়ে গেছি আর কি বলে ফেলে। তারপর দেখলাম একটা লোক সাদা জামা, সাদা প্যান্ট, সাদা চটি পরে গটগট গটগট করে এলো, আমরা তো সব দাঁড়িয়ে পড়েছি। তো উনি বলছেন তরুণ দেখে আনলাম আমি। ও তুমি এদিকে এসো, ডাকলো, তুমি তরুণ দে? আমরা হ্যাঁ, আমার নাম সুবীর ঘোষ, আমি নিশীথ ঘোষের ভাই, জেন্টস এটি যে ছিল ইস্ট বেঙ্গলে, সামনের বছর তোমাকে আমরা নিচ্ছি। তাহলে তুমি ভদ্রলোকের ছেলে, আমি ভদ্রলোকের ছেলে, তোমার সঙ্গে আমার এখনই কথা হয়ে গেল যে তুমি ইস্ট বেঙ্গলে খেলবে। আমরা হ্যাঁ খেলবো, মনমান ডাকলে খেলবে না? আমি বললাম না আমি ইস্ট বেঙ্গলে খেলবো, আমি আমাদের বাড়ির সব আমরা বাঙাল, আমরা ইস্ট বেঙ্গল সাপোর্টার। ঠিক আছে তোমার সঙ্গে কথা হয়ে গেল, টাকা পয়সার কথা পরে হবে, বলে গটগট করে জেরে মেলে চলে গেল। আমি সন্তোষ ট্রফিতে চান্স পেয়েছিলাম ঐক্য থেকে, কিন্তু ঐক্য থেকে সন্তোষ ট্রফিতে কেউ আসার সুযোগ ছিল না। এবং সন্তোষ ট্রফি থেকে যখন ওখানে হোটেলে ছিলাম, একদিন হঠাৎ দেখি মান্নাদা এসেছে, মান্নাদা গটগট গটগট করে এলো আমাদের ঘরে। তরুণ দেখে এটা সুবিধা বলার পরে আর কি, সুবিধা যখন বললো ইস্ট বেঙ্গল
0: হয়ে গেছে,
1: তখন মান্নাদা বললো তরুণ দেখে, তরুণ দেখে। আমি বললাম আমি। ও তুই তরুণ দে, তুই মুনমানে খেলবি? আমি বললাম যে আমি তো ইস্ট বেঙ্গলে কথা হয়েছে। ও ইস্ট বেঙ্গলের সঙ্গে কথা হয়েছে, ঠিক আছে যদি ইস্ট বেঙ্গল না হয় তাহলে তুই করবি? আমি বললাম হ্যাঁ, ইস্ট বেঙ্গল না হয় তাহলে আমি করবো। এই খবরটা কলকাতায় এসে গেছে, আমাকে খড়গপুরে করমণ্ডল থেকে নামিয়ে নিল।
0: আচ্ছা,
1: হঠাৎ 4-5টা সন্ডা মন্ডা চেহারা গিয়ে তরুণ তরুণ তরুণ তরুণ তরুণ, ওইখানে তো ব্যাগটা কোনটা, ব্যাগটা কোনটা নিয়ে, তো চল, কি হলো, কে তোমরা, তুই চল আগে যেখানে ক্লাবে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে এসেছি চল, বলে খড়গপুর থেকে নামি, ওখান থেকে গাড়ি গাড়ি করে আমি এখন বাড়ি যাবো। আমি বলে ঠিক আছে তুই চল, ওখানে আমি বাড়ি গেলাম। আমি আমার কোচের কাছে যাবো আবার বাগনান 4টে স্টেশন, আবার ওখান থেকে বাগনানে গেলাম, বেজাদাকে বললাম বেজাদা ইস্ট বেঙ্গল ডেকেছে কি করব। বলে এক্ষুনি চলে যাও। আমি আপনি বলছেন? আমি বলছি তুমি এক্ষুনি চলে যাও। বলে হয়ে গেছে, দাদা বলে দিয়েছে চল। গিয়ে গোলপার্কে একটা বিল্ডিং আছে দশতলা, যেখানে ইলনাইল মাস্টাররা থাকতো, ওর সাততলায় আমাকে তুলে দিয়ে লক করে দিয়েছে, সাত দিন ওইখানে ছিল।
0: যাতে মোহনবাগান আর
1: টাইমে টাইমে আমার খাবার দিয়ে যেত, আবার তালা দিয়ে যেত। আমি বলছি আমি তো যাবো না, তোমরা খুলে রাখো, আমি একটু হাঁটি এখানে কলকাতায় এই জায়গাটায়, আমি একটু হাঁটি, ও পরে হাঁটবি, আগে সই হয়ে যাকটা তারপর হাঁটবি।
0: কিন্তু খেলার থেকে আবার দল বদলের প্রতি একটা আকর্ষণ ছিল,
1: সব নিয়ে নিয়ে লুকিয়ে রেখে যেত,
0: লুকিয়ে রাখতো
1: একে সেই ওদিক বেঙ্গালুর অমুক পারাদ্বীপ এই সেই। একবার কিষাণ ও বিকাশকে পারাদ্বীপে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল।
0: ছোট টিম থেকে বড় দলে গেলে সুযোগ পাবো কিনা, গেলাম তো মাঠে কি প্রথম একাদশের নামতে থাকবে নাম আমার, এরকম একটা ভয় কি ছিল না?
1: নিশ্চয়ই তো এক সময় ছিল, এবং সেই জন্যে প্রথম বারোটা ম্যাচ জার্সি পাইনি, ছটা ম্যাচের পরে আমি বেচাদার কাছে গেলাম। আমি বেচাদাকে বললাম আপনি শুধু শুধু আমাকে ইস্ট বেঙ্গলে বললেন খেলতে, আমাকে চান্সই দিচ্ছে না, বললো তোমার প্র্যাকটিস হচ্ছে না। আর বেচাদা সবাইকে তুই বলতো, আমাকে তুমি বলতো,
0: আচ্ছা
1: তোমার প্র্যাকটিস হচ্ছে না। আমি তো প্র্যাকটিসে রোজ যাই, বলো গড়ের মাঠে হাজার হাজার এরকম রোজ যায়, তোমাকে মাঠে প্রমাণ করতে হবে, প্র্যাকটিসে তোমার প্রমাণ করতে হবে, খেলে যখন কোচ প্র্যাকটিস করাবে তার যাতে ভালো লাগে সেরকমভাবে খেলতে হবে। তো তখন তো স্টপার অনেক ছিল, রমেন্দা, মনাদা, শঙ্কর সাহা, অলোক সাহা, সব স্টপার, পুলক বিশ্বাস, আর মনাদা তখন এশিয়ান গেমসে ছিল, ওই পুলক বিশ্বাস আর রমেন্দা খেলছিল। তো সেই পরের দিন থেকে প্র্যাকটিস শুরু করলাম, মানে ট্যাকেল ট্যাকেল ট্যাকেল ট্যাকেল, এই যে আগে যেমন হতো যে পার্টি করে খেলার সময় একদিকে হয়তো মনাদা থাকতো, একদিকে ভাস্করদা, ভাস্কর প্রদীপ বলতো তুই ডেকে নে, এ ডেকে নে, ও ডেকে নে, এ ডেকে নে, এরকম ডেকে ডেকে আমি লাস্টে দাঁড়িয়ে থাকতাম, সবার যখন হয়ে গেছে তারপর লাস্টে আমি ও তুই চলে, এইরকম ছিল।
0: আচ্ছা
1: তারপরে এক সপ্তাহ ফাটিয়ে রাগ এলো, বেচারা বললো তোমার খেলা হচ্ছে না স্যার, ট্যাকেলের পর ট্যাকেল এই সেই। তারপরে এক সপ্তাহ পরে দেখি যার ফার্স্ট ডাম পরে সে আমাকে ডাকে, বেচারাকে বললাম যে আমি ফার্স্ট টিমে চলে এসেছি, আমি তো বললাম তুমি ফার্স্ট টিমে যাবে, তুমি যদি ফার্স্ট টিমে না খেলো তাহলে ফুটবলটাই ভুল। ভাগ্য ছিল, মা বাবার আশীর্বাদ ছিল, আমাদের বাড়িতে লাইট ছিল না, হারিকেনের আলো ছিল, টিনের চাল ছিল, চোরে দুটো বড় বড় শীত এরকম কেটে বাড়িতে যত জামা কাপড় ছিল সব পড়ে গেছে, আমরা তো শুধু ওই হাফ প্যান্ট পরেছিলাম, ওই হাফ প্যান্টটি সব নিয়ে চলে গেছে। টিনের যে কাঠামোটা হয় নিচে বাঁশের, সাপ ঘুরতো রাত্রেবেলায়, শুয়ে শুয়ে দেখতাম, বাবা বলতো কিচ্ছু হবে না, ও খেতে এসছে, খাওয়া পাবে না, ও চলে যাবে, ঘুমিয়ে পড়।
0: তোমার দক্ষতা, তোমার দৃঢ়তা, তোমার লড়াই তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। যখন প্রথম একাদশে সুযোগ পেয়ে গেলে তরুণদে নামটা ইস্ট বেঙ্গল জনতার মুখে মুখে তখন,
1: হ্যাঁ প্রথম দিনের খেলার পরেই ব্যাস পাবলিক বলতে শুরু করলো পেয়ে গেছি। এবং পরে শুনলাম জীবনদা আমাকে বলেছে তুই কি ভাবছস, তোর সেকেন্ড ডিভিশন থেকে খেলা আমরা দেখতেছি, কোথায় কোথায় খেলিস। তখন আমি ভিকুদার টিমে খেলতাম, মিলন সমিতি, আমার আগের দিন আমাদের উলুবেড়িয়া খেলা ছিল, উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট আমাদের বাড়ির পেছনেই। তো আমি তখন ড্রেস করে রেডি হচ্ছিলাম, একটা ছেলে এসে বললো বন্ধু তোকে ডাকছে কে একজন, মানে কে ডাকছে, বলো কলকাতা থেকে এসছে, উনি বেহালা ইউথের, নামটা বলছি না, অমুক দিনে আমাদের সঙ্গে খেলা আছে, ও আমি বর্দাকে পাঠিয়ে দিলাম, বর্দা দেখো তো কলকাতা থেকে কেন এসছে খেলার জন্য। তো বর্দা আমাদের সঙ্গে খেলছিল, গিয়ে বললো কি ব্যাপার, ওই কুসুমনির খেলা আছে, তো আমরা এবছর আমরা উঠছি ফার্স্ট ডিভিশনে, তো ও যেন ওই ম্যাচটা না খেলে বলে হাজার টাকা দিতে এসেছিল। তো বর্দা বললো যে আপনি ওকে আজকে টাকা দিচ্ছেন যে ওই টিমে খেলবে না, ও যখন আপনার টিমে খেলবে, যখন খারাপ খেলবে আপনি ওকে বলবেন যে ও টাকা নিয়েছে, না না এটা এমনি ওকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি, বলো না মিষ্টি মিষ্টি আপনি জান এখান থেকে। তারপরে তো বর্দা আবার কিছুটা ভয় পেয়ে গেল যে যদি রাস্তায় কিছুটা এসে বর্দা এসে ওইখানে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ভিকুদাকে বললাম, ভিকুদা তো আমাদের রল ছিল, ভিকুদারই টিম মিলন সমিতি, আমি ভিকুদা এরকম হয়েছে, বলে টাকা নিয়েছিস, আলম না তোর বোকা তোরা এই গায়ের ছেলে, টাকা তো নিয়ে নিবি, আমি তো জানি তুই মাঠে কি খেলা খেলবি, টাকাটা তো নিয়ে নিবি। আলম বলে ছেলেটা স্টপারে খেলতো, বলবো তো আলম পয়সা নিয়ে নিয়েছে, পয়সা নিয়ে খেলে দিচ্ছে, ঠিক খেলা খেলে দিয়েছে।
2: এতক্ষণ শুনলেন প্রখ্যাত ফুটবলার তরুণদের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। এবার চলে যাব অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আতস কাছের তলায়।
3: আতস কাঁচের তলায়।
2: ইপিএলে আজ মহারণ, মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ম্যানচেস্টার ডার্বির। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় সময় আজ রাত 9টায় মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মাইকেল ক্যারিকের প্রশিক্ষণাধীন ম্যান ইউনাইটেড তাদের ঘরের মাঠে খেলায়, তাদের দিকে হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। গত সপ্তাহে এভারটনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করার পর নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে রেড ডেভিলসরা। অপরদিকে গত সপ্তাহে কোভেন্ট্রি সিটিকে 1-0 গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকবে এনজো মারেস্কার প্রশিক্ষণাধীন ম্যান সিটি। এখনও পর্যন্ত 198 বার মুখোমুখি হয়েছে এই দুই দল, তার মধ্যে 81 বার জিতেছে ইউনাইটেড, সিটি জিতেছে 62 বার। এই মুহূর্তে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে আছে হল্যান্ডের সিটি। অপরদিকে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ব্রুনো ফার্নান্ডেজের ইউনাইটেড রয়েছে পয়েন্ট তালিকায় 13তম স্থানে। তাই সব মিলিয়ে একটি জমজমাট ফুটবল ম্যাচের অপেক্ষায় থাকবে গোটা ফুটবল বিশ্বের আপামর দর্শকরা।

ইউএস ওপেনে ছেলেদের সিঙ্গলস ফাইনালে এই লাইন আপ টুর্নামেন্টের শুরুতে হয়তো কেউই প্রত্যাশা করেননি। শেষে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোজের ফাইনালে মুখোমুখি কিনা অ্যালেকজান্ডার জেরেভ ও বেন শেলটন। 2003 সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ডি রডিক। সেটাই ছিল শেষবার ছেলেদের সিঙ্গলসে কোনো আমেরিকানের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেতাব। 23 বছরের খরা কাটানোর লক্ষ্যে এবার তৈরি হচ্ছেন সেই 23 বছরের তরুণ তুর্কি বেন শেলটন। অন্যদিকে জার্মান তারকা অ্যালেকজান্ডার জেরেভ এবছরেই জিতেছেন ফরাসি ওপেন, যা তার কেরিয়ারের প্রথম মেজর খেতাব। এই নিয়ে দ্বিতীয়বার তিনি ইউএস ওপেনের ফাইনালে। সেমিফাইনালে রাশিয়ান ক্যারেন খ্যাশনভকে 6-3, 7-6, 7-6 হারিয়ে তিনি ফাইনালে উঠেছেন। নিউ ইয়র্কে আমেরিকানদের প্রবল সমর্থনের বিরুদ্ধেও আজ লড়তে হবে জার্মান জেরেভকে। তাই সব মিলিয়ে একটি চমজমাট ফাইনালের অপেক্ষায় থাকবে সমগ্র বিশ্বের টেনিস প্রেমীরা।

তখনও ভারতীয় টিমের ক্রিকেটাররা জানেন না শ্রীলঙ্কা নাকি পাকিস্তান কার বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে। তার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন দীপ্তি শর্মা, যে কেউ আসতে পারে আমাদের কিছু আসে যায় না, আমরা এই মানসিকতা নিয়েই খেলবো এবং যেই ফাইনালে পড়বে তাকেই হারানোর জন্যে আমাদের সবটুকু দিয়ে দেব।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণ পরে ভারতীয় সময় রাত 8টায় মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা দল এবং শ্রীলঙ্কা মহিলা দল এশিয়া কাপের ফাইনালে। একটি জমজমাট ফাইনালের অপেক্ষায় থাকবেন আপামর বিশ্বের ক্রিকেট প্রেমীরা। চলে আসব শ্রোতা বন্ধুরা এর পরবর্তী অধ্যায়, অর্থাৎ এই সপ্তাহের খেলোয়াড়। লড়াইটা ছিল বিশ্বের এক নম্বর বনাম বিশ্বের দু নম্বরের। একজনের কাছে ছিল পরপর তিনবার ইউএস ওপেন জিতে কিংবদন্তি সেরিনা উইলিয়ামসের রেকর্ডকে স্পর্শ করার হাতছানি, পাশাপাশি এবছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। অপরদিকে অপরজনের কাছে ছিল নিজের প্রথম ইউএস ওপেন জেতার স্বপ্নকে স্পর্শ করা, পাশাপাশি টেনিস ক্যারিয়ারে নিজের তৃতীয় মেজর খেতাব জেতা। টান টান উত্তেজনার ম্যাচে লড়াই হলো শেয়ানে শেয়ানে। প্রায় দু ঘন্টা 21 মিনিটের লড়াইয়ে 6-4, 5-7, 6-2 ফলে শীর্ষ বাছাই বেলারুসের অ্যারিনা সেভালেঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের টেনিস তারকা এলিনা রাইবাকিনা। এই জয়ের ফলে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেও উঠে আসলেন। তাই এ সপ্তাহের খেলোয়াড় কাজাখস্তানের মহিলা টেনিস তারকা এলিনা রাইবাকিনা। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের অভিমত জানাতে পারেন মেল করে আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন রোহিত গোস্বামী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সুখেন মণ্ডল, গ্রাম টাকিয়া আমাইপাড়া, থানা জিয়াগঞ্জ, জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, বিশাখা মণ্ডল, গড়ন মাঝারি, বয়স 20 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 19 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। নেপাল পাল, গ্রাম পাড়াশিয়া, ডাকঘর পাথরপাড়া, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, অর্পিতা পাল, গড়ন মাঝারি, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 3 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মঙ্গল হেমব্রম, গ্রাম সুন্দরগেরিয়া, ডাকঘর দোবাতি, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে জানাচ্ছেন, বৈদ্যনাথ হেমব্রম, গড়ন মাঝারি, বয়স 38 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, গত 24 ফেব্রুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। প্রবীর বাগ, গ্রাম বানপুর ইটভাটা কলোনি পাড়া, ডাকঘর বানপুর, থানা কৃষ্ণনগর, জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, প্রদীপ বাগ, গড়ন মাঝারি, বয়স 21 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 26 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। বাইজুমন সুকুমারন, 3/1A MB রোড, রবীন্দ্রনগর, বেহালা, কলকাতা 60 থেকে জানাচ্ছেন, রূপা ব্যানার্জি, মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 43 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং বাদামি, মাতৃভাষা বাংলা, গত 24 এপ্রিল 2020 থেকে নিখোঁজ হয়েছেন। জয়ন্তী ভৌমিক, গ্রাম পশ্চিম নারায়ণপুর, ডাকঘর তারকেশ্বর, থানা তারকেশ্বর, জেলা হুগলি থেকে জানাচ্ছেন, সুরজিৎ ভৌমিক, মানসিক ভারসাম্যহীন, গড়ন রোগাটে, বয়স 43 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মাতৃভাষা বাংলা, গত 11/8/2026 SSKM হাসপাতালের নিকট হইতে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027।

মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

বন্ধু, ঘড়ির কাঁটায় এখন ঠিক 5:30 আর মাসের দ্বিতীয় রবিবার, তার মানেই এখন সময়টা যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। আজকের অনুষ্ঠানে তোমাদের জন্য এনেছি যুববাণীর দুই শিল্পী মানে শ্রেয়া চক্রবর্তী ও দেবপ্রিয়া অধিকারীর কণ্ঠে সুন্দর কিছু গান। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। তাহলে চলো প্রথমেই শুনে নিই দেবপ্রিয়া অধিকারীর কণ্ঠে সুন্দর একটা গান।

দারুণ একটা গান শুনে ফিরে এলাম। আজকের অনুষ্ঠানটা যখন গানে গানে, তখন আর একটুও সময় নেব না, চলে যাব পরের গানে। শুনে নেব দেবপ্রিয়া অধিকারীর কণ্ঠে আরও একটা দ্বিজেন্দ্র গীতি।

ফিরে এলাম গানের পর, শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। বন্ধু, আজকের আড্ডা তো আমাদের গানে গানে জমে উঠেছে, তাই গান আরও শুনতে হবে। এবার শুনব শিল্পী শ্রেয়া চক্রবর্তীর কণ্ঠে একটা অতুল প্রসাদী গান। গানের পর ফিরে আসছি।

বন্ধু, মাস অনুযায়ী বর্ষা ঋতুর যাওয়ার সময় হলেও আকাশ কিন্তু অন্য কথা বলছে, যখন তখন বৃষ্টির আগমন। তাই এমনই বৃষ্টির দিনে তোমার জন্য থাকলো দেবপ্রিয়া অধিকারীর কণ্ঠে এই গানটি।

ফিরে এলাম গানের পর, শুনছো যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজ তোমাদের শোনালাম দেবপ্রিয়া অধিকারী ও শ্রেয়া চক্রবর্তীর কণ্ঠে সুন্দর কিছু গান। বন্ধু, আরও কিছুটা সময় থাকতে ইচ্ছা করলেও এখন স্টুডিওর ঘড়ি বলছে এবার তো বিদায় জানাতেই হবে। তাই আজকে যেতে যেতে তোমাদের জন্য তো একটা গান রেখে যাব। তবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, ভালোই রেখো, আর কানে রেখো যুববাণী। যেতে যেতে রেখে গেলাম শ্রেয়া চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন তৃষিতা সাঁতরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে 96% এবং 73%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ 6:38 রচনাশৈলের নাথ পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30। রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। এ মাসের গান 8:55 শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। পত্রালী মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 9:30। 9:45 রাগ প্রধান, শিল্পী তৃষা পাড়ুই। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। আজ শুনবেন সেতার, শিল্পী সুমিত সিং পদম। এটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন। মানিক দাসের পরিবেশনায় লোকগীতি রাত 11:00 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মন।

8:15 নানা রঙের গান, 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান রাত 11:10। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

রাখাব কে দ হই গোবিন্দ মুরমু আর সাঁওতেন কোয়া নোয়াটা সুঝে দংশে নেই আজম লাগিদ গে নোয়া নেহর চিঠি সাকাম দকো কুল আকাদা মিতালি কিসকু ধরম কিসকু গুরুবহা কিসকু আর অমর কিসকু আপিয়া ঠিকানা দ আতো মুটরা বেকেটল মেনা আর তালে বাগান ডাকোড়া বড়ুয়া মহেশ থানা মেমারি জেলা দ পূর্ব বর্ধমান খন মাইন খান আপে কোয়া নেহর তেনা সেরিং গোবিন্দ মুরমু আর সাঁওতেন কোয়া নোয়াটা সোজে দং সেরিং আজম তাবন পেয়ে

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামীকাল বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অনিশা ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 10 মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে গঙ্গার জলস্তর বেড়ে মালদার ভূতনির পাশাপাশি কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকার নদী তীরবর্তী গ্রামেও জল ঢুকেছে। বর্তমানে ওই ব্লকের প্রায় 6টি অঞ্চলের 200টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাড় দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রায় 15 থেকে 20 দিন জলবন্দী অবস্থায় রয়েছেন এলাকার মানুষ। আদিবাসী উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু গতকাল নৌকো করে বানভাসী এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। অন্যদিকে ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ এখনও জলবন্দী। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নৌকাই এখন দুর্গত মানুষের একমাত্র ভরসা। পুরুলিয়ার বাগমুন্ডির বলরামপুরে বান্ধবীকে খুন করে দেহলোপাটের আগেই পুলিশ অমিত কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে। গতরাতে নার্সিং পড়ুয়া ওই তরুণীর গলা কেটে খুনের পর বস্তাবন্দি করে তার দেহলোপাটের চেষ্টায় বেরিয়েছিল অভিযুক্ত। বলরামপুর থানার বিদ্যুৎ বিভাগের অফিসের কাছে নাকা চেকিংয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে সে। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির আওতায় দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে আজ সাইক্লোথনের আয়োজন করা হয়। শ্রীধাম বাজার এলাকা থেকে শ্রীধাম স্কুলের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সাইকেল র্যালিতে অংশ নেয়। সৈকত পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক দূষণ রোধ এবং উপকূলীয় পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় এই র্যালি থেকে। ছাত্রছাত্রীদের সঙ্গে সাইকেল চালিয়ে কর্মসূচিতে অংশ নেন সাগরের বিডিও অনন্ত কুমার গোস্বামী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগে 12 থেকে 19 সেপ্টেম্বর সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রশাসনিক সফর ও জন্মদিন উপলক্ষে বিজেপির সেবা সংকল্প অভিযানের একগুচ্ছ কর্মসূচি পশ্চিম বর্ধমানের আসানসোলের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা রাজ্য পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ প্রসঙ্গে শিশুদের কমিক্স বই উপহার দেওয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমানের সাধারণ মানুষকে আগামী 17 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় বাড়িতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান মন্ত্রী। পূর্ব বর্ধমান জেলার বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি রিয়েলিটি শো এর অডিশনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া গেছে। অডিশন দেওয়ার জন্য আজ সকাল থেকে প্রচুর প্রতিযোগী দীঘা, পুরী, কাঁথি, সিঙ্গুর, হরিপাল, কোচবিহার, মেদিনীপুর, সুন্দরবন সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অডিশন দিতে এসেছিলেন। গেট খোলার পর একসঙ্গে বহু মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। মাঝপথেই অডিশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় অসুস্থ আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
4: আজকের যাত্রা সিদ্ধিদাতা গণেশ, রচনা শৈলেন নাথ, পরিবেশনায় কন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ।

0: করো কি করো পার্বতী, বড় ক্রোধ সম্বরণ শান্ত হও, শান্ত হও দেবী,
1: শান্ত হব।
0: হ্যাঁ, তুমি যে পরমা প্রকৃতি, দয়া মায়া তুষ্টি, ক্ষমা শান্তি পুষ্টি, সকলই যে তুমি পার্বতী,
1: তাই
0: ও প্রাণেশ্বরী সুপ্রসন্ন হও, কৃপা করি রক্ষা করো দেবগণে
1: মহেশ্বর।
0: তোমারই কারণে মন শিব মোর নাম, তুমি বিনা সব তুল্য হই অবিরাম।
1: স্বামী সানে মধুর মিলন, যাহারা করিল হরণ তাহাদের কেমনি আমি করিব ক্ষমা।
0: প্রিয় মনোরমা, তুমি তো সামান্য নও, তুমি জগৎ তারিণী দেবী নারায়ণী।
1: স্মরণ করাইও না মোর পূর্ব ইতি কথা,
0: দেবী
1: জন্ম জন্মান্তরে পতি রূপে পেয়ে ধন্য হয়েছি সত্য, কিন্তু প্রভু
0: বলো প্রিয়ে,
1: বাসনা যে আমার
0: সন্তান লাভ।
1: হ্যাঁ সন্তান লাভ, আর তাহা আমি অবশ্যই লোভিতা, যদি ওই কুচক্ষি দেবগণ আমাদের সুখ বিহারী না দিত বাধা।
0: সত্য কহিয়াছ কথা, জানো প্রিয়ে, দেব ছলনায় হয়ে নিরুপায় যেই মাত্র করিলাম তব সঙ্গ ছিন্ন, জানো পার্বতী, যেন মনে হলো মোর শক্তি
1: তব শক্তি
0: হইল নিষ্ফল।
1: ভুলে না,
0: ভুলে যাও প্রিয়ে, ভুলে যাও সে সব কথা।
1: ভুলিব, ভুলিব কেমনে, সন্তানহীন রমণীর নিষ্ফল জীবন একমাত্র পুত্র হয় সুখের কারণ, সেই পুত্র সুখ হতে বঞ্চিত করিল যারা, না না ক্ষমা নয় দয়া নয় ওই দেবগণের প্রতি, দানিলে বাধা আমি তজিব জীবন।
0: কানিও না প্রিয়ে, শোনো বলি তবে এক গুচ্ছ কথা।
1: গুচ্ছ কথা?
0: হ্যাঁ, একান্তই সন্তান চাও তুমি, সন্তান?
1: হ্যাঁ চাই, চাই প্রভু এক সুযোগ্য সন্তান।
0: তাহলে বন্ধ করো মোর আরাধনা।
1: কি বলিলে?
0: শ্রীহরির তুমি করো আরাধনা।
1: শ্রীহরির আরাধনা?
0: হ্যাঁ, ওগো বরাননে পুণ্যব্রত করো ভক্তিযুক্ত মনে।
1: পুণ্যব্রত?
0: হ্যাঁ, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত, বড়ই মঙ্গলজনক ওই ব্রত। ওই ব্রত করি কত সতী লোভী আছে সুপুত্র সন্তান।
1: আমিও আমিও করিব পালন, করিব ব্রত অনুষ্ঠান, হরষিত মনে প্রভু দাও দাও বতির বিধান।
0: বেশ, মিটাইব এক্ষুনি তব পিপাসা।
1: শান্তি, বড় তৃপ্ত হলাম আমি, বারে বারে জন্ম লয়ে পাই যেন এমন সনাতন স্বামী।

0: প্রভু।
1: কি হয়েছে নারদ, এমন তত্ত্বপদে বিচলিত মনে এই গোলক ধামে?
0: হই হই, আবারও শুনি।
1: কি শোনো?
0: মুহুর্মুহু উলু আর সংকট ধ্বনি।
1: ও তাই বলো।
0: ক্রমশ আকাশ বাতাস ভরিয়ে তুলেছে, কোথা থেকে আসে প্রভু অমন মাঙ্গলিক সুর মূর্ছনা?
1: কৈলাস হতে।
0: কৈলাস হতে? কেন প্রভু?
1: তুমি জানো না নারদ?
0: জানলে জানার কথা কেন জাগবে প্রভু? আমি আপনার কাজে অন্যত্র ছিলাম তাই।
1: শঙ্কর পার্বতী পুত্র লাভ করেছে নারদ।
0: শঙ্কর মানে দেবাদিদেব মহেশ্বর আর দেবী হৈমবতী?
1: হ্যাঁ হ্যাঁ নারদ, হ্যাঁ, পুণ্যক ব্রত শেষে ব্রতের ফল লাভ করেছে।
0: কি আনন্দ, কি আনন্দ!
1: কিন্তু সব আনন্দ অচিরেই হবে নিরানন্দের কারণ যে নারদ।
0: কেন প্রভু, দেবকুল কি হয়েছেন বিরু?
1: না না না না, নবপুত্র দর্শনার্থে সকলেই কৈলাস গমন করেছেন, করেছেন প্রাণ ভরে আশীর্বাদ।
0: তাই
1: যশস্বী হয়ে সর্বাগ্রে পূজা পাওয়ার আশীর্বাদ করেছেন স্বয়ং ব্রহ্মা। শিবের সমান অক্ষয় পরমায়ু দান করেছেন বিষ্ণু। দাতা হবার কামনা করে প্রিয় পুত্রে আশীর্বাদ জানিয়েছেন স্বয়ং মহেশ্বর।
0: বড়ই ভাগ্যবান ওই বালক। কিন্তু প্রভু জাগে কৌতূহল অন্তরে।
1: কৌতূহল?
0: জানতে ইচ্ছে করে প্রভু অমন জ্যোতির্ময় সন্তান কে, কার হলো আগমন, কোন দেবতা নাকি মানব, কৈলাসপুরীতে কার হলো অধিষ্ঠান?
1: কৃষ্ণ ভগবান।
0: কৃষ্ণ ভগবান?
1: ও কি, ও কি নারদ, তুমি অমন চমকে উঠলে কেন?
0: ভগবান শ্রীকৃষ্ণ
1: গণেশ নামে পার্বতীর পুত্র রূপে লভিয়াছে জনম। শুধু তাই নয় নারদ, শুধু তাই নয়, আরো ভিন্ন ভিন্ন নাম লয়ে ধন্য করিবে ওই মর্তধাম।
0: নারায়ণ নারায়ণ, জয় জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়।
1: তুমি যে একেবারে আনন্দে আত্মহারা হয়ে উঠলে নারদ।
0: হব না প্রভু আমার।

0: তিনি জগতের নাথ, জগতের মঙ্গল সাধন করবেন সত্য। কিন্তু নারদ, শিশু অবস্থা থেকেই তার যে দুরবস্থা, যন্ত্রণাময় জীবন শুরু হলো, তা তুমি জানো কি?
1: যন্ত্রণাময় জীবন?
0: হ্যাঁ হ্যাঁ নারদ, যন্ত্রণাময় জীবন। খুব শীঘ্রই হবে শনিকোপে গণেশের গজমুণ্ড ধারণ।
1: নারায়ণ নারায়ণ, সে কি প্রভু আমার গজমুণ্ড ধারণ?
0: হ্যাঁ।
1: কেন কেন প্রভু?
0: পরে জানতে পারবে সব। দেখা যাক ঘটনাটা কি হয়।

0: 妈妈，哦，妈妈，
1: 哦，小妮妈妈，
0: 哎，哎，侬呢？一头白的那子，出头白菜，这个这个。妈妈，哦，妈妈，
1: 你谁呢？চল কেটে পড়ি
0: সেখানে লম্বি খালি হাতে ফিরে যাব তাহলে ফিরে গেলে জ্যান্ত রাখবে মামার
1: ওদিকে সবাই যদি শেষ হয়ে যায়
0: সবার শেষ ও ক্ষতি নেই নর্তকীরা যদি চলে যায়
1: এই ভিঙ্গি
0: জানিস জানিস লম্বি সেই কিন্নরি নর্তকীরা না আমার দিকে চেয়ে এমন মুচকি মুচকি হাসছিল আর ফিরে ফিরে আমার দিকেই তাকাচ্ছিল
1: না মিথ্যে কথা বরং আমার সাজগোজ দেখে ও মোহিত হয়ে গিয়েছিল
0: না তোর দিকে না আমার দিকে
1: না আমার দিকে
0: বলছি আমার দিকে
1: বলছি আমার দিকে
0: বলছি আমার দিকে
2: কি ব্যাপার তোমরা এখানে
1: এই যে মামা তুমি বিচার করে দাও তো মামা সেই কিন্নরিটা কার দিকে তাকাচ্ছিল
0: ঠিক করে বিচার করবে মামা
2: বিচার করব
1: বাবা সবাই যেসব দেবতা মুনি ঋষিগণ এসেছে
2: দেবতা মুনি ঋষিগণ এসেছেন কেন
1: ওদের মধ্যে একজন কিন্নরি
3: কি বলবো মামা বাপরে বাবলে না তোমার গায়ে কাঁটা দিয়ে উঠছে
0: আমার তো গায়ে জোর হচ্ছে
2: দপ্ত হওয়ার পাঁচিনের দল কি জন্য এসছো তাই বলো
3: কেন তোমায় বলিনি
0: না বলিনি তো আর কি করে বলবো বলো তুমি তো দেখছি একবারে মুখটা নিচু করে রয়েছো আমাদের দিকে তাকাচ্ছি
2: না চাইলেও বুঝতে পারছি তোমরা সেই কৈলাসে দুই অবতার নন্দী আর ভৃঙ্গি
0: কি ধরেছো চর দেখি কৈলাসে
2: কৈলাসে কেন
1: বাবার ছেলে হয়েছে গো মামা
0: মানে মানে আমাদের ভাই হয়েছে গো মা বললেন সব দেবতারা এসেছেন তোরা তোরা আমার ভাইকে দেখে নিয়া তারা মানে মুখ দর্শন করে যাক
2: না তা হয় না আমাকে দেখলেই সবাই এর যত অঘটন হয় তোমরা বলো গিয়ে শনিচর আসবে না
1: দেবী পার্বতী যার মা কৈলাস অধিপতি শিব যার বাবা তার ঘটবে বিপদ
0: চলো না মামা
2: বললাম তো যাবো না
1: কেন যাবে না
0: কার ভয় শুনি
2: তাহলে বলছি শোনো বাল্যকাল থেকে আমি কৃষ্ণ ধ্যানে মগ্ন থাকতাম এখনো থাকি একদিন আমার সতীসাথী ভার্যা অতীব সুন্দরী আমার কাছে এলো
1: মানে সে সময় তুমি ধ্যান করছিলে
2: হ্যাঁ

0: স্বামী স্বামী
1: কে কে ডাকে মোরে স্বামী বলে,
0: আখি নেড়ে চাও পরাণ জুড়াও, আসিয়াছে প্রাণেশ্বরী, অনুরক্ত হও মোর প্রতি, আমি তব বিবাহিতা ভার্যা চিত্ররথ,
1: চিত্ররথ
0: ঋতুসন শেষ করি আসিয়াছি তব পাশ, তৃপ্ত করো তৃপ্ত করো স্বামী মোর কামনা,
1: ফিরে যাও ফিরে যাও তুমি।
0: স্বামী কি কহেছে তুমি, ফিরে যাব?
1: শ্রীহরিরে করি ধ্যান, নাহি মোর বাচ্য জ্ঞান, হরিপদ শরীর নিরন্তর।
0: চমৎকার অতীব চমৎকার তব ব্যবহার, এত কষ্ট মোর পানি চাহিতে তোমার, তাহলে শোনো দেব শোনো ঈশ্বর, পতিব্রতা সতী যদি হই আমি, দিতেছি অভিশাপ তোমায়, যেদিকে ফিরাবে দৃষ্টি বিনষ্ট হইবে সৃষ্টি, তুমি শুধু রহিবে নিরুপায়।
1: কি করি কি করি আমি উপায়, মিনতি রাখো প্রিয়ে, সাত করো প্রত্যাহার প্রাণেশ্বরী,
0: প্রাণেশ্বরী উপায় নাহি কো আর অভিশাপ ফেরাবার, মুখে বার বার বার করো হরি হরি, কাঁদো কাঁদো দেব শনৈশ্বর, কাঁদো কাঁদো অবিরত।
2: ও তাই তুমি যেতে চাইছো না?
1: হ্যাঁ তাই।
2: ঘাবড়ে যেও না মামা, ও সাপে কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, তুমি চলো, মা অন্তত দেখুক আমরা মানে তার ছেলেরা আজ্ঞা পালন করতে পেরেছি কি না।
1: বেশ চলো তবে।
2: হায় হায় হায়, এ কি হলো এ কি হলো, শরীর কষ্টে গণদের মাথা কামড়ে গেল, মাঝি আমার মূর্ছা গেল, মাঝি আমার মূর্ছা গেল।
3: নন্দী ভৃঙ্গি যাও তোমরা উত্তর দিকে, নিদ্রিত হেরিবে যারে পথের উপর উত্তর শয়ানে, মুন্ডটি কাটিয়ে আনো তার এইখানে, সেই মুন্ড গণেশের স্কন্ধে দাও বসিয়ে, বাঁচিবে শিবপুত্র এ কৈলাসপুরীতে। শোনো দেবগণ নাহি করো চিন্তা, এখনই ফিরে পাবে পার্বতী সন্তানের জীবন, হস্তি কিংবা দানব যাহার মুন্ড পাইবে তাহারই মুন্ড জুড়ে দাও স্কন্ধে।
4: তুমি শনৈশ্বর, এসো মোর নয়ন সম্মুখে, তোমার কাজ, তোমার জন্য আমার সন্তান হস্তিমুণ্ড করিল ধারণ, জেনে রাখো পাষণ্ড দিন অভিশাপ, অচিরেই তুমি হবে বিকলাঙ্গ, এটা রাখিও স্মরণ।
1: না এ কি করলে দেবী, তুমি করলে এ কি অভিশাপ দিলে তুমি শনৈশ্বরে?
4: শোনো শনৈশ্বর, উত্তেজনার বসে তোমাকে আমি অভিশাপ দিয়েছি সত্য, তবে জেনে রেখো আমার বরে তুমি দীর্ঘজীবী হবে, সব গ্রহের মধ্যে তুমি হবে শ্রেষ্ঠ গ্রহ দেবতা মণ্ডলে।
1: শান্তি শান্তির প্রলেপ পেনো কিছুটা মনে।

0: নারদ, ওহে নারদ,
1: প্রভু
0: কোন জগতে তুমি করো বিচরণ?
1: ভাবছিলাম প্রভু।
0: কি ভাবছিলে নারদ?
1: কে কৃষ্ণ, কে বিষ্ণু, কেই বা নারায়ণ?
0: সবই এক নারদ, সবই এক, ভিন্ন কালে ভিন্ন নাম ধারণ। শ্রীহরি এই জগৎ করিছে পালন, ঈশ্বর এক ও অদ্বিতীয়, আর কিছু নন।
1: কিন্তু প্রভু, গজমুণ্ড ধারণ করি প্রভু বজন,
0: ওই হের জাহ্নবীর তীরে বসি করিতেছেন ধ্যান,
1: আর পাশে ওই যুবতী,
0: যুবতী তবে কি

0: কে কে ওই যুবক? গজমুণ্ডধারী জাহ্নবীর তীরে বসে অহরণ কৃষ্ণ নাম করে ভজনা দেখি দেখি দেখি, আহা, চন্দন চৈত্যিত দেহ, রত্ন অলঙ্কার, কৃষ্ণ পাদবদ্ধ ধ্যান করে অবিরাম। কেও সুন্দরী রমণী আমি, তুলসী যুবতী, ফেরিয়া কেন হই কামাতুরা অতি? কেও
1: আমি গজানন তুলসী।
0: সর্বনাশ, কেমনে জানিলু মোর নাম, তবে কি অন্তর্যামী?
1: হ্যাঁ তুলসী।
0: নামও যখন জানে তাহলে আর কিসের ভয়? জিজ্ঞাসা করে দেখি, মহাশয় কার ধ্যান করো তুমি, দাও বিবরণ, গজমুণ্ড কেন তব, কিসের কারণ?
1: উত্তর নাহি পাবে।
0: ধ্যান ভঙ্গ করি, তুমি ওঠো যোগীবর, বাড়ি ফিরিয়া চাও, দেখো মোর বেশভূষা সাজ।
1: আহ, কেন তুমি ধ্যান ভঙ্গ করিছো আমার? পাপ ভাগী হতে চাও কি জগৎ মাঝারে?
0: ধর্মধ্বজ কন্যা আমি, তুলসী যে নাম, তোমারে পেতে চাই পতিরূপে আমি, এই মোর মনস্কাম।
1: কি বলিলে? না না, ক্রোধ নাহি সাজে মোর, শুনো মা তো, শুনো বলি বচন আমার, দ্বার পরিগ্রহের স্বাদ নাহি কো আমার।
0: প্রভু,
1: সাধুগণ নারী সঙ্গ করে পরিহার, কেন জানো?
0: আমি আমি সে নই।
1: অতি কামাতুরা তুমি বুঝিয়াছি আমি, বরং অন্বেষণ করো যেথা কোনো আছে কামাতুর স্বামী।
0: না, আমি চাই শুধুই তোমায়, নচেত তোমারে নাই পাই যদি, দিব অভিশাপ, অবহেলে তোমায়।
1: অভিশাপ? জানো তুমি কে আমি, কার সন্তান?
0: হ্যাঁ হ্যাঁ জানি, পার্বতীর পুত্র তুমি গজানন, দেবগুণপতি, চেনো না গো তুলসী রে তুমি, তাই নাই মতি, অভিলাষ যেহেতু মোর হইল না পূরণ, অভিশাপ দিতেছি তোমায় করহ শোভন।
1: অভিশাপ?
0: হ্যাঁ, বিবাহ বন্ধনে আবদ্ধ তুমি হইবে নিশ্চয়।
1: না, দ্বার পরিগ্রহ আমি করিব না কভু।
0: তুলসীর অভিশাপ ব্যর্থ হবে না কভু।
1: সত্যই তুমি অভিশাপ দিলে তুলসী, এত কাম এত কামনা তব। শোনো তবে তুলসী, আমি তোমা দিনু অভিশাপ, অসুর ধরণী হয়ে তুমি রহিবে ধরায়।
0: না, ক্ষমা ক্ষমা করো নাথ।
1: তারপর তুলসী বৃক্ষ হয়ে জন্ম লবে নিশ্চয়।
0: না, ফেরাও অভিশাপ বাণী।

যাও। শঙ্খচূড়ে পতি রূপে লাভ করো যুবতী, অভিশাপ শেষে হবে তুলসী সতী। আরো স্থির যেন মোর পূজায় লাগিবে না তুলসী, হইয়াছ মোর কাছে দোষের দোষী। যাও দূর হও মোর দৃষ্টিপথ হতে।

0: তেজ ভাব অহংকার করিয়া চূর্ণ একে একে ক্ষত্রিয় কুল করিলাম নির্মূল আমি আমি পরশুরাম এ কবিন সভার ক্ষত্রিয়ে করিয়া নিধন হইলাম যশস্বী অবনী মাঝারে এসবিক মোর সমান অহ যদি কেহ এসো আছে এসো মোর যুদ্ধ সাধ মিটাইব তরায় রং দেহি রং দেহি আছো কঞ্জন না সকলেই মৃত
1: আমরা কিন্তু এখনো
2: মরিনি চাঁদু এই দেখো এখনো বেঁচে আছি
0: কে ও নন্দী ভৃঙ্গে
3: এমন অসময়ে কেন বাবা পরশুরাম
1: তোমার কি জিজ্ঞাসিস বলে কোনো জ্ঞান নেই
0: আবার ভগবান কোথায়
3: ঘুমোচ্ছেন
0: আমি তার দর্শন প্রার্থী
1: এখন নয় পরে কেটে পড়ো দেখি চত্ব সব
0: কি বললে
3: কোথায় একটু মোজ করে বাবার প্রসাদ খাবো তা নয় দিল বারোটা বাজিয়ে
1: মাকে যদি বলে দেন এখন তোমার দপা রপা করে ছাড়বে যাও পরে আসবে
0: কিন্তু
3: তা কি অভিপ্রায় এসেছো শুনি
0: ক্ষত্রিয় ধ্বংস করেছি আমি
1: বাহ করেছো তা কি বললে
0: যার কৃপায় ধ্বংস হলো তাকে একটু দর্শন করে প্রণাম করবো
3: ক্ষত্রিয় নিধন করে প্রণাম করবে এটা শুভ কাজ নয়
0: ভগবান মহাদেব আমার গুরুদেব কিনা তাই
1: তাহলে
2: তুমি আমাদের গুরু ভাই
1: গুরু ভাই
0: হ্যাঁ তাই তো হচ্ছ
3: তাহলে আর কোনো লজ্জা নেই চেয়েই ফেলি বল ভেঙ্গি
1: চাইলে চাইলে কি দেবে চোখগুলো দেখে দেখছি ফোলা ফোলা হয়ে উঠেছে
0: কি চাই বলো যা চাইবে তাই পাবে রাজ্য পাঠ ধন দৌলত সব
3: ওসব বাজে জিনিস নিয়ে আমরা কি করব
1: চাই কাজের জিনিস
0: কাজের জিনিস
1: বুঝলি বাচ্চা কিছু না দিলে কিছু পাওয়া যায় না
0: বেশ কি চাই বলো
3: একটু গেজা দিতে পারবে
0: ও এই কথা কত নেবে যত চাইবে ততই পাবে
3: তাই ব্যাস ব্যাস তাহলে আর কোনো অসুবিধে নেই তুমি দিব্য শিবালয়ে যেতে পারো
1: আমরা আমার ছাড়পত্র দিয়ে দিলাম যাও বাবার বন্দনা গাইতে গাইতে
3: কি
1: ঘনপতি আসছে মনে হচ্ছে
2: চল কেটে পড়ি
0: যাক নিশ্চিন্ত বিশালাক্ষ বিরূপাক্ষবান বিকটাক্ষ বাবার যত অনুচর এমনকি নন্দী ভেঙ্গি পর্যন্ত বস হয়েছে কাজেই গুরুদেবের কাছে যেতে আর কোনো ভয় নেই
4: হে শিব শঙ্কর ভোলা মহেশ্বর তোমার

0: কে এই অসময়ে বাবার বন্দনা গান গাইছে? এ কি ভার্গব নন্দন?
1: হে ও গজানন,
0: আর্যাসহ মহাদেব নিদ্রিত এখন, সম্ভব নয় কোথায় তাহার দর্শন।
1: অবোধ বালক তুমি, তাই এহেন বচন, শিবের নিকটে আমি নিশ্চয় করিব গমন।
0: তারই আমি যেতে নাহি দিব তথায়,
1: বৃথা স্থলন বাধা দেবে কুঞ্জন। ওহে গণপতি, দর্শনে চলিলাম আমি শঙ্কর পার্বতী।
0: পুনর্বার বলি আমি, দিব বাধা দান, এই স্থানে রহ তুমি, করো অবস্থান।
1: না না না, কেন সত্য নাহি কারো দিতে মোরে বাধা।
0: পরশুরাম, ধৈর্যের নিও না পরীক্ষা, আদেশ অমান্য করো যদি আর বার, সমুচিত শিক্ষা দিব, না পাবে নিস্তার।
1: সমুচিত শিক্ষা? রে বালক, নিষ্ফল বাক্য তব নাহি ওর দা, মনে রাখিস যমদগ্নি পুত্র আমি, নাম পরশুরাম।
0: আমিও ক্ষত্রিয় নহি, নহি কার্তবীর্য নিপতি, মহেশের পুত্র আমি দেব গণপতি। গুরু ভ্রাতা বলে যদি ভাব দুর্বল, উচিত শিক্ষা দিব, পাবে সমুচিত ফল।
1: দেবের কুমার কিংবা ঋষির কুমার, দেখি কে কত বড় বীর, এই আমি তুলিলাম কুঠার।
0: আমিও করিলাম দেখো শুণ্ডের বিস্তার, যোজন কোটি দূর হলো শূন্য আমার।
1: ও কি গরুর যেমন ধরে সামান্য নাগেরে, সেই রূপ কেন শূন্য ধরে পরশুরামের।
0: সপ্ত দ্বীপ আদি সর্প করাইব দর্শন।
1: রক্ষা করো, রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো।
0: শুণ্ডে ধরি তোমার এবার করাইব বিশ্ব ভ্রমণ, পরিশেষে ওই সাগর জলে করিব ক্ষেপণ।
1: না না না,
0: এবার শুণ্ড দিয়া ঘুরাইব বৈকুণ্ঠ ধাম, কত বড় বীর তুমি, এবার ভাব পরশুরাম।
1: ভয়ে ভীত কম্পিত, ওগো ওগো আমি যে ঋষির নন্দন,
0: ভূমি পরে আশ্রাইলাম তোমা, নাও এখন করহ রোদন। একবার নিষ্ক্ষত্রিয় করিয়াছ ধরা, সামান্য বালকের কাছে কেন আদমরা?
1: উপহাস পরশুরামের করো উপহাস, এখনো মরি নাই আমি, আসি জীবিত, তোমার ওই গজযন্ত্র আমি করিব উৎপাটিত।
0: তাই নাকি?
1: তোমার পিতার অস্ত্র পাশুপথ হানি, এখনই কারিয়া লব তোমার জীবন খানি।
2: শান্ত হও পরশুরাম, এমন ভুল কাজ করিও না তুমি, প্রলয় ঘটিবে,
1: অযোগ প্রলয় নাহি হব ক্ষান্ত, এই আমি হানিলাম পাশুপথ দুর্দান্ত।
0: তোমার ওই অস্ত্র আমি এই বাম দান্ত দিয়া করিলাম ধারণ।
1: মাতো প্রতিশোধ, চরম প্রতিশোধ। কিন্তু এ কি আমার সর্বাঙ্গ কম্পিত হচ্ছে কেন, কার ভয়ে? তবে কি মাতা পার্বতী, গুরুদেব, পিতা শঙ্কর, কে কে বলে ওরে পামর, ও যে তোর গুরু ভ্রাতা। হায় হায় হায়, এ আমি কি করলাম।

0: বন্ধকর কৈলাসের উৎসব, মূর্ছিত গণেশ, চেতনা নবী জীবনে করুণা আনন্দ কিংবা হৈহুল্লোড়, আজই আজই আমি পরশুরামে দেব উচিত শিক্ষা। গুরু পুত্রের এহেন ব্যবহার পরিত্রাণ নাহি কোথার, কোথা কোথা তুমি ভার্গব নন্দন পরশুরাম।
1: মা তো রুষ্টা কেন ভক্ত পুত্র পরে, শান্ত হও গণেশ জননী, সব অপরাধ ওর করে দাও ক্ষমা।
0: ক্ষমা
1: গুরু ভ্রাতা মোর পরশুরাম, কাজেই
0: না
2: দাঁড়িও না, দাঁড়িও না আঘাত মাগো, করে দাও ক্ষমা। বীর আমি, গর্পি আমি, কিন্তু মাগো জ্ঞান চক্ষু খুটি আছে ওই গণপতির কাছে,
1: আমার কাছে।
2: কুণ্ডে জড়ায় মোরে পাহাড়ে আঘাত, কখনো বা সাগরের জলে করিয়াছ নিক্ষেপ, তখনই বুঝিয়াছি গণেশ তুমি কত বড় বীর।

0: না, আর নহে অভিশাপ। অভিশাপে অভিশাপে জর্জরিত দেবকুল, ক্ষতিগ্রস্ত জীবকুল।
1: জীবকুল
0: সামান্য এক হস্তি, সে কেন কষ্ট পায়, কিসের কারণ?
2: গণেশ
0: উত্তেজনার বশে মাগো, আমিও করিয়াছি ভুল, তাই ইহা সংশোধন করিয়া লইতে চাই এখন।
3: হস্তি কোন হস্তি, কার হস্তি, কিবা কারণে কার কাছে পেল সাজা?
0: জানো না ইন্দ্রের কথা, কথা দুর্বাসার, পরে এক সময় বলিব নিশ্চয়।
2: হ্যারে গজানন, এত কিছু তুই জানলি কি করে?
0: আমার কিছুই অজানা নহে মা, কে আমি জানো না কি তুমি?
3: আমি জানি, আমি চিনিয়াছি তোমায়, তুমি জগৎ প্রভু, জগতের স্বামী।
2: পরশুরাম, এ যদি হয় তোমার অন্তরের কথা, কভু না দিব আমি অভিশাপ ব্যথা। ভোলানাথের অনুনয়ে রাগ দেশ লইলাম তুলে,
3: পিতা মোরে করিয়াছেন ক্ষমা।
2: তবুও শুনিয়ে রাখো ঋষির নন্দন, মোর পুত্রের কাছে তুমি ভেকের মতন, সহস্র কোটি যোদ্ধা বীর যদি হেতা আসে, গণেশ করিতে পারে হত্যা অনাসে।
3: মা,
2: কিন্তু গণেশ কি পাময়, জিতেন্দ্র অতি সামান্য পিপীলিকা, নামারে গণপতি।
3: জানি মা গো জানি, কৃষ্ণ অংশভূত সেই কৃষ্ণের সমান, সর্বাগ্রে পূজা তাই পাবে গজানন।
2: তুমি ইহা জানিলে কেমনে?
3: মা গো, দিব্য দৃষ্টি বলে যে আমি দেখিতে পাই, বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে গণেশ পূজিত সদাই।
2: শান্তি, বড় শান্তি।
0: পরশুরাম, অনুমান ভ্রান্ত নহে, নহে দেখিবার ভুল, অল্পে সন্তুষ্ট আমি সামান্য জল ফুল, আর একটু শ্রদ্ধা সহ ভক্তির মাঝে বাধা পড়ে রব যত ভক্তের কাছে, মনের বাসনা আর কামনা যত পূরণ করিয়া যাব আমি অবিরত।
3: গণেশ,
2: তাই হ বাবা, জগতে সবার দুঃখ আর যত ক্লেশ নিবারণ করে হ সিদ্ধিদাতা গণেশ। কিন্তু কোন মন্ত্রী হবি তুই পূজিত বাবা?
0: মা তো ভক্তের বিদন বাক্য হোক সে মন্ত্র, পরশুরাম ওম খর্বং সুলতনুং গজেন্দ্রবদনম লম্বোদরম সুন্দরং প্রসন্ন মদগন্ধলুব্ধ
3: হতে ফেসে আছে।

0: যাত্রানুষ্ঠান সিদ্ধিদাতা গণেশ এখানেই শেষ হল। রচনা শৈলেন নাথ, পরিবেশনায় কন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহেশ্বর ও শনি, অরুণ রায়। স্তোত্রপাঠ ও গণেশের চরিত্রে সনদ বন্দ্যোপাধ্যায়, নারদ ও নন্দী প্রাণেশ চক্রবর্তী, নারায়ণ রাজীব চট্টোপাধ্যায়, পরশুরাম বসন্ত ঘোষ, পার্বতী সুপ্রভা মান্না, তুলসী জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, চিত্ররথ মৌমিতা দাস। ভৃঙ্গির ভূমিকায় অভিনয় করেছেন ফণী ভট্টাচার্য। গীত রচনা বিমল মিত্র, সুর সংযোজনা সলিল দাস ও চায়না দাস, কণ্ঠসঙ্গীতে বিশ্বনাথ খাঁ, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, প্রদীপা কোলে, সুপ্রভা মান্না, মৌমিতা দাস, সলিল দাস ও চায়না দাস। যন্ত্রসঙ্গীতে কিবোর্ড চণ্ডীদাস, কর্নেট জহুর মালিক, বাঁশি সুকুমার মুর্মু, তবলা ও আবহ সঙ্গীতে সুপ্রিয় লাহিড়ি। অন্যান্য ভূমিকায় মাধুরী ঘোষ, কৃষ্ণা দাস, মিঠু কোলে, সনদ ঘোষ, কাকুলি বন্দ্যোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অর্ঘ্য রায়, অর্ঘ্য রায় ও কাজল দাস। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম, কাজের ভাষা বাংলা। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। রাজ্য সরকার প্রশাসনিক কাজে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছে। এই পদক্ষেপ যে করা হবে বিধানসভায় আগেই তা সরকার জানিয়েছিল। এবার মুখ্য সচিবের পুরোপুরি বাংলায় লেখা ও সই করা সরকারি আদেশনামা প্রকাশ করে জানানো হয়েছে যে গত 1 সেপ্টেম্বর থেকেই প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হল। এখন থেকে নাগরিকদের সঙ্গে যোগাযোগ, আবেদন গ্রহণ, উত্তর দেওয়া, বিজ্ঞপ্তি প্রকাশ, আদেশনামা, পরিষেবা তথ্য এবং অন্যান্য সব রকম কাজে বাংলারই ব্যবহার হবে। পুলিশের কাছে অভিযোগ দাখিলের ক্ষেত্রেও বাংলা ভাষাতেই আবেদন লেখা যাবে। নিঃসন্দেহে এ এক সাধু উদ্যোগ। অবশ্যই এর উদ্দেশ্য রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলার বিকাশ এবং এর মর্যাদা ও গুরুত্ব বাড়ানো। পাশাপাশি হিন্দি, নেপালি, সাঁওতালি, রাজবংশী, কামতাপুরি, কুড়মালি ইত্যাদি সব মাতৃভাষাকে সংস্কৃতি ও সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে সরকারি আদেশে। আমরা আশা করব সরকারি এই উদ্যোগ গুরুত্বের সঙ্গে কার্যকর হবে, কারণ এর আগেও এ ধরনের উদ্যোগের কথা শোনা গেলেও কোনোটাই কার্যকর হয়নি। বাংলার ব্যবহার বাধ্যতামূলক করার সমস্যাটি বহুমুখী ও নিঃসন্দেহে জটিল, কিন্তু এর সমাধান একটি, তা হল এ রাজ্যে চাকরি পেতে হলে বাংলা ভাষা ভালোভাবে জানা ও শেখা যে বাধ্যতামূলক এই ধারণা মানুষের মনে চারিয়ে দেওয়া। বাবা মা যদি জানেন বা বোঝেন যে ছেলেমেয়েরা ভালো বাংলা না শিখলে তাদের ভবিষ্যৎ অন্ধকার, বাংলা শুধু ভাব বিনিময় নয়, কাজেরও ভাষা, একমাত্র তাহলেই ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এখন যে জায়গাটা ঐতিহাসিকভাবেই ইংরেজি দখল করে আছে, সরকারি উদ্যোগ কার্যকর করতে গেলে কম্পিউটার ব্যবস্থা, দপ্তরে দপ্তরে নথি সংরক্ষণের জন্য বাংলা ভাষায় দক্ষ কর্মী তৈরি করতে হবে, বাংলায় প্রশিক্ষণ, সরকারি পরিভাষা, শব্দকোষ তৈরি করতে হবে, বাংলায় অনুবাদ, নথি সংশোধনের জন্য উপযুক্ত কর্মী বাছাই করতে হবে। এতে এমন একটা ধারণা তৈরি করা যেতে পারে যে বাংলা ভাষা ভালোভাবে না জানলে এখানে চাকরি করা সম্ভব নয়। এখন প্রশ্ন হল, ছাত্রছাত্রীরা ভালোভাবে বাংলা শিখবে কোথায়? এর অবধারিত উত্তর, কেন, স্কুলে। কিন্তু রাজ্যের বাংলা মাধ্যম স্কুলগুলির অবস্থা কেমন? এর উত্তরে হয়তো মাথা নিচু করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মুষ্টিমেয় কিছু নাম করা স্কুল ছাড়া রাজ্যের বেশিরভাগ বাংলা মাধ্যম বিদ্যালয় দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। শিক্ষক আছে, ছাত্র নেই, আবার কোথাও পড়ুয়া থাকলেও পরিকাঠামো নেই। বাংলা মাধ্যমের কত স্কুল যে বন্ধ হয়ে যাচ্ছে! সরকারি হিসেব অনুযায়ী রাজ্যের 19,000 স্কুলে বুনিয়াদি পরিকাঠামোই গড়ে তোলা যায়নি। বলাই বাহুল্য, এগুলির মাধ্যম বাংলা। এমনিতেই বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাষা শিক্ষা দুয়োরানি। সেখানে গরিবের ভাষা বাংলা, উচ্চ, মধ্য, নিম্ন সব বিত্ত ও চিত্তের মানুষের কাছেই বাংলা শিখে কি হবে? এই মানসিকতা পাল্টায় না। শিক্ষা যেন এখন মূলত উচ্চ মূল্যের বেসরকারি পণ্য। সরকারি শিক্ষা ব্যবস্থাতেও ক্রমশ বেসরকারি হাত থাপা বসাচ্ছে। সাধারণ কলেজি শিক্ষার ওপর পড়ুয়া বা বাবা মায়েরা অনেক সময় আর ভরসা করতে পাচ্ছেন না। স্থায়ী চাকরি, আকাশের চাঁদ পাওয়ার সামিল হয়ে উঠছে। কোনো একটা কিছু জুটিয়ে নেওয়াই এখন লক্ষ্য। সেখানে কম্পিউটার জানাটা অপরিহার্য। এই পরিস্থিতিতে ভালো বাংলা ভাষা শেখা, তা দিয়ে কি হবে? একমাত্র চাকরি পেতে যদি কাজে লাগে, তাহলেই নতুন প্রজন্ম ও তাদের বাবা মায়েরা বাংলা নিয়ে উৎসাহিত হতে পারে। তবে এ কথাও ঠিক, মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য মাতৃভাষার প্রতি মর্যাদাবোধ ও এর বিকাশ অবশ্যই দরকার। তাই প্রশাসনিক কাজের পাশাপাশি রাজ্যের কিছু এলাকা বাদে সব স্কুলে বাংলা শেখা ও তাতে পাশ করা বাধ্যতামূলক করতেই হবে। সব বিপণী এবং প্রতিষ্ঠানের নাম বাংলাতে লেখা বাধ্যতামূলক হওয়াও জরুরি। সবাইকে বোঝানো ও জানানো দরকার যে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা, এবং এ ভাষা শিখেও কাজ পাওয়া এবং কাজের জায়গায় উন্নতি করা সম্ভব। তাই

0: বাংলা ভাবের পাশাপাশি কাজের ভাষাও হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা। সরকারের সদিচ্ছা থাকলে এ কাজ করা সম্ভব, কারণ দেশের অনেক রাজ্য তা আগেই করে দেখিয়েছে। সমীক্ষা শেষ হল। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যমও বটে। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: হম আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকমস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।
1: মহামারী, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখায়া হ্যায় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা কত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা ঐক্যমত হন। প্রধানমন্ত্রী আজ মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে বলে কথা দিয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপ্রিল এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপরও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়া গেছে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন বার ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জামশেদ কুচকারোভের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী সীতারামন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স ধারাবাহিকভাবে তার বিশেষ অবদান রেখে চলেছে এবং ভারত এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে তার যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানাম গেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের ওপর আলোচনার সফল সমাপ্তি প্রশংসা করেছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমানে হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয় অগ্রগতির এ এক বড় সুযোগ বলেও উল্লেখ করেন তিনি। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 130 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় উদ্ধারকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। এই ফেরি নৌকোটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমাতানের দিকে যাচ্ছিল। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশকে তারা 40 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 18 ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। নানা রঙের গান 8:30, 8:55 এ মাসের গান শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।

রাত নটায় শিক্ষাঙ্গন থেকে চাঁদপাড়া বাণী বিদ্যাবিথি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। পত্রালী মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 9:30, 9:45 রাগ প্রধান গান শিল্পী তৃষা পাড়ুই। রাত 10টায় রবি বাসুরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, আজ শুনবেন সেতার শিল্পী সুমিত সিং পদম। এটি আকাশবাণী জলন্ধর কেন্দ্রের নিবেদন। মানিক দাসের পরিবেশনায় লোকগীতি রাত 11:00, 11:10 বাংলা আধুনিক এবং ছায়াছবির

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত ৮টায় ছায়াছবির গান, নানা রঙের গান, ৮:১৫, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট ৯:১৬।

10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: দিদি তোকে নয় এটাকে মোবাইলটা চার্জ করতাম
1: বুদ্ধিতে চার্জ দে
2: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে
1: দেখলি
0: বাবা দাঁড়াও আমি পে করছি সিগন্যালই নেই
2: এবার কি করবে
0: আছে তো ফ্রি ওয়াইফাই
1: বোকা সুধরে যা
2: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই
0: মানে জালিয়াতিকে বলো বাই বাই
2: আরবিআই এ কথা বলে
3: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
4: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও বামফ্রন্ট আগেই তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে রেজিনগরের জন্য মনোনয়ন জমা দিয়েছে এজেইউপি তৃণমূল কংগ্রেসের প্রতীক বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এখনও কিছু বক্তব্য থাকলে তা নথিপত্রসহ আগামী বুধবার দুপুরের মধ্যে নির্বাচন কমিশনে জমা দেবার নির্দেশ 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ আদালতের নির্দেশে সমাধি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আসছে বিস্তারিত খবরে ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন আকাশবাণীকে আজ তিনি জানান বর্ধমানের একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায় ওই ঘটনায় তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয় এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে এ নিয়ে তদন্ত চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন
5: ডাক্তারবাবু ক্রেডেনশিয়াল যেগুলো ছিল আমাদের মনে হয়েছিল যে সেগুলো সততা এবং সত্যতা দুটোই যাচাই করা উচিত সেখান থেকে আমরা দেখি যে উনি ভুয়ো বা ফেক হওয়ার হাই চান্স তদন্ত শুরু হয় এবং এরকম আরও অনেক ডাক্তারবাবুর কথা আমাদের ধীরে ধীরে কানে আসে বা সন্দেহ হয় তাদেরকে নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে তারা জানতে পারবেন যে কজন সত্যি ভুয়ো ডাক্তার ছিল বা তাদের পরিচয় এবং স্নাতকোত্তর ডিগ্রি বা কোনো রকম ডাক্তারির প্রশিক্ষণ পেয়েছে কিনা সেটা আমাদের তখন তদন্তের পরে আপনাদের জানাবো
4: এদিকে ভুয়ো ডাক্তার ইস্যু সহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি তাঁর অভিযোগ এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ্য অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক ড রাজীব পাণ্ডে অভিযোগ করেন ভুয়ো নথি ব্যবহার করে অন্তত 5 জন টেকনিশিয়ান এরাজ্যে রোগী চিকিৎসায় যুক্ত এদের মধ্যে 3 জন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করেছেন সংগঠনের দাবি অভিযুক্তদের মধ্যে শেখ শহীদুর হক নামে এক ব্যক্তি পূর্ব বর্ধমানের একাধিক নার্সিংহোমে নিয়মিত অস্ত্রোপচার করছেন জুলফিকার মন্ডল নামে আরও একজন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে নার্সিংহোম চালানোর পাশাপাশি নিউটাউনে ডার্মাটোলজি ক্লিনিক চালাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে তারা কোটি কোটি টাকা উপার্জন করেছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের আমলে ডিগ্রি ছাড়াই ডাক্তারদের নিয়ে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্প চলেছে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়া হয়েছে এই অব্যবস্থা তৃণমূল কংগ্রেসেরই তৈরি বলে মন্তব্য করেন তিনি রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের অ্যালাইজা টেস্ট হয়েছে এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149 216 জন আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য দপ্তর আগেই ডেঙ্গুর উপসর্গ থাকা রোগীদের রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছিল দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মত প্রকাশ করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের 252 মাদ্রাসা বন্ধের নির্দেশ এবং 100 মাদ্রাসাকে শোকজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খারিজি মাদ্রাসা নিয়ে সকলকে সতর্ক করেছিলেন
6: বুদ্ধদেব বাবু তো একবার বলেছিলেন যে খারিজি মাদ্রাসার আড়ালে কি কাজ চলছে কিন্তু সেদিন পার্টির চাপের কাজে নতি স্বীকার করে তিনি তার অবস্থান বদল করেছিলেন। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের কথা যদি বামফ্রন্ট শুনতো তাহলে আজকে সীমান্তবর্তী জেলায় যে অবস্থা তৈরি হয়েছে সেটা হতো না। তো একই শিক্ষা ব্যবস্থা সারা রাজ্যে চলবে, সারা দেশে চলবে, এটাই সরকারের ঘোষিত অবস্থা।
4: বিজেপি রাজ্যে কর্মসংস্থান এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় আজ কয়েকটি এলাকায় গণেশ পুজোর উদ্বোধন করে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, বর্তমানে শুধু দেশের নয় বিদেশ থেকেও ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, তাই যুব সমাজকে পরিবার ছেড়ে ভিন রাজ্যে বা বিদেশে কর্মসংস্থানের জন্য যাতে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান, রবিউল আলম চৌধুরীকে রেজিনগরে প্রার্থী করা হয়েছে। এদিকে নন্দীগ্রামে কংগ্রেসের হয়ে বিধানসভা উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন মিলন প্রধান। অন্যদিকে রেজিনগর দলের তরফে প্রার্থী করা হয়েছে আব্দুল্লাহিল কাফিকে। সিপিআইএম এর তরফে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে শান্তি গোপাল গিরিকে। সিপিআইএম এর রেজিনগরের প্রার্থী হয়েছেন সৈয়দ আসাদ আলী। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ রেজিনগর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ। তৃণমূল কংগ্রেসের প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে টানাপোড়েন অব্যাহত। নতুন দিল্লিতে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং বিক্ষুব্ধ বিধায়ক তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপরই মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে দলের নিয়ন্ত্রণ এবং প্রতীক বিতর্কে তাঁর আরও কিছু বক্তব্য থাকলে বা কোনো নথিপত্র জমা দেওয়ার হলে আগামী বুধবার দুপুর 3টার মধ্যে তা দিতে বলেছে কমিশন। যে নথি দেওয়া হচ্ছে তার কপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছেও পাঠানোর পরামর্শ দিয়েছে কমিশন। এরপর প্রয়োজনে 17 সেপ্টেম্বর বিকেল 4টে দিল্লির নির্বাচন সদনে কমিশন ফের শুনানির আয়োজন করবে। সূত্রের খবর, ঋতব্রত গোষ্ঠীরও যদি নতুন কোন তথ্য জমা দেওয়ার থাকে 16 তারিখের মধ্যেই কমিশন তা জানাতে বলেছে। উল্লেখ্য, 16 তারিখে রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিকে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতীক বিতর্কে নির্বাচন কমিশন কোনো অন্তর্বর্তী সিদ্ধান্ত নেয়নি। 16 তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে দলের প্রতীক দেবার ক্ষমতা চেয়ারপারসন হিসেবে মমতা ব্যানার্জির হাতে থাকবে। যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতীকের দখল কার হাতে থাকবে তা ঠিক করবে নির্বাচন কমিশনই। দুর্গাপুজোয় আমিষ নিরামিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের জেরে তাঁকে অসম্মান করার অভিযোগে ভবানীপুর থানার তলবে প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ আজ সেখানে হাজিরা দেন। তাঁরা সেখানে যেতেই বাইরে উপস্থিত কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা বাঁধে, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে 2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে বের করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ন্যাজার থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় এবং বিনা চিকিৎসায় বাড়িতেই তাঁর মৃত্যু হলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারকে ভয় দেখিয়ে দেহ সমাধিস্থ করতে বাধ্য করে। রাজ্যে পালাবদলের পর পরিবারের পক্ষ থেকে নতুন করে অভিযোগ দায়ের হয়। পুরুলিয়ার বাঘমুন্ডির বলরামপুরে বান্ধবীকে খুন করে দেহ লোপাটের আগেই পুলিশ অমিত কুমার মাহাতো নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে আজ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আগামী 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকার সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, 17 সেপ্টেম্বর আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। বিপ্লবী যতীন দাসের আত্মবলিদান দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে চিত্তরঞ্জন দাস স্মৃতি উদ্যানে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিপ্লবী যতীন দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আগামীকাল বিক্ষিপ্তভাবে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

0: আভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে গঙ্গার জলস্তর বেড়ে মালদার ভূতনির পাশাপাশি কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর এলাকার নদী তীরবর্তী গ্রামেও জল ঢুকেছে। আগামী 24 ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার, সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। স্থানীয় সংবাদ শেষ হল।
1: তিনটে কলেজেই
2: অত ভেব না,
1: ফিস তো দেখো।
3: কি খবর, কি হলো, কি
2: ফিস নিয়ে টেনশন?
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়।

সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সবিনয় নিবেদন। প্রথমে জানিয়ে রাখি আমাদের মেল আইডি এবং ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা। আমাদের মেল আইডি সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN সবিনয় নিবেদন @gmail.com। আর যারা ডাকযোগে লিখবেন তাদের জন্য বলি, সবিনয় নিবেদন প্রজাতনে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে চলে আসি চিঠির পাঠে। প্রথম যার লেখা আমার হাতে, তিনি প্রদীপ কুমার চক্রবর্তী, সুরেকালনা, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। 21 অগস্ট আপনি চিঠি পোস্ট করেছেন, ডাকযোগে এসছে আপনার লেখা। সকাল 9:25 সমীক্ষায় ভবেশ দাসের কণ্ঠে উচ্চারিত অতীত দিনের পরিমল বাবুর স্মৃতিচারণা বেশ ভালোই লাগল। স্মৃতি মেদুরতায় ভেসে গেলাম ক্ষণিকের জন্য, মণিকোঠায় আজও অমলিন বেতার জগৎ, ভুলতে পারি না। আমার দাবি পূরণের জন্য গীতাঞ্জলিকে ধন্যবাদ জানাই। সেকালের যশস্বী শিল্পীদের প্রণতি জানাই। ইলা বসুকে পেলাম, সুতপা দেবীর মধুর উপস্থাপনায় গায়ত্রী বসুকেও পেলাম, ধন্য না হয়ে পারি না। বুধ ও শুক্রবারের 10টার গানের ভেলায় ভাসতে ভালোই বাসি, উপস্থাপনায় দেবাশিস বসুকে বেশ লাগে, এবার নাটকের অভিনয়ও ভালো লাগল। 22 অগস্ট শর্মিষ্ঠা সরকারের গ্রন্থনায় দুপুর 12টায় বাসলা শ্রীরামপুরের ইতিবৃত্তান্ত শুনে খুশি হলাম। গ্রাম বাংলার মাধুর্য আকাশবাণীকে সমৃদ্ধই করে। সত্যি পুরনো গান, নাটক, যাত্রা যেন গীতাঞ্জলি থেকে হারিয়ে না যায়। হায়, আশৈশব এই ছায়া বা মায়ায় বাঁধা মোর জীবন, যা পাই তাই অনেক অনেক অনেক। গীতাঞ্জলি পরিবারের সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রদীপ কুমার চক্রবর্তী, সুরেকালনা, পূর্ব বর্ধমান থেকে আপনি আমাদের লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। অনেকগুলো ভালো লাগার কথা পরপর উল্লেখ করেছেন, সমীক্ষায় ভবেশ দাসের কণ্ঠে, বেতার জগতের প্রসঙ্গ, পরিমল বাবুর কথা আপনার ভালো লেগেছে, গায়ত্রী বসুর অনুষ্ঠান শুনে আপনার ভালো লেগেছে, দেবাশিস বসু আপনার ভালো লাগার উপস্থাপক, তার অভিনয় আপনার ভালো লেগেছে, এছাড়াও শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায় শ্রীরামপুরের ইতিবৃত্তান্ত ভালো লেগেছে, গ্রাম বাংলার মাধুর্য আকাশবাণীকে সমৃদ্ধ করে, সত্যিই তাই, এ নিয়ে আমাদের তরফেও কোনো দ্বিমত নেই। আর আপনি যে আশঙ্কা একটা করেছেন, যে আশঙ্কা না, ভাবছেন যে যদি কোনোদিন পুরনো গান, নাটক, যাত্রা গীতাঞ্জলি থেকে হারিয়ে যায়, না, এমনটা হবার নয়। সুদূর ভবিষ্যতেও এমন কোনো ভাবনা পরিকল্পনা আমরা আপাতত দেখছি না। পুরনো গান যা আমাদের সম্পদ, নাটক, যাত্রা আমাদের ঐতিহ্য, গীতাঞ্জলির মতন একটি প্রচার তরঙ্গ আকাশবাণী কলকাতা থেকে যা সম্প্রচার হয়, সেখানে

বড়ই বিচিত্র মনে হলো, তাই না লিখে পারলাম না। বিদেশে কোনো একটি বিবাহ অনুষ্ঠানে দেখা গেছে পাত্রপাত্রী যমজ, পাদ্রী সাহেবও যমজ, এমনকি পাদ্রী সাহেবের সহকারীও যমজ। অদ্ভুতভাবে ওই দিন তারিখটা ছিল 8ই আগস্ট 2026, দিন এবং মাসটিও যেন ছিল যমজ। মাননীয় সুদীপ বসু মহাশয়ের দৃপ্ত কণ্ঠে বিচিত্র সংবাদ পাঠ এবং স্থানীয় সংবাদ পাঠ আমাদের মতো শ্রোতাদের শুনতে খুব ভালো লাগে। সুদীপ বসু মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ছোটবেলায় বড় হতে খুব ইচ্ছে করত, এখন বড়বেলায় ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছে করে। 9ই আগস্ট 2026 তারিখে মাননীয়া সুচিস্মিতা গুপ্তর পরিচালনায় শিশুমহল অনুষ্ঠানটি শুনে আমার ছোটবেলায় ফিরে গেলাম। শ্রদ্ধেয়া সুচিস্মিতা দিদির মিষ্টি কণ্ঠে দেশের স্বাধীনতা নিয়ে অনুষ্ঠানটি শুনে মুগ্ধ হলাম। অনুষ্ঠান পরিচালনার সময় তিনি শিশুদের পরম আপনজন হয়ে ওঠেন। কি সুন্দর সহজ সরল ভাষায় বিপ্লবী অরবিন্দ ঘোষ কেমন করে ঋষি অরবিন্দ হলেন তা শিশুদের বুঝিয়ে বললেন, এবং 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের দিনটিতে ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন শিশুদের তিনি স্মরণ করিয়ে দিলেন। খুব খুব ভালো লাগলো। শ্রদ্ধেয়া দিদিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। পরিশেষে মাননীয়া সুতপা চট্টোপাধ্যায়ের কথা না বললেই নয়, তিনি গানের ভেলা অনুষ্ঠানে শ্রদ্ধেয় শিল্পী গৌরী কেদার ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠান করলেন। শিল্পীর জন্ম 1916 সালে, বহু পুরনো দিনের শিল্পী হলেও শিল্পী যেন আমাদের কাছে নতুন রূপে ধরা দিলেন। শিল্পী গৌরী কেদার ভট্টাচার্যর অপূর্ব কণ্ঠে গান আমাদের বেশ মুগ্ধ করল। সুতপা দিদিকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে বিভিন্ন হৃদয়গ্রাহী অনুষ্ঠান সম্প্রচারের জন্য আকাশবাণী কর্তৃপক্ষ মহাশয়কেও অজস্র ধন্যবাদ। নমস্কার আন্তে, সাধনা মজুমদার, বরানগর, ডানলপ। আপনাকেও অনেক ধন্যবাদ চিঠি লেখবার জন্য। আপনার একেবারে ছোটবেলার সঙ্গী বিচিত্র সংবাদ এবং সেই শিশু মনে আপনার মনে প্রশ্ন জাগত যে যে সংবাদ পরিবেশন হচ্ছে সে সংবাদ বিচিত্র সংবাদ বলে পরিবেশন হচ্ছে তা সত্যি কিনা, এবং আপনার বাবা উত্তর দিয়েছিলেন অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি, সত্যি তাই। আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত সংবাদ বা সামগ্রিকভাবেই আমি আকাশবাণীর কথা বলতে পারি, কোনোভাবেই কোনো কাল্পনিক সংবাদ আমাদের এই প্রতিষ্ঠান থেকে সম্প্রচারের কথা আমরা ভাবতেই পারি না, কাজেই আপনি নিঃসংশয় হয়ে এই সংবাদকে ভরসা করতেই পারেন। এবারে আপনি লিখেছেন সুদীপ বসু মহাশয়ের সংবাদ পাঠ আপনার ভালো লাগে, শুনে আমাদেরও এটা একটা ভালো লাগা, আমরাও উপযুক্ত জায়গায় এই বার্তা পৌঁছে দিয়েছি, এজন্য সংবাদ বিভাগের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানানো হয়েছে যে আপনার এই প্রতিক্রিয়া। আসলে খারাপ লাগা যেমন বলা হবে তেমনি ভালো লাগার কথা বলা হলেও একটা উৎসাহ জাগে সবার মধ্যেই। তিনি নবীন উপস্থাপক হন বা অনেক পুরনো উপস্থাপক যাই হন না কেন, কাজের স্বীকৃতি সবসময় একটা আলাদা মাত্রা যোগ করে উৎসাহে উদ্দীপনায়। আর সুচিস্মিতা গুপ্তর পরিচালনায় শিশুমহল অনুষ্ঠান আপনার ভালো লাগে, শুনতে শুনতে আপনি ছোটবেলায় ফিরে গেলেন, আমরাও তাই, শুনতে শুনতে কোথায় একটা ছোটবেলায় পৌঁছে যাই। সুচিস্মিতাদির উপস্থাপনার মধ্যে একটা বিশেষ ধরন আছে, প্রত্যেকেরই থাকে সেটা, কিন্তু আমি এই মুহূর্তে আলাদা করে সুচিস্মিতাদির কথাই বলছি। সুচিস্মিতাদির ধরনের সঙ্গে আমরাও খুব একটা আন্তরিকতা বোধ করি, উপস্থাপনার মধ্যে একটা খুব আন্তরিকতা আছে, এটা ভালো লাগার। আর এরপর আপনি বলেছেন গৌরী কেদার ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠান আপনার ভালো লেগেছে, কি বলি বলুন, ওই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সঙ্গে থাকবেন এভাবেই, ভালো খারাপ যখন যেটাই মনে হোক না কেন আমাদের লিখে জানাবেন। এবারে ডাকযোগে আসে একটি চিঠি, বাণী মুখোপাধ্যায় আরামবাগ হুগলি থেকে লিখেছেন, 18ই আগস্টের লেখা। মনের রোগের মহা ঔষধ বেশ বললাম, কারণ সবিনয় নিবেদনের চিঠি শুনলে সারা সপ্তাহ খুব খুব ভালো থাকি। চিঠির গুণ যেমনই হোক, সুমধুর কণ্ঠে চিঠির পাঠ শুনে হাজার রোগ প্রায় 99% নিমেষে উধাও। সবার চিঠির পাঠ ভালো, বিশেষ কয়জনকে মনে হয় যেন মনের রোগকে দেশ ছাড়া করবেন। তবে বাপু আপনাদের মহৎ দোষ আছে, অভয় দেন তো বলি, বলে আপনি একটি ঘটনার উল্লেখ করেছেন যে কয়েক সপ্তাহ আগে এক ভদ্রলোক আমাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তারা বলেছেন আমাদের এখান থেকে একটি ভুল বলা হয়েছিল, সেই দিকে তিনি ত্রুটি নির্দেশ করেছেন, কিন্তু আমরা আমাদের মতন, কেউ ত্রুটি নির্দেশ করলে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা সেটা করেছি। সেই প্রসঙ্গেই আপনি লিখেছেন যে আমি কিন্তু ওরকম কিছু শুনিনি, এটাও হতে পারে ভদ্রলোক হয়তো আমারই মতো কানে অল্প শোনেন, আপনারা হয়তো বলেই বসবেন সময় কোথায় সময় নষ্ট করবার। এই কথাগুলো কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা থেকে ধার নিয়ে লিখছি। আরেকটি অনুরোধ আছে, আপনারা একটি রেডিও সেট কাছে রাখবেন, তাহলে প্রায় লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না, রেডিওটি কাছে রাখা ভালো, অনেকক্ষণ লাইন বিচ্ছিন্ন হলে কত মূল্যবান চিঠি সংবাদ সব দুর্দার করে পেরিয়ে যাচ্ছে, একটু ভেবে দেখুন। বাণী মুখোপাধ্যায় আরামবাগ হুগলি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য।
আপনি যে ঘটনার উল্লেখ করেছেন চিঠির শুরুতে তা নিয়ে আর বিশেষ কিছু

বলছি না, কারণ আমরা তো সে সম্পর্কে যা বলার সংশ্লিষ্ট বিভাগের থেকে উত্তর নিয়ে আমরা জানিয়েই দিয়েছি। আর আপনি বলেছেন যে রেডিও সেট সব সময় একটা আমাদের কাছে রাখতে, তা না হলে অনেক সময় আপনারা শুনতে পাচ্ছেন না, সেটা আমরা বুঝতে পারবো। আপনার এই কথার উত্তরে বলি, আমাদের যতগুলো প্রচার তরঙ্গ এই আকাশবাণী কলকাতার এই ভবনটি থেকে সম্প্রচার হয়, গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড এবং বিবিধ ভারতী বা আর যা কিছু আছে, সব প্রচার তরঙ্গ যখন সম্প্রচার হয়, আমাদের প্রত্যেকটি প্রচার তরঙ্গের জন্য আলাদা করে কর্মী নিযুক্ত থাকেন ওই সময়ের জন্য, এবং 24 ঘন্টায় 3 জন 4 জন কখনো তারও বেশি কর্মীরা থাকেন যারা নিবিষ্ট হয়ে শোনেন যে সম্প্রচার ঠিকঠাক মতন যাচ্ছে কিনা, ঠিকঠাক মতন হচ্ছে কিনা, বা কোথাও কোনো অসুবিধে কিছু হচ্ছে কিনা, সেই কাজটাই তাদের, তাদের মূল দায়িত্বটাই এটাই। এবং আমরা যারা স্টুডিওর ভিতরে বসে অনুষ্ঠান করি, তারা সেই কর্মীদের উপর যারা এডিট রুমে চ্যানেল মনিটরিং করছেন তাদের উপরে অসম্ভব রকম নির্ভরশীল থাকি, কারণ জানি সামান্য কোনো ত্রুটি বিচ্ছুতি কিছু হলেই তারা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। অনেক ভুল ত্রুটি এই জন্য সংশোধন হয়ে যায়। আমাদের এই টিউট রুমের যে কর্মীরা আছেন এবং তারা একেবারে নিবিষ্ট হয়ে রেডিও শোনেন, তাদের কথা আমরা হয়তো সেভাবে উল্লেখ করি না, কিন্তু তাদের যে কাজ সেটা তারা এতটা দক্ষতার সঙ্গে করেন এবং এতটা আন্তরিকভাবে করেন, ওই যে বললাম বহু ক্ষেত্রে বহু কিছু, বহু সমস্যা, বহু অসুবিধে তাদের পর্যন্ত এসে থমকে যায়, তারা যে কিভাবে সামাল দেন বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি সেটা বলার অবকাশ এখানে নয়, তাই আমি সেই বিষয়ে ঢুকছি না, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেই কাজটা তারা করেন। কিন্তু তারা কোথায় বসে চ্যানেল মনিটর করছেন? তারা এই আকাশবাণী ভবনে, আকাশবাণী কলকাতা কেন্দ্রের এই ভবনে বসে তারা মনিটর করছেন, এই ভবনে বসে তারা শুনতে পাচ্ছেন অনুষ্ঠান ঠিক মতো যাচ্ছে। কিন্তু আপনারা যারা শুনছেন তারা তো এই বাংলার, এই ভারতবর্ষের, এমনকি ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় আপনারা ছড়িয়ে আছেন, ঠিক আপনাদের ওইসব অঞ্চলে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আমাদের এখান থেকে বোঝা সত্যিই সম্ভব নয়। আপনারা চিঠি লিখে জানালে তবেই আমরা জানতে পারি, এবং আপনারা যখন জানান যে এই সময়টা আপনারা অনুষ্ঠান শুনতে পাননি, আমরা কিন্তু গুরুত্ব দিয়ে সেটা বিবেচনা করি, আমরা ভাবি সেই বিষয়টা নিয়ে, আমরা এর জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে তা নিয়ে আলোচনা করি, এবং তারাও পর্যালোচনা করে দেখেন যে ঠিক কি কারণে ওই এলাকায় অনুষ্ঠান সেই মুহূর্তে সম্প্রচার হয়নি, এবং যাতে পরবর্তীতে সেই জিনিসটা না ঘটে সেই চেষ্টাটা সবসময় থাকে। তবু হ্যাঁ, তবুও কখনো কখনো হয়, এবার আজ হলে কালও আবার হয়, পরশু আবারও হয়, এমনটা হয়তো হয় না, আজ হলো আবার কিছুদিন বাদে হয়, কিন্তু হয়, এটাকেও আমরা অস্বীকার করি না, কিন্তু নিরন্তর এটা নিয়ে যে কিছু মানুষ, কিছু কর্মী ভাবনা চিন্তা করেন, কাজ করে চলেন, এটাও একেবারে সত্যি কথা। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, কাজীপাড়া, হাওড়া থেকে। সুন্দর সমীপেশু, সবিনয় বলি, বছর বা মাস হুবহু মনে নেই, অনেক দিন ধরে গীতাঞ্জলিতে রবিবার সকাল 8টা থেকে 8:30 আকাশবাণী কলকাতা ও বিজ্ঞান বিভাগ আয়োজিত যে অনুষ্ঠানগুলি চলছে তা ব্যক্তিগতভাবে সংরক্ষণের প্রয়োজন মনে করছি। শুধু তাই নয়, পরমাণুর জগৎ বা অন্য যেগুলি প্রস্তুতির পথে তা সম্প্রচার হয়ে যাওয়ার পর এমন একটি বিষয় নিয়ে কয়েক মাস ধরে কয়েকটি এপিসোড প্রচারের আলোয় আসুক যাতে বহু মানুষ আকর্ষিত হতে পারে বিজ্ঞানের এমনিও আকর্ষণীয় ধারাবাহিক পেয়ে। এসব অনুষ্ঠানের উপযোগিতা হল অনেক মানুষই যাতে অন্ধকারে নিমজ্জিত হতে হতেও ইতিবাচক পথের দিশা খুঁজে পায়। উল্লেখ্য, মৈত্রীতে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে কয়েক সপ্তাহ উপস্থাপকের আসনে বসে মানস বাবুই একদিন বলেছিলেন, বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানে নাকি সাধারণত মানুষের তেমন আগ্রহ প্রকাশ পায় না। হতেও পারে, তবে এক্ষেত্রে বিষয়টা ভাবতে হবে একটু অন্যভাবে, যাতে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা যায় প্রতিটি পর্ব। এক্ষেত্রে সাধারণ শ্রোতা ও অসাধারণ ব্যক্তিত্ব গল্পগুলিতে কান পাততে চাইবেন স্বইচ্ছায়। বলা বাহুল্য, ভবিষ্যতে আশানুরূপ সাফল্য পেলে গীতাঞ্জলির সম্প্রচারিত অনুষ্ঠানটি জাঙ্ক টাইম খুঁজে নিয়ে মৈত্রীতে পুনঃপ্রচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে মনস্ক শ্রোতারা খুশি হবেন। জমাট বাঁধা অন্ধকার পথও অনেক আকর্ষণীয় হয়ে উঠতেই পারে। অতএব প্রতি রবিবারের চলমান ধারাবাহিকের পর্বগুলি শেষ হলে আগামী দিনে এমন একটি অনুষ্ঠানের কথা ভাবা যেতেই পারে যাতে সেই অনুষ্ঠান শোনার জন্য বহু শ্রোতা আগ্রহী হয়ে উঠতে চাইবেন, বিশেষ করে সেই সব অজানা অচেনা বিজ্ঞানীদের জীবন দর্শন, জীবন বোধ সম্পর্কে, যারা হাজারো প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়েও কেবলমাত্র মনের জোরেই সংগ্রাম চালিয়ে নিজেদের প্রতিষ্ঠার শিখরে তুলে ধরতে পেরেছেন।
ওইসব প্রণম্যদের জীবনশৈলী নাট্য আকারে বর্ণিত হলে অনাগ্রহী শ্রোতা

ছাত্রছাত্রীরাও প্রতিশ্রুতির আলো খুঁজতে বেরিয়ে পড়বেন। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, কাজীপাড়া, হাওড়া থেকে। আপনার সামগ্রিক বক্তব্যের সঙ্গে আমরাও সহমত। সহমত বলেই আমরা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানকে কাহিনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে অনেক সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। এটা আমাদের একটা উদ্যোগ, বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ওই যে আপনি বলেছেন, অন্ধকারে নিমজ্জিত হতে হতেও যদি একজন মানুষ একটু আলোর দিশা খুঁজে পায়, সেই চেষ্টা তো আমরাও করি, আমাদেরও তো সেটাই ভাবনা। পাশাপাশি এটাও একটা ভাবার বিষয় যে আমাদের তো সব বিভাগের জন্যই সময় নির্দিষ্ট, প্রতিটি বিভাগের জন্য সময় নির্দিষ্ট। কোনো বিভাগকে কিন্তু আপনি কম গুরুত্ব দিয়ে দেখতে পারবেন না। কৃষি বিভাগ, তাকে কি গুরুত্ব কম দেওয়া যায়? স্বাস্থ্য বিভাগ, তারও গুরুত্ব যথেষ্ট। আবার ধরুন ছোটদের জন্য অনুষ্ঠান বা নারী কল্যাণমূলক যে অনুষ্ঠান, বয়স্ক মানুষদের জন্য অনুষ্ঠান, সারা সপ্তাহে বা সারা মাসে একটা রেশিও থাকে, একটা প্রপোর্শন থাকে, একটা পার্সেন্টেজ থাকে যে এই বিভাগের জন্য এই পার্সেন্টেজে অনুষ্ঠানের সময় বরাদ্দ করা হয়। তেমনি বিজ্ঞান বিভাগের জন্য তো একটা সময় বরাদ্দ হয়। আপনি একবার ভেবে দেখুন, ধরুন আমি কথার খাতিরে ধরে নিলাম যে সারাদিনের যতটা সম্প্রচার সময় তার মধ্যে 30 মিনিট সময় বিজ্ঞান বিভাগের জন্য রাখা হয়েছে। এবারে একটা বিষয়, জল সংরক্ষণ করুন। কিভাবে জল সংরক্ষণ করবেন? না, বৃষ্টির জল সংরক্ষণ করুন, কাপড় ধোয়া কাচার জল সংরক্ষণ করুন, করে সেটা অন্যভাবে ব্যবহার করুন, সেটাকে সিঁড়ি ধোয়ার কাজে ব্যবহার করুন। এভাবে তো আমরা বিভিন্নভাবে জল সংরক্ষণের কথা ভাবতে পারি বিজ্ঞানসম্মতভাবে। এবারে আপনি কথিকাধর্মী যে অনুষ্ঠান, টক আমরা যাকে বলি, 5 মিনিটের একটি টক বা 20 মিনিটের একটি টক, সেখানে সম্পূর্ণ ইনফরমেশনটি একজন মানুষ একক ভাবে বলে গেলেন, সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে একজন বিশেষজ্ঞ এলেন, তিনি বলে গেলেন বিষয়টি। আবার এমনটাও হতে পারে যে একজন বিশেষজ্ঞ এলেন, তার কাছ থেকে প্রশ্ন করে করে আমরা জেনে নিলাম 30 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে, বা নাটক আকারে, 30 মিনিটের একটি নাটক আকারেও এই কথাটা বলা গেল। একটু খেয়াল করে দেখবেন, একটি 30 মিনিটের নাটকে মূল উপজীব্য বিষয় যা বলা হলো, হয়তো অনেক সময় 5 মিনিটের ওই যে কথিকা অনুষ্ঠান, টক যাকে আমরা বলি, সেখানে তার থেকেও বেশি তথ্য পরিবেশন হয়েছে। কিন্তু যারা বিজ্ঞান নিয়ে খুব সেভাবে আগ্রহ বোধ করেন না, তাদের কাছে হয়তো সেই অনুষ্ঠান আকর্ষণীয় হচ্ছে না, কিন্তু তথ্য কিন্তু অনেক বেশি পরিবেশিত হচ্ছে। যারা বিজ্ঞানে আগ্রহ বোধ করছেন না, তাদের জন্যই ওই বিজ্ঞান ভিত্তিক নাটকের উপস্থাপনা। এই কথাটা এই কারণে বললাম, ওই অল্প সময়ের মধ্যে বেশি তথ্য পরিবেশন, তখন কিন্তু সেটা নাটকে সম্ভব নয়, তখন সেক্ষেত্রে আমাদের ওই কথিকা অনুষ্ঠানের উপরেই নির্ভরশীল হতে হয়। আমরা একটা ভারসাম্য নিজেদের মতো করে রাখার চেষ্টা করি, যে যিনি মনস্ক শ্রোতা তিনিও যেন বিজ্ঞান সম্পর্কিত তথ্যগুলো তার কাছে পৌঁছে যেতে পারে, আবার যিনি ততটা বিজ্ঞান মনস্ক নন, বিজ্ঞান মনোযোগী নন, বিজ্ঞানে আগ্রহী নন, তার কাছেও অন্তত কিছুটা বার্তা পৌঁছক। এই ভারসাম্যটা রেখেই কিন্তু আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। আর আপনি যেমন বলেছেন যে হ্যাঁ, আমাদের পরবর্তী ভাবনায় এই বিষয় তো বটেই, এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যা আগামী দিনে নিশ্চয়ই আপনারা পাবেন। তবে ওই যে কথাটা বলি, আজ বললেন আর কাল একেবারে শুনতে পেয়ে গেলেন তা হয় না। অনেক সময় এই পরিকল্পনা বাস্তবায়িত হতে, রূপায়ণ হতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু ওই সময়ের মধ্যে আপনারা অনেকেই ভাবেন যে একটা বক্তব্য রাখলাম, প্রস্তাব রাখলাম, কিন্তু প্রস্তাবটা যথেষ্ট গুরুত্ব পেল না, মর্যাদা পেল না, কই এতদিনেও তো সেই অনুষ্ঠানটা শুনতে পেলাম না। আসলে এমন হয় যে আপনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব আমাদের ভালো লেগেছে, সেইটা নিয়ে কিন্তু ভিতরে ভিতরে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু তা ওই যে মঞ্চস্থ হওয়া যাকে বলে, একেবারে আপনাদের কাছে পৌঁছে যাওয়া, সেইটার জন্য যে সলতে পাকানোর সময়টা, সেইটা হয়তো সেই সময়। কাজেই অপেক্ষায় থাকুন, নিশ্চয়ই শুনতে পাবেন এই অনুষ্ঠান, এই ধরনের আরো আরো অনেক অনুষ্ঠান। অনেক ধন্যবাদ চিঠি লিখবেন। এবারে আমার হাতে যার চিঠি, তিনি শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় বন্ধু গীতাঞ্জলি, দীর্ঘ এক বছরের অপেক্ষায় ছিলাম দিল্লি চলো নাটকটি শোনার জন্য। আশা নয়, বিশ্বাস ছিল অগস্ট মাসের চতুর্থ শনিবার রাত 8টায় দিল্লি চলো নাটকটি শুনতে পাব। গত 22 অগস্ট চতুর্থ শনিবার রাত 8টায় শুনলাম দিল্লি চলো নাটকটি। শুনছি আর গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেশকে বিদেশি শৃঙ্খলার নাগপাশ থেকে রক্ষা করতে এত ত্যাগ, বইছে রক্তের নদী। আজ আর নয়, উত্তরের আশা রেখে ইতি টানছি নমস্কার শুভরাত্রি শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমানের। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। হ্যাঁ, দিল্লি চলো এই নাটকটি আমাদেরও
অত্যন্ত ভালো লাগার একটি প্রযোজনা। এবং আমরা দিন মাস হিসেবে যখন কিছু কিছু বিশেষ অনুষ্ঠান আপনাদের শোনাতে চেষ্টা করি, তখন ঘুরে ফিরে কিছু অনুষ্ঠান তো বারবার ফিরে ফিরে আসেই, তেমনই একটি নাটক দিল্লি চলো আশা করি আগামীতেও আবারও শুনতে পাবেন। এবারে যার লেখা আমার হাতে, তিনি বাসুদেব সেন, লিখেছেন জাঙ্গিপাড়া হুগলি থেকে। আকাশবাণীর শতবর্ষে সংবাদ প্রচার ও তার বিবর্তন নিয়ে দুই পর্বের অনুষ্ঠান শুনলাম, অত্যন্ত ভালো লেগেছে। বহু অজানা তথ্য ও বিশেষ বিশেষ ঘটনার কথা তিনজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে জানতে পারলাম। তবে দুই পর্বের অনুষ্ঠান শেষে মনে হল অনুষ্ঠান যেন হঠাৎ মাঝখানে শেষ হয়ে গেল, তাই অনুষ্ঠানটির আরও দুটি পর্ব প্রচার করলে সেই সব গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে আরও অনেক অজানা তথ্য ও ঘটনার কথা জানতে পারা যাবে। লিখেছেন বাসুদেব সেন জাঙ্গিপাড়া হুগলি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। তবে ঠিক এই তিনজন বিশিষ্ট ব্যক্তির কথাই আপনি শুনবেন কিনা এ কথা আমি নিশ্চিত করে বলছি না। এই বছর জুড়ে আপনারা এই ধরনের অনেক অনুষ্ঠান শুনতে পাবেন, সেই রকমই পরিকল্পনা আকাশবাণী কলকাতা কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে। কাজেই অপেক্ষায় থাকুন, এমন অনুষ্ঠান হয়তোবা এর থেকেও ভালো অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। অনেক ধন্যবাদ। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মনের জানালা সবিনয় নিবেদন, শতবর্ষের জন্মদিন স্পেশাল 26 আগস্ট প্রাত্যহিকী অনুষ্ঠান কেবল অসাধারণ নয়, একেবারে ইউনিক নিবেদন। পত্রপাঠের এই অনুষ্ঠানকে কোনো পত্র ছাড়াও যে সবাইকে বিমোহিত করা যায়, আজকের নিবেদন তারই অনন্য উদাহরণ। বিশেষ দিনগুলো এমনই বিশেষ চিন্তন, নিবেদন ও নৈপুণ্যকে পাথেয় করে এগিয়ে চললেই আমাদের প্রাণের বেতার দ্বিশত ত্রিশত বর্ষেও থাকবে চিরদিনের চিরকালের। আমি এই নিবেদনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত তাদের তথা সকল পূর্বসূরীদের শতকোটি ভূমিষ্ঠ প্রণতি জানাই। অরিজিৎ দাস অধিকারী সবং পশ্চিম মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ অরিজিৎবাবু আপনার ভালো লাগা প্রকাশ করার জন্য। আসলে আমরা প্রথা ভাঙলে সবসময় সবার সেটা ভালো লাগে না, কিন্তু প্রথা ভাঙা হয় বলেই নতুন নতুন জিনিসের জন্ম হয়, নতুন নতুন শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু এই প্রথা ভেঙেই। কারুর ভালো লেগেছে, কারুর লাগেনি, কিন্তু ভালো লাগা খারাপ লাগা যাই হোক, পরীক্ষামূলকভাবে আমরা আপনাদের কাছে পৌঁছতে চেয়েছি। আমাদের কিছু দরকারি কথা মনে হয়েছিল আপনাদের মধ্যে পৌঁছে দিলে ভালো লাগবে আপনাদের, সেই প্রয়াস নিয়েই আমরা এই চেষ্টাটা করেছি, সেই প্রয়াস নিয়েই আমরা এভাবে অনুষ্ঠানকে সেদিন সাজিয়েছিলাম। ওই যে আবারও বললাম, কারুর হয়তো ভালো লেগেছে, কারুর ভালো লাগেনি। যাদের ভালো লেগেছে তাদের যেমন ধন্যবাদ জানাই, যাদের ভালো লাগেনি তাদের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। গয়াচরণ রানো লিখেছেন ধান্দোল শাহ পূর্ব বর্ধমান থেকে। সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। সবিনয় নিবেদনের পরিচালক সমীপেশু, আমার আবেদন কয়েক বছর আগে আকাশবাণীতে বেলা একটার সময় লোকগীতির অনুরোধের আসর হতো, তা আবার ফিরিয়ে দেওয়া হোক, বা এক বছর আগে শুক্রবার রাত 9:30 রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর হতো, তাও বন্ধ আছে বর্তমানে, এটি আবার পুনঃপ্রচার করা হোক। নমস্কার অন্তে। গয়াচরণ রানো ধান্দোল শাহ পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে লেখার জন্য। নিয়মিত আপনার চিঠি আমরা পাই, পড়েও থাকি, কিন্তু এই যে আপনি অনুরোধের আসরের কথা বললেন না, অনুরোধের আসর প্রথম কথা বলি, এক্ষুনি আমাদের এই আসর ফিরিয়ে আনার কোনো ভাবনা আপাতত এক্ষুনি নেই, ভবিষ্যতের কথা এই মুহূর্তে এক্ষুনি বলা যায় না, সেই জন্য ভবিষ্যতের কথা বলছি না, কিন্তু অতীতের কথা তো বলা যায় খুব সহজেই। অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এই যে অনুরোধের আসর যতবার যত বিষয়েই আমরা আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি, দেখেছি প্রথমত যথেষ্ট সংখ্যক অনুরোধ অনেক সময় থাকে না, যথেষ্ট সংখ্যক অনুরোধ আপনাদের কাছ থেকে আসে না, আর যাও বা আসে প্রতি সপ্তাহে নির্দিষ্ট পত্র লেখকদের কাছ থেকেই চিঠি আসে। রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, এই পরপর সপ্তাহগুলোতে ওই একই নামের আবর্তন হতে থাকে এবং সেই অনুরোধগুলো একই ধরনের, কখনো একই গান বারবার বারবার বারবার অনুরুদ্ধ হয়ে আমাদের কাছে আসে, যার ফলে অনুষ্ঠানটা না কিরম যেন ভাবনায় পরিধিতে অনেকটা ছোট হয়ে যায়, অনেকটা ছোট হয়ে যায়। যদি ব্যাপারটা এমন হতো একজন কেউ একেবারে সেই
কমলা ঝুরিয়ার গান শুনতে চাইছেন, আবার একজন একেবারে হাল আমলের একটি গান শুনতে চাইছেন, তাতে না একটা বিরাট একটা রেঞ্জ থাকে, বা তারও আগে আমরা পৌঁছে যেতে

পারি। কেউ তারাপদ চক্রবর্তীকে শুনতে চাইছেন, কেউ একেবারে নবীনকে শুনতে চাইছেন, কিন্তু ব্যাপারটা তা হয় না, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি তা হয় না। বা খুব চেনা, খুব পরিচিত গান, সেই গানেরই অনুরোধ আসে। আবার অদ্ভুত ভাবে এমন অনুরোধও আমরা পাই, আপনাদের পছন্দ মতো যে কোনো একটি গান শুনিয়ে দেবেন। আমাদের পছন্দ মতন গানই যদি শুনিয়ে দেব, তাহলে সেই প্রেরকের চিঠি লেখার অর্থটা কি? আমরা সেই প্রেরকের চিঠি পড়ব, তার নাম ঠিকানা বলবো, যে কোনো একটি গান শুনিয়ে দেব। কাজেই কখনো কখনো একটু যুক্তিগ্রাহ্যতা হারিয়ে যাচ্ছিল বলে এই অনুষ্ঠান নিয়ে আপাতত আমরা ভাবছি না। তবে যে বললাম, ভবিষ্যৎ কোনো কিছুই তো চিরন্তন নয়, কোনো কিছু একেবারে চিরকালীন যে বন্ধ হয়ে গেছে এটা আর হবে না এমনও নয়, আবার কোনো কিছু একেবারে অনন্ত সময় ধরে চলতে থাকবে এমনটাও নয়। কখনো ছেদ পড়বে, কখনো ফিরে আসবে, দেখা যাক। ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। শক্তি চট্টোপাধ্যায় একতেশ্বর বাঁকুড়া থেকে আমাদের লিখেছেন, শ্রদ্ধা নেবেন, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে আকাশবাণী 99তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ আলোচনা অনুষ্ঠান বেতার যন্ত্র নয় বিবর্তন শুনলাম। সম্মানীয় দেবাশিস বসু, শশাঙ্ক ঘোষ, স্বপ্নময় চক্রবর্তী এবং শর্মিষ্ঠা সরকারের সংযোজনা ভীষণ ভালো লেগেছে। আকাশবাণী প্রতিষ্ঠার সময় ঘরের গান জানা মেয়েদের ডেকে ডেকে রেডিওতে গাইতে আনা, অজয় বসুর ফুটবল ধারা বিবরণী, মহিষাসুর ও মর্দিনীর সম্প্রচার, 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভাষণ, আকাশবাণীর নামকরণ ইত্যাদি বড্ড ভালো লাগলো। জানতাম কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র অডিশনে ফেল করেছিলেন। আলোচনায় জানলাম কিংবদন্তি গায়িকা সুপ্রভা সরকার, তিনিও অডিশনে ফেল করেছিলেন। তারিণী বারুদ্যের কথা উঠে এলো, কিংবদন্তি কবি সুকুমার রায়ের আকাশবাণী কল উঠে এলো। তবে অগ্নিযুগে আকাশবাণীর স্টাফ আর্টিস্ট বিপ্লবী সুনীল দাশগুপ্তকে নিয়ে আলোকপাত করা হলে আরো ভালো হতো। সম্মুখ দেড় ঘন্টার বিশেষ আলোচনা অনুষ্ঠান মন ভরিয়ে দিয়েছে, যদিও এই শুরু চলবে বছর জুড়ে। বেতারের শতবর্ষ প্রতিষ্ঠা দিবসে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, শ্রদ্ধা ও নমস্কারান্তে আপনার বিশ্বস্ত শক্তি চট্টোপাধ্যায়, একতেশ্বর, ডাকঘর, থানা, জেলা, বাঁকুড়া। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লিখবার জন্য। বেতার যন্ত্র নয় বিবর্তন এই অনুষ্ঠানটি সম্পর্কে আমরা অনেকগুলো মেল পেয়েছি, আপনাদের ভালো লাগার কথা আমরা জেনেছি, আমরা সংশ্লিষ্ট সবাইকে জানিয়েওছি সে কথা। আপনারা এভাবে সঙ্গে থাকলে, এভাবে ভালো লাগার কথা জানালে আমাদেরও এই ধরনের অনুষ্ঠান বারে বারে নিয়ে আসতে একটা বাড়তি উৎসাহ তৈরি হয়। অনেক ধন্যবাদ, লিখবেন এভাবেই। অরুণ দাস, আপনি লিখেছেন কোন্নগর হুগলি থেকে, প্রিয় সবিনয় নিবেদন, সকালের প্রাত্যহিকী অনুষ্ঠানটি নিয়ে কিছু কথা উঠে এসেছে। প্রাত্যহিকীর তরফ থেকে ধার্য সুনির্দিষ্ট বিষয়ের উপর শ্রোতারা চিঠিপত্র পাঠান, মনোনীত হলে তা পাঠ করে শোনানো ও পরে নির্বাচিত প্রথম স্থানাধিকারীকে আকাশবাণীতে আমন্ত্রণ জানানো হয় একটি সাক্ষাৎকারের জন্য। ভারী সুন্দর ব্যবস্থা, কোনো সন্দেহ নেই, আমরা বেশ উপভোগ করি। বোধ করি অনুযোগ এটাই, পাঠের জন্য নির্বাচিত চিঠিগুলির মধ্যে ঠাঁই না পাওয়া, আশা তো সবারই থাকে হয়তো, চিঠিটি যাতে পড়া হয় এটা খুব স্বাভাবিক। তবে এরই মধ্যে অনেকে আবার নিয়মিত ভিত্তিতে চিঠি পাঠিয়েই যান, পড়া হোক বা না হোক, লেখার একটু সুযোগ পেয়েই এক ভালো লাগার তাগিদে চিঠি পাঠিয়ে চলেন। হয়তো বা পড়া হবে না জেনেও, বোধ করি অপ্রাসঙ্গিক হবে না যদি কৈশোরে ফিরে যাওয়া যায় একবার। শীতকাল, জানুয়ারি মাস, হাই স্কুলে বাৎসরিক স্পোর্টস চলছে, 100 মিটার দৌড়ে একেবারে সবার শেষে দৌড় শেষ করেও সতীর্থ শিবনাথের সে কি হাসি, সবার শেষে দৌড় শেষ করেছি তো কি হয়েছে, দৌড় তো শেষ করেছি, সবাই কি প্রথম হবে নাকি, আবার হাসি শিবনাথের। সব দেখে শুনে সবার প্রিয় ক্লাস টিচার অমল স্যার বলে উঠলেন, শিবু জীবনে এই হাসিটাই বজায় রাখার চেষ্টা করে যাবি, ওতে আসলে ভালো থাকবি, মোহমুক্ত জীবনে হাসিটুকুই সব, সবকিছু, নাইবা এলো পুরস্কার, অমলিন হাসিটুকুই রয়ে যাক সবার। অরুণ দাস লিখেছেন কোন্নগর হুগলি থেকে। আপনার এই চিঠিটি সত্যি আমাদের একটা জীবন দর্শন, জীবন বোধের কথা বলে। কি বলি বলুন, এ চিঠির পরে তো বিশেষ কিছু বলার থাকে না, পুরস্কার নাইবা হলো কিন্তু দৌড়টা শেষ করতে পেরেছি, এটাই কি বড় কথা নয়। অনেক ধন্যবাদ আপনাকে লিখবার জন্য, ভালো থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

শুনলেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় ছিলেন সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনলেন রামানুজ দাশগুপ্তের কণ্ঠে নজরুলগীতি, তারপর শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে রাগ প্রধান গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

শুনলেন এমাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু, গানটির গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আবারও একটা নতুন শিক্ষাঙ্গনের গল্প নিয়ে চলে এসেছি আমি শ্রীপর্ণা। নতুন শিক্ষাঙ্গনের গল্প মানে আরও একটা নতুন বিদ্যালয়, অনেক নতুন কুঁচি কাচাদের সঙ্গে গল্প করা। আজ আমি আপনাকে পরিচয় করাবো শহর ছাড়িয়ে মফস্বলের এক প্রাচীন অথচ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সঙ্গে, যার নাম চাঁদপাড়াবাণী বিদ্যাপীঠী। উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ব রেলপথের পরিচিত স্টেশন বনগাঁ জংশন ছাড়িয়ে ঠিক পরে স্টেশন চাঁদপাড়া নেমে স্থানীয় পরিবহনে মিনিট দশেকেই পৌঁছে যাওয়া যাবে বিরাট অথচ সুন্দর সাজানো গোছানো এই স্কুল বাড়িতে। স্কুলের গেটে পৌঁছেই অফিস ঘর, সেখান থেকে স্কুলের খেলার মাঠ এবং চারদিকে পুরো স্কুল বাড়িকেই দেখা যায়। ছাত্রছাত্রীদের কলতানে মুখরিত হয়ে রয়েছে স্কুল বাড়ি। সকাল সকাল পৌঁছতেই কানে এলো ছাত্রীদের কণ্ঠ, প্রার্থনা সঙ্গীতের সুর।

0: ঠিক পাশেই প্রধান শিক্ষকের কার্যালয়। চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠে যে প্ল্যাটিনাম জয়ন্তী পেরোলো গৌরবের সঙ্গে, সে কথা জানালেন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী গৌতম সাহা।
1: চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ এই অঞ্চলের একটি বিদ্যা মন্দির। 1950 সালের 16 আগস্ট স্বর্গীয় মহেন্দ্রনাথ ঘোষ প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, এবং স্বর্গীয় মহেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠাতা সম্পাদক, এই দুই মহেন্দ্রনাথের হাত ধরেই এই বিদ্যালয়ের পত্তন হয়েছিল। গুটি গুটি পায়ে সেই বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী পালন করেছে। গত বছর আমরা প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ 75 বছর পালন করেছি সাড়ম্বরে, 3টে অর্ধে। প্রথম অর্ধে সূচনায় 3 দিন, পরে 7 দিন, তারপরে আবার সমাপ্তি পর্বে 3 দিন। বিদ্যালয়ের ঐতিহ্যের মধ্যে অনেকগুলির মধ্যে একটি হচ্ছে 2022 সালে আমাদের পূর্বতন প্রধান শিক্ষকের সৌজন্যেই, মানে ওনার দক্ষতায় উনি নিয়ে এসেছেন এই বিদ্যালয়ে ইংরাজি মাধ্যম। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলছে, সামনের বার সেটা 11-12 শ্রেণীতে উত্তীর্ণ হবে। বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরাজি মিডিয়াম চলছে পড়াশোনা। বর্তমানে বিদ্যালয়ে প্রায় 2300-এর উপরে স্টুডেন্ট আছে। বিদ্যালয়ের এই ছাত্রছাত্রীরা অনেক দূরের এলাকা থেকেও আসে, অনেক দূর দূর থেকে আসে, কারণ আমরা করতে পেরেছি এই বিদ্যালয়ের স্মার্ট অ্যাটেন্ডেন্স। বিদ্যালয়ে যখনই কোনো ছাত্র ইন করছে, সঙ্গে সঙ্গে বাড়িতে মেসেজ যাচ্ছে মোবাইলে যে বিদ্যালয়ে আমার সন্তান, সে বিদ্যালয়ে ঢুকেছে। আবার ঠিক তেমনি

ছুটির সময়ও একইভাবে অ্যাটেন্ডেন্স হচ্ছে। তাছাড়া ই ডায়েরি, শিক্ষক শিক্ষিকা ক্লাসে কী পড়াচ্ছেন, প্রতিদিন কী পঠন পাঠন হচ্ছে, সমস্ত কিছুই আমাদের এই অ্যাপে মাধ্যমে গার্জিয়ানরা জানতে পারছে। আমাদের বিদ্যালয়ের হয়তো খুব শীঘ্রই আমরা পিএমসির আওতায় আসতে চলেছি এবং সেটি হলে আরও এগিয়ে যেতে পারব। বিদ্যালয়ের অনেক গৌরবের মধ্যেও আছে।

0: বিশাল সাহা 15তম স্থান লাভ করেছে। আবার ঠিক মাধ্যমিকেও আমরা পিছিয়ে নেই, সবুজ মণ্ডল 15তম র্যাঙ্ক করেছিল এবং গত 2024 সাবর্ণ মণ্ডল 13তম র্যাঙ্ক করেছিল। কলা উৎসবে আমাদের বিদ্যালয়ের নীলময় সাহা সারা ভারতবর্ষে আমাদের বিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছে। শুভ্রজ্যোতি কাবাডি জাতীয় স্তরে সারা ভারতবর্ষে শুভ্রজ্যোতি প্রতিনিধিত্ব করেছে পশ্চিমবাংলা থেকে। সুব্রত কাপ ফুটবলেও আমরা পিছিয়ে নেই, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বনগাঁ সাব ডিভিশনে বিলো 14 বিলো 17 দুটো বিভাগেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং ডিস্ট্রিক্টে আমরা অংশগ্রহণ করেছি। গত বছর আমরা জোনালেও অংশগ্রহণ করেছিলাম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে। করোনাকালে আমাদের বিদ্যালয়ের উল্লেখযোগ্য ঘটনা এবং সেটি মানুষের মনেও একটা বিরাট দাগ কেটেছিল যে আমরা করোনার ওই গ্রাসকে উপেক্ষা করেও আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের প্রাণপ্রিয় সন্তানতুল্য ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেওয়া, তাদের খাতা পেন চকলেট দিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করা, তাদের ভরসা দেওয়া, এটা আমরা করেছি দীর্ঘদিন এবং 3-4 লক্ষ টাকা আমরা অনুদান হিসাবে ব্যয় করেছি। বিপুল সংখ্যক ছাত্র নিয়ে প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে আমরা শিক্ষামূলক ভ্রমণ করে থাকি, এটিও আমাদের বিদ্যালয়ের একটি ঐতিহ্য। বিদ্যালয়ের অন্যতম একটি বিষয় জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে এই বিষয়টি আমাদের বিদ্যালয়ে পঠন পঠিত হয় এবং গত বছরই সারা ভারত বাংলার প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ের জার্নালিজমেরই ছাত্রী অঙ্কিতা ঘোষ ও সারা পশ্চিমবাংলার 10-এর মধ্যে ও স্থান করে নিয়েছিল এবং প্রতিযোগিতায় উল্লেখযোগ্য প্রদর্শন করেছিল, এটিও আমাদের বিদ্যালয়ের একটি গৌরব। এই গৌরবান্বিত চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ জেলার মধ্যে 3টের মধ্যে একটা এবং সারা রাজ্যের 20টি স্কুলের মধ্যে একটি হয়ে বটগাছের মতো দাঁড়িয়ে আছে। আমরা সবাই এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই এলাকার মানুষের সহযোগিতায়, সমস্ত মানুষ শিক্ষানুরাগী ব্যক্তির সহযোগিতায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী দিনে আমরা আরও উন্নততর স্তরে পৌঁছে দেব এই আশা রাখি।
1: ইতিমধ্যেই স্কুলের গানের ঘরে জড়ো হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রী, ওদের সঙ্গে কথা বলে জানলাম কেউ শোনাবে আবৃত্তি, কেউ শোনাবে গান। আবৃত্তি শোনালো রুদ্রনীল দাস, ঠিক এরপরে গান শোনালো দেবলীনা বিশ্বাস।
2: নমস্কার, আমি রুদ্রনীল দাস, আমি আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি হবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই, তুই খাঁটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশাই ও তো কি আর জানি, বাবু বলেন এ বয়সেও জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো, কেন অমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো রে তোর কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি। মাঝি শুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিশে। ধন্যবাদ।

0: পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে যে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলো জোর কদমে চলছে সেটারই নানান দিক সম্পর্কে জানালেন শারীর শিক্ষার শিক্ষক শ্রী সুশান্ত বিশ্বাস মহাশয়।
1: নমস্কার। চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ এই জেলার অন্যতম একটি স্কুল। আমরা পায়ে পায়ে 77 বছর ইতিমধ্যে অতিক্রম করলাম, পদার্পণ করলাম। আমাদের বিদ্যালয়ের একটি মোটো যেটা হচ্ছে শুধু পড়াশুনো নয়, আমাদের ছেলে মেয়েদেরকে যাতে সমাজে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, হলিস্টিক ডেভেলপমেন্ট হয়, শিক্ষার সাথে সাথে ক্রীড়া সংস্কৃতি এবং অন্যান্য সামাজিক গুণাবলীর বিকাশ যাতে যথাযথভাবে, সেই লক্ষ্যেই আমরা বিদ্যালয়ে পরিচালন করি এবং বিদ্যালয়ে পাঠদান করে থাকি। আমাদের বিদ্যালয়ে পড়াশুনো লেখাপড়ার সাথে সাথেও আর যে দিকগুলো খুব গুরুত্ব সহকারে দেখায় তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রীড়া এবং সংস্কৃতি। আমরা সংস্কৃতিতে আমাদের এখানে নাটকের উইংস খুব জোরদার, স্কুল থিয়েটার কম্পিটিশনে আমরা সাব ডিভিশন, জেলা এবং রাজ্যস্তর পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। আমাদের পক্ষে অনেক সময় রেজাল্ট এসছে এবং তার সাথে সাথে নৃত্য, সঙ্গীত এবং অন্যান্য কার্যক্রম আমরা বেশ গর্বের সাথে এবং দর্পের সাথে এটা করে থাকি। খেলাধুলো একটা ভূমিকা আমরা নিয়েই থাকি। মহকুমা জেলার মধ্যে আমাদের বিদ্যালয়ের ফুটবল যে গেমসগুলো আছে, স্পোর্টস গেম শুধু তাই নয়, দাবা, যোগা এবং অন্যান্য কার্যক্রমে আমরা ছেলেদেরকে উৎসাহিত করি এবং যারা নিয়মিত চর্চা করে আমরা তাদেরকে নির্দিষ্ট করে তাদের উৎসাহ দিই এবং বিভিন্ন জায়গায় তারা কোচিং নিতে পারে সেইভাবে আমরা যোগাযোগ করে তাদের

0: সেখানে প্রেরণ করি, পাঠাই। প্রত্যেক বছরে সুব্রত কাপ থেকে শুরু করে স্কুল গেমসগুলোতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, জেলা রাজ্য স্তর এবং ন্যাশনাল লেভেলেও অংশগ্রহণ করে। আর আমাদের অভিভাবকরা ভীষণভাবে সহযোগিতা করে। আমরা এই স্কুল পাঠদানের ক্ষেত্রে শুধু নয়, স্কুল পরিচালনার ক্ষেত্রে এই এলাকার সর্বস্তরের শিক্ষানুরাগী মানুষদেরকে আমরা সাথে পাই। অভিভাবকরা আমাদের খুব পরিমাণে সক্রিয়ভাবে সহযোগিতা করে। আমরা বিদ্যালয়কে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবসময় সচেষ্ট আছি এবং থাকবো। শিক্ষার অঙ্গনকে আরও শক্তিশালী করা, চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ তার একটা অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা রাখি। এবং আমাদের বিদ্যালয়ের ছাত্ররা সমাজে প্রতিষ্ঠিত হবে, তারা তাদের আচার ব্যবহারে, তাদের বলনে চলনে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠের একটা ছাপ থাকে। সেই প্রক্রিয়াতে, সেই উদ্যোগে আমরা সর্বদা সচেষ্ট থাকি। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায়, ছাত্রদের অংশগ্রহণে আমাদের চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠের যে অভিমুখ এগিয়ে চলা সামনে শিক্ষায়, সংস্কৃতিতে এবং ক্রীড়াতে, আমরা সেই অভিমুখে এগিয়ে চলেছি। আমরা এগিয়ে চলতে থাকবো এবং ভবিষ্যতে আরও এগিয়ে চলবো।
1: স্কুলের সাংস্কৃতিক চর্চার দিকটা জানতে জানতেই মনে হলো, ওদের কাছ থেকে একটা গান বা আবৃত্তি শুনলে কেমন হয়। নজরুলগীতি শোনালো ছাত্রী পৃথা সরকার। আর ঠিক এরপরই খুদে চার ছাত্রছাত্রী পর্ণবী ঘোষ, সৌনক ঘোষ, দেবার্ঘ দত্ত এবং ইন্দ্রজিৎ দাস শোনালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা।

0: আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগু ডালির পরে কচি পাতায় কড়ি লুটো ফুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় উড়ে, আমি শুধু হাসি চুম্পলি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝোরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা।
1: কথায় আছে বিদ্যালয় নাকি মায়ের মতোই ভালো, আর সেই মায়ের ভালোবাসা যদি বিদ্যালয়ে পড়াকালীন এবং তারপরে সেই একই বিদ্যালয়ে শিক্ষকতা করার মধ্যে থাকে, তার চেয়ে বেশি আনন্দের বোধ হয় আর কিছুই নেই। কথা বলে নিয়েছিলাম এই বিদ্যালয়েরই প্রাক্তনী এবং বর্তমান শিক্ষিকা শ্রীমতী তন্দ্রা সাহার সঙ্গে।
2: নমস্কার, আমি তন্দ্রা সাহা, চাঁদপাড়া বাণীবিদ্যা বিথি উচ্চতর স্কুলে আমি বর্তমান গেস্ট টিচার মিউজিক সাবজেক্টে হিসাবে কর্মরত। সেটা যেমন আমার কাছে গর্বের, সেরকমই আমার কাছে গর্বের আমি এই স্কুলের প্রাক্তনী।

0: 2012-তে আমি স্কুল থেকে পাস আউট হই। স্কুল সম্পর্কে আমার কাছে মানে স্কুল এই স্কুল আমার কাছে মন্দির, মানে আমি এই স্কুলে পড়েছি আর সেই স্কুলেই আমি এসে শিক্ষকতা করছি, এর থেকে বড় কিছু নেই আমার কাছে। স্কুলটা এই স্কুল থেকে আমি নিজে যতটুকু পেয়েছি বর্তমানেও যা পাচ্ছি এর ওপরে কোনো কিছু হয় না। স্যারদের ভালোবাসা পেয়েছি, স্কুলে পড়াকালীনও স্যারদের যে ভালোবাসা পেয়েছি, এখন শিক্ষকতা করতে গিয়েও স্যারদের ম্যাডামদের কাছে যে ভালোবাসা পাচ্ছি এটা যথেষ্ট গর্বের আমার কাছে। চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠ আমার কাছে একটা মন্দির। ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি, তাদেরকে তৈরি করছি, স্কুলের নানান অনুষ্ঠানে তাদের গান বলুন নাচ বলুন বিভিন্ন পারফরমেন্স গাইড করার চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: শেষ নাহি যে শেষ কথাকে বলবে, আসলে বিদ্যালয়ের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসা সারা জীবনই অফুরান থাকে। সেই ভালোবাসার ডানায় ভর করে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ের জন্য বানিয়েছে একটা গান। আজকে শিক্ষাঙ্গন অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেতে যেতে আপনাদের জন্য ওদের কণ্ঠে রইল সেই গানটা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শ্রীপর্ণা পাল, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পত্রালী মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী তৃষা পারুই, গানটির গীতিকার শ্যামল বসু।

শুনছিলেন রাগ প্রধান গান শিল্পী তৃষা পারুই, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শুনছিলেন লোকগীতি শিল্পী মানিক দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মৌসুমী ভৌমিক।

আধুনিক গানের পর এবারে শুনবেন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন এক্স প্রেম ছায়াছবি থেকে, শিল্পী অরিজিৎ সিং।

এক্সপ্রেম ছায়াছবি থেকে শুনছিলেন গান, এবারে শুনবেন টক ঝাল মিষ্টি ছায়াছবি থেকে শিল্পী, প্রথম গানটি শিল্পী শান।

0: টকঝাল মিষ্টি ছায়াছবি থেকে শুনছিলেন গান। ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: in New Delhi. Over the past 3 days, Mr. Modi held 15 meetings with heads of state and government, besides several pull-aside meetings with world leaders and heads of international institutions. The meetings provided an opportunity to strengthen bilateral ties, discuss issues of mutual interests, and exchange views on regional and global developments. India has condemned the attack on the commercial vessel MT El Gaya off the coast of Oman. In a statement, the Indian embassy in Oman said 13 Indian crew members have been rescued so far, while search and rescue operations are continuing for one missing Indian national. The embassy said it is closely monitoring the situation and coordinating with Omani authorities in the ongoing search and rescue operation. It also thanked the Omani authorities for their support in rescuing the Indian nationals. Madhya Pradesh Chief Minister Dr. Mohan Yadav released the 40th installment of the Mukhyamantri Ladli Behna Yojana from Agarmalwa yesterday. More than 1,835 crore rupees were directly transferred to the bank accounts of over 1 crore 25 lakh eligible women across the state. During his visit to Agarmalwa, Dr. Yadav also laid the foundation stones for development projects worth more than 225 crore rupees. President Draupadi Murmu has extended greetings on the eve of Ganesh Chaturthi. In her message, the President said that Lord Ganesha symbolizes wisdom, prosperity and auspicious beginnings. President Murmu prayed that Lord Ganesha brings happiness, peace and good health and prosperity into everyone's lives. In women's cricket, India defeated Sri Lanka by 72 runs in the final of the Women's T20 Asia Cup in Dubai tonight. Batting first, India scored 183 for 5 in 20 overs, while Sri Lanka managed 111 for 7 in their 20 overs. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in the first T20 international of the 3-match series in Delhi tonight. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন শুনবেন 14ই সেপ্টেম্বর 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস বেগুনের কলম চারা এ বিষয়ে বলবেন ডক্টর সায়ন সাহু, 6:40 আপনার স্বাস্থ্য পুষ্টি ও অপুষ্টি এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে, 6:45 প্রাত্যহিকি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে, 7:45 সংহিতা সেনের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 বিজ্ঞানের খবর লিখেছেন গোপী দে সরকার, 8:05 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, 8:20 বাংলা কথিকা বর্ধমানের বনবিবি এ বিষয়ে বলেছেন জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ি, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি দাদরা ও কাজরি শিল্পী সঞ্জনা চক্রবর্তী, 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের শেষ অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চয়িতা দাঁ, 11:00 যুববাণীর অনুষ্ঠান, 12:00 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ, 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমেন্দ্র দাস, 12:33 গ্রামীণ বাংলার অনুষ্ঠান উনজমির দুনো ফসল উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল আইনের দর্পণে উপস্থাপনায় শর্মিষ্ঠা দত্ত, 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর সংখ্যাতত্ত্ব আলোচনায় হেয়ার স্কুলের শিক্ষক অভ্রনীল মান্না ও দুজন ছাত্র, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দক্ষিণ চব্বিশ পরগনার বৈচিত্র্যময় মাছ চাষের সম্ভাবনা আলোচনায় স্বাগত দাস ও বরুণ নস্করের সঙ্গে পবিত্র কুমার মণ্ডল, তারপর পুকুরে গলদা চিংড়ির প্রজনন এ বিষয়ে

প্রশান্ত মান্নার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8 বিগ স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয়ে বুকে জল জমা, ডাক্তার অমিতাভ সেনগুপ্তের সাক্ষাৎকার গ্রহণে চন্দ্রজিৎ প্রামাণিক, সরাসরি ফোন ইন অনুষ্ঠান। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী রত্না সাহা। 9:30 দৃষ্টিপথ, মাইক্রোপ্লাস্টিকের বিপদ আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও ডক্টর মধু রীনা মজুমদার। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন, 10:45 নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন শরদ পণ্ডিত রঞ্জিত সেনগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষ পর্ব 233, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী মানসী কুণ্ডু, 7:10 যুববাণীর অনুষ্ঠান, 8:30 নজরুল গীতি শিল্পী পল্লব ঘোষ, 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমেন্দু দাস, 9:10 দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত পডকাস্ট সিরিজ প্রকৃতি কি বাত আকাশবাণীকে 7 প্রথম পর্ব শুনবেন, 9:40 রাশধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 শ্যামাসঙ্গীত শিল্পী মানসী কুণ্ডু, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলসান, 7:10 শিল্প সংলাপ হস্তশিল্পে স্বনির্ভর মহিলা এ বিষয়ে শেলি সেনগুপ্তের সাক্ষাৎকার নিয়েছেন সেওশি বটব্যাল, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি 14 সেপ্টেম্বর 2026 সোমবারের। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 10.5 মিলিমিটার। সমুদ্র অথবা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 10 সেকেন্ড। জয়।